আকাশবাণী শিলিগুড়ি, আজ 20 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 26 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ এবং 10ই জুন 2026 খ্রিস্টাব্দ, আজ বুধবার। ঘড়িতে এখন সময় সকাল 5:59। শুরু হচ্ছে আজকের অধিবেশন।

সাথে তার রচিব নামের সে তুই এখন রচিব নামের সে তুই এখন রচিব নামের সে তুই এখন

जे वृंदावने मुरली जे साए मधु बजाए जमुना यू छलो यो पारे तार।

আপনারা ফসলে তজরূপ হবেন, যে যে মুক্ত কেশির শক্ত বেড়া, মুক্ত কেশির শক্ত বেড়া তার কাছে।

এতক্ষণ শুনছিলেন বন্দনা, শিল্পী দিলীপ কুমার রায়। এখন কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবরাখবর এবং কৃষি পরামর্শ। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আজকের আবহাওয়ার খবর হল, আজ মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 21 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাস উত্তর দিক থেকে আজ বইছে। চাষবাসের ক্ষেত্রে কৃষক ভাইদের জন্য জানিয়ে রাখি, এই সময় বেগুন ফসলের ফলন পর্যায়ের সময় এবং আর্দ্র আবহাওয়া এবং উচ্চ তাপমাত্রা বেগুনের ফেমোপসিস ব্লাইট বা ফল পচা রোগ বৃদ্ধির জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে। এই সময় কি করতে হবে? জমি থেকে আক্রান্ত গাছ এবং অবশিষ্টাংশ সংগ্রহ করে পুড়িয়ে ফেলতে হবে এবং জমিতে অবশ্যই সঠিক জল নিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে। ভেন্ডির এখন বীজ বপনের সময় এবং মাটির অতিরিক্ত আর্দ্রতা বীজ পচিয়ে দিতে পারে, সুতরাং বপনের আগে মাটির আর্দ্রতা পরীক্ষা করতে হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা যেহেতু এখন রয়েছে, তাই নতুন বীজ বপন না করাই ভালো। যদি সম্প্রতি আমরা বপন করে থাকি, তবে বৃষ্টির প্রভাব থেকে বাঁচাতে প্রাকৃতিক মালচিং দিয়ে অবশ্যই ঢাকা দিতে হবে। এই ছিল কৃষক বন্ধুদের জন্য আজকের আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। এখন শুনবেন চাষবাসের টুকিটাকি।

0: চাষবাসের টুকিটাকি অনুষ্ঠানে আজকের বিষয় আতুরপুকুরে ডিম্পোনা খাদ্য ব্যবস্থা ও নেটিং, বলছেন ডক্টর দেবাশিস শেখর, সাবজেক্ট ম্যাটার স্পেশালিস্ট, ফিশারি সায়েন্স, কৃষিবিজ্ঞান কেন্দ্র, উত্তর দিনাজপুর, চোপড়া।
1: আতুরপুকুরে ডিম্পোনা ছাড়ার পর আমাদের যেটা লক্ষ্য রাখতে হবে যে আমরা কি খাবার দেব। গোবর সার আমরা দিই প্ল্যাঙ্কটন তৈরি করার জন্য। তো প্ল্যাঙ্কটন হচ্ছে ডিম্পোনার হচ্ছে প্রাকৃতিক খাবার। এই প্রাকৃতিক খাবার ছাড়া বাইরে থেকে একটা পরিপূরক খাবার ডিম্পোনার পুকুরে দেওয়া হয়। কি সেই পরিপূরক খাবার? না, সেই পরিপূরক খাবারটি হচ্ছে শস্যের খোল এবং চালের কুঁড়োর একটা সংমিশ্রণ। এই মিশ্রণটা হচ্ছে 1:1, অর্থাৎ এক ভাগ শস্যের খোলের সঙ্গে এক ভাগ চালের কুঁড়ো মিশিয়ে আমরা এই খাবারটাকে তৈরি করি। তারপরে সেই মিক্সারটাকে পাতলা কাপড়ে ভালো করে চেলে নেওয়া হয়। এই কারণে, কারণ শুকনো দানাগুলোকে আমরা খাবার হিসেবে ব্যবহার করব, মোটা দানাগুলোকে ব্যবহার করব না। কারণ আমাদের মনে রাখতে হবে পুকুরে যে মাছটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ডিম্পোনা। ডিম্পোনা খাবারের দানা যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু এরা সেই খাবারটা খেতে পারবে না। সেই জন্য ভালো করে ছেঁকে নিয়ে সেই খাবারটাকে আমরা ছড়িয়ে ছড়িয়ে পুকুরের মধ্যে দেবো, এবং এটা হচ্ছে দুটো ডোজে দেওয়া হয়।

0: সকালে একবার, বিকেলে একবার, এবং সাধারণত প্রথম সাত দিন যে খাবারটা দিই তার পরিমাণ হচ্ছে এক বিঘা পুকুরে যদি আমি 4 লক্ষ স্পন রাখি তাহলে 1 লক্ষ ডিম পোনার জন্য আমরা মোটামুটি খাবার দেবো 560 গ্রাম দৈনিক, এবং এই 7 দিন পর এই খাবারটাকে আমরা দ্বিগুণ করে দিই, ডবল ডোজ করে দিই, তখন আমরা খাবারটা দিই 1120 গ্রাম করে প্রতিদিন প্রতি 1 লক্ষ ডিম পোনার জন্য। এই আমাদের মোটামুটি করণীয় বিষয়। আরেকটা করণীয় বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে নেটিং। নেটিং আমরা কীভাবে করব, না নেটিং আমরা করব যে চটজাল যেটা হয় ফাঁকা চটজাল, সেই ফাঁকা চটজাল দিয়ে আমরা নেটিং করব, অবশ্যই মশারি নেট দিয়ে নয়। কারণ কি, মশারি নেট দিয়ে করলে এই মাছগুলি খুব হচ্ছে ডেলিকেট মাছ, এগুলো কেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তো সেই জন্য আমরা মানে বেশি ফাঁকের চটজাল দিয়ে আমরা এই নেটিংটা করব। নেটিংটা প্রথম 7 দিন নেটিং করা হয় না, তারপরে হচ্ছে গিয়ে ওয়ান ডে গ্যাপ দিয়ে দিয়ে মানে যেমন 9ম দিনে 11তম দিনে বা 13তম দিনে আমরা নেটিং করব। 14তম দিনে আমরা কিন্তু নেটিং বন্ধ রাখব এবং 15তম দিনে মাছগুলোকে আরোহণ করব বা হারভেস্টিং করব। এই কটাগুলি স্টেপ মোটামুটি ফলো করলে আমরা আঁতুর পুকুরে ডিম পোনার চাষটা ভালোভাবে করতে পারবো, এই আশা রাখি।
1: শ্রোতা বন্ধুরা, চাষবাসের টুকিটাকি আজ এ পর্যন্তই, নমস্কার।
2: শুনলেন চাষবাসের টুকিটাকি, এখন আরোগ্য।
3: আকাশবাণী শিলিগুড়ি। শুরু হচ্ছে আমাদের স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য। আজকের আরোগ্যর বিষয় মেনিনজাইটিস। লিখেছেন ডাক্তার বিমল কুমার ঘোষাল। মেনিনজাইটিস রোগটির কথায় আসার আগে শরীরে মেনিনজেসের অবস্থান বিষয়ে জানা প্রয়োজন। মেনিনজেস হচ্ছে পাতলা আচ্ছাদন অর্থাৎ মেমব্রেন আমাদের মস্তিষ্কে, ব্রেনের ওপর ও শিরদাঁড়ার ভেতরে, যেখানে ব্রেনের শেষ অংশ নেমেছে সেখানে পরপর 3টি মেনিনজেস আছে। ব্রেনে ও শিরদাঁড়ার ভেতরে গেঞ্জির মতো লেপ্টে আছে প্রথম আচ্ছাদন, যাকে বলা হয় পায়ামিটার, যাতে অসংখ্য সরু সরু রক্তের শিরা উপশিরা আছে। তার উপর আছে অ্যারাকনয়েড আরেকটি আচ্ছাদন, এটিতেও রক্তের শিরা আছে। সব থেকে ও পরে আছে ডুরামিটার, চোখের নার্ভ অপটিক নার্ভ দুটির গোড়াতে ও এই আবরণ আছে। ব্রেনের মধ্যে 4টি ছোট ছোট গহ্বরাকৃতি স্থানে ও শিরদাঁড়ার পায়া ও অ্যারাকনয়েড ম্যাটার মধ্যেকার জায়গায় একটি জলীয় পদার্থ আছে, তাকে বলা হয় সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, যার মধ্যে আছে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকার সেলস, প্রোটিন, সুগার এবং ক্লোরাইড। সাধারণত পায়া ও অ্যারাকনয়েড মেনিনজেসের প্রদাহ অর্থাৎ ইনফ্লামেশনকে বলে মেনিনজাইটিস। রোগের কারণ, ব্যাকটেরিয়া যেমন ম্যানিনজো সেলস, নিউমোকক্কাস, স্ট্রেপটো অ্যান্ড স্টেফাইলোকক্কাস, টিবির ব্যাকটেরিয়া, ভাইরাস যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ও ফাঙ্গাস দ্বারা মেনিনজাইটিস হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঘটিত মেনিনজাইটিস সাধারণত 2 মাসের শিশু থেকে 4 বছর বয়সের ছেলে মেয়েদের মধ্যে বেশি হয়। নিউমোকক্কাস ব্যাসিলি ঘটিত মেনিনজাইটিস সাধারণত 40 বছর বয়সের পর হয়। আনকন্ট্রোল ডায়াবেটিকদের মধ্যে কোনো কোনো পয়েন্টের ফাঙ্গাসজনিত মেনিনজাইটিস হয়, রক্তের দ্বারা রোগ বীজাণুবাহিত হয়ে এই রোগ হয়। দীর্ঘদিন কানের পুঁজের ঠিকমতো চিকিৎসা না করালে কানের ভেতরের হাড়ের ক্ষয় করে মেনিনজে বীজাণু আসে এবং মেনিনজাইটিস হতে পারে। সুতরাং সুদূর পল্লী অঞ্চলে ছোট ছোট ছেলেমেয়েদের কানের পুঁজের চিকিৎসায় গাফিলতি করা উচিত নয়। সুস্থ মানুষের গলার পেছন দিকে ন্যাসোফ্যারিংসে ব্যাকটেরিয়া থাকে, হাঁচির মাধ্যমে অন্য মানুষের শরীরে তা প্রবেশ করতে পারে। হেড ইঞ্জুরি গভীর হলে মেনিনজাইটিস হতে পারে। এই রোগীদের ও ক্যান্সার রোগী যারা সাইটোটক্সিক ড্রাগস নিচ্ছেন তাদের মেনিনজাইটিস হওয়ার সম্ভাবনা আছে। এবারে রোগ লক্ষণ সম্পর্কে কিছু কথা। মাথার প্রচণ্ড যন্ত্রণা, বিশেষ করে মাথার পেছন দিকে যন্ত্রণা, সব রকম মেনিনজাইটিসের বিশেষ লক্ষণ, কিন্তু ছোট ছোট ছেলেমেয়েদের ক্ষেত্রে এই তীব্র মাথার যন্ত্রণা রোগ শুরু হওয়ার অনেক পরে দেখা দিতে পারে। মাথার যন্ত্রণার সঙ্গে থাকে জ্বর, যা 102 ডিগ্রি থেকে 104 ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ 39 ডিগ্রি থেকে 40 ডিগ্রি সেলসিয়াস অবধি হতে পারে। এর সঙ্গে থাকে কাঁপুনি ও আলো সহ্য করতে না পারা, অর্থাৎ ফোটোফোবিয়া। কোনো কোনো রোগী আলোর দিকে পেছন করে শুয়ে থাকেন, সামনের থেকে আলো এলে রোগী চোখ বুজিয়ে থাকেন। রোগী অনেক সময় হাত পা গুটিয়ে শুয়ে থাকেন। বারবার পিচকিরির মতো বমি হতে পারে, কিন্তু গা বমি বমি থাকে না। বাচ্চাদের ম্যানিনজাইটিসের তর্কা হতে দেখা যায়। ম্যানিনজাইটিস রোগে কয়েক ঘন্টার মধ্যে ঘাড় শক্ত হয়ে যায়, রোগী অত্যন্ত অস্থির হয়ে ওঠেন, অনেক সময় আচ্ছন্ন ভাবও হতে দেখা যায়। নারীর গতি প্রথম দিকে খুব

0: ডায়াবেটিস, লিখেছেন ডাক্তার বিমল কুমার ঘোষাল। আরোগ্য এখানেই শেষ হল।
1: শুনলেন আরোগ্য। এখন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী অঞ্জনা রায়।

শুনলেন ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পী অঞ্জনা রায়। শ্রোতা বন্ধুরা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন

0: শুনলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নিকিতা মোহন্ত। এখন প্রত্যুষা।
1: সুপ্রভাত। গত কয়েক বছরে দেশে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। একটি এলাকায় একবার গিয়ে আবার বেশ কিছুদিন পরে যদি যাওয়া যায়, অনেক কিছুই চেনা যায় না। দেখা যায় অনেক নতুন চকচকে ফ্ল্যাট, দালান কোঠা উঠে গেছে। প্রকারান্তরে এটি দেশের উন্নয়নের লক্ষণ। জীবনযাত্রার মান উন্নত হচ্ছে, পাশাপাশি আরেকটি সাইনবোর্ড এখন প্রায়শই চোখে পড়ে, মাদকাসক্ত নিরাময় কেন্দ্র। মাদকাসক্তদের সংখ্যা বাড়ছে, এই আশঙ্কা অমূলক নয়। একটু লক্ষ্য করলেই বোঝা যাবে তরুণ প্রজন্ম একটা অস্থির সময়ের ভেতর দিয়ে যাচ্ছে। বদলে যাচ্ছে তাদের মুখের ভাষা, শারীরিক ভাষা। স্মার্টনেসের নামে যোগ হচ্ছে কিছু উদ্ধত শব্দের অপ্রয়োজনীয় প্রয়োগ, নিয়ম ভাঙার প্রবণতা, নিজের ঘরে একা থাকার প্রবণতা। সময় বদলাচ্ছে, সমাজ অস্থির থেকে আরও অস্থির হচ্ছে, বাড়ছে মাদকাসক্তদের সংখ্যা। শহুরে জীবন খুব ব্যস্ত, নিউক্লিয়ার পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে অনুষ্ঠান ছাড়া দেখাই হয় না। পরিবারের ছেলেমেয়েরা কোয়ালিটি টাইম মা বাবার কাছ থেকে পায় না, দিন দিন তারা হয়ে পড়ে আত্মকেন্দ্রিক। মূল্যবোধের অবক্ষয় ঘটছে দারুণভাবে। যে বয়সে ছেলেমেয়েরা আগে দাদু ঠাকুমার কাছে রূপকথার গল্প শুনত, এখন নির্বিকার একা একা অথবা বন্ধুদের সঙ্গে হরর সিনেমা দেখছে, বিভৎস খুনের দৃশ্য দেখে পুলকিত হচ্ছে। শিশুরা, নাবালকরা প্রতিহিংসা পরবশত হয়ে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ছে। যে সমস্ত ওষুধ অসুখ বিসুখ কমাতে সাহায্য করত, সেই সমস্ত ওষুধ খেয়ে নেশা করার প্রবণতা বাড়ছে। এই অন্ধকারময় জগৎ থেকে আলোয় উত্তরণের দিশা দেখাতে হবে আমাদেরকেই। অভিভাবকদের আন্তরিকতার সাথে সন্তানদের মানসম্পন্ন সময় দিতে হবে। পারিবারিক বন্ধন হোক আনন্দের উৎসস্থল, মূল্যবোধকে অবজ্ঞা না করে চর্চার ভেতর রাখতে হবে। বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, দুর্বলের প্রতি আন্তরিক হওয়া, সত্য কথা বলা ইত্যাদির চর্চা করতে হবে একেবারে শুরুর থেকে। সময় কাটানোর বন্ধু নয়, প্রয়োজন প্রকৃত বন্ধুর সহযোগিতা। বিভিন্ন মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে। এবারে জুন মাসের বিষয়, মা বাবার ঋণকে শোধ করা যায়, বিষয়টিকে নিয়ে আপনাদের ভাবনায় চোখ রাখা এবং অবশ্যই কানটাকেও উৎকীর্ণ করা। লিখছেন লক্ষ্মণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার প্রশ্নের উত্তরে এক কথায় বলতে পারি, না। মা বাবার কাছে ঋণ, অর্থায়নের ভাষায় ঋণদাতা ঋণ গ্রহিতার সম্পর্কের বাঁধনে বাঁধা নয়। এখানে অর্থ আদান প্রদানের প্রশ্ন থাকে না, শতকরা সুদের হিসাবও থাকে না। এখানে আছে মা বাবার লালন পালনের নিঃস্বার্থ ভালোবাসা ও ত্যাগ। তাকে অঙ্ক কষে হিসাব করা যায় না, তাকে পার্থিব মূল্যেও শোধ করা যায় না। তাঁদের প্রতি দায়িত্ব ভালোবাসা প্রদর্শন করে এই অপার্থিব ঋণের কিছুটা লাঘব করা যায়। কিন্তু বৃদ্ধ মা বাবার প্রতি যখন সন্তানের দায়িত্ব ভালোবাসা উধাও হয়ে যায়, তখন তার বৈভবীয় পাতানো সংসার ঢাকা পড়ে যায় অশান্তির কালো আবরণে। তখন বৃদ্ধাশ্রমে বসে বৃদ্ধ পিতা সন্তানের মুখ স্মরণ করে ব্যর্থ উচ্চারণ করে, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতো হি পরমং তপঃ, পিতৌরি প্রতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেব।

বার্তা। আর তখন বৃদ্ধা অসহায় মায়ের কাছে মুনি ঋষিদের উচ্চারিত জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী বাক্যবন্ধন ব্যর্থ নমস্কারের পরিহাসে পরিণত হয়। দ্বিতীয় শৈশবে উপনীত হওয়া মা বাবাকে আমরা যেন কেউ ঋণ শোধ করতে যাওয়ার শুষ্ক কর্তব্য পালন না করি, বরং সকলে আসুন ভালোবাসায় মায়া মমতায় ভরিয়ে তুলে ওনাদের প্রাণভর আশীর্বাদ লাভ করি। ধন্যবাদ আন্তে। লক্ষ্মণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনা গেট, পূর্ব বর্ধমান। এবারের ভাবনা নিয়ে আমরা চলে যাব পূর্ব মেদিনীপুরে। লিখছেন এগরার ছত্রি থেকে সুমন জানা। প্রিয় প্রত্যুষা, বিকেলে বারান্দার চেয়ারে বসে আছেন বৃদ্ধ বাবা, পাশে বসে আছি আমি, বয়স এখন আনুমানিক চল্লিশের কোঠায়। হঠাৎ বাবার চোখে জল দেখে আমি চমকে উঠলাম। কি হলো বাবা, কাঁদছো কেন? বাবা চোখের জল মুছে মুচকে হেসে বললেন, কিছু না রে, আজ সকালে হঠাৎ মনে পড়ল ছোটবেলায় এভাবেই তোকে কোলে নিয়ে রাস্তায় হাঁটতাম আর তুই আমার হাত ধরে নানা বায়না করতিস। আজ তুই আমাকে একইভাবে ধরে বাথরুমে নিয়ে গেলি, খাইয়ে দিলি। ভাবছিলাম তোকে মানুষ করতে গিয়ে আমি ও তোর মা যে ঋণ করেছি তা হয়তো এভাবেই শোধ হয়ে গেল। আমি একটু হাসলাম, তারপর বাবার হাতটা নিজের হাতের মুঠোয় শক্ত করে ধরে বললাম, বাবা তুমি তো নিজেই বলেছিলে মা বাবার ঋণ কখনো শোধ করা যায় না। আজ বুঝতে পারছি কেন বলতে, কারণ তোমরা যে নিঃস্বার্থ ভালোবাসার বীজ বুনেছিলে তার কাছে আমার এই সামান্য সেবা তো কিছুই না। লিখেছেন সুমন জানা, ছত্রি, এগরা, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর। প্রিয় প্রত্যুষা, সন্তান হিসেবে মা বাবার কাছে আমরা যথেষ্ট ঋণী। সন্তানের জন্মের পর থেকেই মা বাবা যেভাবে সন্তানকে মানুষ করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেন, তাঁদের আত্মত্যাগে, সন্তানের প্রতি স্নেহ ভালোবাসা দিয়ে, সন্তানের প্রতি কত পরিশ্রম, কত আশা নিয়ে এবং কত আশীর্বাদ করেন সন্তানের কাছ থেকে কিছু না চেয়ে, সেই দিক দিয়ে দেখলে মা বাবা হলেন আমার জীবনের সাক্ষাৎ ঈশ্বর। তারা আমাকে সন্তান হিসেবে এই পৃথিবীতে জন্ম দিয়েছেন বলেই আমি এই সুন্দর পৃথিবী দেখতে পাচ্ছি। আজ সন্তান হিসেবে আমি অনুভব করি যখন আমার মা বাবা দুজনই এই পৃথিবীতে নেই, তখন ভাবি তাঁদের কাছে আমি কত রকমভাবে ঋণী। সন্তানের কর্তব্য এবং দায়িত্ব হিসেবে আমার স্বর্গীয় পিতার মৃত্যুর পর কয়েকজন পাওনাদারের আর্থিক ঋণ শোধ করা ছাড়া আর বাবা মার কোনো ঋণ শোধ করার স্পর্ধা আমার নেই। বাবা মা চান না তাঁদের সন্তান কোনো কষ্ট পাক, তারা তাঁদের সন্তানের মঙ্গল কামনা করেন। তাঁরা মুখে কিছু না বললেও সন্তানের কাছ থেকে পেতে চান একটু ভালোবাসা, একটু সেবা, যত্ন, যখন তারা শারীরিক এবং মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। সন্তানের কর্তব্য হলো মা বাবার কথা শোনা এবং তাঁদের কথা মতো চলা, তারা মনে কষ্ট পান এমন কিছু না করা। এই কথায় বলতে হয় মা বাবার ঋণ কখনোই শোধ করা যায় না। সব দেবতারা খুশি হন যদি থাকে সন্তানের পিতার প্রতি শ্রদ্ধা এবং অটুট মাতৃভক্তি। তাই শাস্ত্রে বলা আছে সন্তানের কাছে পিতা হলেন স্বর্গ আর মাতা হলেন স্বর্গের চেয়ে শ্রেষ্ঠ। লিখেছেন দিলীপ কুমার দত্ত, রাঙামাটি, মধ্যপাড়া, পশ্চিম মেদিনীপুর থেকে।

বোড়াল মেন রোড গড়িয়া থেকে। তিনি লিখছেন, ভোরের সাথী প্রত্যুষা, না না, এই ঋণ কোনো রকমভাবে শোধ করা যায় না। তবুও তো কত বৃদ্ধাশ্রমের জানালার গড়াদে মাথা রাখা বাবা মায়ের অনবরত চোখের জলের অমানবিক কাহিনী। বেশ মনে পড়ে, 72-এর অসহনীয় পরিস্থিতিতে বাবাকে যখন তাঁর পোস্টমাস্টারের পদ থেকে বরখাস্ত করা হয়েছিল, তখন বিরাট এক পরিবারের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বাবা মায়ের দাঁতে দাঁত চেপে নিরলস লড়াইয়ের দিনগুলোর কথা, সৎ পথে ছেলেমেয়েদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য প্রাণান্তকর প্রয়াস, এই লড়াই, এই বাৎসল্য রসের ফল্গু ধারার শিহরণ আজও অন্তরাত্মায় দায়বদ্ধতার পরশ যোগায়। আসলে সব দেবদেবীর ঊর্ধ্বে বাবা মা, এঁদের ঋণ শোধ করার মতো কোনো সম্পদ কোনো দিন খুঁজে পাওয়া যাবে না, না কিছুতেই নয়। লিখেছেন বিশ্বজিৎ কর, বোড়াল মেন রোড গড়িয়া, কলকাতা থেকে।

মা বাবার ঋণকে শোধ করা যায় বিষয়টিকে নিয়ে এবারে ভাবনা লিখছেন গৌতম পতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে। প্রিয় সখা প্রত্যুষা, সামাজিক অবক্ষয়ের মুহূর্তে তোমার এবারের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে সনাতনী শ্লোক ছোট থেকে শুনে এসেছি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আর পিতা স্বর্গ পিতা ধর্ম পিত হি পরমং তপঃ পিতরি প্রতিমা পন্নে প্রিয়ন্তে সর্বদেবতা, কতজন হৃদয় দিয়ে এর অর্থ অনুধাবন করেছি এবং একে কাজে পরিণত করেছি। মা বাবার ঋণ কি সত্যি শোধ করা যায়? এই প্রশ্নের উত্তরে বলি, যে মা দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, আর যে বাবা নিজের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে সন্তানের মাথায় ছায়া হয়েছেন, তাঁদের সেই স্নেহ মমতা ভালোবাসার কোনো মূল্য হয় না। শৈশবে সন্তানের মুখে অন্ন তুলে দেওয়া, অসুস্থতায় শিয়রে বসে বিনিদ্র রাত জাগা, সন্তানকে শিক্ষিত ও বড় করার জন্য অন্তহীন ত্যাগ কোনো বিনিময়ের আশায় ছিল না, তাই জাগতিক কোনো কিছু দিয়ে এই ঋণ শোধ করা যায় না। সাম্প্রতিক সময়ে হাজার হাজার মা বাবার সন্তানের সুখের সংসারে ঠাঁই না হয়ে ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। মা বাবার কাছ থেকে সম্পত্তি লিখিয়ে নেওয়া, মা বাবাকে ভাগ করে নেওয়া, গায়ে হাত তোলার মতো পৈশাচিক ঘটনাও চোখে পড়েছে। দেখে মনে হচ্ছে সন্তানরা সব ঋণ শোধ করে সুদ উসুল করছে। পরিশেষে বলি, মা বাবার ঋণ শোধ করা নয়, বয়সকালে তাঁদের প্রতি সন্তানের শ্রদ্ধা ভালোবাসা ও সেবা যত্নই পারে তাঁদের জীবনের সব ক্লান্তি দূর করতে। তাঁরা চান একটু সময় আর সম্মান, এর চেয়ে সুন্দর প্রতিদান আর কিছুই হতে পারে না। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গৌতম পতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর। জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনায় আমরা চলে যাব হুগলি জেলায়। সেখান থেকে লিখছেন শ্রীরামপুরের 27/8/1 ডাক্তার বাগান লেন থেকে নন্দিতা সিনহা। প্রিয় প্রত্যুষা, মা বাবার ঋণ শোধ করার প্রশ্নটাই বাতুলতা। যে মা আমাকে গর্ভে ধারণ করলেন, পৃথিবীর আলো দেখালেন, মাটির স্পর্শ চেনালেন, যে বাবা আমাকে স্নেহ সুরক্ষার বেড়া জলে বেষ্টিত করে তিল তিল করে বড় করে তুললেন, তাঁদের ঋণ কখনো শোধ করা যায় কি? শুধু নিজেদের বেড়ে ওঠা, নিজেদের শিক্ষা দীক্ষার সীমাটুকুই নয়, তার বাইরেও সারা জীবন ধরে মা বাবার ছাতার তলায় নিশ্চিন্তে বসবাস করেছি। জীবনের সমস্ত সমস্যা নিয়ে এসে নিশ্চিন্তে তাঁদের মাথায় চাপিয়ে দিতাম, জানতাম সুরাহা নিশ্চিত। তখন কম বয়স, সব কিছু বুঝতাম না। উচ্চমাধ্যমিকের রেজাল্ট ভালো হলো, জেদ করলাম কালনা কলেজ নয় বর্ধমান ওমেন্স কলেজে পড়ব, হোস্টেলে থাকব। বাবা মা ভাতে ভাত খেয়ে আমাকে আর দাদাকে হোস্টেলে রেখে উচ্চশিক্ষা দিলেন, একটি বারের জন্য বলেননি তাঁদের অপারগতার কথা। পারিবারিক শিক্ষা দীক্ষা সংস্কার সৌজন্য বোধ সব তো মা বাবার কাছ থেকেই পাওয়া। আমি সুগৃহিণী না, এটা আমার অহংকার নয়, এটা আমার আত্মবিশ্বাস। এই গৃহিণীপনার সুচারু পাঠ তো মায়ের কাছেই পাওয়া। অভাবকে কিভাবে সৌন্দর্য বোধ ও পরিপাট্য দিয়ে আড়াল করা যায় সেটা শিখেছি তাঁদের দেখে। দেখতাম কিভাবে নিজেদেরকে ধূপের মতো নিঃস্ব করে সংসারকে সুগন্ধ দিয়ে যেতেন তাঁরা দুটিতে। সেই নিঃস্ব হবার ঔদার্য আমি তাদের কাছ থেকে বহন করে এনেছি আমার রক্তে। আজ খুব কষ্ট হয়, ওই দুটো মানুষের জন্য কী বা করতে পারলাম? সারা জীবন শুধু দুহাত ভরে নিয়েই গেলাম। যদি পরজন্ম বলে কিছু থেকে থাকে, আমি তোমাদের মা হয়ে জন্মান্তরে ঋণ শোধ করার চেষ্টা করব মাতৃত্বের অমৃত সুধায়। আপাতত এক অপরিশোধনীয় ঋণের কাছে নামিয়ে রাখি আমার আভূমি প্রণামখানি। লিখেছেন নন্দিতা সিনহা, 27/1/1 ডাক্তার বাগান লেন শ্রীরামপুর হুগলি থেকে।

জুন মাসের ভাবনা নিয়ে এবারে আমরা পৌঁছে যাব পশ্চিম বর্ধমান জেলায়। সেখানকার দুর্গাপুর বিশ্বকর্মা নগর থেকে লিখছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়। প্রিয় প্রত্যুষা, মা বাবার ঋণ কি শোধ করা যায়? তোমার প্রশ্নের উত্তরে বলি, একদমই না। ঋণ পরিশোধ তো দূরের কথা, অনেক কুসন্তান তাদের মা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে পর্যন্ত দেয়। শেষ জীবনটা চোখের জলে তাঁদের বৃদ্ধাশ্রমে কাটাতে হয়। এবারে আসি মনীষীরা এই বিষয়ে কে কি বলেছেন। পার্থিব সম্পদের বিনিময়ে মা বাবা ঋণ শোধ হয় না। রবীন্দ্রনাথের দর্শনে মা বাবা ঋণ শোধ হয় তাঁদের প্রতি অগাধ ভালোবাসা, সেবা এবং তাদের মতাদর্শকে শ্রদ্ধা করার মাধ্যমে। চারিত্রপূজা গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে তাঁর বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর তস্য পিতা দ্বারকানাথ ঠাকুরের বিপুল ঋণের বোঝা সম্পূর্ণ শোধ করেছিলেন। পিতৃ ঋণ পরিশোধের জন্য নিজের সম্পদ, এমনকি ব্যক্তিগত অলঙ্কারও বিক্রি করেছিলেন, যা পিতৃ ঋণ পরিশোধের ক্ষেত্রে এক মহান দৃষ্টান্ত। স্বামী বিবেকানন্দ মনে করতেন মা হলেন পৃথিবীতে ঈশ্বরের জীবন্ত রূপ। তিনি বলেছিলেন, মা আমার জন্য যে ভালোবাসা দিয়েছেন তা আমাকে আজকের জায়গায় নিয়ে এসেছে। মায়ের কাছে আমি এমন ঋণে আবদ্ধ যা কখনো শোধ করা যাবে না। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মতে, মা বাবার ঋণ কেবল আর্থিক লেনদেন নয়, বরং এটি হল ভালোবাসা, শ্রদ্ধা এবং কর্তব্যবোধের মাধ্যমে তাঁদের প্রতি যে দায়িত্ব তা পালন করা। মা বাবার প্রতি সন্তানের নিঃস্বার্থ ভালোবাসা এবং দায়িত্ববোধই হল মা বাবার প্রকৃত ঋণ পরিশোধ। মিসাইল ম্যান ডক্টর APJ আব্দুল কালাম তাঁর জীবন ও দর্শনে মা বাবার প্রভাব এবং তাঁদের প্রতি শ্রদ্ধাবোধকে অত্যন্ত উঁচুতে স্থান দিয়েছেন। তাঁর মতে, মা বাবা হলেন একটি সুন্দর ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার মূল ভিত্তি। তাঁদের ঋণ পরিশোধ করা যায় না। মানিক বন্দ্যোপাধ্যায় সাহিত্যে মা বাবার ঋণ পরিশোধ বা পারিবারিক দায়িত্ববোধের বিষয়টি সরাসরি উপস্থাপিত তো হয়নি, তবে তা এসেছে চরম বাস্তববাদ এবং মনস্তাত্ত্বিক বিশ্লেষণের মধ্য দিয়ে। তাঁর সাহিত্যে, বিশেষ করে দুর্ভিক্ষের প্রেক্ষাপটে, যেখানে বাঁচার লড়াইয়ে পারিবারিক সম্পর্কগুলো ভঙ্গুর হয়ে পড়ে, বাবা মায়ের ঋণের বিষয়টি অনেক সময় মানুষের আদিম প্রবৃত্তির কাছে পরাজিত হতে দেখা যায়। লিখেছেন ডক্টর কাঞ্চন চট্টোপাধ্যায়, বিশ্বকর্মা নগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান থেকে। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন ঈশানী গুপ্ত, উদ্বোধন, গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি থেকে। তিনি লিখছেন, প্রিয় প্রত্যুষা, প্রগাঢ় অন্ধকার হইতে আলোকে প্রথমবার নির্গত হইলাম। রবি সমকে

0: হিরণী চক্ষু যেন ধাঁধিয়া যাইতেছিল। প্রকৃতপক্ষে তাহা ছিল সেই কক্ষের বৈদ্যুতিক দ্বীপ সমূহের রশ্মি, পশ্চাতে শুনিয়াছিলাম। পরম মমতার দুইটি স্পর্শে ক্রমশ শান্ত হইতেছিলাম। তাঁহারা ছিলেন পিতামাতা, মা বাবা, জনক জননী, তাহা ক্রমে ক্রমে বিলিত হইলাম। বিপদগ্রস্ত হইতে দেন নাই কভু তাঁহারা ওই দুইজনা। ডুবিয়া যাহিবার মুহূর্তে খনিত গহ্বরে পতনোন্মুখ দেখিয়া সর্বপ্রকার আর্থিক সহায়তাসহ স্নেহপূর্ণ সাহচর্য দিয়া প্রাপ্ত বয়স্কা করিয়াছিলেন তাঁহারা লালন করিয়া। কদাপি কটুবাক্য কহেন নাই, তদবধি জানিলাম কটুবাক্য কহিতে নাই। তথাপি অন্যায় ক্রোধ বিহ্বল অবস্থায় উচিত অনুচিত জ্ঞান সর্বদা শিক্ষা দিয়েছিলেন দাতা। তাঁহারা দুইজন সম্পূর্ণ জীবন প্রস্থান করিয়াছেন উভয়ই পৃথিবী হইতে, যদিও বর্তমান কালেও তাহা দেন, পাই তাহাদের সৎপরামর্শ এবং আশীর্বাদ অনুক্ষণ। যাঞ্ছা করিলেই অদ্যাপি আজিও এক্ষণ কেমনে, ওই যে তাঁহারা রহিয়া আছেন দীপ্যমান মম সম্মুখে অপূর্ব সুন্দর স্মিত মুখচ্ছুপি সমৃদ্ধ আর উন্নত ললাটে, দেওয়াল প্রাচীরে রক্ষিত তাঁহাদিগের প্রতিকৃতি চিত্রের মাধ্যমে। তাঁহারা ছিলেন আমার জীবনে জুড়িয়া, আজিও আছেন, রহিবেন বাকি দিনগুলিতে। চক্ষু ভরিয়া অশ্রু আসিয়াছে আজি, এমতো বিষয় অবতারণা করিলে প্রিয় প্রত্যুষা, বৎসর 2026 জুনে অধিকার কি লিখিব। ঋণী আমি চিরন্তন তাঁহাদের নিকট, একটি কণাও পরিশোধ করি নাই, তথাপি তাঁহাদের আশীর্বাদী হস্ত অদ্যাবধি সর্ববিষয় প্রকট। শুভেচ্ছা সহ ঈশানী গুপ্ত, উদ্বোধন গোশালা রোড, বাবুপাড়া, শিলিগুড়ি। আজ প্রত্যুষা ঘরে ফেরবার আগে জুন মাসের বিষয় সম্পর্কে আরও একবার জানিয়ে যাওয়া। জুন মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে মা বাবার ঋণ কি শোধ করা যায়। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।
1: এতক্ষণ শুনলেন প্রত্যুষা, উপস্থাপনায় সুমিতা দত্ত। এখন শ্রোতা বন্ধুদের আজকের পরবর্তী কিছু অনুষ্ঠান সম্পর্কে জানিয়ে রাখি। মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ অর্থাৎ আকাশবাণী শিলিগুড়ি প্রচার তরঙ্গের যে অনুষ্ঠানগুলি পরবর্তীতে রয়েছে, সকাল 7:45 নজরুল গীতি, সকাল 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী, সকাল 9:00 আধুনিক গান, সকাল 9:30 শাস্ত্রীয় সঙ্গীত, সকাল 10:00 সীমান্ত কথা, সকাল 10:20 অতুল প্রসাদের গান, সকাল 10:30 বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ। বিবিধ ভারতী কেন্দ্রের যে অনুষ্ঠানগুলি পরবর্তীতে রয়েছে, সকাল 7:30 রয়েছে হাম হে রাহি প্যারকে, সকাল 8:00 রয়েছে সমাচার প্রভাত, সকাল 8:15 ত্রিবেণী, সকাল 8:30 চিত্রালোক, সকাল 9:00 ইন্দ্রধনু, সকাল 10:00 হ্যালো ফরমাইশ, সকাল 11:00 চয়নিকা, দুপুর 12:05 ইয়াদকি মাহফিল। এইবারে শ্রোতা বন্ধুদের আজকের যান চলাচলের খবরাখবর অর্থাৎ ট্রাফিক বুলেটিন সম্পর্কে একটু জানিয়ে রাখি। আমরা জানি বর্তমানে শিলিগুড়ি শহরের তথা উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের উন্নয়নমূলক কাজ চলছে, সুতরাং গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। সকল পথ ব্যবহারকারীদের সতর্ক থাকার জন্য এবং ট্রাফিক কর্তৃপক্ষকে সহযোগিতা করার জন্য অনুরোধ করা হচ্ছে। অতিরিক্ত সতর্কবার্তার ক্ষেত্রে জানানো হচ্ছে, টিকিয়াপাড়াহাট জলপাই মোড় সকাল 9:00 থেকে রাত 8:00 পর্যন্ত ধীর গতিতে যান চলাচল প্রত্যাশিত, শালবাড়িহাট থেকে শালবাড়ি সকাল 11:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত যান চলাচল ধীরগতি থাকার সম্ভাবনা রয়েছে, নতুনহাট থেকে ফুলবাড়ি দুপুর 2:00 থেকে রাত 8:00 পর্যন্ত যান চলাচল ধীরগতি থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়কের বিভিন্ন স্থানে উন্নয়নমূলক কাজ চলছে, তাই যতটা সম্ভব ট্রাফিক আইন মেনে আমাদের যান চলাচল করতে হবে। এই ছিল আজকের ট্রাফিক বুলেটিন। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ, এবং তারপরে শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার স্থানীয় বাংলা সংবাদ।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে দেশের সীমান্ত অঞ্চলের সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ থেকে দুদিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13ই মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27শে মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26শে মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। ভাষা, সংস্কৃতি, ধর্ম ও ভৌগোলিক অবস্থানের দিক থেকে অসাধারণ বৈচিত্র্যময় 140 কোটিরও বেশি জনসংখ্যার দেশ ভারতে শাসনকার্যের বিশালতা ও জটিলতা বিবেচনা করলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্জন বিশেষভাবে উল্লেখযোগ্য। যখন বিশ্বের অনেক দেশেই রাজনৈতিক অস্থিরতা, ঘন ঘন সরকার পরিবর্তন এবং নীতি সংক্রান্ত অনিশ্চয়তা দেখা গেছে, ঠিক সেই সময়ে ভারত নেতৃত্ব ও শাসন ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় রেখেছে। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে পরপর 3টি জাতীয় নির্বাচনে জয়লাভ করা জনগণের অবিচল আস্থারই প্রতিফলন। নিরপেক্ষ আন্তর্জাতিক জরিপগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধারাবাহিকভাবে বিশ্বের অন্যতম জনপ্রিয় গণতান্ত্রিক নেতা হিসেবে বিবেচিত হয়েছেন। 30টিরও বেশি দেশ তাদের সর্বোচ্চ অসামরিক সম্মানে তাঁকে ভূষিত করেছে। বিশ্বনেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাঁর এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তাঁরা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেসানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী

0: নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে তা এই বৈঠকে পর্যালোচনা করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গতকাল নতুন দিল্লিতে ভারতের স্থল সীমান্ত জুড়ে পণ্য প্রক্রিয়াকরণ ব্যবস্থাপনা এবং যাত্রী চলাচলকে ডিজিটাল পদ্ধতিতে সুশৃঙ্খলভাবে পরিচালনা করার লক্ষ্যে ল্যান্ড পোর্ট ম্যানেজমেন্ট সিস্টেম LPMS বিনিময়ের উদ্বোধন করেছেন। এই ব্যবস্থাটি স্থলবন্দরগুলিকে বিমানবন্দর এবং সমুদ্র বন্দরে চালু থাকা ডিজিটাল ব্যবস্থার সমপর্যায়ে নিয়ে আসবে। শ্রী শাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রক স্মার্ট বর্ডার ধারণার মাধ্যমে ভারতের সীমান্ত সুরক্ষার 4 রকমের কৌশল নিয়ে কাজ করছে এবং এই উদ্যোগে স্থলবন্দর কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, স্থলবন্দর ব্যবস্থাপনা কেন্দ্র LPMS এবং স্মার্ট বর্ডার ব্যবস্থা যৌথভাবে আরও বেশি নিরাপদ ও আধুনিক সীমান্ত ব্যবস্থাপনার কাঠামো গড়ে তুলতে, অবৈধ কার্যকলাপ প্রতিহত করতে এবং একটি শক্তিশালী সীমান্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা করবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিনিময় প্ল্যাটফর্মের সূচনা দেশের শাসন ব্যবস্থার যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
1: हमारी स्मार्ट बॉर्डर की संकल्पना में लैंड पोर्ट अथॉरिटी का बहुत बड़ा योगदान आने वाले दिनों में है। ये जो लैंड पोर्ट मैनेजमेंट सिस्टम और स्मार्ट बॉर्डर की संकल्पना, ये दो मिलकर एक प्रकार से अभेद और सुरक्षित बॉर्डर का निर्माण करेंगे, इसमें मेरे मन में कम से कम कोई शंका नहीं है।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ড যাবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সেদেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে 14 কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সেদেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। শিক্ষামন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন 3টি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলি হল ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্কস এবং ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। শ্রী প্রধান বলেন, ভারতে এই বিশ্ববিদ্যালয়গুলির ক্যাম্পাস তৈরি 2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুসারে শিক্ষা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানের করে তোলা লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রতিষ্ঠানগুলি ভারতে উন্নত মানের শিক্ষা, আন্তর্জাতিক ক্ষেত্রে শিক্ষার অংশীদারিত্ব এবং গবেষণা সংক্রান্ত সহযোগিতাকে আরও শক্তিশালী করবে। মন্ত্রক জানিয়েছে, মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বিভিন্ন রাজ্যে এই ক্যাম্পাসগুলি গড়ে তোলা হবে। এখন বারাণসী থেকে বিদেশি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ভারতের হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থার রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। উল্লেখ্য, ভারতকে একটি বিশ্বমানের বিমান পরিবহন কেন্দ্রে পরিণত করতে ইজি কানেক্ট ফ্লাইট মডেলের আওতায় যুক্ত হওয়া প্রথম শহর হিসেবে বারাণসী স্বীকৃতি লাভ করায় সেই বিষয়টিকেও উল্লেখ করেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির 2 পাইলটকেও উদ্ধার করা হয়েছে। এই হামলার পরে হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সিরিক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ভারতের আবহাওয়া দফতর আজ দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ বিহার ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত 50 ওভারে 6 উইকেটে 277 রান করে। জবাবে শ্রীলঙ্কা এ দল 48 ওভার 5 বলে সব

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 57 কিলোমিটার পথে ডাবলিংয়ের কাজের জন্য রেল মন্ত্রক 916 কোটি 18 লক্ষ টাকা মঞ্জুর করেছে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুত রাখার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস গ্রেপ্তার। রাজ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে, আগামী 2-3 দিনের মধ্যেই তা আরও কিছু অংশে অগ্রসর হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করছে রাজ্য সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ যাদব সহ শীর্ষ আধিকারিক, পুলিশ কর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব এবং কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবির আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে জানা গিয়েছে এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয় বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। সেই লক্ষ্যেই রাজ্যের সমস্ত সক্রিয় যুব ক্লাবকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, জরুরি পরিষেবা এবং জনসমাগম ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে প্রশাসনিক সূত্রের দাবি। শুধু প্রশাসন নয়, স্কুল পড়ুয়াদেরও এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সমগ্র শিক্ষা মিশনের তরফে ইতিমধ্যেই 7 জুন থেকে 21 জুন পর্যন্ত বিভিন্ন কর্মসূচি জারি করা হয়েছে। জেলার ভিত্তিতে যোগা ইন স্কুলস, যোগা ফর মেন্টাল হেলথ, যোগা ফর ট্রাইবাল বেঙ্গল, প্রবীণ নাগরিক ও চা শ্রমিকদের জন্য বিশেষ যোগা শিবিরের মতো কর্মসূচি চলছে। 19টি রাজ্যের প্রতিটি জেলায় আয়োজিত হবে রান ফর জেগা। সরকারের পরিকল্পনা অনুযায়ী 14 জুন থেকে বিশেষ নিবন্ধন অভিযান শুরু হবে। একটি নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে মিসড কল দিয়ে সাধারণ মানুষ গিনেস রেকর্ড প্রচেষ্টার অংশ হতে পারবেন। 15 জুন রাজ্যের একাধিক ঐতিহ্যবাহী ও পর্যটন কেন্দ্র বিশেষ যোগা অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তের শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালে 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালে 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4,398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10 জুন 2026 পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল 4,399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল পূর্ব মেদিনীপুরের কোলাঘাট বলাকা মঞ্চে 2 মেদিনীপুর ও ঝাড়গ্রামের বিধায়ক, সাংসদ এবং আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলার সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অগ্রাধিকার। দলমত নির্বিশেষে সারা বছর জনকল্যাণের কাজ চালিয়ে যাওয়াই সকলের কর্তব্য। তিনি বলেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে।
1: আমাদেরও কমিটমেন্ট ছিল, ঘাটাল দাসপুর সব সিট আমরা জিতেছি, শীতল কপাট জিতেছেন, আবার তপন দত্ত জিতেছেন, আমরা ওটা করব। এখানে ক্রেডিট ডিসক্রেডিট কে কার ক্রেডিট হবে সেটা বড় কথা নয়। উনি প্রো ডেভেলপমেন্ট কথা বলেছেন, অন্য যারাও ছিলেন অপোজিশনে তারাও প্রো ডেভেলপমেন্টের কথা বলেছেন, আর মুখ্যমন্ত্রীর কাজই হচ্ছে ডেভেলপমেন্টের কাজটাকে ঠিকঠাক করে করা।
0: এদিকে ঘাটালের সাংসদ দেব মুখ্যমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন।
2: আমি 2014 থেকে সবচেয়ে বড় কষ্ট ঘাটাল লোকসভা কেন্দ্রে সেটা হচ্ছে এখানকার বন্যা, অ্যান্ড সেই বন্যার সবচেয়ে বড় সমাধান ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। সেই লড়াইটা আমার 2014 থেকে চলছিল। এবারে ম্যান্ডেটটা একদম অন্যরকম এসছে, নতুন মুখ্যমন্ত্রী এসছেন এবং আমি রিপ্রেজেন্টেটিভ হিসাবে ঘাটাল লোকসভা কেন্দ্রের রিপ্রেজেন্টেটিভ হিসাবে ওনার সঙ্গে কথা বলেছি। আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং এ এসেছি এবং উনি সবাই সামনেও বললেন কি ঘাটাল মাস্টার প্ল্যানটা এই সরকার সেটা কমপ্লিট করবে যেটা শুরু।
0: উল্লেখ, বৈঠকে 3 জেলার আমন্ত্রিত 35 জন বিধায়কের প্রত্যেকেই উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন 2 জন তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং ওই দলের মেদিনীপুর লোকসভার সাংসদ জুনমিয়ার মালিয়া এবং ঘাটালের সাংসদ

0: বিধানসভায় বিরোধী দলনেতার নাম প্রস্তাবে সই জালকাণ্ডের তদন্তে সিআইডির একটি দল গতকাল কালীঘাটে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে অভিযান চালায়। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়ি সংলগ্ন এলাকায় এই কার্যালয়ে বিকেলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিআইডির দল সেখানে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। দলের প্রাক্তন সাংসদ কোষাধ্যক্ষ সুভাষিস চক্রবর্তী জানান, মমতা এবং অভিষেক দুজনেই কলকাতায় না থাকায় তিনি সিআইডিকে ঢুকতে দিতে পারেন না। বেশ কিছুক্ষণ বাদানুবাদের পর অবশ্য কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সিআইডি। ঘণ্টা দুয়েক তল্লাশির পর বেরিয়ে যান তারা। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক্সিটের কার্যালয়ে অপর একটি দল প্রায় দুঘণ্টা তল্লাশি চালায়। মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তার বাড়ি সংলগ্ন কার্যালয়ে সিআইডির অভিযান চালানো অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, এটি প্রশাসনিক বিষয়, আইনের সংস্থান আছে।
1: প্রশাসনিক ব্যাপার, প্রশাসন ব্যবস্থা নিয়েছেন, আইনের এরকম পদ্ধতি আছে। বাড়িতে রেড করা কিংবা কাগজ দিতে যাওয়া, নোটিশ দিতে যাওয়া, এগুলো তো পদ্ধতি। ভারতের কোন নাগরিক এই পদ্ধতিকে এড়াতে পারেন না, তা তিনি যেই হন না কেন। কেন ভারতের আইন, ভারতের সংবিধান এই পদ্ধতিকে সমর্থন করে। যারা এই পদ্ধতির বিরোধিতা করছেন তারা ঘুরিয়ে ভারতের আইন এবং সংবিধানের বিরোধিতা করছেন এবং তারা বরাবর করে এসেছেন।
0: উল্লেখ্য, সই জালকাণ্ডের তদন্তে গতকালও সিআইডি দপ্তরে হাজিরা দেননি অভিষেক। নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কিছুক্ষণ আগে তিনি দিল্লিতে থাকার কারণ দেখিয়ে আবারও সময় চেয়েছেন বলে জানা গেছে। আগামী মাসের শুরু থেকেই রাজ্যে শুরু হতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প। গতকাল হাওড়ার উলুবেড়িয়া দু নম্বর ব্লকের জোয়ারগাড়ি এলাকায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, এই কাজের জন্য কেন্দ্রীয় সরকার 700 কোটি টাকা দিয়েছে।
2: জুলাইয়ের মাস থেকে যে রামজি হয়ে যাবে এই কাজের জন্য 700 কোটি টাকা কেন্দ্র সরকার দিয়েছেন। সেই কাজ আমরা শুরু করলাম। খুব আনন্দের কথা, আমাদের বিধায়কের গ্রাম থেকে শুরু হয়েছে। এখানে মানুষের হাতে কাজ থাকে না, তাই কেন্দ্র সরকার এই যোজনা নিয়েছেন। গ্রামের মানুষের সারা বছর কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।
0: কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা স্পেশাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। উত্তর পূর্ব সীমান্তে রেলের অধীনে ঠাকুরগঞ্জ থেকে শিলিগুড়ি পর্যন্ত প্রায় 57 কিলোমিটার পথে ডাবলিংয়ের কাজের জন্য রেলমন্ত্রক 916 কোটি 18 লক্ষ টাকা মঞ্জুর করেছে। এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অধীনে বাগডোগরা, নকশালবাড়ি, অধিকারী, শিলিগুড়ি জংশন স্টেশন থেকে যাতায়াতকারী মানুষরা উপকৃত হবেন। পাশাপাশি দ্বিতীয় লাইন চালু হলে উত্তর পূর্ব সীমান্ত রেলের অধীনে এই অংশের রেল যোগাযোগ বৃদ্ধি পাবে। বেআইনিভাবে ত্রাণ সামগ্রী মজুদ রাখার অভিযোগে রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে আদালতে তোলা হবে। জানা গেছে, নদিয়ার কৃষ্ণনগরে তার বাড়ি থেকে ট্রাকে করে বিপুল পরিমাণ ত্রিবল অন্যত্র নিয়ে যাওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকরা পথরোধ করে। গরিব মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রিবল কেন প্রাক্তন মন্ত্রীর বাড়িতে মজুদ রাখা ছিল, এই প্রশ্নে ক্ষুব্ধ জনতা বাড়িতে ঢুকে তার উপর চড়াও হন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উজ্জ্বল বিশ্বাস ও বিজেপি কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়ে যায়। গোলমালের মধ্যেই চোর চোর স্লোগান ওঠে। জনতা থেকে গ্রেপ্তারের দাবিতে অনর্থকায় কোতোয়ালি থানার পুলিশ প্রাক্তন মন্ত্রীকে থানায় নিয়ে যায়। উজ্জ্বলবাবুর দাবি, ত্রিপলগুলি বিডিও অফিসে ফেরত পাঠানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। কলকাতা পুরসভার 7 নম্বর বর্ডের চেয়ারপার্সন তথা 63 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্যকে গতকাল গ্রেপ্তার করে ওয়ার্ডগঞ্জ থানার পুলিশ। একই মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী সলিল চট্টোপাধ্যায়কেও। পুলিশ সূত্রে জানা গেছে, এক প্রবীণ ব্যক্তির কাছ থেকে প্রায় 30 লক্ষ টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া তোলাবাজি ও হুমকির অভিযোগে ওয়ার্ডগঞ্জে 2টি FIR দায়ের করা হয়। উত্তরবঙ্গের মধ্যে দিয়ে রাজ্যে গতকাল দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করেছে। 2-3 দিনের মধ্যেই আরও কিছু অংশে তা অগ্রসর হবে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী ডাক্তার অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন।
3: 9 তারিখ মৌসুমি বায়ু উত্তরবঙ্গে প্রবেশ করেছে এবং আগামী 4-5 দিনে পশ্চিমবঙ্গের আরও কিছুটা অংশে অগ্রসর হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আগামী 5 দিনই রয়েছে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলবর্তী জেলাগুলিতে দমকা হাওয়া সহযোগে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে।
0: দুর্গাপূজার নামে বেআইনি বাণিজ্য এবং ইউনেস্কোর নাম ব্যবহার করায় মানুষকে বিভ্রান্ত করার অভিযোগে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং তার স্ত্রী মধুচন্দ্রা সেন সহ 5 জনের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। মেঘদূত ফাউন্ডেশনের পক্ষ থেকে বউবাজার থানায় এই অভিযোগ দায়ের করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের কিছু অংশ আবার পড়ছি।

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, রাজ্য সরকারই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ করবে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর সকাল 9:15।
1: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন নজরুল গীতি, শিল্পী খেয়া চ্যাটার্জী।

এতক্ষণ শুনলেন নজরুল গীতি, শিল্পী খেয়া চ্যাটার্জি। আপনারা আমাদের অনুষ্ঠান শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের সম্প্রচার মিডিয়াম ওয়েভ 711 kHz এবং নিউজ অন AIR অ্যাপের মাধ্যমে। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন আকাশবাণী দিল্লি কেন্দ্রের সম্প্রচার সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ।

0: দিদি
1: হ্যাঁ
0: দেখ দেখ
1: হ্যাপি বার্থডে ভাই
0: দেখো ওয়াও এটা আমার প্রিয় রং
1: সারাক্ষণ শপিং
0: আমি জানি মা এটাই তো খরচ করার বয়স তাই না
2: সেভিং করারও এটাই বয়স
3: এও জানি বাবা টাকা বাঁচাও আর ঠিক জায়গায় ইনভেস্ট করো টাকার অঙ্কে সুদ পাবো যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো
4: আমি জানি তো
3: আরবিআই এ কথা বলে
5: শুরু করো সঠিকভাবে স্মার্ট হও আর্থিকভাবে
6: আকাশবাণী শিলিগুড়ি এখন শুনবেন লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী হ্যালো আকাশবাণীর প্রত্যেক দিন কোনো না কোনো একটি বিষয় আমাদের থাকেই আজকের বিষয়টি কিন্তু বেশ মজার চলুন না একটু ছোটবেলায় ফিরে যাই ছোটবেলার বিষয় বলতে কোন বিষয় ছোটবেলার বিষয় বলতে আপনাদের জানাই আজকের আমাদের এই হ্যালো আকাশবাণীর কথার বিষয় হচ্ছে ধাঁধা ধাঁধাটা কি এই যে ধাঁধা আমরা ছোটবেলায় স্কুল জীবনে বলা চলে খুব চর্চা করতাম যেমন কোন দেশে মাটি নেই উত্তর সন্দেশে বা কোনটিয়া ওড়ে না ভাড়াটিয়া এক প্রকার কখনো কখনো ননসেন্স মেশানো কখনো কখনো আবার ভীষণ পরিমাণে ইন্টেলেকচুয়াল অর্থাৎ বুদ্ধিমত্তা মেশানো এই সব কিছু মিলেই কিন্তু আমাদের এই পথ চলাটি ছিল এবং সত্যি কথা বলতে আমাদের জীবনের একটা বড় সময় কিন্তু এই ধাঁধা বাংলা ধাঁধা প্রবাদ প্রবচন ইত্যাদির মধ্যে দিয়ে কেটেছে তো আজকের কিন্তু বিষয় বাংলা ধাঁধা শোনান না আপনাদের মজার মজার ধাঁধা দেখি উত্তর আমরা দিতে পারি কিনা বা আমাদের প্রশ্ন করা ধাঁধার উত্তর আপনারা দিতে পারেন কিনা একটু শৈশবে ফিরে আসি অনেক কঠিন কঠিন কথা তো চলেই আসুন না একটু শিশু হয়ে যাই একটু পুরনো মজা একটু বোকা বোকা কিন্তু বুদ্ধিমত্তায় মেশানো সেই কথার জাদুতে হারিয়ে যায় আমাদের লাইভ ফোন নাম্বার 9434076705 আবার বলছি 9434076705 এই যে ধাঁধার কথা বলতে বলতেই একখানা কল চলে এসেছে আমরা দেখব কোন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আজকে রয়েছেন
7: হ্যাঁ নমস্কার
8: ভালো
7: আছেন
8: তো
7: একদম ঠিক আছে শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান
8: ভালো গান চালান হিন্দি হোক বাংলা হোক যা যা গানা সব চালান
7: আচ্ছা বেশ বেশ আপনি সঙ্গে থাকুন শুনতে থাকুন
8: আচ্ছা আমি তো আসি
7: একদম একদম আমাদের প্রতিদিনের বন্ধুর মধ্যে একজন যিনি শুধুমাত্র গানের আবদারে ফোন করেন এবং তার কোনো বিশেষ আবদার থাকে না তার একটাই কথা ভালো ভালো গান চালান যা গান আছে সব চালান অবশ্যই পরিতোষবাবু আমাদের প্রথম গানটি আপনার জন্য রইল এবং ততক্ষণে আমরা গান শুনে নিতে নিতেই বাকি কলারদের অপেক্ষা করব আমাদের আজকের বিষয় ছোটবেলার সেই ধাঁধাগুলো আপনার কোন কোন ধাঁধা মনে পড়ছে

0: একটা খুব সুন্দর গান শুনতে শুনতেই আমরা একটা কল পেয়ে গেছি, দেখি আমাদের সঙ্গে কোন বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: নমস্কার কৌশিকদা,
0: নমস্কার,
1: আমি জলপাইগুড়ি থেকে বলছি,
0: জলপাইগুড়ি থেকে
1: সোমা
0: আপনার?
1: গাঙ্গুলি।
0: সোমা গাঙ্গুলি,
1: হুম
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: কেমন আছেন বলুন।
1: আমি খুব ভালো আছি, আপনি ভালো আছেন তো?
0: একদম, আজকের বিষয়টি নিশ্চয়ই শুনেছেন।
1: হ্যাঁ দাদা,
0: একদম শুন,
1: আপনি একটা কি প্রশ্ন করলেন জানো, লাল জামা।
0: লাল টুক টুক ছোট মামা, গায়ে
1: হ্যাঁ,
0: পরে অনেক জামা,
1: ও এটা পাকা লঙ্কা হবে।
0: পাকা লঙ্কা।
1: হ্যাঁ
0: খুব কাছাকাছি
1: ঠিক,
0: গেল, আরেকটু আরেকটু ভেবে দেখুন।
1: ও
0: গায়ে কিন্তু বলেছে
1: বলতে পারছি,
0: অনেক জামা, একটা নয়, একটা জামা
1: ও
0: হলে তো পাকা লঙ্কা হতো, গায়ে বলছে
1: হ্যাঁ,
0: অনেক জামা, অনেকগুলো জামা, লাল টুকটুক কাট থাকতে পারে,
1: ও বলতে পারলাম না।
0: যদিও রংটা লাল টুকটুক নয়,
1: হ্যাঁ,
0: তবু এখানে উত্তর হতে পারে পেঁয়াজ, কারণ পেঁয়াজের তো
1: ও
0: অনেকগুলো
1: আচ্ছা,
0: খোলস, তাই না? তো
1: হ্যাঁ, তো পেঁয়াজ তো লাল হয় না,
0: লাল হয় না একদমই, তাই
1: একটু হ্যাঁ গোলাপি ধরনের।
0: গোলাপি, একটু বেগুনি বেগুনি ধরনের। আচ্ছা, আপনার
1: আচ্ছা,
0: মাথায় কোনটা
1: আপনাকে একটা
0: আসছে?
1: প্রশ্ন করি।
0: হ্যাঁ অবশ্যই,
1: হ্যাঁ,
0: হ্যাঁ,
1: কোন নারী পড়ে
0: কোন নারী
1: বলুন, পড়ে?
0: পরে,
1: হ্যাঁ বলুন।
0: মানে পরে মানে পড়াশুনো করে, তাই তো?
1: হ্যাঁ
0: এ বাবা,
1: নিশ্চয়ই,
0: এটা তো বেশ কঠিন, কি হতে পারে বলুন তো দেখি।
1: ডিকশনারি।
0: আচ্ছা, ডিকশনারি,
1: হ্যাঁ,
0: সত্যি।
1: তারপরে এক থাল সুপারি গুনিতে না পারি, বলুন কি হবে?
0: এক থাল সুপারি গুনিতে না পারি, ও বাবা,
1: হ্যাঁ,
0: এটাও তো বেশ কঠিন, কি হতে পারে?
1: তারা, আকাশের তারা কি গোনা যায়?
0: বাহ, মানে এই যে কত মজার মজার ধাঁধা আমাদের জীবনে রয়েছে, তাই না?
1: হ্যাঁ, স্কুলে যখন আমরা পড়তাম
0: হ্যাঁ,
1: তখন এইসব নিয়ে আমরা আলোচনা করতাম, ধাঁধা
0: আসলে
1: তাই
0: তখন তো এই
1: কত।
0: মোবাইল, কম্পিউটার, ইন্টারনেট এসব ছিল না, তখন এই
1: হ্যাঁ
0: ধাঁধার মধ্যে একটা অদ্ভুত আনন্দ ছিল, তাই না? ধাঁধা,
1: হ্যাঁ, আনন্দ ছিল।
0: হ্যাঁ। তো বেশ বেশ, আপনার কাছ থেকে বেশ দুটো,
1: আজকের টপিকটা খুব ভালো লাগলো আপনাদের, এটা একটা আনন্দের বিষয়, শৈশবের বেলা তো
0: একদম।
1: তাই।
0: আচ্ছা, তাহলে
1: হ্যাঁ
0: আমি আপনাকে আরেকটা ছোট্ট ধাঁধা জিজ্ঞেস করি।
1: ঠিক আছে বলুন।
0: তলে মাটি, উপরে মাটি, তার মধ্যে সুন্দর বেটি,
1: তলে মাটি,
0: উপরে মাটি,
1: হ্যাঁ,
0: তার মধ্যে সুন্দর বেটি, কি হতে পারে?
1: সমুদ্র নাকি? পালাম না, বলুন।
0: হলুদ, হলুদের তলাতেও
1: ও
0: মাটি,
1: আচ্ছা,
0: হলুদের ওপরেও মাটি,
1: হ্যাঁ হ্যাঁ
0: আর মাঝখানে হলুদ, খুব সুন্দর, বা হলুদ মাখলেও আমরা সুন্দর হই।
1: হ্যাঁ
0: খুব মজা লাগে এই বিষয়গুলো চর্চা করতে,
1: হ্যাঁ, এই বিষয়টা খুবই ভালো, একটা আনন্দের বিষয়,
0: একদম
1: শৈশবের বেলা এগুলো আলোচনা হতো।
0: একদম। শুনতে থাকুন, দেখি কথায় কথায় আরো
1: হ্যাঁ
0: কত মজার মজার ধাঁধা উঠে আসে, সঙ্গে থাকুন।
1: নিশ্চয়ই, নমস্কার দাদা।
0: নমস্কার, নমস্কার। দেখলেন তো শ্রোতা বন্ধুরা, কথায় কথায় নতুন নতুন দুটো ধাঁধা কিন্তু শুনলাম, যদিও নতুন নয়, কারো কাছে হয়তো খুব জানা, আমার কাছে কিন্তু বেশ নতুন ছিল, কঠিনও ছিল। খুব ভালো লাগলো সোমাদির আমরা ধাঁধা শুনলাম। এ বাবা, দেখছি আরেকটা কল এসছে, আরও হয়তো নতুন নতুন ধাঁধা পাবো, দেখে নিই কোন বন্ধু আমাদের সঙ্গে আছেন।
2: হ্যাঁ হ্যাঁ,
0: নমস্কার, কে
2: নমস্কার,
0: বলছেন, কোথা থেকে বলছেন?
2: আমি সৌভিক সরকার বলছিলাম, কসবা থেকে।
0: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: ভালো আছি দাদা, আপনি?
0: আমিও ভালো আছি, বলুন
2: মানে খুব
0: তারপরে।
2: সুন্দর লাগছে আজকে ধাঁধা মানে অনুষ্ঠান করছেন, খুব ভালো লাগছে। প্রথম প্রশ্নটাই আর কি পারতাম আর কি, ওটা পিঁয়াজ হবে আর কি, ওটা পারতাম। কিন্তু আমি একটা যদি ধরি, সেটা হলো ওপর থেকে পড়লো বুড়ি রক্তে ছড়াছড়ি।
0: ওপর থেকে পড়লো বুড়ি রক্তের ছড়াছড়ি, এটা কি পাকা জাম
2: না
0: তাহলে?
2: পাকা জাম কি বললেন একবার বলুন।
0: মানে জাম, আমরা যে জাম ফল খাই সেই কি জাম? না মনে হয়।
2: না, জামটা অনেকটাই জাম, জাম ঠিক বলেছে, ঠিক
0: আচ্ছা, জাম
2: বলেছে।
0: হবে, বা আমি
2: হ্যাঁ
0: কিন্তু
2: হ্যাঁ,
0: বেশ আন্দাজ করেই বলেছি, বা যাক বাবা, একটা তো পারলাম।
2: আর একটা বলতে হবে, সেটা হলো আমরা ব্যবহারের আগেই সেটাকে আমরা ভেঙে ফেলি।
0: এটাও আমি মনে হচ্ছে পারবো, এটা সম্ভবত ডিম, তাই তো?
2: একদম, মানে আপনি পরপর যে ছয় ছয় মারলেন,
0: যাক বাবা, দুখানা ছয় তো মারতে পেরেছি, এর আগে দুটোতে আউট হয়েছি। বেশ, তাহলে এবার আমি আপনাকে একটা ধাঁধা ধরি।
2: বলুন বলুন বলুন।
0: হ্যাঁ, জন্ম গেল দুঃখে, বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে।
2: আরেকবার বলুন।
0: জন্ম গেল দুঃখে, বুকে আমার আগুন দিয়ে থাকো অনেক সুখে। দেশলাই ঠিক নয়, তবে আগুন সম্পর্কিত।
2: আগুন সম্পর্কিত, এটা কি মোমবাতি?
0: প্রায় কাছাকাছি আমরা গেছি। হুঁকো, কারণ হুঁকোতে হচ্ছে জল থাকে, তাই হুঁকোর জলটাকে দুঃখের সাথে তুলনা করা হয়, আর হুঁকোতে আগুন দিয়েই সবাই সুখ টান্তি দেয়, বা আগে দেওয়া হতো আর কি, এখন তো আর সেই ব্যাপারগুলো নেই।
2: খুব ভালো লাগলো, খুব খুব ভালো।
0: তবে আপনার মতন ভালো ছিল না, আপনি যে দুটো জিজ্ঞেস করলেন সেই দুটো অসাধারণ ছিল।
2: এরকম মজার জিনিস সত্যি খুব ভালো লাগে, মানে আমরা একটু অন্য ধারায় আর কি, অন্য টপিক নিয়ে আলোচনা করি, কিন্তু আজকে দাদা সত্যি সত্যি খুব ভালো লাগলো, বিশেষ করে দাদা।
0: একদম একদম, সঙ্গে থাকুন, আরো যদি কোনো উত্তর জানা থাকে বা কোনো ধাঁধা থাকে অবশ্যই আমাদের কিন্তু জানাবেন। শুনতে থাকুন,
2: অবশ্যই অবশ্যই
0: সঙ্গে থাকুন হ্যালো আকাশবাণীর।
2: নমস্কার নমস্কার
0: নমস্কার। তাহলে প্রথম দুবারে আউট হয়েছি, পরের দুবারে কিন্তু দুখানা ছয় আমি মেরেছি। তবে হ্যাঁ, ধাঁধা জিজ্ঞেস করার ক্ষেত্রে কিন্তু আমি বড্ড দুর্বল। সবাই কি সুন্দর মজা করে ধাঁধা জিজ্ঞেস করতে পারে, আমি কিন্তু অতটা পারছি না। আচ্ছা, একটা ধাঁধা আমি জিজ্ঞেস করি, তা করতে করতেই আরেকটি কল আসছে, আমরা দেখে নেব, তারপরে গানে যাব। এই ধাঁধাটি রইল আমাদের শ্রোতা বন্ধুদের জন্য। ধাঁধাটি হলো, এই ঘরে যাই ওই ঘরে যাই, দুমদুমিয়ে আছাড় খাই। আবার বলছি, এই ঘরে যাই ওই ঘরে যাই, দুমদুমিয়ে আছাড় খাই। ততক্ষণে আমরা দেখে নিই, আপনারা ভাবতে থাকুন, আমরা শুনে নিই কে আমাদের কল করেছেন।
3: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার দাদা ভাই, সুপ্রভাত।
0: হ্যাঁ নমস্কার।
3: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার বুধবুদ থেকে প্রবীর কুমার মন্ডল দাদা ভাই।
0: হ্যাঁ বলুন, আজকের বিষয় শুনেছেন নিশ্চয়ই?
3: হ্যাঁ, সাদা।
0: হ্যাঁ,
3: সাদা সাদা সাদা জিনিস আর কি, সাদা জামা, তাই তো?
0: না, আজকের বিষয় সাদা জামা নয়, আজকের বিষয় ধাঁধা। সাদার সাথে ছন্দ মিলিয়েই, তবে সাদা নয়, ইহা হইল ধাঁধা।
3: তো ধাঁধাটা আমি সাদা, আমি সাদা শুনেছি। একটা ধাঁধা, একটা ধাঁধা জিজ্ঞেস করলে লাল লাল জামা না কি একটা জিজ্ঞেস করলে।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
3: ওটা ওটা ওটার উত্তর পেয়েছেন দাদা ভাই?
0: হ্যাঁ উত্তর পেয়েছি। আচ্ছা, আপনাকে একটা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে, কাঁচা থাকতেই সবাই খায়, পাকলে ধুলোই গড়াগড়ি যায়, কোন ফল?
3: কাঁচা থাকতে, আচ্ছা, আর তারপরে ধুলোই গড়াগড়ি খায়।
0: পেকে গেলে ধুলোই গড়াগড়ি খায়, বলুন তো কোন ফল?
3: আচ্ছা, এটা হচ্ছে আপনার লঙ্কা, লঙ্কা মনে হচ্ছে।
0: আমরা পাকা লঙ্কা খাই না?
3: খাই ধুলোই, কিন্তু সেটা ধুলোই শুকর দেয় সেইটার আর কি, আর তাছাড়া ধুলোই গড়াগড়ি খায় সেইটা তো। আচ্ছা, তাহলে দাদা
0: উত্তরটা হবে হচ্ছে ডুমুর। আমরা কাঁচা ডুমুর সবাই খাই, পাকা ডুমুর কি আমরা রান্না করি?
3: না না না।
0: বেশ, শুনতে থাকুন, সঙ্গে থাকুন হ্যালো আকাশবাণী।
3: আরেকটা যদি, আরেকটা যদি ধরেন তাহলে খুব ভালো হয় দাদা ভাই।
0: আরেকটা,
3: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা বেশ, আরেকটা আপনাকে ধরছি, সেটা হলো, হাত আছে পা নেই, বুক তার ফাটা, জ্যান্ত মানুষ গিলে খায়, নেই তার মাথা।
3: আচ্ছা, হাত নাই,
0: হাত আছে পা নেই।
3: আচ্ছা, হাত আছে পা নেই,
0: বুক তার ফাটা।
3: আচ্ছা,
0: জ্যান্ত মানুষ গিলে খায়,
3: আচ্ছা,
0: কিন্তু নেই তার মাথা।
3: এটা কি গম হবে দাদা ভাই, গম?
0: না, এটা জামা, কারণ জামার হাত আছে পা নেই, বুক ফাটা অর্থাৎ বোতাম খোলা যায়, জ্যান্ত মানুষ গিলে খায়, কিন্তু মাথা নেই। সেই সাদা জামা দিয়ে শুরু হয়েছিল, জামা দিয়েই শেষ হলো। আপনি সঙ্গে থাকুন হ্যালো আকাশবাণী।
3: ভালো থাকবেন,
0: একদম একদম, খুব ভালো থাকবেন। সুতরাং আমরা কিন্তু বেশ ধাঁধার ধন্দ পর্বে রয়েছি, এবং আমরা এবার একটি গানে যাব, কারণ অনেকক্ষণ কথা হচ্ছে, তো এবার একটু গান দরকার, আমাদের কানের একটু বিশ্রাম দরকার। তাহলে গানের দিকে এগোই, এবং যাওয়ার আগে আরেকবার ধাঁধাটি বলে যাই। আপনারা ভাবতে থাকুন, আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705 জানাতে থাকুন ধাঁধার উত্তর বা আপনার মাথায় যা ধাঁধা আসছে সেগুলো। ধাঁধাটি হলো, এই ঘরে যাই ওই ঘরে যাই, দুমদুমিয়ে আছাড় খাই। আমরা শুনে নেব এবার একটি গান, শিল্পী কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে, সিলসিলা চলচ্চিত্র থেকে। শুনতে থাকুন হ্যালো আকাশবাণী।

0: গান শুনতে শুনতেই কিন্তু আরো একটি লাইভ ফোন আমরা পেয়ে গেছি। দেখি আমাদের সঙ্গে কে আছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: হ্যাঁ নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল,
1: আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু, কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন?
0: একদম একদম। আজকে নিশ্চয় বিষয় শুনেছেন।
1: হ্যাঁ আজকে ধাঁধা শুনছি তো।
0: এবার বলুন যে ধাঁধাটি আমি জিজ্ঞেস করেছিলাম তার উত্তর কি হবে।
1: ওটা পারবো না আমি কিন্তু।
0: এ বাবা, প্রথমেই সারেন্ডার। আচ্ছা বেশ, আপনাকে আপনি তাহলে আমায় একটি ধাঁধা জিজ্ঞেস করুন, দেখি আমি পারি কিনা।
1: হ্যাঁ আমি একটু বলছি, হ্যাঁ, ফিঙ্গি ফিঙ্গি ডালে রাঙা মামা ঝোলে,
0: ফিং ফিং এ ডালে রাঙা মামা ঝোলে।

0: হ্যাঁ,
1: পাকা লঙ্কা?
0: ঠিক,
1: যাক, পেরেছি আবার।
0: হ্যাঁ হ্যাঁ,
1: বেশ, আমি তাহলে এবার আপনাকে একটা জিজ্ঞেস করি, জ্বলছে তবু পুড়ছে না কোন প্রাণী?
0: কোন প্রাণী?
1: জ্বলছে তবু পুড়ছে না।
0: জ্বলছে তবু পুড়ছে না, এটা হচ্ছে আপনার জোনাকি পোকা।
1: যাক, সবুরে মেওয়া ফলে একদম উত্তর ঠিক হয়েছে, 100-এ 100। শুনতে থাকুন, এভাবে আমাদের সঙ্গে
0: হ্যাঁ
1: থাকুন হ্যালো আকাশবাণীর। খুব ভালো
0: হ্যাঁ,
1: লাগছে
0: নমস্কার,
1: আপনাদের লাইভ ফোন ইনে, আপনাদের ফোন পেয়ে। সঙ্গে থাকুন,
0: হ্যাঁ নমস্কার, ভালো থাকবেন।
1: নমস্কার। হ্যাঁ, ভালো থাকবেন। তাহলে আমাদের একদম কিন্তু আজকে বেশ জমজমাটি চললো, এবং জমজমাটি চলতে চলতে আমরা কিন্তু প্রায় অনুষ্ঠানের শেষের দিকে। সুতরাং ও শেষের দিকে বলা মাত্রই দেখি আরেকটি ফোন চলে এসেছে, তাহলে তো দেখতেই হবে কে আছে ধাঁধার ঝুলি নিয়ে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার দাদা ভাই,
1: নমস্কার।
2: উত্তর দিনাজপুর থেকে, রামগঞ্জ থেকে বলছি, গোপাল দত্ত।
1: হ্যাঁ বলুন, কেমন আছেন?
2: হ্যাঁ আছি ভালো, আপনার ভালো আছেন সবাই?
1: একদম একদম।
2: হ্যাঁ, বিষয় হচ্ছে ধাঁধা নাকি?
1: একদম।
2: হ্যাঁ, আমি তো প্রশ্ন উত্তর দিতে পারবো না, আমি একটা প্রশ্ন করবো আপনাকে।
1: আচ্ছা আচ্ছা
2: আচ্ছা, বলুন তো দাদা, কোন সমুদ্রে জাহাজ চলে না,
1: কোন সমুদ্রে জাহাজ চলে না
2: এবং কেন চলে না?
1: এই রে, এটা তো বলা মুশকিল, দুখানা প্রশ্ন, আপনিই বলে দিন।
2: সর্বদা সমুদ্রে জাহাজ চলে না।
1: আচ্ছা,
2: আর সেই সমুদ্রে আগাছায় ভরা, আগাছা, এই জন্য সমুদ্রে জাহাজ চলে না।
1: আচ্ছা আচ্ছা, বাহ, এটা এটা বেশ ভালো ছিল তো। আচ্ছা আচ্ছা, বাহ, এটা এটা বেশ খুব সুন্দর ছিল, ভালো লাগলো। আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে রয়েছি, নাহলে আরেকটু বাক্যালাপ করা যেত। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন হ্যালো আকাশবাণী। নমস্কার। সত্যি, আর একদম যে ধাঁধাটি করা হয়েছিল, যে এ ঘরে যায় ও ঘরে যায়, খালি খালি আছাড় খায়, অবশ্যই ঝাড়ু বা ঝাঁটা, যা দিয়ে আমরা ঘর ঝাড় দিই, তারা তো যেখানেই নিয়ে যায় না কেন, সেই আছাড় দিয়ে দিয়ে তাকে বাড়ি মেরে মেরেই আমরা ঘর পরিষ্কার করি। আর একদম শেষের আগে একটা ছোট্ট ধাঁধা মনে পড়ছে, ছোটোবেলা থেকে সেই ধাঁধাটা শুনে বড় হয়েছিলাম, সেটি হলো বন থেকে বেরোলো টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে, কি আনারস, তাই তো? হ্যাঁ, এরকমই কত ধাঁধা আছে, হয়তো আবার এক ঝুলি ধাঁধা নিয়ে আবার কোনো একটি আকাশবাণীর অনুষ্ঠানের লাইভ ফোন ইনের পর্বে আমরা একজোট হব। ততক্ষণের জন্য আপাতত বিদায়, শেষ করছি আজকের মতন হ্যালো আকাশবাণী লাইভ ফোন ইন অনুষ্ঠান। ভালো থাকবেন, ভালো রাখবেন, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা আর কিছুক্ষণের মধ্যেই।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী আশা ভোঁসলে। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্রের সম্প্রচার বাংলা সংবাদ এবং জেলার চিঠি।

আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি কার্যকর করার জন্য 95,000 কোটি টাকারও বেশি অর্থ বরাদ্দ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী 21 জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার

0: গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল 8 রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। 2014 সালের 26 মে তিনি প্রধানমন্ত্রীর হিসেবে পদ ও মন্ত্রগুপ্তের শপথ গ্রহণ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালের 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালের 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালের 26 মে থেকে আজ 10ই জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল, ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। বিশ্ব নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার এই অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণ বিশ্বের পক্ষে তার বরিষ্ঠ অবস্থান এবং অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তার দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ ও উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।
1: Hello and greetings from Papua New Guinea to my friend Prime Minister Modi. Congratulations on reaching a historic milestone, the longest continuous Prime Minister of the great country of India. You have now surpassed the record as the longest serving Prime Minister of India. India remains a friend of Papua New Guinea. You personally have come here. I give respect to you as a senior leader of the Global South, and I am happy that you have now a whole record as the longest serving Prime Minister of India.
0: ত্রিনিদাদ ও টোব্যাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বাসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। কেন্দ্রে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচার অভিযানের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403 বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। দলের নেতা ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতেও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। 14 থেকে 16 জুন পর্যন্ত জনকল্যাণমূলক শিবিরের আয়োজন করা হবে। এরপর 16 ও 17 জুন জেলা স্তরে বিকশিত ভারত সংকল্প সম্মেলন অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিগুলোর মূল লক্ষ্য হল বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ে তোলার বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরা এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নানা সাফল্য প্রদর্শন করা। এছাড়াও 21 জুন পর্যন্ত সরকারের বিভিন্ন সাফল্য তুলে ধরার লক্ষ্যে প্রদর্শনী এবং প্রাকৃতিক পদ্ধতিতে কৃষিকাজের বিষয়ে কর্মশালার আয়োজন করা হবে। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড করার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে আজ নতুন দিল্লিতে জোটের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোটসঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। এনডিএ শাসিত 22টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরাও এই বৈঠকে যোগ দেবেন। মূলত জাতীয় উন্নয়ন ও পরিকাঠামো সংক্রান্ত বিভিন্ন কর্মসূচি এবং 2047 সালের মধ্যে ভারতকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে মোদী সরকারের যে পরিকল্পনা রয়েছে এই বৈঠকে তা পর্যালোচনা করা হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ 2 দিনের সরকারি সফরে বুলগেরিয়া ও ফিনল্যান্ডে যাবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, বুলগেরিয়া সফরকালে ডক্টর জয়শঙ্কর সে দেশের নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বুলগেরিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সফরের দ্বিতীয় পর্বে ডক্টর জয়শঙ্কর ফিনল্যান্ডে চতুর্দশ কুলতারান্তা টক্সে অংশগ্রহণ করবেন। এই আলোচনার মূল বিষয়বস্তু হল পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট। মন্ত্রী ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী সহ সে দেশের নেতৃবৃন্দের সঙ্গেও বৈঠক করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পর্তুগালের জাতীয় দিবস উপলক্ষে সেদেশের জনগণ ও বিদেশমন্ত্রী পাওলো রাঙ্গেলকে শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী জয়শঙ্কর বলেন, ভারত ইউরোপীয় ইউনিয়ন কৌশলগত অংশীদারিত্বের অধীনে পর্তুগালের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতা ও সম্পর্ক আরও মজবুত করার খুবই আগ্রহী। শিক্ষা মন্ত্রক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তিনটি বিদেশি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে এদেশে ক্যাম্পাস খোলার জন্য অনুমোদন দিয়েছে। এই প্রতিষ্ঠানগুলো হল ইউনিভার্সিটি অব ব্রিস্টল, ইউনিভার্সিটি অব ইয়র্ক এবং ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর বিনীত যোশী এই সিদ্ধান্ত চূড়ান্ত করেন। কেন্দ্রে এনডিএ সরকারের ১২ বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত ৯:৩০ গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সরকার এমজি নারেগা থেকে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ ভিবিজি রামজিতে পরিবর্তনের উদ্দেশ্যে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য ৯৫,692 কোটি টাকার একটি অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের প্রস্তাব করেছে। আগামী ১ তারিখ থেকে সারা দেশে এটি কার্যকর হবে। নতুন দিল্লিতে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির গ্রামোন্নয়ন মন্ত্রীদের একটি ভার্চুয়াল বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই ঘোষণা করেন। তিনি জানান কোনো রাজ্যের বরাদ্দ কমানো হয়নি এবং গত বছরের তুলনায় বাজেট ৪০% বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কলকাতায় আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক পরিকল্পনা করেছে পশ্চিমবঙ্গ সরকার। গতকাল নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই সংক্রান্ত উচ্চ পর্যায়ের বৈঠক করেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রম, কর্মসংস্থান, যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী ডক্টর মনসুখ মান্ডবিয়া, আয়ুষ বিষয়ক মন্ত্রী প্রতাপ রাও যাদব সহ শীর্ষ আধিকারিক, পুলিশকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান সচিব, কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও। বৈঠকে গঙ্গার ঘাটগুলিকে কেন্দ্র করে বৃহৎ যোগ শিবিরের আয়োজন, সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি যাতায়াত ব্যবস্থা নির্বিঘ্ন রাখার বিষয়ে মূলত আলোচনা হয়েছে। নবান্ন সূত্রে জানা গেছে এবছরের যোগ দিবসকে শুধুমাত্র একটি স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি হিসেবে নয় বরং একটি গণ আন্দোলনের রূপ দিতে চায় সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১২তম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা, শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সামাজিক মাধ্যমের এক বার্তায় জানিয়েছেন তিনি। ওমান উপকূলের কাছে মার্কিন সেনাবাহিনীর অ্যাপাচে হেলিকপ্টার গুলি করে নামানোর জবাবে ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ড্রোন দিয়ে নামানো হেলিকপ্টারটির দুই পাইলটকে উদ্ধার করা হয়েছে। এ হামলার পরেই হরমুজ প্রণালীর সীমান্তবর্তী ইরানের সেরেক, মিনাব ও বন্দর আব্বাস শহর এবং কেশম দ্বীপে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরান ওই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনও নিক্ষেপ করেছে বলে জানা গেছে। এখন বারাণসী থেকেই দিল্লি যাত্রীরা দিল্লি পৌঁছানোর আগেই তাদের অভিবাসন ও ব্যাগেজ সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারবেন বলে জানিয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন ভারতে হাব অ্যান্ড স্পোক বিমান পরিবহন ব্যবস্থা রূপায়ণের সূচনা হচ্ছে বারাণসী থেকে, ফলে সেখান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে নির্বিঘ্নে যাত্রা করতে পারবেন যাত্রীরা। ডাম্বুলায় ত্রিদেশীয় একদিনের ম্যাচের সিরিজে গতকাল ভারতীয় এ দল ৮ রানে শ্রীলঙ্কা এ দলকে হারিয়ে দিয়েছে। ভারতের এ দল প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ২৭৭ রান করে। ঋতুরাজ গায়কোয়াড় ১০১, তিলক ভার্মা ৮০ রান করেছেন। বৈভব সূর্যবংশী ১৪ রান করেন। জবাবে শ্রীলঙ্কা এ দল ৪৮ ওভার ৫ বলে সব উইকেট হারিয়ে ২৬৯ রান তুলে। ভারত বৃহস্পতিবার আফগানিস্তান এ দলের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করলেন। এনডিএ জোটের শরিক দলগুলি এই উপলক্ষে এক বৈঠকে বসতে চলেছে। কেন্দ্রীয় সরকার ভিবিজি রামজি কার্যকর করার জন্য ৯৫,০০০ কোটি টাকার বেশি অর্থ বরাদ্দ করেছে। খবর শেষ হল।
2: আকাশবাণী কলকাতা জেলা চিঠি মুর্শিদাবাদ থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক। খড় রোদ ও দহনদগ্ধ ক্লান্ত জনজীবনে জ্যৈষ্ঠের ঝঞ্ঝার সাথে বৃষ্টিধারা বয়ে আনে প্রশান্তি, জমিন আবাদ ও নাগরিক জীবনে নতুন সৃজনের সঙ্গত দেয় প্রকৃতি। অনাতরে পড়ে থাকা ব্যালকনির টপ থেকে প্রান্তরের চাষের জমিতে লাগে উজ্জীবনের ছোঁয়া। আশা থাকে স্থবির মনেও, এবছর প্রাক বর্ষার বৃষ্টির পরিমাণ মরশুমে পর্যাপ্ত বৃষ্টি হবার প্রতিশ্রুতি দিচ্ছে যেন। মসজিদ মন্দিরের পাশাপাশি সহবস্থানের সম্প্রীতির বাংলায় শতাধিক শ্যামাসঙ্গীতের অন্যতম রচয়িতার নাম নজরুল ইসলাম। বাংলা ভক্তিগীতি ধারায় এক অমূল্য সম্পদ তার রচিত একশত শ্যামাসঙ্গীতের সংকলন রাঙা জবা। শাক্ত পদাবলী ও শ্যামাসঙ্গীতের নজরুলের রচিত গান এক অনন্য স্থান অধিকার করে আছে। সম্প্রীতির এহেন কবি কাজী নজরুল ইসলামের মুর্শিদাবাদের সাথে ছিল একাধিক সংযোগ। ১৯২৩ সালে অধুনা মানসিক হাসপাতাল তৎকালীন বহরমপুর কেন্দ্রীয় কারাগারে রাজনৈতিক বন্দী হিসেবে দীর্ঘদিন ছিলেন দ্রোহের কবি নজরুল। এই কারাগারে সেলের মধ্যেই উদাত্ত কণ্ঠে গান গাইতেন, আবৃত্তি করতেন তিনি, পথচারীদের কানেও আস্ততা। কবি যতদিন সুস্থ ছিলেন তার সঙ্গে নানাভাবে জড়িয়ে থেকেছে এই জেলা। বহরমপুর, নিমতিতা, জিয়াগঞ্জ, লালগোলা, তার বহু বিখ্যাত গানের জন্ম মুর্শিদাবাদেই। নজরুলের নানান স্মৃতি বিচরিত মুর্শিদাবাদে এবছর মর্যাদার সঙ্গেই তার ১২৭তম জন্মদিবসে স্মরণ করা হয় দুখু মিয়াকে। বিভিন্ন ক্লাব সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি মুর্শিদাবাদের ৪৫ বছরের পুরনো বহরমপুর নজরুল কমিটি তিন দিনের এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে নজরুল চর্চা করে। গত ২৭ মে শহরের বিদগ্ধ জন সংস্কৃতিকর্মী ও বুদ্ধিবৃত্তির পেশায় থাকা নাগরিকদের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন নজরুল কমিটির সভাপতি, মুর্শিদাবাদের সম্প্রীতি চর্চার আরেক কিংবদন্তি রেজাউল করিমের ভ্রাতুষ্পুত্র প্রাক্তন অধ্যাপক আবুল হাসনাত সহ বিশিষ্টরা। নজরুল কমিটির বার্ষিক স্মরণিকা ২০২৬ প্রকাশিত হয় মূল মঞ্চে। ২০২৬ সালের নজরুল পুরস্কারে ভূষিত করা হয় জেলার বিশিষ্ট প্রাবন্ধিক লেখক সম্প্রীতি চর্চার অন্যতম মুখ চন্দ্রপ্রকাশ সরকারকে। কবি নজরুলের যোগগুরু লালগোলার বরদাচরণ মজুমদারের প্রৌত্র মৈনাক মজুমদারের নজরুলের কবিতার আবৃত্তিও মনে রাখার মতো। মুর্শিদাবাদ বেতার শ্রোতা পরিবারের আয়োজনে ৭ জুন বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংবাদিক সঙ্গে উদযাপন হল রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠান। অনুষ্ঠানে মুর্শিদাবাদ ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত বেতার শ্রোতা, সাহিত্য, সংস্কৃতি ও বিজ্ঞানপ্রেমী মানুষ অংশগ্রহণ করেন। রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আবৃত্তি, স্বরচিত কবিতা পাঠ, নৃত্যানুষ্ঠান ও আলোচনার মধ্যে দিয়ে দুই কবির স্মৃতি তর্পণ হয়। সৈয়দ মুস্তাফা সিরাজের জন্মভিটে কান্দির খোশবাসপুরের থিয়েটার শিল্পী কৃষ্ণপ্রসাদ পাল স্বীকৃতি পেলেন কেন্দ্রের সংস্কৃতি মন্ত্রক থেকে। গত ২২ মে ইয়ং আর্টিস্ট স্বীকৃতি পেয়েছেন তিনি। বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ের মধ্যে দিয়ে এই স্বীকৃতি দেওয়া হয়। কৃষ্ণপ্রসাদ থিয়েটারের ওপর এই স্বীকৃতি পেয়েছেন। গত ডিসেম্বরে তিনি থিয়েটারের ওপরে তার দক্ষতা ভিডিও করে মন্ত্রকে ইমেল করেন। এরপরে ইন্টারভিউয়ে যাচাই করে তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি একজন পূর্ণাঙ্গ থিয়েটার পরিচালক ও অভিনেতা। মুর্শিদাবাদ জেলা ইতিহাস ও সংস্কৃতি চর্চা কেন্দ্রের উদ্যোগে গত ২৩ মে মহেঞ্জোদারোর আবিষ্কর্তা প্রত্নতত্ত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের ৯৬তম প্রয়াণ দিবস উদযাপিত হল। বহরমপুরে রাখালদাস বন্দ্যোপাধ্যায় সংগ্রহশালা চত্বরে মুর্শিদাবাদের এই ভূমিপুত্রের এই স্মরণ অনুষ্ঠান হয়। রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্প প্রদান ছাড়াও সেখানে তার জীবন ও কর্মের নানা দিক নিয়ে আলোচনা হয়েছে। জেলা চিঠি শেষ হল। মুর্শিদাবাদ থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা মামুন ফারুক।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
4: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব ৭১১ কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীত। খেয়াল শুনবেন সঙ্গীত শিল্পী বিদুষী গিরিজা দেবীর কণ্ঠে। রাগ বিলাসখানি টোড়ি।

এতক্ষণ শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীত, খেয়াল উপস্থাপনায় বিদুষী গিরিজা দেবী, রাগ বিলাস খানি টোরি। আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান

0: মিডিয়াম ওয়েভ 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর এই অ্যাপের মাধ্যমে এখন শুনবেন সীমান্ত কথা। আকাশবাণী শিলিগুড়ি সীমান্ত কথা। সীমান্ত ঘেরা উত্তরবঙ্গের বিভিন্ন সীমান্তবাসী মানুষদের জীবন জীবিকার চালচিত্র তুলে ধরা হবে এই অনুষ্ঠানে। সীমান্ত কথা অনুষ্ঠানে আজ আমরা চলেছি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে। পাকা সড়ক ধরে চলেছি, চোখ জুড়ানো সবুজ সোনালী শস্যক্ষেত আর নীল আকাশের মিলন দূর দিগন্তে। সোনালির অদ্দূরে দোলখাওয়া ধানের শীষে চকচক করে শিশির বিন্দু, প্রকৃতির বিস্ময় রূপ। দেখতে দেখতে পৌঁছে গেলাম জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তবর্তী গ্রাম গোরালবাড়িতে। এই গোরালবাড়ি গ্রাম সম্পর্কে কিছু তথ্য আমাদের জানালেন গ্রাম পঞ্চায়েত সদস্য সৌরভ সাহা।
1: নমস্কার।
2: নমস্কার।
1: যে গ্রাম পঞ্চায়েত অফিসে আমরা রয়েছি, সেই পঞ্চায়েতের একটা পরিচয় যদি দেন সংক্ষেপে।
2: এখানে আমাদের গোরালবাড়ি গ্রাম পঞ্চায়েত জলপাইগুড়ি সদর ব্লকের আন্ডারে পড়ে এবং এটা মূলত কৃষি প্রধান এলাকাই বটে এবং তার সঙ্গে কিছু চা বাগান, ছোট মতো দু একটা ফ্যাক্টরিও আছে। তো সেখানে আমাদের বিভিন্ন রকম স্কিমের কাজকর্ম চলে। এখানে MGNRDS যেটা 100 দিনের কাজ বলেই আমরা পরিচিত সবার কাছে, সেটা বিভিন্ন ধরনের স্কিম চলে। আমাদের এখানে ছোট পুকুর, ফিশারি, সেই পুকুরের মাধ্যমে আমরা মৎস্য চাষেরও ছোট গরিব বেনিফিশিয়ারি বা মার্জিনাল ফার্মারদের সেই সুযোগ করে দেওয়ার আমরা চেষ্টা করি। কিছু পতিত জমিকে ডেভেলপ করে দিয়ে আমরা তাদেরকে চাষযোগ্য করে দেওয়ার চেষ্টা করেছি। এই সমস্ত স্কিম আমরা NRDS এর মারফত করে থাকি। পাকা রাস্তাও করেছি, বিভিন্ন কালভার্ট নির্মাণ, ছোট ছোট RBM বা মোরামের রাস্তা করেছি। মূলত যেটা আমাদের পরিকাঠামোর দিকের উন্নয়নের দিক থেকে লক্ষ্য করে সেই কাজগুলোই বেশিরভাগ করা হয়। কিছু টয়লেট ব্লক করেছি এবং আগামীতে গোরালবাড়ি গ্রাম পঞ্চায়েতকে নির্মল করার জন্য আমরা খুবই দ্রুত এগোচ্ছি। আগামী 30 জানুয়ারি আমরা টার্গেট নিয়ে পঞ্চায়েতকে নির্মল ঘোষণা করব। পপুলেশন হচ্ছে 23,542, তার মধ্যে পুরুষ জনসংখ্যা হচ্ছে 12,018 এবং মহিলা জনসংখ্যা হচ্ছে 11,524।
1: আরেকটা বিষয় যেটা জানতে চাইছি, যেহেতু এটি ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া একটি গ্রাম পঞ্চায়েত, তো এখানে বর্ডার এরিয়ার ডেভেলপমেন্টের কি কোনো কাজকর্ম বা এ ধরনের কিছু চলছে?
2: বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের কাজ মূলত গ্রাম পঞ্চায়েত থেকে হয় না, এগুলো CPWD বা ওই সদর পঞ্চায়েত সমিতি এগুলো থেকেই বেশি হয়। তো ছোটখাটো তদারকির কাজকর্ম থাকলে সেগুলো আমরা করি এবং বর্ডার এরিয়ার হয়তো মানুষের যে কাজগুলো, ছোটো হয়তো বর্ডার সেই রোডটাকে অ্যাভয়েড করে রাতে চলার জন্য হয়তো ইমার্জেন্সি ছোটো কোনো রাস্তা তৈরি করা, সেগুলো আমরা ডিপির ছোটোখাটো ফান্ড থেকে সেগুলো আমরা রাস্তা করে দিয়ে থাকি।
1: ধন্যবাদ।
0: গোরালবাড়ি গ্রামে বসবাসকারী এক কৃষক ভাই পবিত্র অধিকারী, তার সঙ্গে কথা বললাম তার জীবন জীবিকা সম্পর্কে।
1: নমস্কার। কি কি ধরনের চাষ হয় আপনার এখানে?
3: চাষ তো বিভিন্ন ধরনের হয়, আলু, পটল, লঙ্কা, বেগুন সব ধরনের হয়।
1: আপনার বাড়িতে কে কে আছে?
3: বাবা মা, দাদা, ভাই বোন সবাই আছে।
1: বাচ্চা কয়জন?
3: একজন বাচ্চা।
1: কি করে সে?
3: পড়াশোনা করে গোরালবাড়ি হাই স্কুল।
1: কোন ক্লাসে?
3: ফাইভে।
1: আপনি তো এই মুহূর্তে দেখছি মাঠে কাজ করছেন, জমিতে কি লাগাচ্ছেন?
3: পটল লাগাচ্ছে।
1: চাহিদা কিরকম রয়েছে?
3: পটলের চাহিদা তো ভালোই রয়েছে এবং দামও ভালো পাই।
1: কত বিঘা জমি আপনার রয়েছে?
3: 10 বিঘা।
1: এই 10 বিঘাতে কি আপনি পটল করছেন নাকি?
3: না না, 1 বিঘা।
1: কিরকম পরিমাণ উৎপাদন পটলের?
3: মোটামুটি 40-50-60 হাজার টাকার মতো বিক্রি হয়।
1: তো এগুলো বিক্রি করেন কোথায়?
3: আমাদের সবার হাট বাজারে বা জলপাইগুড়ি দিন বাজারে নিয়ে যাই।
1: খরচ কিরকম হচ্ছে?
3: এখন 8-10 হাজার টাকা হয়।
1: লাভ কিরকম হবে তাহলে?
3: লাভটা ভালোই হয়।
1: এই যে কৃষি কাজ আপনি করছেন, কতদিন ধরে করছেন?
3: এটা আমি 10-12 বছর থেকে করতেছি।
1: আপনাদের পরিবারে কি সবাই কৃষি কাজের সঙ্গে যুক্ত?
3: সবাই কৃষি কাজ।
1: তো জল সেচ কিভাবে করেন? জমিতে তো অনেক সময় জলের দরকার হয়।
3: শ্যালো বসানো আছে, দূর থেকেই নিয়ে আসি বা নদী আছে।
1: রাস্তাঘাট কিরকম?
3: রাস্তাঘাট ভালো, পাকা রাস্তা।
1: আর পানীয় জল ব্যবস্থা কিরকম রয়েছে আপনার এখানে?
3: পানীয় জলের ব্যবস্থা ওই তো রাস্তার মধ্যে নল বসানো আছে, সেই নলকূপ থেকে নিয়ে যাই।
1: যদি বাড়িতে কেউ অসুস্থ হয় তখন আপনারা কি করেন?
3: তখন আমরা সদর হাসপাতালে নিয়ে যাই।
1: আপনার বাড়িতে কে কে আছে?
3: বাবা মা, দাদা, ভাই বোন সবাই আছে।
1: বাচ্চা কয়জন?
3: একজন বাচ্চা।
1: কি করে সে?
3: পড়াশোনা করে স্কুল, গোরালবাড়ি হাই স্কুল।
1: কোন ক্লাসে?
3: ফাইভে।
1: ধন্যবাদ।
0: কৃষি আমাদের গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে গ্রামেগঞ্জে। নতুন প্রজন্মও উৎসাহিত হচ্ছে এই প্রযুক্তির ব্যবহারে। আমরা পেয়ে গেলাম এমন একজন যিনি বেশ কয়েক বছর ধরে ট্রাক্টর, পাওয়ার টিলার চালানোর কাজ করছেন, সেই সঙ্গে স্থানীয় যুবকদের এই কাজে স্বনির্ভর হতে সাহায্যও করছেন। শম্ভু মণ্ডল,
1: এখানে কতদিন ধরে এই ট্রাক্টর চালানোর কাজ করছো?
4: এখানে 5 বছর হলো।
1: এই যে ট্রাক্টর চালানো হয়, তো সময় কিরকম লাগে এই জমিগুলোকে তৈরি করতে?
4: সময় 1 বিঘাতে 6 লিটার তেল লাগে, তো সময় লাগে 10-15 মিনিট।
1: তো যেখানে যেখানে তুমি এই ট্রাক্টর গুলো চালাচ্ছো সেগুলো কি সবই এই বর্ডার এরিয়াতেই?
4: হ্যাঁ, বর্ডার এরিয়াতে।
1: এই কাজটা করতে গিয়ে তোমার মানে কারোর কাছ থেকে তুমি প্রশিক্ষণ বা কোনো ট্রেনিং কি নিয়েছিলে?
4: হ্যাঁ, নিয়েছিলাম।
1: কোথায় নিয়েছিলে?
4: আমার গুরু ছিল একজনে, আমার হাতে গায়ে দিয়েছিল, শিখেছি।
1: মানে এইভাবে তুমি নিজের চেষ্টা শিখে গেছো?
4: নিজের চেষ্টা শিখেছি।
1: তো তুমি কি এখনো কাউকে ট্রাক্টর চালানো শেখাও, নাকি তুমি একাই চালাও, বা তোমার কি কোনো সহযোগী কেউ আছে?
4: আমার হাতে 10-12টা ছেলে শিক্ষা পেয়েছে, ওরা কাজ করে খাচ্ছে এখনো।
1: পড়াশোনা তোমার কতদূর?
4: ক্লাস 4 অবধি পড়াশোনা করেছি।
1: তোমার কি নিজস্ব ট্রাক্টর আছে, নাকি তুমি অন্য কারো ট্রাক্টর চালাও?
4: নিজস্ব ট্রাক্টর আছে বাড়িতে।
0: গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষি দপ্তরের কৃষি প্রযুক্তি সহায়ক মানুষ কুমার নাগ, যিনি আমাদের বর্তমান এই সীমান্ত এলাকার চাষবাস সম্পর্কে জানালেন।
1: নমস্কার মানুষবাবু, আপনি আমাদের একটু সংক্ষেপে বলবেন, এই যে গোড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকাতে কৃষি প্রধান যেহেতু এলাকা, তো এখানকার কৃষি চাষবাসের অবস্থাটা কিরকম?
5: এখানকার চাষবাস প্রধানত ধানটা তো অবশ্যই, তারপরে আলু। আলু চাষ ব্যাপক হারে আমাদের এই গোড়ালবাড়ি অঞ্চলে হয়ে থাকে। তারপরে পাট, তিল এবং লঙ্কা। তারপরে সবজির মধ্যে কপি, বেগুন যথেষ্ট চাষ হয়ে থাকে, বাকি অন্য অন্য সবজি। আমাদের অফিস থেকে আমরা খুব চেষ্টা করি যাতে ডাল চাষ করার জন্য আমরা চেষ্টা করি, কিন্তু আমাদের এদিককার কৃষকরা ডাল চাষে ঠিক অতটা মানে ভরসা পায় না, কারণ আলু চাষটাই ওনারা প্রাধান্য দিয়ে থাকে। আর গোড়ালবাড়ি অঞ্চল অনেক বড় অঞ্চল, আমাদের দক্ষিণ সাইডে একটা অঞ্চল আছে যেটা প্রধান পাড়া বলা হয়, ওই এলাকায় আমরা বর্তমানে গত 3 বছর ধরে জিরো টিলার্স মেশিন দিয়ে গম কাটানোর চেষ্টা করছি। ওখানে গত বছরও আমাদের প্রায় 150 বিঘার মতো গম হয়েছে। এবছর আমার টার্গেট আছে প্রায় 150 বিঘা, এবং তার থেকে বাড়ানোর জন্য অলরেডি আমরা বিজন ডিজন গভর্নমেন্টের তরফ থেকে দেওয়া ওখানে স্টোরেজ করা হয়েছে। আর এগ্রিকালচার অফিস থেকে যতটা চেষ্টা করা, যেমন মনে করুন পাটের বীজ, তারপরে ডালের বীজ, তারপরে সরষের বীজ, যেরকম যেরকম বীজ আছে, যেমন গমের বীজ এসছে, গমের বীজ এবং ধানের বীজ, তিলের বীজ, সব রকম বীজই আমরা দিয়ে থাকি। এবং ওনাদের জন্য কেসিসি করা, এবং অনেক কেসিসি আমি এর মধ্যে অনেক কেসিসি করানো হয়েছে 2-3 বছরের মধ্যে। চাষবাস সম্বন্ধে ওনাদের ট্রেনিং দেওয়া, পার্সোনাল ল্যাপটপ নিয়ে ওনাদের কাছে যাই, গিয়ে আমি 10-12 জন 15 জনকে এক ঘরের মধ্যে বসিয়ে আমি দেখাই যে আলু চাষে এই রোগ হতে পারে, এই রোগ হলে পরে সিমটমটা এরকম, তার জন্য আপনারা এই ওষুধ ব্যবহার করবেন।
1: সচেতনতা বোধ কিরকম রয়েছে, যেরকম ক্রপ ইন্স্যুরেন্স, কিষান ক্রেডিট কার্ড বা আর অন্যান্য যাতে ঋণ পেতে পারে, সেরকম চাষিদের মধ্যে কি কোনো ফার্মার্স ক্লাব বা সেরকম কিছু?
5: না, ফার্মার্স ক্লাব তো সেরকম আমার চোখে পড়েনি, কিন্তু কিষান ক্রেডিট কার্ড যেটা বলছেন আপনি, সেটা অনেক সচেতনতা বেড়েছে। এবং অনেকের কিষান ক্রেডিট কার্ড আমি আসার আগেও দেখেছি, কিছু লোকের ছিল এবং তারপরে অনেক হয়েছে।
1: ধন্যবাদ মানুষবাবু।
0: উত্তর গোড়ালবাড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রসিকুল ইসলাম, তিনি এই এলাকার শিক্ষা ও অন্যান্য দিক তুলে ধরলেন আমাদের সামনে।
1: নমস্কার।
6: মোট কতজন এখানে ছাত্রছাত্রীর সংখ্যা রয়েছে স্কুলে?
7: আমার এই স্কুলে মোটামুটি বর্তমানে 116 জন ছাত্রছাত্রী আছে, আমরা 4 জন শিক্ষক আছি।
1: এর মধ্যে ছেলে মেয়ে মানে কতজন?
7: ছেলে হচ্ছে 66 জন আর মেয়ে হচ্ছে 50 জন।
1: এরা মোটামুটি কোন কোন এলাকা থেকে আসে এই স্কুলে?
7: এটা আমাদের এই স্কুলের পার্শ্ববর্তী গ্রাম, 3-4টা গ্রাম থেকে আসে।
1: বাচ্চাদের মধ্যে উৎসাহ কিরকম দেখছেন পড়াশোনার ক্ষেত্রে?
7: বাচ্চাদের উৎসাহ আমরা ভালোই পাই, গার্জিয়ানরাও সহযোগিতা করেন, অনেকে আসেন, আমরা মাঝে মাঝে ওদেরকে নিয়ে আলোচনা করি।
1: আপনাদের স্কুলে খেলার মাঠ বা পানীয় জলের ব্যবস্থা এগুলো কিরকম রয়েছে?
7: পানীয় জলের ব্যবস্থা মোটামুটি খারাপ না, আর খেলার মাঠ আমাদের স্কুলটাতে জায়গা একটু খেলাধুলার পক্ষে ঠিক উপযুক্ত না আর কি, খেলার মাঠের একটু সমস্যা আছে, খেলাধুলার মরশুমে আমরা অন্য মাঠে নিয়ে প্র্যাকটিস করি।
1: এই বাচ্চাদের দুপুরে খাওয়ার যে বিষয়টা মিড ডে মিল, এটা কিরকম চলছে আমাদের?
7: মিড ডে মিল তো সেলফ হেল্প গ্রুপের আন্ডারে খাওয়ানো হয়, এদের উপরে দায়িত্ব দেওয়া হয়, এরাই রান্না করে খাওয়ান, আমরা তো তার কি করি।
1: শিশুদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে বা তাদের যাতে মনসংযোগ চরিত্রের বিকাশ ঘটে সেক্ষেত্রে আর কি আপনারা কর্মসূচি নিয়েছেন?
7: এই সম্বন্ধে তো আমরা টুকটাক যতগুলো পারি কিছুগুলো করাই, কিন্তু সামগ্রিকভাবে প্রতি বছর করতে পারি না।
1: এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়, আপনি হয়তো শুনেছেন সরকার থেকে একটা স্বচ্ছ ভারত অভিযান চলছে সারা ভারত জুড়ে, তো সেটা নির্মল ভারত অভিযান, তো এটা আপনারা এখানে কিভাবে আপনারা বাস্তবায়িত করেন?
7: আমরা শিশুদের প্রতিদিন এই ব্যাপারে আমরা ওয়াকিবল করাই, আমরা প্রতিদিন ক্লাসেও আলোচনা করে দিই যে খাওয়ার আগে হাত ধোয়া, খাওয়ার পরে হাত ধোয়া, তারপরে জামা প্যান্ট পরিষ্কার রাখা, হাতের নখ চুল মুখ এগুলো পরিষ্কার রাখা, এগুলো নিয়মিত আমরা তত্ত্বাবধান করি এবং বাচ্চাদের ক্লাসে আলোচনা করে দিই।
1: এই অঞ্চলটা যেহেতু আপনি একটু আগে বললেন যে ভারত বাংলাদেশ সীমান্ত ঘেঁষা রয়েছে, তো এখানে ধরুন সম্প্রীতির ব্যাপারটা কিরকম রয়েছে?
7: আমরা দেখি যে উৎসব মরশুম, দুর্গা পুজোর সময় মেলা হয়, লক্ষ্মী পুজোর মেলা হয়, আমাদের স্কুলে পার্শ্ববর্তী মাঠ সেটাকে মধুবাবুর মেলা বলে, এখানে সব জাতির লোক আসে, সবাই আনন্দ উপভোগ করে, একত্রে মিলিত হয়ে খুব সম্প্রীতির বন্ধনে যেমন আবদ্ধ হয়ে থাকি, সব জাতির মানুষ মিলিতভাবে আমরা এই উৎসবগুলোকে সুন্দরভাবে পালন করি।
1: ধন্যবাদ।
0: এই গড়ালবাড়ি গ্রামের মহিলারাও ক্রমশ আত্মনির্ভর হচ্ছেন, হচ্ছেন সচেতন নানাভাবে। সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে বিভিন্ন কাজে নিয়োজিত হচ্ছেন এখানকার মহিলারা। এমনই একটি সেলফ হেল্প গ্রুপের দলনেত্রী ভক্তি সরকার, কথা বললাম তার সঙ্গে।
1: নমস্কার।
8: নমস্কার।
1: আপনার যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেটার নাম কি?
8: সাথী।
1: কত বছর ধরে হয়েছে এই আপনার সেলফ হেল্প গ্রুপ?
8: 10 বছর।
1: মূলত কি ধরনের কাজ করে থাকে আপনাদের এই সেলফ হেল্প গ্রুপটি?
8: মাছের চাষ করা হয়, লোন উঠায়, আবার গরু ছাগল এগুলার ব্যবসা করা হয়, পালন পালন করা হয়।
1: কতজন সদস্য আছে আপনাদের এই গ্রুপে?
8: 11 জন।
1: সরকারি ভাবে কিভাবে আপনারা ঋণ পেয়েছেন? গ্রেডেশন হয়েছে আপনাদের সেলফ হেল্প গ্রুপে?
8: হ্যাঁ, দুইবার হয়েছে।
1: মানে কত পরিমাণ টাকা আপনারা পেয়েছেন?
8: আমরা লোন হিসাবে পাইছি 1,75,000, আর পার্সোনাল আছে কিছু।
1: তো আপনারা কেমন আছেন, কোনো সমস্যা বা কোনো অসুবিধা হয় এই সীমান্ত লাগোয়া গ্রামে থাকার সময়?
8: না, আমাদের কোনো অসুবিধা নাই।
1: যারা আপনার সদস্য এই সেলফ হেল্প গ্রুপে তারা কারা কারা রয়েছেন?
8: মুসলিম, হিন্দু, সবাই মিলেমিশে করি, কোনো অসুবিধার মুখোমুখি হয় না, আমরা মিলেমিশে করি। তো
1: আপনারা যে গ্রাম থেকে থাকেন এই গ্রামটির সঙ্গে শহরের বা অন্যান্য জায়গায় যোগাযোগ ব্যবস্থাটা কিরকম?
8: ভালো।
1: সেলফ হেল্প গ্রুপের পাশাপাশি সংসার যে করছেন আপনার কোনো অসুবিধা হয় না?
8: না, অসুবিধা হয় না, সব সামলে নিতে হয়।
1: খাওয়ার জল আপনারা কোথা থেকে পান?
8: আমরা টাইম কল থেকে জল।
1: আপনার বাড়িতে জ্বালানি কি আছে, গ্যাসের সংযোগ আছে না কি?
8: না, খড়ি দিয়ে রান্না করি।
1: গ্যাসের কোনো সংযোগ পান নেই?
8: না।
1: যে সমস্ত জিনিস উৎপাদন হয়, যেরকম আপনি বললেন আলু উৎপাদন হয়, মাছ হয়, এগুলো বিক্রির ক্ষেত্রে কি কোনো রকম সুযোগ সুবিধা বা অসুবিধা কি রয়েছে?
8: বিক্রির ক্ষেত্রে এখান থেকে নিয়ে যায়, আমাদের তো মাছটা সব বাজারে পৌঁছায়, আর আলু এখান থেকে বিদেশে নিয়ে যায়, এখানে কিনতে আসে বাইরের লোক।
1: ধন্যবাদ।
0: গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন গ্রাম সানুপাড়া, সেখানে পেয়ে গেলাম এক স্কুল পড়ুয়া পাপ্পু রায়কে। ষষ্ঠ শ্রেণীর ছাত্র, পড়াশুনোর পাশাপাশি খেলাধুলো ও লোকসঙ্গীত চর্চা করে পাপ্পু। আসুন শোনা যাক তার কণ্ঠে লোকসঙ্গীত।
9: ও মোরে শোনে কে বনু সুর, ও মোরে মনের কথা শোন, না করং আর লেখা পড়া, বনু মোর বিনি মোরে ভাঙিয়া হাগিছি মন। হাইরে না করং আর লেখা পড়া, বনু মোর বিনি মোরে ভাঙিয়া হাগিছি মন। ভিড় গাড়িতে কলে যাওয়া সরিলে না সহি মন, ভিড় গাড়িতে কলে যাওয়া সরিলে না সহি মন। ভিড় দেখিয়া চ্যাংরা গুলা চাপে মরে গোর, ভিড় দেখিয়া চ্যাংরা গুলা চাপে মরে গোর। দিমে সেদিন ঘামরে বন্ধু ছাদন পিড়ির চায়, দিমে সেদিন রে বনু কপে সহা যায়, দিমে সেদিন ঘামরে বন্ধু ছাদন পিড়ির চায়, দিমে সেদিন রে বনু কপে সহা যায়। ও মোর শোনে কে বনু সুর, ও মোর মনের কথা শোন, না করং আর লেখা পড়া, বনু মোর বিনি মোরে ভাঙিয়া গিছে মন।
0: সীমান্ত কথা আজ এ পর্যন্তই। সংকলন ও প্রযোজনা অরুণ কুমার।
10: এতক্ষণ শুনলেন সীমান্ত কথা। আপনারা শুনছেন আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান মিডিয়াম ওয়েব 711 কিলোহার্টজ এবং নিউজ অন এআইআর এই অ্যাপের মাধ্যমে শুনছেন

0: আকাশবাণী শিলিগুড়ি কেন্দ্রের অনুষ্ঠান।
1: পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। তেইশে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকেই সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগ ইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগ ইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন।
0: আকাশবাণী শিলিগুড়ি, এখন শুনবেন অতুল প্রসাদের গান, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত।

এতক্ষণ শুনলেন অতুল প্রসাদের গান, শিল্পী চন্দ্রাবলী রুদ্র দত্ত। এখন শুনবেন বিজ্ঞাপন দাতাদের দ্বারা আয়োজিত অনুষ্ঠান NCERT উমাঙ্গ পর্ব 1303।

0: রঞ্জন দত্তের মন কেমন করার সুরের পাশাপাশি আমরা পেয়ে গেছি একটা লাইভ ফোন, দেখে নিই তাহলে জাহিরুল দা।
1: হ্যাঁ,
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: স্যার, আমি থেকে বিশ্বজিৎ বলছিলাম।
0: হ্যাঁ বিশ্বজিৎ বাবু, আপনি রেডিওর থেকে একটু দূরে সরে আসুন।
2: হ্যাঁ, সরে গেছি, বলুন স্যার।
0: হ্যাঁ, কেমন আছেন বলুন।
2: হ্যাঁ, এই চলে যাচ্ছে, আপনাদের মানে আশীর্বাদে চলে যাচ্ছে। বলতে কিরকম
1: বিশ্বজিৎ বাবু, আপনি আজকে আমাদের বিষয়টা শুনেছেন তো?
2: না, বিষয়টা আজকে আমি শুনিনি, আপনাদের কাছেই শুনবো। আমি তো এখনই এলাম।
1: আমাদের আজকের বিষয় হলো যদি এমন হতো।
2: হ্যাঁ,
1: এই বিষয় নিয়ে, হ্যাঁ, আপনার কল্পনা আমরা জানতে চাইছি।
2: যদি এমন হতো, দেখুন একটা জিনিস খুব ভালোভাবে চিন্তা করি, প্রতিবন্ধী।
1: হ্যাঁ বলুন।
2: আমি সবসময়, আমি যে একজন দৃষ্টি প্রতিবন্ধী, আমি সে জায়গায় সবসময় উপরবেলা যদি আমাকে কোনোদিন চোখের আলো দিত, তাহলে মনে হয় এই আপনাদের সঙ্গে ফোনে কথা বলার পর একবার স্টেশনে গিয়ে দেখা করে আসতাম। যদি তো, হ্যাঁ, আমি আমার মিসেস এবং মেয়ের মুখ দেখে বুঝতে পারতাম যে তারা বিচ্ছিন্ন বদনে আছে, না ভালো মনে আছে, বা হাসি খুশি আছে। সেই জিনিসটা যদি এমন হতো। আমার একজন বন্ধু আছেন, প্রবীর কুমার মণ্ডল, ওনার আমি বাড়ি গেলাম এবং উনি আমাকে হাত ধরে ধরে সমস্ত জায়গা দেখিয়ে নিয়ে বেড়ালেন, যে যেগুলো তার ফুল গাছ, ওনার বাড়ি ঘর, এবং ওনার কোনখানে কি কাঁঠাল গাছ আছে, কি কত কাঁঠাল ধরেছে, কি আম গাছে কত আম ধরেছে, সেগুলো তো আমি দেখতে পেলাম না। উনি আমাকে কিন্তু প্রত্যেকটা গাছের নিচে নিচে গিয়ে দেখালেন, এবং টবের মধ্যে যে সমস্ত গাছগুলো লাগিয়েছেন সেগুলো হাত দিয়ে দেখালেন যে দাদা এইগুলো এরকম গাছ।
1: হ্যাঁ বিশ্বজিৎবাবু, আপনার কথায় বুঝতে পারছি যে আপনার যে এই চোখ দিয়ে পৃথিবীটা দেখা, সেই স্বপ্ন রয়ে গেছে, এবং আপনি এই স্বপ্ন পূরণের আশা বা আকাঙ্ক্ষা আমাদের সামনে আপনি তুলে ধরছেন।
0: কিন্তু একটা বিষয় জানেন তো, যেটা আমার মনে হয় যে আপনি তো মন দিয়ে দেখেন, আপনার
1: একদম
0: আপনার কান যেমন আপনার চোখ, আপনার মন আপনার সেই চোখের আয়না। সুতরাং আপনি কিন্তু সত্যিকে সত্যি আর মিথ্যেকে মিথ্যে দেখেন, যেটা আমরা দেখতে ভুল করে ফেলি।
1: একদম, যেটা আমরা দেখতে পাই না আপনি কিন্তু সেটা মনের চোখ দিয়ে দেখেন।
0: একদম, আর সেই জন্যই আপনি কিন্তু আমাদের থেকে অনেক এগিয়ে, এটা আপনি মনে রাখবেন।
2: সত্যি আপনাদেরকে মানে অসংখ্য ধন্যবাদ জানাই, যখন আপনাদের সঙ্গে কথা বলি এবং আপনারা যখন আমাদের সঙ্গে মনের ভাব প্রকাশ করে কথা বলেন, এবং আমরা বিস্তারিত ভাবে বলতে পারি মনের কথা,
1: আমরাও খুব খুশি হই। বিশেষ
2: মনে হয় যেন
1: আপনাদের সঙ্গে কথা বলতে পারে, কারণ আপনারাই আমাদের সম্পদ।
2: ধন্যবাদ, এইটুকুই বললাম, নমস্কার নেবেন, ভালো।
1: অসংখ্য ধন্যবাদ আপনাকেও, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: সত্যি, তাহলে এমন যদি হততে, আমরা ভেবেছিলাম হয়তো একটা মজার ইচ্ছে পাবো, তাই না? কিন্তু প্রথমেই কেমন যেন মনটা একটু ভারী করা দিচ্ছে। তবে কোথাও গিয়ে মনে হয় যে ভগবান বিভিন্ন ভালো মানুষদেরকে এতটা কষ্ট দেন, কারণ তাদের মাধ্যমে ভগবান দেখাতে চান যে দেখো পৃথিবীটা কত সুন্দর হতে পারে।
1: এবং আবার আরেকটা জিনিসও কৌশিক আছে, যেটা ভগবান একদিক থেকে হয়তো তাকে কোনো একটা জিনিসের অভাব রেখেছেন, কিন্তু আরেক দিক দিয়ে কিন্তু সেটা হয়তো পূরণ করেছেন। তার যে মনের দৃষ্টি, তার যে কল্পনার জগৎ, সেটা কিন্তু আমরা মিস করি যারা দু চোখ দিয়ে বাইরের জগৎটাকে দেখি।
0: একদম, এবং সত্যি কথা বলতে আমাদের জীবনে সবথেকে বড় অভাব হচ্ছে একজন ভালো বিশ্বস্ত বন্ধুর। বিশ্বজিৎ বাবু কিন্তু প্রবীর বাবুর মতন একজন বন্ধু পেয়েছেন,
1: ঠিক,
0: যিনি এত যত্ন করে ওনাকে বাইরের জগতের ছবিগুলো ওনার মনে, মনের ক্যানভাসে এঁকে তোলেন। সুতরাং এটাও কিন্তু বড় বিষয়।
1: সত্যি
0: শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন কিছু কথায় কিছু গানে, সঙ্গে রয়েছি আমি কৌশিক এবং জাহিরুল দা। এবং আপনারা আমাদের লাইভ ফোনের নাম্বারে ফোন করুন, 9434076705। আমাদের বিষয় যদি এমন হতো।
1: আপনারা আপনাদের কল্পনা আমাদের সামনে তুলে ধরুন, যদি আপনার মনে হচ্ছে যে এমন হতো পৃথিবীটা,
0: তাহলে বেশ হতো। তাহলে সেটা আমাদের শোনেন, আমরা একটা গান শুনি, তাই তো?
1: একদম
0: একদম। আমরা এবারে যে গানটি শুনব, শিল্পী আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে, সুধীন দাশগুপ্তর সুরে।

0: কি সুন্দর একটা মন ভালো করা গান, তাই না?
1: ঠিক।
0: আচ্ছা, এই প্রসঙ্গে এবার আজকের যে বিষয়টি, জাহিরুল দা, যদি এমন হতো, তোমার কি মনে হয় কেমন হলে খুব ভালো হতো?
1: কৌশিক, আমার তো মনে হয় এই পৃথিবীটা যদি মানুষের একটা শান্তির আখড়ায় পরিণত হয়, অর্থাৎ যুদ্ধহীন পৃথিবী, একটা দূষণহীন পৃথিবী, এবং এই যে ধূমপান বর্জন, সর্বনাশা, নেশা, ড্রাগের নেশা ইত্যাদি যে খারাপ দিকগুলো, এই জিনিসগুলো যদি পৃথিবী থেকে চলে যেত, যদি এমন হতো, তাহলে পৃথিবীটা হয়তো আমাদের সকলের মনের মতো বাসযোগ্য হয়ে উঠত।
0: বাহ, মানে সত্যি কথা বলতে পৃথিবীর খুব কতিপয় মানুষই আছে হয়তো যারা এই বিষয়টি প্রার্থনা করে না, তাদের বাদ দিয়ে বাকি প্রত্যেকেই ঠিক তুমি যেটা চাইছো, তুমি যেটা প্রার্থনা করছো, তুমি যেটা
1: একদম,
0: ভাবছো, এটাই হয়তো সবাই চায়। কারণ চারপাশে শিশুরা শান্তিতে খেলাধুলা করবে, গাছে ফুল ফুটবে, সেই ফুল কেউ ছিঁড়বে না, রাস্তা দিয়ে গাড়ি চলবে, কেউ কারো পথ আটকাবে না,
1: একদম,
0: মানুষ স্বাধীনভাবে স্বপ্ন দেখতে পারবে, কথা বলার স্বাধীনতা থাকবে, নিজের ধর্মাচরণ থেকে শুরু করে নিজের জীবনকে নিজের মতন করে কাটানো, যেখানে
1: একদম
0: ভালো ভালো এবং ভালোবাসা, এই বিষয়টিই থাকবে, তাই তো?
1: ঠিক, একদম। আর তার সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধ বিগ্রহ, এই জিনিসগুলো, এগুলো কিন্তু মনকে খুবই ব্যথা দেয়, কারণ যুদ্ধ তো আর কিছু বয়ে আনে না ধ্বংস ছাড়া, এবং তাতে সারা বিশ্বেরই ক্ষতি। এই
0: এবং তার থেকে যে স্মৃতিগুলো তৈরি হয়, সেই স্মৃতিগুলো সারা জীবন একটা কালো ছায়ার মতন আমাদেরকে ঢেকে রাখে।
1: ঠিক, কৌশিক, শ্রোতা বন্ধুরা হয়তো আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, আরেকবার যদি ফোন নাম্বারটা বলে দাও।
0: হ্যাঁ, আমাদের লাইভ ফোনের নাম্বার 9434076705। শ্রোতা বন্ধুদের কল আসতে আসতে আমরা আরেকটা গান শুনি।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা, আমরা এবারে আসি শিল্পী ভূপেন হাজারিকার কণ্ঠে, শুনে নি আরেকখানা মেঘবাদলের গান।

0: একখানা মেঘ ভেসে আস্তে আস্তে একখানা ফোনও চলে এসেছে,
1: দেখি আমরা নিয়ে নি।
0: হ্যাঁ,
1: কোন শ্রোতা বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে, কোথা থেকে
2: বলছেন?
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো দাদা ভাই, নমস্কার।
1: নমস্কার।
2: হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান জেলার গুজগুর থেকে প্রবীর কুমার মন্ডল।
1: হ্যাঁ প্রবীর বাবু,
2: দাদা ভাই দাদা আর তো দাদা নয়, এই তো এটা এই সময় এখন, তাই তো?
1: প্রবীর বাবু, আপনার রেডিওটা মানে যেটাতে শুনছেন আর কি, সেটা একটু দূরে রাখুন, একটা ইকো আসছে।
0: আচ্ছা, আপনার কোনো কারণে নেটওয়ার্কটা সমস্যা হচ্ছে, আপনি একটু নিজের জায়গাটা একটু বদল করতে পারবেন? হ্যালো, খুব খুব খুব নেটওয়ার্ক সমস্যা হচ্ছে। আমরা আপনার সঙ্গে যুক্ত থাকছি, আপনি আবার চেষ্টা করুন, আমরা আছি। ততক্ষণে থাকুন আমাদের কিছু কথায় কিছু গানে অনুষ্ঠানের সঙ্গে, কেমন? এই একটা হয়েছে জাহিরুলদার সমস্যা, যখন মানুষ যুক্ত হতে চাইছে সেই সময় যদি নেটওয়ার্কটা সমস্যা দেয়, সত্যি বড্ড মন খারাপ হয়ে যায়। আর
1: এখানেও আমরা এটা ভাবতে পারি, যদি এমন হতো যে সব সময় নেটওয়ার্ক পেতাম,
0: এটা কিন্তু বেশ ভালো। আমার কখনো কখনো মনে হয় এই বিষয়টা ভাবলে, এই যে হীরক রাজার দেশেতে যেরকম হয়েছে, বা গুপি গাইন বাঘাবাইনে ভূতের রাজার বর পেয়ে ওরা একদম যখনই যা খাবার চাইছে তাদের সামনে হাজির হচ্ছে, যখনই যেখানে যেতে চাইছে, এইটা আমার একটা বড় ইচ্ছে, যখনই যেখানে যেতে চায় ওই একটা হাতে তুড়ি মেরে যদি যেতে পারে।
1: তোমারও ইচ্ছে তাহলে যদি এমন হতো ভূতের রাজার বর পেতাম?
0: একদম একদম, একশো একশো। দেখি কে আছেন আমাদের সঙ্গে। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন নিতাই বাবু।
2: ভালো আছেন?
0: হ্যাঁ ভালো আছি,
1: আমরা সবাই ভালো আছি। নিতাই বাবু আপনি কেমন আছেন?
2: হ্যাঁ আমি ভালো আছি।
1: নিতাই বাবু আজকের বিষয়টা শুনেছেন?
2: হ্যাঁ, যদি এমন হতো।
1: হ্যাঁ, আপনার মতে কেমন হলে ভালো হতো, বা আপনার কল্পনার জগৎটা কেমন হলে ভালো হতো?
2: হ্যাঁ দেখুন, আমার মতে যেটা সেটা আমি বলছি, যে আমার মতে পৃথিবী এমন সুন্দর হতো যাতে চারিদিকে গাছপালা পুকুর এইসব থাকবে, মানুষ নিজের যোগ করবে, তাতে হিংসা থাকবে না, কোনো মানে দুষ্টুমি থাকবে না, সবাই একসাথে থাকবো আমরা, এইভাবেই আমরা পৃথিবী দেখতে চাই। আর সব থেকে হচ্ছে বড় কথা, দূষণ মুক্ত আমি পৃথিবী দেখতে চাই। এত দূষণ হয়েছে পৃথিবীতে, তাতে ধরুন আবহাওয়া খাইম খারাপ হচ্ছে দূষণের জন্যে। তো ধরুন প্রচন্ড গরম হচ্ছে তখনই, আবার তখনই হচ্ছে ঠান্ডা হচ্ছে, এইসবগুলো একদম যেন বাদ যায়, সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই, এটাই আমার মনে হয়। তাই আমরা খুব ভালো থাকবো এবং সুস্থ থাকবো।
1: খুব ভালো নিতাই বাবু, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
0: আচ্ছা, সবাই বেশ কঠিন কঠিন কথা বলছে, আমি যেমন একটু সহজ বললাম, কেউ কেন বলছে না, এটা আমার বড্ড অভিমান। সবাই খুব সিরিয়াস হয়ে যাচ্ছে। আসলে জাহিরুল দা, কোথাও গিয়ে মনে হয় আমাদের চারপাশের পৃথিবীটা যেমন ব্যস্ততা বেড়েছে, তেমন ভিড় বেড়েছে, এই সব কিছু মিলিয়ে না কোথাও গিয়ে মানুষ বড় বেশি মানে সিরিয়াস হয়ে যাচ্ছে দিন দিন, তাদের জীবন থেকে ওই শৈশবের শিশুসুলভ আচরণগুলো সরে যাচ্ছে।
1: ঠিক, সিরিয়াসের সঙ্গে সঙ্গে মানুষ যেমন হয়তো অনেকে একসঙ্গে আছে কিন্তু তারপরও একা থাকছে, নিজেকে খুব একাকি মনে করছে,
0: সেই জন্যই হয়তো বারবার একদম প্রাসঙ্গিক বিষয়গুলো উঠে আসছে, পরিবেশ দূষণ ইত্যাদি। কেউ বলছে না যে আমার একটা আমসত্ত্ব ভাজাওয়ালা ছবির ফ্রেম থাকলে খুব ভালো হতো? আরেক বন্ধুকে পেয়ে গেছি, দেখি কে আছেন।
1: হ্যাঁ
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ নমস্কার,
2: কে বলছি?
0: পরিতোষ বাবু।
2: কেমন আছেন?
0: ভালো আছি, আপনি কেমন আছেন?
2: আমি অবন্তরা দিয়ে আছি।
1: পরিতোষ বাবু, আজকের বিষয়টা তো শুনেছেন? কি হবে বলেন তো?
2: ছোট বড় মেয়েরা বয়সে ছোট হয়, উত্তরটা কি বলেন?
0: উত্তরটাই তো মাথায় আসছে না। ধাঁধার উত্তর খুব কঠিন, আপনি বলুন দেখি।
1: প্রশ্নকর্তাও আপনি, উত্তরদাতাও আপনার কাছ থেকেই আশা করছি।
0: মোমবাতি, বাহ, এটা একটা দারুণ বললেন তো।
1: পরিতোষ বাবুর হয়তো পৃথিবীটাই এরকম যে যদি আমরা ধাঁধা বলতাম বা ধাঁধার জবাব পেতাম তাৎক্ষণিক।
0: ভালো হতো, উনি আরেকটা বলতে চাইছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই
1: বলুন।
0: আরেকবার বলুন। আচ্ছা কি হবে এটার উত্তর?
1: আপনার শক্ত শক্ত ধাতাগুলো ধাঁধার সমস্যা সমাধানের জন্য আমাদের ফেলুদা হতে হবে। পরিতোষ বাবু আপনার কাছ থেকেই শুনতে চাচ্ছি উত্তর।
2: বলবো সস্তা সস্তা।
0: আচ্ছা
1: খুব ভালো পরিতোষ বাবু, আপনি যে ধাঁধা শোনালেন। পরিতোষ বাবু আমাদের আরো শ্রোতা বন্ধুরা রয়েছেন লাইনে, তারাও কথা বলতে চাইছেন। আপনার যদি এমন হতো আরেকটি ধাঁধা বলতাম।
0: ও বাবা, এটা তো আরো কঠিন, কি হবে?
1: আমাদের মস্তিষ্কে এত চাপ দিতে পারছি না পরিতোষ বাবু, আপনি বলে দিন।
0: বলেন বলেন, আমরা শুনছি। আপনি সঙ্গে থাকুন, শুনতে থাকুন, আপনার সাথে বেশ জমিয়ে আরো আড্ডা হবে। আমরা বেশ মজার মানে শুনলাম না? পরিতোষ বাবুর কিন্তু অনেক বয়স, হ্যাঁ, এবং উনার নাতি সম্ভবত উনাকে ফোন লাগিয়ে দেন যখন উনি কথা বলতে চান, আর উনার একমাত্র বন্ধু আমরাই, আকাশবাণী শিলিগুড়ি।
1: এবং এর জন্য আমরা কিন্তু গর্বিত,
0: সত্যি তাই,
1: যে এই মানুষগুলো যারা এই একাকিত্বে ভুগছে, আমাদের একটু সঙ্গ বা আমাদের সঙ্গে একটু যদি কথা বলে তারা আনন্দিত হন, সেটা কিন্তু আমাদেরও পাওনা, আকাশবাণীরও পাওনা।
0: একদম। আচ্ছা জাহিরুলদা, এই যে আমাদের চারপাশে এখন বিভিন্ন ধরনের অ্যাওয়ারনেস চলছে, এই যে অ্যান্টি স্মোকিং বা মানে যে কোনো রকম নেশা মুক্ত আমাদের দেশ গড়ে তোলার, তো সেই বিষয় নিয়ে তোমার কি বক্তব্য?
1: অবশ্যই, কারণ এই যে মানব সমাজ, যুব সমাজকে বিশেষ করে এর ভিত্তি বলা হয়, তো তারা যদি বিভিন্ন নেশার দ্বারা আক্রান্ত হয়, দেশের ভবিষ্যৎ কিন্তু খুবই অন্ধকারে। সেজন্যই আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই কিন্তু এই যুব সমাজকে তথা দেশের সব জায়গাতেই সর্ব অবস্থাতেই এই নেশামুক্ত সমাজ গড়ে তোলা কিন্তু কর্তব্য।
0: এটা কিন্তু ঠিক, কারণ আমরা যত নিজেদেরকে সুস্থ রাখতে পারবো, নেশা করা উচিত সেটা হতে হবে গানের নেশা, গাছ লাগানোর নেশা, বই পড়ার নেশা, গান শোনার নেশা,
1: ভালো নেশা,
0: ভালো নেশা, যে নেশার মধ্যে কোনো ক্ষতি হবে না,
1: সৃজনশীলতা,
0: সৃজনশীলতা থাকবে, লাভে লাভ একদম।
1: ঠিক,
0: আমরা আমাদের রয়েছি অনুষ্ঠানে কিছু কথায় কিছু গানে, সঙ্গে জাহিরুলদা এবং আমি কৌশিক।
1: শ্রোতা বন্ধু আরও একজন জুড়তে চাইছেন কৌশিক।
0: হ্যাঁ দেখি কে রয়েছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: নমস্কার দাদা ভাই, আমার তো লাইনটা এবার শুনতে পাচ্ছেন? হ্যালো দাদা ভাই।
1: হ্যাঁ প্রবীর বাবু বলছেন। কি
0: প্রবীর বাবু বলছেন, পূর্ব বর্ধমান।
3: হ্যাঁ এবারে শুনতে পাচ্ছেন দাদা ভাই?
0: এবারে একটু ভালো শুনতে পাচ্ছি
3: দাদা ভাই। এমন যদি হতো যে আমার নেটওয়ার্কের সব সময় প্রবলেম না থাকে, যদি আপনাদের সাথে জুড়ে থাকতে পারতাম, এইটা যদি হতো তাহলে তো আমার আমার পক্ষে ভালো হতো, এবং আমরা সবাই মিলে একসাথে জুড়ে থাকতাম। পৃথিবীটা যদি শান্তি হতো, পৃথিবীতে যুদ্ধ নয় শান্তি চাই, এই জায়গাটা যদি থাকতো, এটাও আমার মনে হয় ভালো হতো। তো দাদা ভাই, মা দুর্গা গণেশকে আর লক্ষ্মী ইয়েকে কার্তিককে বলেছিল যে কে বড়, ওরা ঝগড়া করছিল, তখন বলছে ঠিক আছে কে কত তাড়াতাড়ি ঘুরে আসতে পারে। তো তখন গণেশ ঘুরে গিয়ে মায়ের কোলে বসেছিল। তো আমিও চাই যে আমার মায়ের কোলে বসে থাকতে সারা জীবন, এই যদি হতো তাহলেও খুব ভালো হতো দাদা ভাই। তো
0: মায়ের হাতে পায়ে,
3: হ্যাঁ মায়ের হাতের পায়েসটা সারা জীবন পাবো, এই বটগাছ তো যতদিন রাখতে পারবো এটাও তো একটা ভালো হতো। তো সেই জিনিসটা আপনাদের মাধ্যমে যদি মানে ঠাকুরকে ডাকুন, যেন আমার মা আমি সারা জীবন যেন এমনি ভাবেই এমন হয়ে থাকতে পারি এবং মানুষের মাঝে থাকতে পারি, হ্যাঁ, এবং মানুষকে ভালোবেসে তাদের সাথে থেকে সেটাও যেন এমন হতো, এটাও যেন একটা ভালো লাগতো দাদাভাই। এইটুকু
1: ভালো
3: বললাম,
1: প্রবীর
3: ভালো
1: বাবু,
3: থাকবেন, সময় নেই দাদাভাই। হ্যাঁ
1: খুব ভালো প্রবীর বাবু। মা
0: আপনি থাকবেন,
1: মা সত্যি এমন একটি জিনিস যে সবাই চায় এই মায়ের কোলে যেন বসে থাকি, সে দেশমাতৃকা হোক বা সেই জগৎজননী হোক বা নিজের জন্মদাত্রী বায়োলজিক্যাল মাই হোক।
0: একদম একদম। আর সত্যি কথা বলতে, আজকের আমাদের এই লাইভ ফোনিনের বিষয়টি আমাদের মনের অনেকটা গভীরে গিয়ে কিন্তু কোথাও গিয়ে একটা আঘাত করলো, তাই না? আমাদের অনেক সাধারণ বিষয় যা কিছু আমরা ভাবি না বা ভাবার সুযোগ থাকে আমরা ভাবার চেষ্টা করি না, আজকে আমরা ভাবতে পারলাম।
1: ঠিক, কারণ আমাদের শ্রোতা বন্ধুরা এই বিষয় নিয়ে তাদের মতামত রেখেছেন, আর সকলের যা চাওয়া, তুমি একটু আগেই বলছিলে কৌশিক, যে সবাই কিন্তু মিলেমিশে শান্তিতেই থাকতে চায়। কিছু কতিপয় লোক আছে যারা এই জিনিসটিকে হয়তো মানে না বা সেইভাবে চলতে চায় না, কিন্তু পৃথিবীর এই বেশিরভাগ মানুষই সুখে শান্তিতে সকলকে নিয়েই চলতে চায়, যার ফলে এই পৃথিবীটা যেন একটা আনন্দের জায়গা হয়ে উঠবে। এ জন্মেছি যেন আনন্দের, এখানে আনন্দ করতে এসেছি। যাওয়া আসা তো লেগেই রয়েছে, কিন্তু একটা জীবন যখন নিয়ে যাব, আনন্দময় জীবন নিয়ে যাব সকলে একসঙ্গে।
0: একদম একদম। এই বিশ্বাস নিয়ে আমরা আজকের কিছু কথায় কিছু গানে এখানেই শেষ করছি। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা কিছুক্ষণের মধ্যেই।
1: সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

0: আকাশবাণী শিলিগুড়ি। এখন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণীর জন্য বিষয় জীবনবিজ্ঞান। পাঠদান করবেন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের শিক্ষক শুভেদ্রা ঘোষ রায়।
1: প্রিয় ছাত্রছাত্রীরা, আমি শুভেন্দ্র ঘোষ রায়, শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের জীববিদ্যার শিক্ষক। আমি আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর সপুষ্পক উদ্ভিদের দিনিশেক অধ্যায়টি পড়াব। আর তোমাদের পাঠদানে সাহায্য করতে এসেছে তোমাদেরই দুজন সহপাঠী, যারা শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের ছাত্র। তোমাদের নামটি একটু বলো।
2: আবেশ কর্মকার।
3: সায়ন বিশ্বাস।
1: ঠিক আছে। আমরা জানি ফুলের পুং জনন স্তবকের প্রতিটি এককের নাম পুংকেশর, যার দুটি অংশ, পুংদণ্ড ও পরাগধানী। পরাগধানীর গঠন বলতে হলে প্রথমেই বুঝতে হবে পরাগধানীর মধ্যে দুটি খণ্ড বা লোব থাকে। তার জন্য পরাগধানীকে বাইলোবড অবস্থা বলা হয়। প্রতিটি লোব বা খণ্ডে দুটি করে থিকা থাকার জন্য এটাকে বলা হয় ডাইথিকাস পরাগধানী। আবার ডাইথিকাস পরাগধানীতে চারটি পরাগথলি থাকায় তাকে বলে টেট্রাসপোরাঞ্জিয়েট অবস্থা। তাহলে আবেশ বলো তো, পরাগধানীকে তিনটি শব্দের মাধ্যমে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি?
2: বাইলোপড, ডাইথিকাস, টেট্রাসপোরাঞ্জিয়েট।
1: ঠিক আছে। এবার যদি পরাগধানীর প্রাচীরকে আমরা প্রস্থচ্ছেদ করি, তবে দেখা যাবে বাইরের থেকে ভেতরের দিকে পরাগধানীর চারটি স্তর বর্তমান, যথা এপিডার্মিস বা বহিস্তক, এন্ডোথেসিয়াম মধ্যবর্তী স্তর এবং ট্যাপেটাম। প্রথম তিনটি স্তরের কাজ প্রতিরক্ষা করা।
3: স্যার, তাহলে আপনি বললেন চতুর্থ স্তরের নাম ট্যাপেটাম, তাহলে এটির কাজ কি?
1: ঠিক আছে। ট্যাপেটামের কাজ পরাগরেণু ও রেণু মাতৃকোষকে পুষ্টি প্রদান করা, কারণ ট্যাপেটামের মধ্যে নানা প্রকারের খাদ্যবস্তু জমা হয়ে থাকে। এবার দেখে নিই আমরা পরবর্তী টপিক, যেটার নাম পরাগরেণুর উৎপাদন বা মাইক্রোস্পোরোজেনেসিস। পরাগরেণুর উৎপাদনে দুটি ধাপ আছে। প্রথমটিকে বলা হয় রেণুমাতৃকোষ সৃষ্টি ও পরেরটি রেণুমাতৃকোষের বিভাজন। এবার দেখে নিই রেণুমাতৃকোষ সৃষ্টি কিভাবে হয়। পুংকেশরের যখন অপরিণত অবস্থায় পরাগধানী থাকে, তখন সেই ইম্যাচিওর স্টেজে তার ভেতরে সমসত্ব ভাজক কলার স্তর থাকে। এই ভাজক কলার স্তরের মধ্যে কোনো একটি কোষ বাকি কোষ থেকে আকৃতিগতভাবে এবং গঠনগতভাবে একটু ভিন্ন প্রকৃতির হয়। সেই কোষটির নাম আর্কিস্পোরিয়াল কোষ। এই আর্কিস্পোরিয়াল কোষটি এরপর মাইটোসিস বিভাজনের মাধ্যমে তৈরি করে বাইরের দিকের প্রাথমিক প্রান্তীয় কোষ ও ভেতরের দিকের প্রাথমিক রেণুধর কোষ। এই প্রাথমিক প্রান্তীয় কোষের স্তরগুলি বারবার বিভাজন করে তৈরি করে দুই থেকে তিনটি স্তর বিশিষ্ট পরাগধানীর প্রাচীর, এবং এই প্রাথমিক রেণুধর কোষটি সরাসরি রেণু মাতৃকোষ হিসাবে কাজ করে। এবার এই রেণু মাতৃকোষটি, যেটি ডিপ্লয়েড, এই রেণু মাতৃকোষটি মিওসিস বিভাজন করে তৈরি করে পরাগরেণু, এবং এই পরাগরেণুগুলিকে একত্রে বলা হয় স্পোর টেট্রাট বা রেণু চতুষ্টয়। তাহলে আবেশ বলো তো, আর্কিস্পোরিয়াল কোষের প্লয়েডি কত?
2: আর্কিস্পোরিয়াল কোষ ডিপ্লয়েড।
1: ঠিক আছে। তাহলে প্রাথমিক প্রান্তীয় কোষ ও প্রাথমিক রেণুধর কোষের প্লয়েডি কত?
2: ডিপ্লয়েড।
1: আচ্ছা, তাহলে পরাগরেণুর প্লয়েডি কত হবে?
2: হ্যাপ্লয়েড।
1: কেন হবে?
2: কারণ পরাগরেণু মিওসিস বিভাজন করে তৈরি হয়েছে।
1: ঠিক আছে। অর্থাৎ মিওসিস বিভাজন করে তৈরি হওয়ার মানেই সেটি হয়ে যায় হ্যাপ্লয়েড। এবার চলে আসি আমরা পরাগরেণুর গঠনে। পরাগরেণু পুংলিঙ্গধর দশার প্রথম কোষ। পরাগরেণুর এককোষী হয় এবং তাদের মধ্যে একটি নিউক্লিয়াস থাকে। পরাগরেণুর প্রাচীরকে আমরা দুভাগে ভাগ করতে পারি। বাইরের স্তরকে বলা হয় এক্সাইন ও ভেতরের স্তরকে বলা হয় ইনটাইন। এক্সাইন স্তরটি তৈরি হয় একটি যৌগ দ্বারা, যার নাম স্পোরোপোলেনিন, এবং ভেতরের স্তরটি তৈরি হয় একটু পাতলা সূক্ষ্ম স্তর দিয়ে, যেটি তৈরি হয় পেকটিন ও সেলুলোস দ্বারা, তার নাম ইনটাইন। এক্সাইন স্তরকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, একটি সেক্সাইন, অপরটি নেক্সাইন। সেক্স সায়েন্স স্তরকে আবার তিন ভাগে ভাগ করা যায়, কলোমেলি, টেকটাম ও স্কাল্পচার এলিমেন্ট। যে স্থানে স্পোরোপোলিনিন থাকে না সে স্থানে একটি ছোট ছিদ্র দেখা যায়, তার নামটি রেণুরন্ধ্র। এটি গেল পরাগরেণুর গঠন। তোমাদের কিছু প্রশ্ন আছে?
3: স্যার, তাহলে রেণুরন্ধ্রের কাজ কি?
1: ঠিক আছে, রেণুরন্ধ্রের কাজ, রেণুরন্ধ্রের মাধ্যমে পরাগ নালী নির্গত হয় যা নিষেক প্রক্রিয়া সাহায্য করে। আর কিছু?
2: স্যার, স্পোরোপোলিনিন থাকার সুবিধা কি?
1: স্পোরোপোলিনিন থাকাতে পরাগরেণু যান্ত্রিক সুরক্ষা পায়, পরাগরেণুর পচন বাধাপ্রাপ্ত হয় এবং এই রাসায়নিকটি পরাগরেণুকে ইউভি রশ্মি থেকেও রক্ষা করে।
3: স্যার, তাহলে পরাগরেণু কী করে সঞ্চিত করা যাবে?
1: পরাগরেণু সঞ্চিত করা যায় -196°C তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে। এই ঘটনাকে বলা হয় ক্রায়ো প্রিজার্ভেশন, যাতে আমরা পোলেন ব্যাংক তৈরি করতে পারি এবং আমাদের প্রয়োজন মতো সেখান থেকে পরাগরেণু দ্বারা আমরা নিষেক প্রক্রিয়া সংগঠন করতে পারি।
2: স্যার, তাহলে পুংগ্যামেট কিভাবে তৈরি হবে?
1: পুংগ্যামেট তৈরি হওয়ার পদ্ধতিটার নাম মাইক্রো গ্যামেটোজেনেসিস, অর্থাৎ যে প্রক্রিয়ায় পুংগ্যামেট উৎপন্ন হয় তাকে বলা হয় মাইক্রো গ্যামেটোজেনেসিস। মাইক্রো গ্যামেটোজেনেসিসকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়। প্রথমে একটি পরাগরেণুর মধ্যে একটি নিউক্লিয়াস থাকে, কিছুক্ষণ পর সেই নিউক্লিয়াসটি মাইটোসিস বিভাজন করে দুটি নিউক্লিয়াস তৈরি করে। একটিকে বলা হয় নালিকা নিউক্লিয়াস এবং ক্ষুদ্রটিকে বলা হয় জনন নিউক্লিয়াস। কিছুক্ষণ পর নিউক্লিয়াসটি সাইটোকাইনেসিস পদ্ধতির মাধ্যমে দুটি কোষ তৈরি করে, অর্থাৎ বড় কোষটির নাম হয় নালিকা কোষ এবং ক্ষুদ্র কোষটির নাম হয় জনন কোষ। এবার এই জনন কোষটি কিছুক্ষণ পর দ্বিতীয়বার মাইটোসিস বিভাজনের মাধ্যমে উৎপন্ন করে দুটি পুংগ্যামেট। এই অবস্থাকে বলা হয় পরাগরেণু।

0: গর্ভকেশরে তিনটি অংশ, প্রথমটি গর্ভমুণ্ড, তারপরে গর্ভদণ্ড এবং ডিম্বাশয়। আচ্ছা, তোমরা আগের ক্লাসে পড়েছ যে গর্ভমুণ্ডের কাজ কী। সায়ন বলো।
1: গর্ভমুণ্ডে পরাগরেণু আবদিত হয়।
0: ঠিক আছে, গর্ভমুণ্ডে পরাগরেণু আপতিত হওয়ার যে প্রক্রিয়াটি তাকে বলা হয় পরাগযোগ বা পলিনেশন। ডিম্বাশয়ের গঠনটি যদি আমরা দেখি, দেখা যায় ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক অবস্থান করে এবং ডিম্বাশয়ের ভেতরে যে গহ্বর থাকে সে ডিম্বাশয়ের ভেতরের গহ্বরকে বলা হয় লকিউল। ডিম্বাশয়ের ভেতরে যেহেতু ডিম্বকটি থাকে, তাই আবেশকে এবার আমি জিজ্ঞেস করছি, ডিম্বাশয়ের সাথে ডিম্বকটি কী দ্বারা যুক্ত হয়ে থাকে?
1: অমরা বা প্লাসেন্টা।
0: ঠিক আছে, তাহলে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে ডিম্বকটি ডিম্বাশয়ের সাথে যুক্ত হয়ে থাকে। এবার আসি আমরা ডিম্বকের গঠন। প্রতিটি ডিম্বকের গঠন যখন আমরা দেখব, প্রথমে অমরা বা প্লাসেন্টা, অমরার থেকে একটি ছোট বৃন্ত নির্গত হয়েছে, যে বৃন্তকে বলা হয় ডিম্বক বৃন্ত বা ফানিকুলাস। এই ডিম্বক বৃন্তটি ডিম্বককে অমরার সাথে যুক্ত রাখে। এর পরবর্তী ডিম্বক বৃন্তের ঠিক ওপরের অংশটাকে বলা হয় হাইলাম বা ডিম্বক নাভি। এই ডিম্বক নাভি বা হাইলামের ঠিক ওপরের অংশটি ডিম্বক মূল বা ক্যালাজা। অর্থাৎ যদি আমরা কোনো ডিম্বকের একদম নিম্ন অংশ থেকে গঠন দেখি, তো ডিম্বকের সবার নিচে আছে অমরা, তার ওপরে ফানিকিউলাস বা ডিম্বক বৃন্ত, তার ওপরে আছে হাইলাম বা ডিম্বক নাভি, তার ওপরে আছে ক্যালাজা বা ডিম্বক মূল। ডিম্বক মূল বা ক্যালাজার ঠিক ওপর দিকে ডিম্বকের দুটি প্রাচীর আছে। ডিম্বকের এই প্রাচীরকে বলা হয় ডিম্বক বহিঃস্তর এবং ডিম্বক অন্তঃস্তর। ডিম্বক বহিঃস্তর ও অন্তঃস্তর যে ভাজক কলাকে বা যেই কলাকে আবৃত করে রাখে তাকে বলা হয় ভ্রূণপোষক কলা বা নিউসেলাস। এই ভ্রূণপোষক কলা ডিপ্লয়েড এবং এর কাজ ভ্রূণকে পুষ্টি প্রদান করা। যেই স্থানে ভ্রূণপোষক কলাকে ডিম্বক ত্বক আবৃত করে রাখে না, সেই ছোট ছিদ্রকে বলা হয় ডিম্বক রন্ধ্র বা মাইক্রোপাইল। এর পরবর্তী যখন আমরা ডিম্বকের গঠন দেখব, দেখা যাবে ভ্রূণপোষক কলা বা নিউসেলাসের মধ্যে একটি থলির মতো অংশ আছে যাকে বলা হয় ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক। এই এমব্রায়োস্যাকের গঠনটার মধ্যে টোটাল 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস থাকে। এক এক করে তার নামগুলো আমি বলছি। যে তিনটি কোষ ডিম্বক মূলের দিকে অবস্থান করে তাকে বলা হয় প্রতিপাদকোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। ওপরের দিকে অর্থাৎ ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটি কোষ অবস্থান করে তাকে একত্রে বলা হয় গর্ভযন্ত্র বা এগ অ্যাপারেটাস, যার দুপাশে দুটি সিনার্জিড বা সহকারী কোষ থাকে এবং মাঝখানে থাকে একটি ডিম্বাণু। এছাড়াও সমস্ত ভ্রূণস্থলীর মধ্যে একটি বৃহদাকার কোষ লক্ষ্য করা যায়, সেই বৃহদাকার কোষকে বলা হয় সেন্ট্রাল সেল বা কেন্দ্রীয় কোষ। এই কেন্দ্রীয় কোষের মধ্যে দুটি নিউক্লিয়াস অবস্থান করে, যে দুটি নিউক্লিয়াসকে বলা হয় মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস। কিছুক্ষণ পর এই দুটি মেরু নিউক্লিয়াস একত্রে যুক্ত হয়ে তৈরি করে ডিপ্লয়েড ক্রোমোজোম বিশিষ্ট নির্মিত নিউক্লিয়াস। অর্থাৎ একটি পূর্ণাঙ্গ ভ্রূণস্থলীর মধ্যে মোট 7টি কোষ এবং 8টি নিউক্লিয়াস দেখা যায়। এটি হল ভ্রূণস্থলীর গঠন, যেটাকে আমরা ডিম্বকের ভেতরে দেখতে পারবো। ঠিক আছে, তাহলে আবেশ বলো তো, ডিম্বক রন্ধ্রের কাজ কী?
1: ডিম্বক নালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে।
0: ঠিক আছে, ডিম্বক রন্ধ্রের মাধ্যমে ডিম্বক নালী প্রবেশ করে। অর্থাৎ যেই টপিকটিকে আমরা এর পরবর্তীতে যখন আমরা নিষেক প্রক্রিয়াটি বলবো, তখন আমরা বলবো যে এই ডিম্বক রন্ধ্রের মাধ্যমে কিভাবে ডিম পরাগনালী প্রবেশ করে। ঠিক আছে, এর পরবর্তী ঘটনাটা আমরা চলে আসছি। এর পরবর্তী ঘটনা আমি তোমাদেরকে দুটি ঘটনা বলবো। প্রথমটিকে বলা হয় মেগা স্পোরোজেনেসিস, তারপরটিকে মেগা গ্যামেটোজেনেসিস। মেগা স্পোরোজেনেসিস ব্যাপারটি কী? যে পদ্ধতিতে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে স্ত্রীরেণু উৎপন্ন হয় বা মেগা স্পোর উৎপন্ন হয়, সে পদ্ধতিকে বলা হয় মেগা স্পোরোজেনেসিস। নিষেকের আগে ডিম্ব

0: ত্বকের মধ্যে বিভিন্ন রকমের পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের মাধ্যমে আমাদের মেগাস্পোর বা স্ত্রীরেণু উৎপন্ন হয়। কিভাবে স্ত্রীরেণু মাতৃকোষ সৃষ্টি হয়? দেখা যায়, প্রথম দিকে ডিম্বকের ভ্রূণপোষক কলার মধ্যে যে কোনো একটি কোষ অন্যান্য কোষ থেকে একটু পৃথক হয়, তার মধ্যে বৃহৎ নিউক্লিয়াস ও ঘন সাইটোপ্লাজম থাকে। এই কোষটিকে বলা হয় আর্কিসপোরিয়াল কোষ, যেটি কিনা ডিপ্লয়েড। এর পরবর্তীতে এই আর্কিসপোরিয়াল কোষটি বিভাজন করে দুটি কোষ উৎপন্ন করে, একটিকে বলা হয় প্রাথমিক প্রান্তীয় কোষ এবং প্রাথমিক রেণুধর কোষ। প্রাথমিক প্রান্তীয় কোষটি বিভাজিত হয় বারবার মাইটোসিস প্রক্রিয়ায়, তৈরি করে ডিম্বকের প্রাচীর, অর্থাৎ বহিঃস্থ ও অন্তঃস্থ ডিম্বক ত্বক। এরপরে প্রাথমিক রেণুধর কোষটি আর বিভাজন করে না। এই প্রাথমিক রেণুধর কোষটি সরাসরি কাজ করে স্ত্রী রেণু মাতৃকোষ রূপে, যাকে বলা হয় মেগাস্পোর মাদার সেল। তাহলে যেটি প্রাইমারি স্পোরোজিনাস সেল সেটি হচ্ছে মেগাস্পোর মাদার সেল। এভাবে আমরা মেগাস্পোর মাদার সেল বা স্ত্রী রেণু মাতৃকোষের উৎপাদন দেখলাম। এবার দেখে নেব স্ত্রী রেণুর উৎপত্তি। এই স্ত্রী রেণু মাতৃকোষটি এবার মিওসিস বিভাজনের মাধ্যমে চারটি হ্যাপ্লয়েড মেগাস্পোর বা স্ত্রী রেণু উৎপন্ন করে, যাদেরকে বলা হয় মেগাস্পোর টেট্রাড বা স্ত্রী রেণু চতুষ্টয়। এই স্ত্রী রেণু চতুষ্টয়গুলি একটি সারিতে বিন্যস্ত থাকে। এই চারটির মধ্যে যেই স্ত্রী রেণুটি ডিম্বক মূলের দিকে আছে সেই স্ত্রী রেণুটি সক্রিয় থাকে এবং বাকি তিনটি বিনষ্ট হয়। অর্থাৎ একটি মাত্র স্ত্রী রেণু মাতৃকোষ থেকে একটি মাত্র স্ত্রী রেণু উৎপন্ন হয়। এই সক্রিয় স্ত্রী রেণু থেকেই এর পরবর্তী পর্যায়ে ভ্রূণস্থলী বা এমব্রায়োস্যাক উৎপন্ন হয়। তো দেখে নিলাম আমরা যে এমব্রায়োস্যাক তৈরি হচ্ছে কোথা থেকে। এমব্রায়োস্যাকটা তৈরি হচ্ছে যেই স্ত্রী রেণুটি সক্রিয় থাকে সেখান থেকে। তাহলে এবার আমি সায়নকে একটি প্রশ্ন করছি। সায়ন, বলতো মেগাস্পোর মাদার সেলের প্লয়েডি কত?
1: এটি ডিপ্লয়েড।
0: আচ্ছা, এবং এই মেগাস্পোর মাদার সেল থেকে যে মেগাস্পোর হলো সেটির প্লয়েডি কত?
1: হ্যাপ্লয়েড।
0: হ্যাপ্লয়েড, কেন হ্যাপ্লয়েড?
1: কারণ এটি মিওসিস বিভাজনের মাধ্যমে তৈরি হচ্ছে।
0: ঠিক আছে, তোমাদের আর কোনো প্রশ্ন আছে?
2: স্যার, আমরা জানি সপুষ্পক উদ্ভিদে দ্বিনিষেক প্রক্রিয়া ঘটে, তাহলে দ্বিনিষেক পদ্ধতি কিভাবে ঘটে?
0: দ্বিনিষেক পদ্ধতি বলতে হলে আগে বলতে হবে ডিম্বাণু কিভাবে তৈরি হয়, ডিম্বাণু কিভাবে উৎপন্ন হয়। যে পদ্ধতিতে ডিম্বাণু উৎপন্ন হয় সে পদ্ধতিকে বলা হয় মেগা গ্যামেটোজেনেসিস। মেগা, মেগা অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে স্ত্রী রেণুর থেকে উৎপন্ন হয় ডিম্বাণু। এক এক করে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করছি। প্রথমে যে স্ত্রী রেণুটি সক্রিয় থাকে সেই স্ত্রী রেণুটির আয়তন ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এরপরে এই স্ত্রী রেণুটি যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসটি একবার মাইটোসিস বিভাজন করে, উৎপন্ন করে দুটি নিউক্লিয়াস যাকে বলা হয় ডায়াড। কিছুক্ষণ পর এই নিউক্লিয়াসটি আরেকবার মাইটোসিস বিভাজন করে, তৈরি করে চারটি নিউক্লিয়াস। এই চারটি নিউক্লিয়াসযুক্ত দশাকে বলা হয় টেট্রাড। কিছুক্ষণ পর তৃতীয়বার মাইটোসিসের মাধ্যমে চারটি নিউক্লিয়াস উৎপন্ন হয় আটটি নিউক্লিয়াসে, এবং এই আটটি নিউক্লিয়াসের মধ্যে চারটি নিউক্লিয়াস ডিম্বক মূলের দিকে ও চারটি নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে থাকে। ডিম্বক মূলের দিকে যে চারটি নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় ডিম্বক মূলীয় চতুষ্টয়, এবং ডিম্বক রন্ধ্রের দিকে যে চারটি নিউক্লিয়াস থাকে তাকে বলা হয় ডিম্বক রন্ধ্রীয় চতুষ্টয়। এরপর প্রতিটি চতুষ্টয় থেকে একটি করে নিউক্লিয়াস ভ্রূণস্থলীর ঠিক কেন্দ্রে আসে, অর্থাৎ চারটি নিউক্লিয়াস এলো ডিম্বক, চারটি নিউক্লিয়াস থেকে একটি নিউক্লিয়াস এলো ডিম্বক মূলীয় চতুষ্টয় থেকে ও একটি নিউক্লিয়াস এলো ডিম্বক রন্ধ্রীয় চতুষ্টয় থেকে। এই দুটি নিউক্লিয়াস যখন কেন্দ্রে উপস্থিত হলো তখন এই নিউক্লিয়াস দুটিকে বলা হয় মেরু নিউক্লিয়াস বা পোলার নিউক্লিয়াস। এই দুটি মেরু নিউক্লিয়াস কিছুক্ষণ পর যুক্ত হয়ে তৈরি হলো নির্নীত নিউক্লিয়াস, যেটা ডিপ্লয়েড। ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটি নিউক্লিয়াস তৈরি হলো সে তিনটি নিউক্লিয়াসের চারপাশে কোষ প্রাচীর তৈরি হয়ে উৎপন্ন হলো গর্ভযন্ত্র, যার দুপাশে দুটি আছে সহকারী কোষ এবং মাঝখানে ডিম্বাণু। আবার যে তিনটি নিউক্লিয়াস ওপর দিকে আছে, অর্থাৎ ডিম্বক মূলের দিকে আছে, সেই তিনটি নিউক্লিয়াসকে একত্রে বলা হয় প্রতিপাদকোষ সমষ্টি বা অ্যান্টিপোডাল সেল। এখানে মনে রাখার বিষয় যে এখানে এই নিউক্লিয়াস বিভাজনগুলো শুধুমাত্রই প্রথম দিকে হয় মুক্ত ক্যারিওকাইনেসিস, কিন্তু কোনো সাইটোকাইনেসিস বা সাইটোপ্লাজমীয় বিভাজন হয় না। তাহলে বোঝা গেল কিভাবে আমাদের ডিম্বাণু উৎপন্ন হলো, এবং ডিম্বাণু অবস্থান করে দুটি সহকারী কোষের মাঝে, যেটি আছে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্রের দিকে। এবার আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করি। প্রথমে সায়ন, বলো গর্ভযন্ত্র কাকে বলে?
1: দুটি সহকারী কোষ ও ডিম্বাণুকে নিয়ে তৈরি হয় গর্ভযন্ত্র।
0: ঠিক আছে, দুটি সহকারী কোষ ও ডিম্বাণুকে নিয়ে গর্ভযন্ত্র হয়, যেটি থাকে মাইক্রোপাইল বা ডিম্বক রন্ধ্রের দিকে। এবার আবেশ বলো, কেন্দ্রীয় কোষের মধ্যে কটি নিউক্লিয়াস থাকে ও তাদের নাম কি?
2: কেন্দ্রীয় কোষের মধ্যে দুটি নিউক্লিয়াস থাকে, এদের বলা হয় মেরু নিউক্লিয়াস।
0: ঠিক আছে, এবার সায়ন বলো, নির্ণীত নিউক্লিয়াস কাকে বলে?
1: দুটি মেরু নিউক্লিয়াস যুক্ত হয়ে যে ডিপ্লয়েড নিউক্লিয়াস তৈরি হয় সেটি হলো নির্ণীত নিউক্লিয়াস।
0: ঠিক আছে, তো আমরা এই টপিকের মাধ্যমে বুঝতে পারলাম যে কিভাবে শুক্রাণু অর্থাৎ পুংগ্যামেট এবং ডিম্বাণু অর্থাৎ স্ত্রী গ্যামেট উৎপন্ন হলো। যে পদ্ধতিতে গ্যামেট উৎপন্ন হয় সে পদ্ধতির নাম আমরা দেখলাম দুটো, একটি মাইক্রো গ্যামেটোজেনেসিস ও অপরটি মেগা গ্যামেটোজেনেসিস। এরপরে যাচ্ছি আমরা পরবর্তী টপিকে। পরবর্তী টপিক, যেহেতু আমাদের এবার শুক্রাণু ও ডিম্বাণু উৎপন্ন হয়ে আছে, পরবর্তী টপিক কিভাবে এই শুক্রাণু ও ডিম্বাণুকে একসঙ্গে আনা যায়। আমরা জানি পরাগযোগ বা পলিনেশন বলে যে প্রক্রিয়াটি আছে, তার মাধ্যমে শুক্রাণু ও ডিম্বাণু পরস্পরের কাছাকাছি আসে। পরাগযোগ বা পরাগ মিলন, এই পদ্ধতিটি তোমরা ক্লাস টেনেই পড়েছ, তাই ওই পদ্ধতি আমি আজকে না ডিসকাশন করে আমি যাচ্ছি পরবর্তী প্রক্রিয়া, যে পরাগরেণু ও ডিম্বকের মিথস্ক্রিয়া কিভাবে ঘটে। এবার এই টপিকে যাওয়ার আগে তোমাদের মনে যদি কিছু প্রশ্ন থাকে তো তোমরা সেই তোমাদের মনের প্রশ্নটি বলতে পারো।
1: স্যার, একটি বাগানের মধ্যে অনেক প্রজাতিরই ফুল থাকতে পারে, তাহলে নির্দিষ্ট ফুলের গর্ভমুণ্ডে সেই প্রজাতিরই পরাগরেণু এলো কি না সেটি কিভাবে বোঝা যায়?
0: বেশ, একটি বাগানের মধ্যে যখন অনেক প্রজাতির ফুল থাকে, যে কোনো একটি প্রজাতির ফুলের পরাগরেণু সেই ফুলেরই গর্ভমুণ্ডে আপতিত হলো কি হলো না সেটি বোঝার জন্য একটি বিশেষ প্রক্রিয়া আছে, যে প্রক্রিয়াকে বলা হয় পোলেন পিস্টেল ইন্টারাকশন বা পরাগরেণু গর্ভপত্র মিথস্ক্রিয়া। এই প্রক্রিয়ার জন্য গর্ভমুণ্ডে অবস্থিত বিভিন্ন রাসায়নিক পদার্থগুলি সঠিক পরাগরেণুকে চিনতে পারে। সঠিক পরাগরেণু বা সঙ্গতিপূর্ণ পরাগরেণুকে বলা হয় কম্পাটিবল পোলেন, এবং অন্য প্রজাতির বা একই গাছের দুটি ফুলের পরাগরেণুকেও বলা হয় ইনকম্পাটিবল পোলেন। যখন কম্পাটিবল পোলেন বা সঙ্গতিপূর্ণ পরাগরেণু গর্ভমুণ্ডে আপতিত হয়, তারপরে গর্ভমুণ্ড থেকে রস শোষণের দ্বারা পরাগরেণুটি একটু স্ফীত হয়। এর পরবর্তীতে পরাগরেণুর বহিঃস্তরে বিভিন্ন প্রোটিন থাকে, যাদের মিথস্ক্রিয়ার ফলে পরাগরেণু ও গর্ভকেশরের মিথস্ক্রিয়া ঘটে, ফলে উপযুক্ত পরাগরেণু চিহ্নিত হয়। নিষ্ক্রিয় বা অক্ষম পরাগরেণু গর্ভমুণ্ড দ্বারা বহিষ্কৃত হয় এবং সেই পরাগরেণুগুলো নিষেকে অংশগ্রহণ করতে পারে না। গর্ভমুণ্ডে কিছু শর্করা আছে এবং কিছু কেমিক্যাল আছে, যেটার জন্য সঠিক পরাগরেণুটি চিহ্নিত হয়, এবং সেই সঠিক পরাগরেণু থেকে একটি লম্বা নালী নির্গত হয়, যে নালীকে বলা হয় পরাগনালী। যখন পরাগনালীর অঙ্কুরোদ্গম হয়, তারপরে এই পরাগনালীটি গর্ভদণ্ড বা স্টাইলের ভেতর দিয়ে অগ্রসর হয়। পরাগনালীর মধ্যে একটি উচ্ছেচক আছে যার নাম পেকটিনেজ উচ্ছেচক, যার ফলে গর্ভদণ্ডের ভেতরের কলাগুলো পাচিত হয় এবং গর্ভদণ্ডের ভেতর দিয়ে পরাগনালীর অগ্রসর হয়। এই সময় গর্ভদণ্ডে কিছু যৌগ উৎপন্ন হয় যেটি তৈরি হয়েছে ক্যালসিয়াম, বোরন, ইনোসিটল ও কিছু সুগার কমপ্লেক্স। এই যোগের জন্য পরাগনালী ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং বৃদ্ধি পেতে পেতে পরাগনালীটি ডিম্বক পর্যন্ত চলে আসে এবং পরাগনালীর মধ্যে সেই সময় তিনটি নিউক্লিয়াস বা তিনটি কোষ আছে। প্রথমটি হলো নালিকা কোষ এবং পরের দুটি হলো খুবই ক্ষুদ্র পুংগ্যামেট। এতটুকু পর্যন্ত আন্তঃক্রিয়া যেহেতু নিষেকের আগে ঘটে তাই এই প্রক্রিয়াকেও বলা হয় প্রাক নিষেক অবস্থা বা প্রি ফার্টিলাইজেশন স্টেপ। এর পরবর্তীতে আসবো আমরা নিষেক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়ার বলার আগে তোমাদের কিছু প্রশ্ন আছে?
1: না স্যার, নেই।
0: আচ্ছা, সপুষ্পক উদ্ভিদের নিষেককে ডি নিষেক প্রক্রিয়া বলে। এই ডি নিষেক প্রক্রিয়া কথাটির মানে কি সেটি আমি এক এক করে বলছি। যখন ডিম্বকের মধ্যে পরাগনালী প্রবেশ করে তখন পরাগনালীর কিছু বিদারণ ঘটে এবং পরাগনালী থেকে একটি নালি নিউক্লিয়াস ও দুটি পুংগ্যামেট নির্গত হয়। সহকারী কোষের মধ্যে কিছু আঙ্গুলের মতো প্রবর্ধকযুক্ত কোষ থাকে, যে প্রবর্ধকযুক্ত গঠনগুলিকে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস, যার মাধ্যমে পরাগনালীটি ডিম্বকের একদম সঠিক স্থানে এসে উপস্থিত হয়। এরপরে এই পরাগনালীর অগ্রপ্রান্তে একটি নালিকা নিউক্লিয়াস ও দুটি পুংগ্যামেট থাকে। দুটি পুংগ্যামেট ও নালিকা নিউক্লিয়াস সহ পরাগনালীটি যখন ভ্রূণস্থলীকে স্পর্শ করে তখন এই সিনার্জিট বা সহকারী কোষ বিদীর্ণ হয় এবং দুটি পুংগ্যামেট উন্মুক্ত হয় ভ্রূণস্থলীর মধ্যে। নালিকা কোষের আর কোনো কাজ থাকে না। নালিকা কোষের কাজ ছিল শুধুমাত্র পরাগনালীকে সঠিক স্থানে গাইড করে নিয়ে গিয়ে ভ্রূণস্থলীর কাছে উপস্থিত করা। এবার পরাগনালী বিভিন্নভাবে ডিম্বকের মধ্যে প্রবেশ করতে পারে। যদি পরাগনালী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করে তবে তাকে বলা হয় পোরোগ্যামি। যদি পরাগনালী ডিম্বক মূলের মাধ্যমে প্রবেশ করে তবে তাকে বলে চ্যালাজোগ্যামি। যদি পরাগনালী ডিম্বক ত্বক ভেদ করে প্রবেশ করে তবে তাকে বলা হয় মেসোগ্যামি। যেটি হোক না কেন, মেন আসল রেজাল্টই হল পরাগনালী ডিম্বকের ভেতরে প্রবেশ করছে এবং দুটি নিউক্লিয়াস, দুটি পুংগ্যামেট ডিম্বকের ভেতরে উপস্থাপন করছে। এর পরবর্তীতে সেই দুটি নিউক্লিয়াস থেকে অর্থাৎ দুটি পুংগ্যামেট থেকে একটি পুংগ্যামেট যুক্ত হয় গর্ভযন্ত্রের মধ্যে অবস্থিত থাকা ডিম্বাণুর সাথে, তৈরি হয় জাইগোট অর্থাৎ প্রথম পুংগ্যামেট ও একটি ডিম্বাণুর মিলনের ফলে উৎপন্ন হয় জাইগোট, এবং অপর পুংগ্যামেটটি গিয়ে যুক্ত হয় কেন্দ্রীয় কোষের সাথে। কেন্দ্রীয় কোষের মধ্যে আগের থেকেই নির্ণীত নিউক্লিয়াস ছিল যেটিকে আমরা ডিপ্লয়েড বলেছিলাম। সেই ডিপ্লয়েড নির্ণীত নিউক্লিয়াসের সাথে পুংগ্যামেট মিলনের ফলে উৎপন্ন হল ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস। অর্থাৎ এই ডি নিষেকের ফলে তৈরি হলো দুটি বস্তু, একটি জাইগোট ও অপরটি শস্য নিউক্লিয়াস। এই শস্য নিউক্লিয়াস উৎপন্ন হওয়ার সাথে সাথে ডিম্বকের মধ্যে দিনিষেক প্রক্রিয়া সম্পূর্ণ হলো এবং ভ্রূণস্থলীর বাদবাকি যে কোষগুলো ছিল অর্থাৎ তিনটি প্রতিপাদক কোষ সমষ্টি, দুটি সহকারী কোষ সবই বিনষ্ট হয়ে গেল, যাদের কোনো কাজ নেই। এই ব্যাপারটিকে বলা হয় দিনিষেক বা ডাবল ফার্টিলাইজেশন, যেটি আমাদের অ্যাঞ্জিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। আমাদের দিনিষেক প্রক্রিয়াটা শেষে আমরা আমাদের স্টুডেন্টদের থেকে, ছাত্রদের থেকে কিছু প্রশ্নের উত্তর জানতে চাচ্ছি। প্রথমে আবেশ, বলো দিনিষেকের ফলাফল কী, অর্থাৎ দিনিষেকের ফলে কী কী তৈরি হলো?
2: দিনিষেকের ফলে তৈরি হলো একটি জাইগোট ও একটি শস্য নিউক্লিয়াস।
0: ঠিক আছে, এরপরে সায়ন বলো, এই জাইগোট ও শস্য নিউক্লিয়াসের প্লয়েডি কত?
1: জাইগোট হচ্ছে ডিপ্লয়েড এবং শস্য ট্রিপ্লয়েড।
0: ঠিক আছে, এবার আবেশ বলো, পুংগ্যামেট ও ডিম্বাণু যে মিলন পদ্ধতি হলো সেই মিলন পদ্ধতিকে কি বলে?
2: পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলনকে বলা হয় সিনগ্যামি।
0: সিনগ্যামি, ঠিক আছে। এবার সায়ন বলো, তিনটি নিউক্লিয়াসের একত্রে মিলনকে কি বলে?
1: ট্রিপল ফিউশন
0: কেন? তার কারণটি দুটি মেরু নিউক্লিয়াস ও একটি পুং গ্যামেটের মিলনকে বলা হয় ট্রিপল ফিউশন। এটি হচ্ছে আমাদের দ্বিনিষেক প্রক্রিয়া, যেটি আজকে আমি তোমাদের পড়ালাম। আশা করি বুঝতে পেরেছ এবং তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করবে। আজকে এই বলে আমি শেষ করছি।
2: ধন্যবাদ স্যার।
1: ধন্যবাদ স্যার।
0: অবশ্যই তোমরা খুব ভালো থাকবে এবং ভালোভাবে পড়াশোনা করবে। ধন্যবাদ।
3: শুনলেন বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান। আজকে বিষয় ছিল দ্বাদশ শ্রেণীর জন্য জীবন বিজ্ঞান। পাঠদান করলেন শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের শিক্ষক শোভেন্দ্র ঘোষ রায়। আকাশবাণী শিলিগুড়ি।

শুরু হচ্ছে কথায় সুরে। কথায় সুরে অনুষ্ঠানে প্রথম গানটি যোদ্ধা ছবি থেকে অরিজিৎ সিং এর কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এবারের গানটি শুধু তোমারই জন্য ছবি থেকে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আস্কিং ও সোমলতা।

0: মিল্ক বিস্কিট খাবে?
1: এ ভাই, তোর মালকিনে মনে জায়গা করে দে না ভাই।
2: কে ওখানে?
1: নো প্রবলেম, হট ডগ খাবে, হট ডগ।

কথায় সুরে অনুষ্ঠানে। এবারের গানটি দশম অবতার ছবি থেকে। শিল্পীরা হলেন শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং এবং অনুপম রায়।

0: শুনছেন কথায় সুরে।
1: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
2: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো অর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
1: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
2: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
1: ডায়াল কিজিয়ে 8700014242।
2: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
3: ওয়েভস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ। ২৩শে নভেম্বর ১৯৯৭ সালে গঠিত প্রসার ভারতী হল ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাবলিক ব্রডকাস্টিং প্ল্যাটফর্ম, যার সদর দপ্তর নয়াদিল্লিতে। এটি একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত সংস্থা যা সংসদের একটি আইন দ্বারা প্রতিষ্ঠিত। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম প্রসার ভারতীর একটি উল্লেখযোগ্য সম্প্রসারণ। ভারতে এবং সারা বিশ্বের লক্ষ লক্ষ ইন্টারনেট ব্যবহারকারীকে সেরা লাইভ এবং পছন্দের ভিডিওগুলি উপলব্ধ করতে ও উপভোগ করতে সক্ষম করে। আমরা বিভিন্ন ভারতীয় ভাষায় প্রবহমান অডিও এবং ভিডিও সামগ্রী প্রদান করি এবং অন্যান্য উল্লেখযোগ্য ওটিটি প্ল্যাটফর্ম থেকে ভিডিও সামগ্রী নিয়ন্ত্রণ করি। ওয়েবস ওটিটি প্ল্যাটফর্ম একটি অনন্য এবং অতুলনীয় ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করে। প্রসার ভারতীর ওটিটি প্ল্যাটফর্ম বৈশিষ্ট্য সমৃদ্ধ একটি উন্নত ভিডিও দর্শন এবং অত্যাধুনিক কার্যকারিতার মাধ্যমে বহুমুখী অভিজ্ঞতা নিশ্চিত করে, যার মধ্যে রয়েছে মসৃণ লগইন প্রক্রিয়া। আমাদের আধুনিক লগইন সিস্টেম ব্যবহার করে অনায়াসে ব্যক্তিগত সুপারিশ এবং প্রবহমান সামগ্রী উপলব্ধ করুন। স্মার্ট অনুসন্ধান, আমাদের স্বজ্ঞাত অনুসন্ধান বৈশিষ্ট্যের মাধ্যমে সহজেই আপনার প্রিয় চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ এবং আরও অনেক কিছু খুঁজুন। একটি বিরামহীন বিষয়বস্তু আবিষ্কারের অভিজ্ঞতা নিশ্চিত করুন। ট্রেন্ডিং কন্টেন্ট, অন্যান্য ব্যবহারকারীদের মধ্যে যা জনপ্রিয় তার সাথে আপ টু ডেট থাকুন এবং আপনার ইন্টারনেট গতির সাথে গতিশীলভাবে সামঞ্জস্যপূর্ণ সর্বোত্তম ভিডিও গুণমানের সাথে প্রবণতা সামগ্রী দেখুন। সহজ নেভিগেশন, একটি স্বজ্ঞাত এবং ব্যবহার বান্ধব ইন্টারফেস সহ মোবাইল অ্যাপ এবং ওয়েবসাইট যাই হোক না কেন, প্ল্যাটফর্মের বিভিন্ন বিভাগের মাধ্যমে অনায়াসে ব্রাউজ করুন। বিস্তৃত বিষয়বস্তু লাইব্রেরি, একটি আকর্ষণীয় এবং নিমগ্ন ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হাই ডেফিনিশন চলচ্চিত্র এবং ওয়েব সিরিজের বিস্তৃত নির্বাচন উপলব্ধ করুন। লাইভ স্ট্রিমিং, রিয়েল টাইম বিনোদনের জন্য আপনার ডিভাইস এবং ইন্টারনেট ব্র্যান্ডউইথের উপর নির্ভর করে এসডি, এইচডি বা ইউএইচডি মানের লাইভ ইভেন্ট, টিভি শো এবং আরও অনেক কিছু উপভোগ করুন। গেমিং হাব, প্ল্যাটফর্মে উপলব্ধ বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ গেমগুলির সাথে জড়িত থাকুন। ভিডিও সামগ্রীর বাইরে একটি মজাদার এবং গতিশীল বিনোদনের বিকল্প দেয়। ইবুক এবং পিডিএফ ভিউয়ার, প্ল্যাটফর্মে সরাসরি ইবুক, ডকুমেন্ট এবং অন্যান্য পিডিএফ উপলব্ধ করুন এবং পড়ুন। ব্যবহারকারীদের জন্য শিক্ষাগত এবং তথ্যগত অভিজ্ঞতা বাড়ান। ওএনডিসি শপিং ইন্টিগ্রেশন, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স ওএনডিসির মাধ্যমে নির্বিঘ্নে বিভিন্ন পণ্যের কেনাকাটা করুন

0: অনুগ্রহ করে মনে রাখবেন যে প্রসার ভারতী শুধুমাত্র ওএনডিসির একটি প্ল্যাটফর্ম প্রদান করে, কোনো লেনদেন পণ্যের গুণমান বা পরিষেবার দায়িত্ব নেয় না। মোবাইল ফোন, ট্যাবলেট এবং স্মার্ট টিভি সহ একাধিক ডিভাইস জুড়ে লাইভ এবং অন ডিম্যান্ড পছন্দের বিষয়গুলি দেখতে পারেন। বিরামহীন প্লেব্যাক, বাফারিং সমস্যা ছাড়াই নিরবচ্ছিন্ন ভিডিও স্ট্রিমিংয়ের অভিজ্ঞতা নিন। সমস্ত ব্যবহারকারীর জন্য মসৃণ প্লেব্যাক নিশ্চিত করুন। সাশ্রয়ী মূল্যের সাবস্ক্রিপশন প্ল্যান, নমনীয় মাসিক, ত্রৈমাসিক বা বার্ষিক বাজেট বান্ধব সাবস্ক্রিপশন প্ল্যান বেছে নিন। ডেডিকেটেড কাস্টমার সাপোর্ট, আমাদের গ্রাহক সহায়তা টিম সমস্ত ব্যবহারকারীদের জন্য ঝামেলামুক্ত পরিষেবা নিশ্চিত করে এবং 24/7 সমস্যা সমাধানে সচেষ্ট থাকে। আপনি আমাদের অফিশিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্ম উপলব্ধ করতে পারেন। ওয়েবস, পারিবারিক বিনোদনের নতুন ঢেউ।
1: শুনছেন কথায় সুরে, এখন ট্রাফিক আপডেট। আজ বুধবার 10 জুন 2026 তারিখ। শিলিগুড়ির ট্রাফিক বুলেটিনে জানানো হয়েছে, গুরুত্বপূর্ণ সড়কগুলিতে যান চলাচল আংশিকভাবে ব্যাহত হতে পারে। সকল পথ ব্যবহারকারীকে সতর্ক থাকার এবং ট্রাফিক কর্তৃপক্ষকে সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। ধীরগতির যান চলাচল ও নির্মাণ কাজ চলমান এলাকায় যেমন দার্জিলিং মোড় ক্রসিং, এখানে উন্নয়নমূলক কাজ চলছে। এটি একটি পরিচিত যানজটপূর্ণ এলাকা, সম্ভব হলে বিকল্প রাস্তা ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। NH10 শিলিগুড়ি গেট থেকে চম্পাশাড়ি মোড় পর্যন্ত রাস্তার মেরামত ও উন্নয়নমূলক কাজ চলছে। চালকদের ধীরে গাড়ি চালাতে এবং নিরাপদ দূরত্ব বজায় রাখতে অনুরোধ করা হচ্ছে। NH10 শালুগাড়া সড়কের ওপর নির্মাণ কাজ চলছে, গতি কমিয়ে চালান এবং অন্যান্য যানবাহনের থেকে পর্যাপ্ত দূরত্ব বজিয়ে রাখুন। শাহুডাঙ্গি আমবাড়ি সংযোগ সেতু, তিস্তা ক্যানেল, ক্যানেল মোড়, নতুন সেতু নির্মাণের জন্য সেতুটি বন্ধ রয়েছে। বেলাগোপা, শিলিগুড়ি ও আমবাড়ি শাহুডাঙ্গির মধ্যে যাতায়াতকারী যাত্রীদের নওয়াপাড়া মোড় হয়ে বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতিরিক্ত ট্রাফিক সতর্কতায় জানানো যাচ্ছে যে টিকিয়াপাড়া হাট থেকে জলপাই মোড় সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত ধীরগতির যান চলাচল প্রত্যাশিত। শালবাড়ি পর্যন্ত সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকার সম্ভাবনা রয়েছে। নতুনহাট থেকে ফুলবাড়ি পর্যন্ত দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত যান চলাচল ধীরগতির থাকার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ রুট পরামর্শ নির্দেশনায় জানানো যাচ্ছে যে বাগডোগরা বিমানবন্দর ও NGP থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহন আপনাদের কাওয়াখালী ও খাপড়াইল মোড় হয়ে নৌকাঘাট রুট ব্যবহার করতে হবে। NGP স্টেশনগামী যানবাহনকে অনুরোধ করা হচ্ছে আপনারা সেবক রোড এড়িয়ে চলুন। কাওয়াখালী ও নৌকাঘাট হয়ে ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করুন। দার্জিলিং থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য। জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহনকে দার্জিলিং মোড় এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। বাগডোগরা বিমানবন্দর থেকে পাহাড়গামী যানবাহনকে দার্জিলিং মোড়ের পরিবর্তে খাপড়াইল রোড ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। NGP স্টেশন থেকে দার্জিলিং কার্শিয়াং ও মিরিকগামী যানবাহনকে নৌকাঘাট কাওয়াখালী খাপড়াইল রোড রুট ব্যবহার করার জন্য বলা হচ্ছে। সিকিম ও কালিম্পং থেকে NGP স্টেশন ও বাগডোগরা বিমানবন্দরগামী যানবাহন আপনারা ভক্তিনগর চেকপোস্ট হয়ে ইস্টার্ন বাইপাস ব্যবহার করবেন। শহরের দিকে পণ্যবাহী যানবাহনের চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বাগডোগরার দিক থেকে পরিবহন নগর থেকে আগত পণ্যবাহী যানবাহনকে দার্জিলিং মোড় ব্যবহার না করার পরামর্শ দেওয়া হচ্ছে। ফাঁসি দেওয়া আন্ডারপাস ব্যবহার করা যেতে পারে তার পরিবর্তে। সিকিম ও কালিম্পংয়ের দিক থেকে আগত পণ্যবাহী যানবাহনকে পরামর্শ দেওয়া হচ্ছে চম্পাশাড়ি ও দার্জিলিং মোড়ের পরিবর্তে ইস্টার্ন বাইপাস ব্যবহার করার জন্য। শুনলেন ট্রাফিক আপডেট। কথাই সুরে অনুষ্ঠানে এবারের গানটি অক্ষর ছবি থেকে, হিমেশ রেশমিয়ার কণ্ঠে।

শুনছেন কথায় সুরে। এখন জানিয়ে দিই আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। পরবর্তী ২৪ ঘন্টা আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ অংশেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস সম্পর্কে। কথা সুরে অনুষ্ঠানে এবারের গানটি মিলেঙ্গে মিলেঙ্গে ছবি থেকে, হিমেশ রেশমিয়ার কণ্ঠে।

0: এই গানটির সঙ্গেই শেষ হলো আজকের কথায় সুরে। আকাশবাণী শিলিগুড়ি, মহিলা মজলিস একটু পরেই।
1: দিদি দেখ দেখ,
2: টাকার অঙ্কের সুদ পাবো, যেটা আবার ইনভেস্ট করলে সুদ পেতেই থাকবো,
3: আমি জানি তো।
4: আরবিআই একথা বলে,
5: শুরু করো সঠিক ভাবে, স্মার্ট হও আর্থিক ভাবে।

0: নমস্কার। মা বোনেদের তো বটেই, সেই সঙ্গে আমার সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আমি আপনাদের পুরনো বন্ধু সাহানা শুরু করছি আজকের মহিলা মজলিস। শ্রোতা বন্ধুরা, বাংলার সাংস্কৃতিক ভাণ্ডার অনিঃশেষ। এই সাংস্কৃতিক আকাশে যে দুজন চন্দ্র এবং সূর্যরূপে বিরাজমান, তারা হলেন কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ। সমস্ত বৈশাখ জ্যৈষ্ঠ মাসই তাই বলা চলে রবীন্দ্র ও নজরুল মাস। সারা মাস জুড়েই তাই তাঁদের স্মরণ, মনন ও নিদিধ্যাসন। নজরুলের জন্মমাস অর্থাৎ জ্যৈষ্ঠ মাস জুড়েই আমরা পালন করেছি তার জীবন, তার যাপন ও কাব্যকৃতি। আজও তার ব্যতিক্রম নয়। মহিলা মজলিসের আজকের আসর তাঁরই স্মরণে, তাঁরই চরণে নিবেদিত এবং সঙ্গত কারণেই আজকের অনুষ্ঠানের শীর্ষক অন্য নজরুল। নজরুলের জীবন কাহিনী আমাদের সবারই জানা, তাই আজকে আমাদের আলোচনা অন্য নজরুলকে নিয়ে, যিনি সকল জাতির, সকল সম্প্রদায়ের, সর্বার্থেই সকল মানুষের। তার রচনার মাধ্যমেই তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান অন্য নজরুল। সঙ্গে রয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি মঞ্জু দাস। নমস্কার দিদি, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
1: নমস্কার।
0: তাহলে শুরু করছি মঞ্জুদির কথায়, তার সাথে অন্য নজরুলকে খোঁজার পালা।
1: 1947 সালে 15ই আগস্ট দেশ দ্বিখণ্ডিত হলে প্রখ্যাত সাহিত্যিক অন্নদাশঙ্কর রায় বলেছিলেন, ভুল হয়ে গেছে বিলকুল, আর সব ভাগ হয়ে গেছে, হয়নি শুধু নজরুল। এই উক্তির পরিপ্রেক্ষিতে এই সত্যই সামনে এসে দাঁড়ায় যে সাম্প্রদায়িক ভিত্তিতে দেশ বিভক্ত হয়েছে, নজরুল সেখানে বিভক্ত হননি। তিনি অবিভক্ত, তিনি বাংলার, তিনি সকল জাতির, তিনি সকল মানুষের, তিনি অসাম্প্রদায়িক।
0: একদমই তাই, এবং সেই জন্যই বোধহয় তার রচনার মাধ্যমে আমরা মানুষের জয়গান গাই। তার রচনার মাধ্যমে আমরা সেই একই পরম করুণাময় ঈশ্বরের কাছে পৌঁছই, যেখানে গানই হয়ে ওঠে আমাদের পূজা নিবেদনের মাধ্যম, গানই হয়ে ওঠে আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তাহলে এবার থাকুক সেই গানটি।

0: নজরুল কবি, তিনি গীতকার, তিনি সাধক, কিন্তু তবুও নজরুলের সমগ্র পরিচয় তাতে প্রকাশিত হয় না। তাঁর পরিচয়ের অনেকটা ফুটে ওঠে তাঁর সাম্যবাদী ফরিয়াদ কবিতার মধ্যে, যেখানে তিনি সাম্যবাদী। কিন্তু তাঁর চেয়েও তার আরেকটি বড় পরিচয় আছে, তা হল তিনি কোনো সম্প্রদায়ভুক্ত নন, তিনি মানুষ। এবং মানুষ রূপে জন্মগ্রহণ করে মানুষ হওয়াটাই সবচেয়ে বড় যোগ্যতা তাঁর, সব সাধনার বড় সাধনা। নজরুল ছিলেন সে সাধনার সার্থক সাধক। তিনি ছিলেন জাতি ধর্ম নির্বিশেষে সকলের বন্ধু, সকলের শ্রদ্ধার পাত্র। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হল। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজাটা যা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ দ্বার খোলো বাবা, খাইনি তো 7 দিন। সহসা বন্ধ হল মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়।
1: খুব সুন্দর এই কবিতাটার প্রত্যেকটি শব্দ মানুষের জয়গান গাইছে, যেখানে মানুষই পূজারি, মানুষই ঈশ্বর।
0: বিজ্ঞান তাপস আচার্য প্রফুল্লচন্দ্র রায় নজরুলকে সংবর্ধনা জানাতে গিয়ে বলেছিলেন, আজ আমি এই ভেবে আনন্দ অনুভব করছি যে নজরুল ইসলাম শুধু মুসলমানের কবি নন, তিনি বাঙালির কবি, তিনি বাংলার কবি। মাইকেল মধুসূদন খ্রিস্টান ছিলেন, কিন্তু বাঙালি জাতি তাকে শুধু বাঙালি রূপেই পেয়েছিল। আজ নজরুল ইসলামকেও জাতি ধর্ম নির্বিশেষে সকলের শ্রদ্ধা নিবেদন করছেন। উত্তরে নজরুল বলেছিলেন, যারা আমার নামে অভিযোগ করেন তাঁদের মতো হলুম না বলে তাদেরকে অনুরোধ, আকাশের পাখিকে, বনের ফুলকে, গানের কবিকে তারা যেন সকলের করে দেখেন। যে কুলে, যে বর্ণে, যে দেশেই জন্মগ্রহণ করি সে আমার দৈব, আমি তাকে ছাড়িয়ে উঠতে পেরেছি বলেই কবি। বনের পাখি নীরের ঊর্ধ্বে উঠে গান করে বলে বন তাকে কোনোদিন অনুযোগ করে না। এই কথার মধ্যে দিয়ে নজরুলের মন, তাঁর জীবনবেদের মহান বাণীর সন্ধান পাওয়া যায়। তিনি ছিলেন মুক্ত, আকাশের মতো উদার। তিনি ছিলেন যে কোনো সংকীর্ণতার ঊর্ধ্বে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। আজকের এই তালমাটাল ভারতবর্ষে, যেখানে জাতিতে জাতিতে ভেদাভেদ, ধর্মের ভেদাভেদ, এত দ্বন্দ্ব, নজরুল সেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির পরাকাষ্ঠা। তিনি লিখেছেন, নজরুল সাম্প্রদায়িক

0: সাপ্তাহিক সম্প্রীতির পরাকাষ্ঠা। তিনি লিখেছেন অগুন্তি শ্যামাসঙ্গীত, চর্চা করেছেন তন্ত্র সাধনা, ভজনা করেছেন কালী মায়ের। তিনি ছিলেন সুন্দরের পূজারি, মানুষের পূজারি।
1: ভারতবর্ষে ভক্তিগীতির একটা প্রচলন রয়েছে, যেখানে শ্যামাসঙ্গীত বা কালী মায়ের প্রতি যে ভক্তি নিবেদন, সেটা গানে গানে নিবেদিত হয়ে এসেছে সেই কমলাকান্ত রামপ্রসাদের সময় থেকে। কাজী নজরুল ইসলামও তার ব্যতিক্রম নয়। তার রচনায় এই বিশ্ব চরাচরের যে অপরিমিত শক্তি, তারই প্রকাশ কালী মা। কাজে এখন আপনাদের জন্য রইল তাঁরই রচনা করা একটা ভীষণ প্রচলিত এবং অপূর্ব সুন্দর শ্যামাসঙ্গীত।

0: মানুষের পূজারি তিনি, সুন্দরের পূজারি। তিনি লিখেছেন, তোমাতে রয়েছে সকল ধর্ম সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুঠ, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ই সে নীলাচল কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে জেরুজালেমে মদিনা কাবা ভবন। মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈসা মুসা পেল সত্যের পরিচয়। জাতি ধর্ম সম্প্রদায়ের ঊর্ধ্বে উঠে মানুষের এবং মানবতার জয়গান তার লেখনীর ছত্রে ছত্রে। বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই।
1: এই যে দার্শনিকতা, ঈশ্বরকে মানুষের মধ্যে দেখা, বারে বারে তার রচনায় ফিরে এসেছে, তার গানে তার কবিতায়, যার একটা ঝলক আমরা দিদির কণ্ঠে শুনলাম। এবার শুনেনি তার রচনায় তিনি ঈশ্বরকে কিভাবে অনুভব করেছেন।

যখন প্রথম মহাযুদ্ধের অবসান হল, ছাঁটাইয়ের খাতায় নাম উঠল নজরুলের। মনে মহাযুদ্ধের স্মৃতি এবং হৃদয়ে পরাধীনতার বিরুদ্ধে বিদ্রোহের দাবাগ্নি বহন করে দুর্দার আবেগে বাংলাদেশের মাটিতে ফিরে এলেন বাংলার হাবিলদার কবি। এবার তিনি বিদ্রোহের বন্যিচ্ছটা নিয়ে বাংলা কবিতার আসরে অবতীর্ণ হলেন। পুরাণ কোরআন গীতা মহাভারতের গভীর জ্ঞান এবং আরবি ফার্সি সংস্কৃত বাংলার শব্দভাণ্ডারের দুর্লভ চাবিকাঠি ছিল তাঁর হাতে, আর ছিল উদাত্ত কণ্ঠ এবং রাগরাগিনীর জ্ঞানের সঙ্গে বাংলার কীর্তন বাউল ঝুমুর শাড়ি ভাটিয়ালির প্রতি প্রাণের টান ও সেই সাথে ফার্সি গজলের প্রাণ মাতানো সুর বাহার। শিশু কিশোরদের উপযোগী করে তিনি একাধিক নাটক লেখেন। পুতুলের বিয়ের মতো শিশু নাটকে তিনি অত্যন্ত সহজ ও কৌতুকপূর্ণ ভাষায় শিশুদের মনে সাম্প্রদায়িক সম্প্রীতির যে অমোঘ বার্তা, যেমন মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, এই গানের মাধ্যমে দিয়ে গেছেন, তা আজও আমাদের জন্য এক পরম শিক্ষা। তাঁর নাটক শুধুমাত্র কোনো এক বিশেষ সম্প্রদায় বা জাতির কথাই বলেনি, বলেছে মানবতার কথা, বলেছে শোষণের বিরুদ্ধে প্রতিবাদের কথা, গেয়েছে সম্প্রীতির গান।

0: প্রথম মহাযুদ্ধের পর আশাভঙ্গ হেতু নজরুলের কাব্যে শোনা গেল সেই বিদ্রোহী যৌবনের নির্বাধ পদধ্বনি। যুদ্ধক্ষেত্র থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে নজরুল দেখলেন দেশব্যাপী পরাধীনতার নিরন্ধ্র অন্ধকার। ধনিক শ্রেণী ও সাম্রাজ্যবাদীদের নির্লজ্জ শোষণে সমগ্র সমাজে রচিত হয়েছে এক বিশাল শ্মশান ভূমি। ক্ষিপ্ত নজরুল উচ্চারণ করলেন ভৈরবী মন্ত্র, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী, ওরে ও তরুণ ঈশান বাজাতর প্রলয় বিশান, ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি, গাজনের বাজনা বাজা কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কে রে, হা হা হা পায় যে হাসি ভগবান পড়বে ফাঁসি, সর্বনাশী শিখায় এহীন তত্ত্ব কে রে, ওরে ও পাগলা ভোলা দেরে দে প্রলয় দোলা, গারদ গুলা জোরসে ধরে হ্যাঁচকা টানে, মার হাঁক হাঁদারি হাঁক কাঁধে নে দুন্দুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। বজ্র গম্ভীর কণ্ঠে ঘোষণা করলেন, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। কবির বিদ্রোহ যেমন স্বাধীনতার বিরুদ্ধে, তেমনি তাঁর বিদ্রোহ সামাজিক অসাম্যের বিরুদ্ধেও। তাঁর দৃষ্টিতে সমস্ত সামাজিক ভেদাভেদই কৃত্রিম এবং মিথ্যা। তিনি বললেন, ও কি চণ্ডাল চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র ওই শ্মশানের শিব। সাম্প্রদায়িকতার বিষে যখন জর্জরিত দেশ ও জাতি, স্বাধীনতা কামী নজরুল দেশের নেতাকে ওই সাম্প্রদায়িকতার হানাহানি থেকে দেশকে রক্ষা করার জন্য আকুল আহ্বান জানিয়ে বললেন, হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কাণ্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। এই উক্তির মধ্যে নজরুলের সাম্যবাদী মনোভাব যতটা প্রকাশিত হয়েছে তার চেয়েও স্বচ্ছভাবে প্রকাশিত হয়েছে তার অসাম্প্রদায়িক মানসিকতা। তিনি যখন স্থায়ীভাবে কলকাতায় বাস করবেন বলে স্থির করলেন, তখন তিনি প্রথম আশ্রয় নিয়েছিলেন বঙ্গীয় মুসলমান সাহিত্য সমিতির অফিসে। উল্লেখ্য, নজরুল সেখানে যাওয়ার পর থেকে বেশি সংখ্যক শিল্পী ও সাহিত্যিকদের যাওয়া আসা শুরু হয়ে গেল। সমিতির নাম মুসলমান সাহিত্য সমিতি, কিন্তু হলে কি হবে, নজরুল ছিলেন শুদ্ধকরণের গঙ্গা জল, যেখানে নজরুল সেখানে সব কিছু বাঁধ ভাঙা। সেই সমিতির আসরে উপস্থিত হতেন হেমেন্দ্র কুমার রায়, প্রেমাঙ্কুর আতর্থী, কবি কান্তি ঘোষ, ধীরেন গঙ্গোপাধ্যায়, মহিতলাল মজুমদার, পবিত্র গঙ্গোপাধ্যায়, শৈলজানন্দ প্রমুখ। আবার অন্য কোনো সাহিত্যের আড্ডায় তিনি যাদের বন্ধুরূপে পেয়েছিলেন তারা প্রায় সকলেই হিন্দু। আসলে বন্ধু মানে তো পারস্পরিক বোঝাপড়ার গভীরতা। এই বন্ধুদের মধ্যে উল্লেখযোগ্য মুজাফফর আহমেদ, আফজালুল হক সাহেব, গোলাম মুস্তাফা। অর্থাৎ বন্ধুত্বের ক্ষেত্রেও তাঁর কোনো সম্প্রদায় ভেদ ছিল না, ছিল না জাত বিচার। আমি তাই করি ভাই যখন চাহে এ মন যা। নজরুল শুধু কাব্যলোকে বসে কল্পনা আরামে তিনি নিজেকে ভাসিয়ে দেননি, তিনি ছিলেন বাস্তব কবি। তিনি বলেছেন, বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। তার বুকের জ্বালায় তিনি ছিলেন অধীর, দেশের মুক্তি কামনায় তিনি ছিলেন সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। নজরুলের উপদেশ বা আহ্বান শুধু এক জাতির জন্যই নয়, জাতি ধর্ম নির্বিশেষে মানুষের জন্য। সাম্প্রদায়িক বিষে দেশের দূষিত আবহাওয়া থেকে দেশকে প্রকৃত পথে পরিচালিত করার জন্যে পথের দিশা কবিতায় বলেছেন, আজকে প্রাণের গো ভাগাড়ে উঠছে শুধু চিল শকুনি, এর মাঝে তুই আলোক শিশু কোন অভিযান করবি শুনি। রুদ্ধ ব্যথার ক্রুদ্ধ রোষে অভিযাত্রী নজরুল সারা জীবন চিৎকার করে করে এক সময় বলে উঠেছেন, বন্ধু গো আর বলিতে পারি না, বড় বিষ জ্বালা এই বুকে, দেখিয়া শুনিয়া খেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে। কিন্তু ঘোর সাম্প্রদায়িকতার অন্ধকারের মধ্যে দাঁড়িয়েও তিনি ছিলেন আশাবাদী। আশা করেছেন দেশের মানুষের মন কলুষমুক্ত হবে, ভায়ে ভায়ে শুভ মিলন হবে, সাম্প্রদায়িকতার হানাহানি একদিন বন্ধ হবে, উদিবে অরুণ ঘুচিবে ধন্দ, ফুটিবে দৃষ্টি টুটিবে বন্ধ, হেরিবে মেরেছে আপনার ভায়ে বন্ধ করিয়া দ্বার, ভারত ভাগ্য করেছে আহত ত্রিশূল ও তরবার। কিন্তু কেউই তার কথায় কর্ণপাত করেননি, কেউই তার সমব্যথী হল না বলে নজরুলের হল অরণ্যে রোদন। উপরন্তু উভয় সম্প্রদায়ই তাঁর দিকে নিন্দার কাঁদা ছুঁড়েছেন। এক সম্প্রদায় তাঁকে বলেছেন জবন, তো আরেক সম্প্রদায় তাঁকে অভিহিত করেছেন কাফের বলে। কিন্তু এসব কথা শুনেও তার মনে কোনো আফসোস ছিল না, কারণ উভয় সম্প্রদায়ের ধর্মীয় শাস্ত্র সম্বন্ধে তাঁর গভীর জ্ঞান ও পাণ্ডিত্যের জন্যই মনে হয় জীবনে কোনো দিন সাম্প্রদায়িকতার ভাব তার মধ্যে প্রশ্রয় পায়নি। সত্যসেবী অসাম্প্রদায়িক নজরুল সম্বন্ধে প্রখ্যাত সাহিত্যিক বুদ্ধদেব বসু লিখেছেন, নজরুল যে ঘরে ঢুকতেন সে ঘরে ঘড়ির দিকে কেউ তাকাতেন না। আমাদের প্রগতির আড্ডায় বার কয়েক এসেছেন তিনি, প্রতিবারই আনন্দের বন্যা বইয়ে দিয়েছেন। এমন উদ্দাম প্রাণশক্তি কোনো মানুষের মধ্যে আমি দেখিনি। দেহের পাত্র ছাপিয়ে সবসময় উছলে পড়ছে তার প্রাণ, কাছাকাছি সকলকেই উজ্জীবিত করে মনের যত ময়লা, যত ক্লেদ, যত গ্লানি সব ভাসিয়ে দিয়ে। সকল লোক তার আপন, সব বাড়ি তাঁর নিজের বাড়ি, শ্রীকৃষ্ণের মতো তিনি যখন যার তখন তার। নজরুলের শেষ জীবনে তিনি যখন মৌন, তখন তাঁর জন্মদিনে ভোর থেকেই ফুল আর মিষ্টি নিয়ে হাজার হাজার লোকের লাইন সেই মৌনীকে দেখতে গিয়েছেন তারা। দর্শকদের সেই লাইনে কোনো জাত বিচার কিন্তু ছিল না তখন, সেখানে ছিলেন সবাই সমান। তখন নজরুল কাদের, কোন সম্প্রদায়ের তা নিয়েও কিন্তু সেদিন কারোর মুখে কোনো কথা ছিল না।
1: চোখে সবার জল আর মন বলে উঠছে,

এখন সময় প্রায় শেষের দিকে, কিন্তু মন বলল না। মঞ্জুদির সাথে কথা বলতে বলতে আমাদের মনে হচ্ছে যে অন্য নজরুলকে চিনতে আমাদের আরও অনেক কিছু জেনে নেওয়া বাকি থেকে গেল। কিন্তু যেহেতু ঘড়ির কাঁটা বলছে সময় শেষ, তাই আমাদের বিদায় নিতেই হচ্ছে। আমি ফিরে আসব মহিলা মজলিশের অন্য কোনো দিনে অন্য কোনো পর্বে। ততদিন ভালো থাকবেন সবাই। নমস্কার।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইলফলক স্পর্শ করেছেন। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর নিজের হাতে রেখেছেন। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। আফগানিস্তানের কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে পাক সেনা চালানো হামলায় কমপক্ষে 13 জনের মৃত্যু হয়েছে। নাসা তাদের পরবর্তী আর্টিমিস 3 অভিযানের জন্য 3 মার্কিন এবং 1 ইতালীয় নভোচরের নাম ঘোষণা করেছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচিত প্রধানমন্ত্রী পদে একটানা দীর্ঘ সময় দায়িত্বভার পালনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ একটি প্রস্তাব পাশ হয়েছে। জাতীয় রাজধানীতে আজ মন্ত্রিসভার বৈঠকে সদস্যরা প্রধানমন্ত্রী মোদীকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। দেশের প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। শ্রী মোদীর কার্যকালে সামাজিক রূপান্তর, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং সুপ্রশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের গৃহীত কল্যাণমূলক প্রকল্পে সমাজের সর্বস্তরের অন্তর্ভুক্তি সুনিশ্চিত হয়েছে, উপকৃত হয়েছেন সমাজের তৃণমূল স্তরের মানুষ। শ্রী মোদীর নেতৃত্বে গৃহীত পিএম জনমান এবং ধরতী আবা জনজাতীয় গ্রাম উৎকর্ষ অভিযান তাঁর হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে বলেও রাষ্ট্রপতি উল্লেখ করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমের বার্তায় তিনি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই সময়কালে অর্থনৈতিক বিকাশ ও পরিকাঠামো ক্ষেত্রে দেশ একাধিক উন্নয়নের সাক্ষী হয়েছে, প্রত্যক্ষ করেছে প্রযুক্তিগত অগ্রগতিও। কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্য মন্ত্রীরা দেশের দীর্ঘতম সময় ধরে নিরবচ্ছিন্নভাবে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান। বিশ্বের নেতারা প্রধানমন্ত্রী মোদীর এই সাফল্য অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর যুগান্তকারী শাসন ব্যবস্থা, দক্ষিণী বিশ্বের পক্ষে তাঁর বলিষ্ঠ অবস্থান এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও অর্থনৈতিকভাবে গতিশীল ভারত গড়ে তুলতে তাঁর দূরদর্শী চিন্তাধারার ভূয়সী প্রশংসা করেছেন তারা। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দেশানায়েকে এক চিঠিতে বলেছেন, শ্রী মোদীর দূরদর্শী পরিকল্পনা ভারতের সীমানা ছাড়িয়ে শ্রীলঙ্কা সহ অনেক দেশকেই অনুপ্রাণিত করেছে। পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে এক ব্যক্তিগত ভিডিও বার্তায় শ্রী মোদীকে নেতৃত্বের এক আদর্শ উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিসেসার বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নেতৃত্বদানের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালে 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। নেহরু 1952 সালে 13 মে প্রথমবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন এবং 1964 সালে 27 মে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে পণ্ডিত নেহরুর মোট কার্যকাল ছিল 4398 দিন। 2014 সালে 26 মে থেকে আজ 10 জুন পর্যন্ত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর নিরবচ্ছিন্ন কার্যকাল 4399 দিনে পড়ল। ফলে তিনি ভারতের ইতিহাসে দীর্ঘতম সময় ধরে একটানা দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর পরিচিতি অর্জন করলেন। কেন্দ্রে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে ভারতীয় জনতা পার্টি আজ উত্তরপ্রদেশের 403 বিধানসভা কেন্দ্রের মন্দিরগুলিতে বিশেষ পূজার্চনার আয়োজন করেছে। দলের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী মোদীর দীর্ঘায়ু সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করছেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ নতুন দিল্লিতে একটি মন্দিরে পুজো দেন। এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতিকে এক উন্নত, দক্ষতা সম্পন্ন, সংযমী, নির্ধারিত লক্ষ্যে নিয়ে যেতে বদ্ধপরিকর ভূমিকা পালন করেছেন।
1: भारत में डेमोक्रेटिकली इलेक्टेड लॉन्गेस्ट सर्विंग प्राइम मिनिस्टर श्री नरेंद्र मोदी जी आज हुए हैं और विकसित भारत बनाने का संकल्प जो उन्होंने लिया है, हम सभी 140 करोड़ देशवासी उस तो संकल्प में जुड़े, ऐसी प्रार्थना प्रभु के पास की।
0: এদিকে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেন, প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। এই উল্লেখযোগ্য নেতৃত্বের অধীনে 25 কোটি মানুষকে দারিদ্র সীমার ঊর্ধ্বে তুলে আনা সম্ভব হয়েছে। গত 12 বছরে শ্রী মোদী মহিলাদের ক্ষমতায়ন সহ সমাজের প্রতিটি ক্ষেত্রে কল্যাণে কাজ করেছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ সেবার কাজে নিজের গোটা জীবন উৎসর্গ করেছেন। একদিনও ছুটি না নিয়ে তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। জাতীয় গণতান্ত্রিক জোট এনডিএ সরকারের 12 বছর পূর্তি এবং ভারতের ইতিহাসে নিরবচ্ছিন্ন সবভাবে সবচেয়ে দীর্ঘ সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর রেকর্ড গড়ার বিষয়টি উদযাপনের উদ্দেশ্যে নতুন দিল্লিতে আজ একটি বৈঠক ডেকেছে। এই বৈঠকে প্রধানমন্ত্রী ও বিজেপির শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জোট সঙ্গী সব দলের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরা মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। আজ নবান্নে স্বরাষ্ট্র পার্বত্য বিষয়ক দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মীবর্গ, প্রশাসনিক দপ্তর নিজের হাতে রেখেছেন। নিষেধ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ বিকাশ উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী হয়েছেন স্বপন দাশগুপ্ত। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রায়, রাজেশ মাহাতো এবং ড ইন্দ্রনীল খান। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তাঁর ইস্তফা পত্র পাঠিয়ে দেন। পদত্যাগের পত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাঁকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। পশ্চিমবঙ্গের ফলতা স্পেশাল ইকোনমিক জোন বা বিশেষ অর্থনৈতিক অঞ্চল এ পর্যন্ত প্রায় 80,000 কোটি টাকার রপ্তানি করেছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানিয়েছেন, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার রপ্তানি এবং প্রায় 16,000 কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 31,000 কোটি টাকার রপ্তানি ও 1 লক্ষের বেশি কর্মসংস্থান হয়েছে বলে তিনি জানান। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বাদশতম আন্তর্জাতিক যোগ দিবস অনুষ্ঠানে অংশ নিতে কলকাতায় আসছেন। যোগ দিবস সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে অংশগ্রহণকারীদের সব ধরনের সুবিধা, নিরাপত্তা শৃঙ্খলা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য আনুষঙ্গিক ব্যবস্থা সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গেছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, দেশে সিএনজির কোনো ঘাটতি নেই। সরকার বাড়ি বাড়ি পাইপ বাহিত গ্যাস পৌঁছে দেওয়ার কাজ আরো বাড়িয়েছে।
2: ग्लोबल सिचुएशन का फायदा उठा के कुछ लोगों ने आर्टिफिशियल शॉर्टेजेस करने की कोशिश की है, तो एकदम हमने उस पर क्रैकडाउन कर दिया। कोई कमी नहीं है, ना सीएनजी की कमी है, ना पाइप गैस जो लोगों के घरों में जा रहे हैं, इनफैक्ट एलपीजी के हम कन्वर्ट कर रहे हैं इनटू पीएनजी कनेक्शन।
0: ইরানের রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, জর্ডানে একটি মার্কিন ঘাঁটি লক্ষ্য করে তারা হামলা চালিয়েছে। এছাড়াও হরমুজ প্রণালীতে আমেরিকার আক্রমণের জবাবে উপসাগরীয় এলাকায় 21টি মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এদিকে জর্ডানের সশস্ত্র সেনা এই হামলার কথা স্বীকার করেছে। আফগানিস্তানের কুনার খোস্ত পাকতিকা প্রদেশে পাক সেনার আকাশপথে চালানো হামলায়

সে প্রধানমন্ত্রী পদে একটানা সর্বোচ্চ সময় আসীন থাকায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা এসেছে দেশ বিদেশ থেকেও। খবর শেষ হলো, এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্নে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র ও পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়া যে সমস্ত দপ্তরে এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি, সেগুলিরও তদারকির দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। অশোক কীর্তনিয়া খাদ্য ও সরবরাহ এবং সমবায় দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। দিলীপ ঘোষকে দায়িত্ব দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দপ্তরের। ক্ষুদিরাম টুডু উপজাতি উন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা, অগ্নিমিত্রা পার্কে পুর ও নগর উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা আবাসন এবং ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি ও বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। অর্জুন সিং শ্রম এবং পরিবহন দপ্তরের দায়িত্ব পাচ্ছেন। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্যমন্ত্রী হচ্ছেন তাপস রায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধকুমার মণ্ডলকে। মোট 19 জন পূর্ণমন্ত্রী ছাড়াও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের মধ্যে রয়েছেন মালতী রাভা রায়, রাজেশ মাহাতো এবং ডাক্তার ইন্দ্রনীল খান। একই সঙ্গে আনন্দময় বর্মন, অশোক দিন্দা, বিশাল লামা, উমেশ রায়, ভাস্কর ভট্টাচার্য, সুমনা সরকার সহ মোট 19 জনকে বিভিন্ন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিলেন সুস্মিতা দেব। তিনি আজ রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের বাড়িতে তার ইস্তফাপত্র পাঠিয়ে দেন। পদত্যাগপত্র পেশের পর সুস্মিতা বলেন, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি এখনই কিছু ভাবেননি। তাকে রাজ্যসভায় পাঠানোর জন্য পশ্চিমবঙ্গের মানুষকে ধন্যবাদ জানান সুস্মিতা। এরপরেই তিনি নতুন দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন। মেয়াদ শেষ হওয়ার 4 বছর আগেই রাজ্যসভার সাংসদ পদ ছাড়লেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের কন্যা সুস্মিতা। আগেই জানানো হয়েছে, বর্ষীয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ও গত সোমবার রাজ্যসভার সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সদস্য পদে ইস্তফা দেন। উল্লেখ্য, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের মোট 13 জন সাংসদ ছিলেন, 2 জন ইস্তফা দেওয়ায় তা কমে দাঁড়ালো 11-এ। রাজ্যসভায় পশ্চিমবঙ্গ থেকে বিজেপির 3 জন সাংসদ রয়েছেন। ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এ পর্যন্ত প্রায় 83,000 কোটি টাকার রপ্তানি হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে ফলতা বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জোনাল ডেভেলপমেন্ট কমিশনার দীনবন্ধু সিং জানান, ম্যানুফ্যাকচারিং এবং তথ্য প্রযুক্তি উভয় ক্ষেত্রেই এই অর্থনৈতিক অঞ্চলে ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি বলেন, ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে এ পর্যন্ত 52,000 কোটি টাকার বেশি রপ্তানি এবং 16,000 কর্মসংস্থান হয়েছে। অন্যদিকে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 31,000 কোটি টাকার রপ্তানি ও 1,00,000-এরও বেশি কর্মসংস্থান হয়েছে। শ্রী সিং জানান, কেন্দ্রীয় সরকারের 7টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মধ্যে ফলতা অন্যতম। আগামী দিনে আরও বেশি মাত্রায় তথ্য প্রযুক্তি ও ম্যানুফ্যাকচারিং সংস্থাকে এই অর্থনৈতিক অঞ্চলে তাদের শাখা গড়ে তোলার সুযোগ দিতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বিজেপির বরিষ্ঠ নেতা নরেন্দ্র মোদী নিরবচ্ছিন্নভাবে 4,399 দিন দেশের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করা উপলক্ষে এক চা চক্রে যোগ দিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লি যাচ্ছেন। আজ দুপুরে নিউ টাউনের রাম মন্দিরে পুজো দিয়ে কলকাতা থেকে তার দিল্লি যাওয়ার কথা। রাজধানীর ভারত মণ্ডপমে প্রস্তাবিত ওই চা চক্রে এনডিএর অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও উপস্থিত থাকবেন। এরপর নতুন দিল্লিতে আগামীকাল প্রধানমন্ত্রীর পৌরোহিত্যে নীতি আয়োগের বৈঠকেও মুখ্যমন্ত্রী যোগ দেবেন। আগেই জানানো হয়েছে, নরেন্দ্র মোদী আজ নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালের 26শে মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ গ্রহণ করেন। কেন্দ্রের এনডিএ সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দীপবোধে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন রাত 9:30 গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে।

0: পশ্চিমবঙ্গের রাজ্য প্রশাসনের সচিব স্তরের শীর্ষ পর্যায়ে বড়সড় রদবদল করা হয়েছে। 18 জন আইএএস আধিকারিককে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব। এই তালিকায় রয়েছে খাদ্য, পরিবহন, ভূমি, তথ্য, সংস্কৃতি, সেচ, পরিবেশ সহ একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর। তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সম্ভাব্য গ্রেপ্তারির আশঙ্কায় সিআইডি বিমানবন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে। গতকালের সইজাল কাণ্ডের তদন্তে অভিষেক সিআইডির কাছে হাজিরা দেননি, তিনি আলাদাভাবে সময় চেয়ে নেন বলে জানা গেছে। এরপরেই সিআইডির এই তৎপরতা। কলকাতার আলিপুরে দক্ষিণ চব্বিশ পরগনার জেলা পরিষদের অফিসে আগুন লেগেছে। বহুতলের এই ভবনে রয়েছে একাধিক সরকারি অফিস। ভবনটির সাততলায় এক ব্যক্তি আটকে পড়েছেন বলে জানা গেছে। দমকলের 7টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। স্থানীয় সংবাদ।
1: কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের
2: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েব 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন দূরের সুর অনুষ্ঠানে শুনবেন অসমীয়া গান, শিল্পী মধুস্মিতা ভট্টাচার্য।

এতক্ষণ দূরের সুর অনুষ্ঠানে অসমীয়া গান শুনলেন মধুস্মিতা ভট্টাচার্যের কণ্ঠে আকাশবাণী শিলিগুড়ি। একটু পরেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে ইংরেজি এবং পরে হিন্দি সংবাদ।

এতক্ষণ গান পরম্পরা অনুষ্ঠানে শুনলেন বাঁশি, পরিবেশন করলেন রাকেশ চৌরাশিয়া, শিল্পী রাগ ভীম পলাশি পরিবেশন করলেন। আকাশবাণী শিলিগুড়ি।

শ্রোতা বন্ধুরা, আজ বিকেল 4:30 থেকে শুনবেন ক্রীড়াঙ্গন লাইভে ওয়ার্ল্ড কাপ ফিভার নিয়ে অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ফুটবল কোচ কবি সরকার। আজকে বিকেল 4:30 থেকে আয়োজিত, 4:30 থেকে অনুষ্ঠিত ক্রীড়াঙ্গন লাইভ অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আজকের আমাদের ক্রীড়াঙ্গনের আলোচনার বিষয় থাকছে ওয়ার্ল্ড কাপ ফিভার। এ বিষয়ে আপনার মতামত জানতে বা জানাতে আপনি ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। ঘোষণাটি শেষ হলো।

0: স্বাগতম যুব বন্ধুরা, শুরু করছি আজকের যুব অনুষ্ঠান। আমি অনন্যা, তোমাদের যুব বন্ধু, আজ রয়েছি তোমাদের সাথে, এবং আমার সাথে রয়েছে তোমাদের অতি পরিচিত আরও এক যুব বন্ধু, অনুষ্কা। কেমন আছো অনুষ্কা?
1: আমি তো ভালো আছি, তুমি কেমন আছো?
0: আমিও ভালো আছি, এবং আশা করছি আমাদের যুব বন্ধুরাও, শ্রোতা বন্ধুরাও ভীষণ ভালো আছে।
1: একেবারেই। শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে আমরা জানব ভারত সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক প্রকল্প সম্পর্কে।
0: ভারতীয় যুবকদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং উদ্যোক্তা হওয়ার জন্য ভারত সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছে। এর মধ্যে কিছু প্রধান হল স্কিল ইন্ডিয়া মিশন, স্টার্ট আপ ইন্ডিয়া এবং মেরা যুব ভারত, যা যুবকদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রশিক্ষণ ও কাজের সুযোগ দেয়। এছাড়াও আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে মুদ্রা যোজনা ও অগ্নিপথ স্কিমের মাধ্যমে কর্মসংস্থান, সামরিক বাহিনীতে যোগদানের সুযোগ দেওয়া হয়েছে।
1: আরেকটি প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের, প্রধানমন্ত্রী ইয়ান ধান যোজনা। 2014 সালে ভারত সরকার এই প্রকল্প চালু করে। এর মূল লক্ষ্য হল দেশের প্রতিটি নাগরিককে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা। অনেক মানুষ আগে ব্যাংক অ্যাকাউন্টের সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। এই প্রকল্পের মাধ্যমে সহজে একটি জিরো ব্যালেন্স ব্যাংক অ্যাকাউন্ট খোলা সম্ভব। এই প্রকল্পের অধীনে অ্যাকাউন্টধারীরা একটি রূপে ডেবিট কার্ড পান এবং নির্দিষ্ট শর্তে দুর্ঘটনা বীমার সুবিধাও পাওয়া যায়। এছাড়াও সরকারি বিভিন্ন ভর্তুকি ও আর্থিক সহায়তা সরাসরি এই অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। প্রধানমন্ত্রী ইয়ানধন যোজনার ফলে দেশের কোটি কোটি মানুষ প্রথমবারের মতো ব্যাংকিং পরিষেবার আওতায় এসেছেন। এটি আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই বলা যায়, প্রধানমন্ত্রী ইয়ানধন যোজনা শুধু একটি ব্যাংক অ্যাকাউন্টের প্রকল্প নয়, বরং সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা ও উন্নয়নের এক শক্ত ভিত্তি।
0: এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হল ভারতের অন্যতম বড় স্কিল ডেভেলপমেন্ট স্কিম, যা 2015 সালে শুরু হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল যুবকদের বিভিন্ন পেশাগত দক্ষতা শেখানো, যাতে তারা সহজে চাকরি পেতে পারে বা নিজস্ব ব্যবসা শুরু করতে পারে। এই স্কিমের মূল উদ্দেশ্য ছিল যুবকদের দক্ষতা উন্নয়ন করা, বেকারত্ব কমানো, শিল্প ও কর্মক্ষেত্রের জন্য দক্ষ কর্মী তৈরি করা। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়, প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট প্রদান করা হয়। বিভিন্ন ক্ষেত্র যেমন ইলেকট্রিক্যাল, আইটি, বিউটি অ্যান্ড ওয়েলনেস, নির্মাণ ইত্যাদিতে প্রশিক্ষণ দেওয়া হয় এই স্কিমের মাধ্যমে। এই স্কিমের মাধ্যমে লক্ষ লক্ষ যুবক যুবতী দক্ষতা অর্জন করে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এবং এখনও পেয়ে চলেছে।
1: এরপর বেটি বাঁচাও বেটি পড়াও, নারীর ক্ষমতায়ন ও কন্যা শিশুর সুরক্ষার কথা মাথায় রেখে ভারত সরকার চালু করেছে বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা। এই প্রকল্পের লক্ষ্য হল কন্যা শিশুর জন্মহার বৃদ্ধি করা এবং তাদের শিক্ষার সুযোগ বাড়ানো। অনেক জায়গায় এখনও কন্যা শিশুর প্রতি বৈষম্য দেখা যায়। এই প্রকল্পের মাধ্যমে সমাজে সচেতনতা তৈরি করা হচ্ছে, যাতে মেয়েদের সমান সুযোগ দেওয়া হয়। শিক্ষা, নিরাপত্তা ও সম্মান, এই তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে এই উদ্যোগ গড়ে উঠেছে। আজকের দিনে অনেক মেয়েই শিক্ষা ও কর্মক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছেন। এই প্রকল্প সেই অগ্রগতিকে আরও শক্তিশালী করতে সাহায্য করছে।
0: এরপর যেই প্রকল্পের কথা আমরা জানাব সেটি হল আয়ুষ্মান ভারত। স্বাস্থ্য মানুষের অন্যতম মৌলিক প্রয়োজন, এই বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভারত সরকার চালু করেছে আয়ুষ্মান ভারত যোজনা। এই প্রকল্পের অধীনে দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারগুলো বছরের নির্দিষ্ট পরিমাণ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে এই সুবিধা পাওয়া যায়। এর ফলে বহু মানুষ উন্নত চিকিৎসা পাওয়ার সুযোগ পেয়েছেন। যারা আগে অর্থাভাবে চিকিৎসা করাতে পারতেন না, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য।
1: এর পরের প্রকল্প প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। এই প্রকল্পের অধীনে দরিদ্র পরিবারগুলোকে এলপিজি গ্যাস সংযোগ দেওয়া হয়। আগে অনেক পরিবার কাচ বা কয়লা দিয়ে রান্না করতেন, যার ফলে রান্নাঘরে ধোঁয়া জমে স্বাস্থ্য সমস্যার সৃষ্টি হতো। এই প্রকল্পের মাধ্যমে রান্না এখন অনেক নিরাপদ ও স্বাস্থ্যকর হয়েছে, বিশেষ করে গ্রামীণ মহিলাদের জীবনযাত্রার মান উন্নত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
0: এরপর প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা হল এমন একটি স্কিম যার মাধ্যমে যুবকদের ছোট ব্যবসা শুরু করার জন্য ঋণ দেওয়া হয়। এই স্কিমের প্রধান উদ্দেশ্য যুবকদের উদ্যোক্তা হওয়ার জন্য উৎসাহিত করা, ছোট ও মাঝারি ব্যবসার উন্নয়ন করা। শিশুদের ক্ষেত্রে 50,000 টাকা পর্যন্ত ঋণ দেয় ভারত সরকার। কিশোরদের ক্ষেত্রে 50,000 থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয় এবং তরুণদের ক্ষেত্রে 5 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হয়। এই প্রকল্পের মাধ্যমে অনেক যুবক নিজেদের ব্যবসা শুরু করতে সক্ষম হয়েছে।
1: এর পরের প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। প্রত্যেক মানুষের একটি নিরাপদ বাসস্থান থাকা অত্যন্ত জরুরি। এই লক্ষ্যেই চালু হয়েছে এই প্রকল্পটি, যার নাম প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষদের জন্য পাকা বাড়ি নির্মাণে সহায়তা দেওয়া হয়। গ্রাম ও শহর উভয় ক্ষেত্রে এই প্রকল্প কার্যকর হয়েছে। অনেক পরিবার এই প্রকল্পের মাধ্যমে নিজেদের স্বপ্নের বাড়ি পেয়েছেন। সবার জন্য বাসস্থান, এই লক্ষ্য নিয়েই এই প্রকল্প এগিয়ে চলেছে।
0: এরপর রয়েছে স্টার্টআপ ইন্ডিয়া। স্টার্টআপ ইন্ডিয়া হলো এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ যা শুরু হয় 2016 সালে। এর মাধ্যমে তরুণ উদ্যোক্তাদের নতুন ব্যবসা শুরু করার জন্য সহায়তা করা হয়, যার উদ্দেশ্য নতুন আইডিয়া ও উদ্ভাবনকে উৎসাহ দেওয়া, প্রযুক্তি ও ব্যবসায়িক উন্নয়ন ঘটানো এবং কর্মসংস্থান সৃষ্টি করা। এই প্রকল্পের সুবিধা সহজে কোম্পানি রেজিস্ট্রেশন, ট্যাক্সের ছাড়, সরকারি সহায়তা ও ফান্ডিং। এই প্রকল্পের ফলে ভারতে হাজার হাজার স্টার্টআপ কোম্পানি গড়ে উঠেছে।
1: ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তাদের উৎসাহিত করতে চালু হয়েছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা। এই প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে সহজ শর্তে ঋণ পেতে পারেন। অনেক তরুণ উদ্যোক্তা এই প্রকল্পের মাধ্যমে নিজের ব্যবসা শুরু করার সুযোগ পাচ্ছেন।
0: এরপর রয়েছে ন্যাশনাল সার্ভিস স্কিম। ন্যাশনাল সার্ভিস স্কিম এমন একটি সামাজিক সেবা কর্মসূচি যা মূলত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য, যার উদ্দেশ্য সমাজসেবার মাধ্যমে যুবকদের ব্যক্তিত্ব বিকাশ করা, সমাজের উন্নয়নে অংশগ্রহণ করা। এই প্রকল্পের কার্যক্রমগুলি হল গ্রাম উন্নয়ন, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ সংরক্ষণ এবং স্বেচ্ছাসেবী কাজ। এই স্কিম যুব সমাজকে সামাজিক দায়িত্ব সম্পর্কে সচেতন করে।
1: যুব সমাজকে দক্ষ করে তুলতে ভারত সরকার শুরু করেছে স্কিল ইন্ডিয়া মিশন। এই উদ্যোগের মাধ্যমে বিভিন্ন ধরনের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয় যাতে যুবক যুবতীরা কর্মসংস্থানের সুযোগ পায় এবং স্বনির্ভর হতে পারে। ডিজিটাল প্রযুক্তিকে মানুষের কাছে পৌঁছে দিতে শুরু হয়েছে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম। এই কর্মসূচির মাধ্যমে সরকারি পরিষেবা অনলাইনের মাধ্যমে সহজলভ্য করা হয়েছে। ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে দেশকে আধুনিক ও প্রযুক্তি নির্ভর করে তোলাই এর প্রধান লক্ষ্য।
0: ভারত সরকার দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের যুব সমাজের কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধির জন্য সক্রিয় পদক্ষেপ নিচ্ছে। স্কিল ইন্ডিয়া মিশনের অধীনে দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রক বিভিন্ন প্রকল্পের অধীনে দক্ষতা উন্নয়ন কেন্দ্রগুলির একটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ প্রদান করে যেমন প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, জন শিখন যোজনা, জাতীয় শিক্ষানবিশ প্রচার প্রকল্প এবং শিল্প প্রশিক্ষণ কারিগর প্রশিক্ষণ প্রকল্প। এই স্কিমটির লক্ষ্য হল ভারতের যুব সমাজকে ভবিষ্যতের জন্য প্রস্তুত এবং শিল্প সম্পর্কিত দক্ষতা অর্জনে সক্ষম করা। চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনার জন্য বাজেটের মাধ্যমে প্রকল্পগুলির অধীনে পর্যাপ্ত তহবিল সরবরাহ করা হয়। নির্ধারিত নিয়ম অনুসারে প্রশিক্ষণের খরচ মেটানোর জন্য PMKVY এর অধীনে তহবিল সরাসরি বেসরকারি সংস্থাগুলিকে প্রদান করা হয়। প্রদত্ত দক্ষতা বর্তমান শিল্পের

0: বৈধতা অর্জন করবে বলে আশা করা হচ্ছে।
1: কেন্দ্র সরকারের বিভিন্ন সরকারি প্রকল্পগুলি জনকল্যাণমূলক পরিকল্পনার অংশ হিসেবে আসে। এই প্রকল্পগুলো আসার পেছনে প্রধান কারণগুলো হলো সামাজিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি, সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, দরিদ্র পরিবারগুলোকে আর্থিক সাহায্য প্রদান এবং বয়স্ক, বিধবা বা অসহায় মানুষদের সহায়তা করার জন্য এই প্রকল্পগুলি আনা হয়। শিক্ষার উন্নয়ন বা এডুকেশনাল অ্যাডভান্সমেন্ট, ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য বিভিন্ন স্কলারশিপ প্রকল্প চালু করা হয়। উন্নয়নমূলক পরিকল্পনা বা ডেভেলপমেন্ট প্ল্যানিং, সাধারণ মানুষের উন্নতির জন্য 3.6 লক্ষ কোটি টাকার মতো বাজেট নির্ধারণ করে, যার মাধ্যমে নানা ধরনের স্কিম রূপায়ণ করা হয়। রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন, ভোটের আগে বা পরে সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার পর সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু বা সম্প্রসারণ করে। সরাসরি সুবিধা হস্তান্তর, ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার, ডিবিটি, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনলাইন পোর্টালে আবেদনের পর সরাসরি মানুষের ব্যাংক অ্যাকাউন্টে টাকার সুবিধা পৌঁছে দেওয়া হয়। সাধারণত স্থানীয় পঞ্চায়েত অফিস বা সরকারি পোর্টালে আবেদনের মাধ্যমে এই সুযোগ সুবিধাগুলো পাওয়া যায়।

0: ভারতের কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে বিভিন্ন লক্ষ্য নিয়ে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে। এই সরকারি প্রকল্পগুলি দরিদ্র, অর্থনৈতিকভাবে সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় বসবাসকারী মানুষ এবং সমাজের অন্যান্য দুর্বল সদস্যদের সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে। সাধারণত এই পরিকল্পনাগুলি হল সরকার কর্তৃক প্রণীত পরিকল্পনা, কৌশল বা কর্মসূচি যার মধ্যে বিপুল সংখ্যক মানুষ জড়িত। কেন্দ্রীয় সরকারের কর্মসূচি হল ভারত সরকার কর্তৃক প্রণীত কর্মসূচি। ভারত সরকার কর্তৃক প্রবর্তিত কর্মসূচিগুলি হয় কেন্দ্রীভূত অথবা রাজ্য নির্দিষ্ট বলেই ধরা হয়। অনেক কর্মসূচি রাজ্যগুলির সাথে অংশীদারিত্বের ভিত্তিতেও পরিচালিত হয়। সরকারের বিভিন্ন মন্ত্রণালয় সরকারি প্রকল্পের একটি তালিকা তৈরি করেছে। প্রতিটি প্রকল্পের নিজস্ব লক্ষ্য রয়েছে, তবে এই উদ্যোগগুলির প্রাথমিক লক্ষ্য হল ভারতীয় বাসিন্দাদের সামাজিক, অর্থনৈতিক এবং আর্থিক সহায়তা প্রদান করা। আর্থিক এবং আর্থসামাজিক প্রকল্পগুলি বিমা, পেনশন, মাতৃত্বকালীন সুবিধা এবং আবাসনের মতো সামাজিক নিরাপত্তা সুবিধা প্রদান করে। পিছিয়ে পড়া অঞ্চলের মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে কাজ করে। দারিদ্র্য পীড়িত মানুষের উন্নয়ন করে। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে অর্থনৈতিক বৈষম্যের মাত্রা কমিয়ে আনে। সমাজে নারীর সম্পৃক্ততা বৃদ্ধির জন্য নারীর ক্ষমতায়ন প্রদান করে। সরকারি প্রকল্পগুলির লক্ষ্য হল কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করা, বিশেষ করে সমাজের যুবকদের জন্য। সমাজের দুর্বল ও পিছিয়ে পড়া অংশগুলিকে বিনামূল্যে অথবা খুব কম হারে যথাযথ প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের লক্ষ্যও তাদের রয়েছে।
1: এই প্রকল্পগুলোর মধ্যেই রয়েছে মেক ইন ইন্ডিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া উদ্যোগ ঘোষণা করেছেন, যার লক্ষ্য বিনিয়োগকে উৎসাহিত করা, উদ্ভাবন বৃদ্ধি করা, বৌদ্ধিক সম্পত্তি সুরক্ষা জোরদার করা এবং বিশ্বের সর্বশ্রেষ্ঠ উৎপাদন পরিকাঠামো নির্মাণ করা। মেক ইন ইন্ডিয়া উৎপাদন পরিষেবা কার্যক্রম এবং অবকাঠামোতে 25টি ক্ষেত্র নির্ধারণ করেছে, যেখানে একটি ইন্টারেক্টিভ ওয়েব পোর্টাল এবং বিশেষজ্ঞদের দ্বারা তৈরি ব্রোসারের মাধ্যমে বিস্তৃত তথ্য সরবরাহ করা হয়েছে।
0: এছাড়াও রয়েছে অতি পরিচিত একটি প্রকল্প, বেটি বাঁচাও বেটি পড়াও। এই কর্মসূচির উদ্দেশ্য হল নারীদের শিক্ষিত করে তাদের আর্থিক ও সামাজিকভাবে স্বাবলম্বী করে তোলা। এছাড়াও ডিজিটাল ইন্ডিয়া মিশন। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগ হল ভারত সরকারের প্রধান কর্মসূচি, যার লক্ষ্য ভারতকে একটি ডিজিটালভাবে সক্ষম জাতি এবং উন্নত অর্থনীতিতে রূপান্তরিত করা। উমাং, যা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক প্রবর্তিত একটি অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যা নাগরিকদের একক প্ল্যাটফর্মে বিভিন্ন সরকারি পরিষেবায় নিরাপদ অ্যাক্সেস প্রদানের সুযোগ করে দেয়। উমাং সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ, যার লক্ষ্য হল সমস্ত প্রচলিত অফলাইন সরকারি প্রোগ্রামগুলিকে একটি সমন্বিত অ্যাপ থেকে সপ্তাহের 7 দিন 24 ঘন্টা অনলাইনে অ্যাক্সেসযোগ্য করে তোলা। এছাড়াও আত্মনির্ভর ভারত অভিযান, এই কর্মসূচি অর্থনীতিকে আরও উন্নত করার জন্য কেন্দ্রীয় সরকারের পূর্ণাঙ্গ প্যাকেজকে দেওয়া একটি শব্দ। এটি মানুষকে স্বাবলম্বী করে তোলার জন্য এবং করোনা ভাইরাস মহামারী দ্বারা আরোপিত সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য তৈরি করা।

0: হয়েছিল। এছাড়াও প্রধানমন্ত্রী আত্মনির্ভর স্বাস্থ্য ভারত যোজনা, এই প্রকল্পটি মৌলিক ও উন্নত স্বাস্থ্যসেবা সুবিধাগুলির সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান ও উদীয়মান অসুস্থতা নির্ণয় ও চিকিৎসার জন্য বর্তমান সরকারি প্রতিষ্ঠানগুলিকে উন্নত করার এবং নতুন প্রতিষ্ঠান স্থাপনের জন্য শুরু হয়েছিল।
1: ভারত সরকারের প্রকল্পগুলোর প্রধান উদ্দেশ্য হল দেশের সামগ্রিক উন্নয়ন সাধন করা। তাদের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আমরা এখন তোমাদের জানাবো। তাদের মধ্যে প্রথম যে উদ্দেশ্য তা হল দারিদ্র দূর করা। সমাজের দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষদের অর্থনৈতিকভাবে উন্নত করার জন্য বিভিন্ন প্রকল্প চালু করা হয়। তারপর কর্মসংস্থান সৃষ্টি করা, যুব সমাজকে দক্ষ করে তোলা এবং নতুন চাকরির সুযোগ তৈরি করা, শিক্ষার উন্নয়ন, দেশের সব শিশু ও যুবকদের জন্য শিক্ষার সুযোগ বৃদ্ধি করা, স্বাস্থ্যসেবার উন্নতি, জনগণকে সুলভ ও উন্নত স্বাস্থ্যসেবা প্রদান করা, নারী ও শিশুদের উন্নয়ন, নারী ক্ষমতায়ন ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, গ্রামীণ উন্নয়ন, গ্রামের অবকাঠামো, কৃষি ও জীবনযাত্রার মান উন্নত করা।
0: ভারত সরকারের প্রকল্পের পেছনে কিছু গুরুত্বপূর্ণ লক্ষ্য রয়েছে। সেগুলি হল আত্মনির্ভর ভারত গঠন করা, দেশের মানুষকে স্বনির্ভর করে তোলা, বেকারত্ব কমানো, দক্ষতা উন্নয়ন ও ব্যবসার সুযোগ তৈরি করে বেকারত্ব কমানো, অর্থনৈতিক উন্নয়ন বৃদ্ধি করা, শিল্প, ব্যবসা ও কৃষিক্ষেত্রে উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা, ডিজিটাল উন্নয়ন করা, প্রযুক্তি ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে সরকারি পরিষেবা সহজ করা, সামাজিক সমতা প্রতিষ্ঠা করা, সমাজের সব শ্রেণীর মানুষদের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। ভারত সরকারের প্রকল্পগুলির গুরুত্ব অত্যন্ত বেশি, কারণ এগুলো দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে, যুব সমাজকে দক্ষ ও কর্মক্ষম করে তোলে, সমাজে সমতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে, দরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নত করে, দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করে। ভারত সরকারের প্রকল্পগুলো সাধারণত কয়েকটি প্রধান ক্ষেত্রকে কেন্দ্র করেই গড়ে উঠেছে, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, নারী ও শিশু উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, ডিজিটাল প্রযুক্তি। বন্ধুরা, তোমাদের জানালাম ভারত সরকার অনুমোদিত বিভিন্ন প্রকল্পগুলি। আজ সময় এখানেই শেষ। সবশেষে বলা যায়, ভারত সরকারের বিভিন্ন প্রকল্প দেশের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রকল্পগুলোর মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত হয় এবং দেশের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি সম্ভব হয়। তাই এইসব প্রকল্প সঠিকভাবে বাস্তবায়ন করা অত্যন্ত প্রয়োজন।
1: ভারতের যুব সমাজ দেশের ভবিষ্যৎ, তাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের স্কিম চালু করেছে যাতে যুবকরা শিক্ষা, দক্ষতা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগ পায়। এই স্কিমগুলো শুধু ব্যক্তিগত উন্নয়নই নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতে যদি আরও কার্যকরভাবে এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা যায়, তবে ভারতীয় যুব সমাজ আরও শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠবে।
0: একেবারেই তাই, আমরা এই লক্ষ্যই রাখি এবং আমরা ভীষণ আপ্লুত তোমাদের আজকের এই অনুষ্ঠানে সাথে পেয়ে এবং তোমাদের ভারত সরকারের বিভিন্ন প্রকল্পগুলি জানাতে পেরে। আজ তবে অনুষ্ঠান এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ। শুনতে থাকো আকাশবাণী শিলিগুড়ি যুব অনুষ্ঠান।

যুব অনুষ্ঠান শুনলেন উপস্থাপনায় অনন্যা সাহা ও অনুষ্কা দে। আকাশবাণী শিলিগুড়ি।

0: গ্রামীগঞ্জের সমস্ত শ্রোতা বন্ধুদের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের গ্রামীগঞ্জের আসর। শ্রোতা বন্ধুরা, আমরা সবাই জানি মাছে ভাতে বাঙালি, তো আমাদের প্রিয় খাবারের তালিকায় কিন্তু মাছের নামই সবার প্রথমে আসে। এই জলচর জীবটি আমাদের প্রোটিনের চাহিদা তো মেটাই, বরং সে শিশু কিংবা বৃদ্ধ হোক বা যে কোনো বয়সের, অর্থাৎ আবাল বৃদ্ধ বনিতার সবচেয়ে প্রিয় খাবার হলো মাছ। আর এই মাছের সাথে যিনি দীর্ঘ দিন যাবৎ কাজ করছেন তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, পরিচয় নিশ্চয় দেব, তার আগে তাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। তিনি হলেন ডক্টর বিজয় কুমার গড়াই, ইনি জেলা মিন আধিকারিক আলিপুরদুয়ার। বিজয়বাবু, আপনাকে আমাদের আসরে স্বাগত, নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি প্রত্যেক শ্রোতা বন্ধুকে আমার মৎস্য দপ্তরের পক্ষ থেকে তথা আমার পক্ষ থেকে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি।
0: বেশ বিজয়বাবু, আজকে আমাদের আলোচনার বিষয় হল মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান। এই যে বিষয় ভিত্তিক যদি আমরা আলোচনায় প্রথমেই চলে যাই, যে মিঠা জলে যে মাছ চাষ হয় এর মধ্যে খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান কতখানি, এই সম্পর্কে যদি বিস্তারিতভাবে শ্রোতা বন্ধুদের আমাদের জানান।
1: ঠিকই, আমাদের আলোচনার বিষয়বস্তুর উপরই আমাদের সীমাবদ্ধ থাকতে হবে, সময় যেহেতু কম। তা খাদ্য নিরাপত্তা এবং কর্মসংস্থান মাছ চাষের মাধ্যমে, মিঠা জলের মাছ চাষ, অর্থাৎ সামুদ্রিক জল নয় এমন জল, মিষ্টি জল। আমাদের পশ্চিমবঙ্গে আজ নয়, বহু প্রাচীন আমল থেকেই মাছ চাষ হয়ে আসছে, ভারতবর্ষেও হয়ে আসছে। আমরা প্রথমে যদি আমাদের পশ্চিমবঙ্গ মাছ চাষের অবস্থানটা একটু জাননি তাহলে অনেকটা ভালো হবে। আমাদের মাছ চাষ এই লাস্ট 75 ইয়ার্সে অনেকটা প্রোগ্রেস করেছে। 1947 সালের থেকে আমাদের যখন কেন্দ্রীয় মৎস্য গবেষণাগারগুলো এস্টাবলিশড হয়, তারপর থেকে তাদের নিরলস প্রচেষ্টা এবং বিজ্ঞানভিত্তিকভাবে দৈনন্দিনভাবে তাদের প্রচেষ্টা কীভাবে মাছ চাষটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তাতে আমাদের ব্যাপক সফলতা পাওয়া যায়। পরবর্তীকালে 1970-এর দশকে আমাদের যখন কৃত্রিমভাবে মাছের প্রজননটা হয় তখন আমরা আমাদের পছন্দ মতো মাছের চারা যোগানটা পেতে শুরু করি। তার আগে আমরা আমাদের নদীর থেকে মাছের চারা তুলে আনতে হতো, কিন্তু সেটা কাঙ্ক্ষিত হতো না। তাতে অনেক সময় দেখা যেত আমার যেটা দরকার তার সাথে অনেকগুলো অবাঞ্ছিতও রয়েছে, সুতরাং তখন চাষটা সেইভাবে করা যেত না।
0: পরবর্তীকালে 75 সালে,
1: হ্যাঁ, আমাদের যখন মানে কৃত্রিম প্রজনন ডক্টর হীরালাল চৌধুরীর হাত দিয়ে ভারতবর্ষে যখন শুরু হয়, এবং সেটা আমাদের খুব গর্বের বিষয়, সেটার আমাদের যে কেন্দ্রীয় মৎস্য গবেষণাগার ব্যারাকপুরে রয়েছে তারই একটা পার্ট যেটা উড়িষ্যাতে রয়েছিল, সেখান থেকেই এটা প্রথম সাকসেস পাওয়া যায়। পরবর্তীকালে আজকে সেটার ব্যাপকতা সব জায়গায় আছে, আমাদের জেলাতেও আছে, আমাদের উত্তরবঙ্গের কুচবিহার জেলাতেও রয়েছে, আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে, প্রতিটা জেলাতেই রয়েছে। এখন আমরা আমাদের নিজেদের পছন্দ মতো মাছের চারাই পেতে পারি। যে চাষি ভাই যেটা নিয়ে কাজ করবেন বা যেটা চাষ করতে চাইবেন উনি সেটা নিজের ইচ্ছা মতো পেতেই পারেন। এবং অনেকাংশে এখন মনোকালচার করা হয়। মনোকালচার বলতে আপনার পছন্দ মতো হয়তো একটা মাছের চাষ করলেন, কিন্তু দেখা যাচ্ছে সিঙ্গেল মাছের চাষটা করার থেকেও আপনি যদি অনেকগুলোভাবে মাছকে মিশিয়ে চাষ করেন, মিশ্র চাষ করেন, তাতে লাভবান বেশি হওয়া যায়। এবং পুকুরের যে জল, যে জলটা অ্যাকচুয়ালি মাছের খাদ্য উৎপাদনে সহযোগিতা করে বা যে জল থেকে মাছের খাদ্য উৎপাদন হয় তাতে যে পরিমাণ আর যত রকমের খাবার উৎপাদন হয় তাতে মিশ্র চাষের করলে পরে সব মাছগুলো মোটামুটি সব ধরনের খাদ্যকেই
0: পেতে পারে। তাহলে শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আপনি মিশ্র মাছ চাষের কথা বললেন,
1: বেশি আর কি সফলতাটা বেশি হয়। আমি প্রথমে একটু বলি মাছের উৎপাদন। আমরা যদি গত 2013-14 তে আমাদের যারা পলিসি মেকার ছিলেন বা যারা মাছের উচ্চ পর্যায়ে কাজ করতেন তারা টার্গেট নিয়েছিলেন 2013-14 তে যে আমাদের নেক্সট 10 ইয়ার্সে মাছের উৎপাদনটাকে ডবল করতে হবে, এবং পরবর্তীকালে সেই ধরনের স্টেপ নেয় সরকারিভাবে। তখন আপনার ব্লু রিভলিউশনের প্রজেক্ট আসে, তাতে আমরা অনেকটা উপকৃত হয়েছি। এবং 2013-14 তে যে মাছের উৎপাদন ছিল সারা ভারতবর্ষে, আজকে 2024-25 এর ডেটা যখন পাচ্ছি তখন আমরা দেখছি আমাদের ডেটাতে আমরা প্রায় সারা ভারতে মাছের উৎপাদনটা 197.75 লাখ টনে গিয়ে পৌঁছেছে।
0: বিশাল একটা পরিমাণ।
1: এটা গত 10 বছরের তুলনায় 106% বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আমরা আমাদের পশ্চিমবঙ্গের অবস্থান যদি বলি, আমরা সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থানে রয়েছে, আমাদের উপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ, আমরা রয়েছে দ্বিতীয় স্থানে। আমাদের মিষ্টি জল থেকে উৎপাদন হচ্ছে 20.07 লাখ টন এবং সামুদ্রিক থেকে হচ্ছে 3.67 লাখ টন, অর্থাৎ টোটালটা হচ্ছে 23.74 লাখ টন। আমাদের পরে রয়েছে
0: পরিমানে মাছ কিন্তু পশ্চিমবঙ্গে উৎপাদন হয়,
1: না আমাদের
0: অন্ধ্রপ্রদেশের পরেই পশ্চিমবঙ্গের স্থান।
1: আমাদের মাছ উৎপাদন হয়, কিন্তু আমাদের মাছের যে চাহিদা, যেহেতু প্রতিটা বাঙালি চাই দুই বেলা যদি মাছ পেতাম খুব ভালো হতো, সুতরাং উৎপাদন আমাদের অনেক রয়েছে, কনজামশনটা অনেক বেশি রয়েছে, সেই জন্য আমাদের কোনো কোনো সময় মাছ আমাদের বাইরের থেকে নিয়ে আসতে হয়, যেটা অন্যান্য রাজ্যে যা উৎপাদন হয় তাদের নিজেদের কনজামশনটা অনেক কম, সেই তুলনায় আমাদের পার্সেন্টেজ অফ কনজাম্পশনটা অনেক বেশি। যাই হোক, আমরা তো
0: চাহিদা যেহেতু বেশি সেই জন্য
1: আমাদের এখনও মাছের উৎপাদন আমরা বাড়িয়ে চলেছে এবং আগামী দিনে আরও বাড়বে, নতুন নতুন টেকনোলজি এসে গেছে। আগে আমরা যেভাবে কনভেনশনাল ওয়েতে চাষ হতো, এখন অনেক আধুনিক পদ্ধতিতে হচ্ছে। আজকে যেহেতু এই নিয়ে বিশদে আলোচনা করার স্কোপ নেই তাই বলতে পারছি না, কিন্তু এখন আমরা আরও এগিয়ে চলেছি চাষে। আগামী দিনে পশ্চিমবঙ্গ তো এখন যা অবস্থা আছে এর থেকে আরও অনেক বেশি আমরা করতে পারবো, কারণ আমাদের যে ওপেন ওয়াটার আছে, যেগুলো মুক্ত জলাশয়, যেগুলো বড় বড় জলাশয় রয়েছে তাতে, এবং যেগুলো রিজার্ভার রয়েছে এতে আমাদের প্রচুর গ্যাপ আছে। এখান থেকে আমাদের প্রোডাকশনটা তুলে নিয়ে আসলে আমরা আরও বেশি প্রোডাকশন নিয়ে আসতে পারবো।
0: আচ্ছা, তাহলে আপনাদের পরিকল্পনায়
1: বড় বড় যে জলাশয়গুলো রয়েছে, যেগুলো আমাদের নিজেদের দ্বারা তৈরি হয়নি, প্রাকৃতিকভাবে যেগুলো আছে, ইভেন আপনার আমি নদীগুলোকেও বলতে পারি, যে নদী নালাতে আমাদের দেখা যাচ্ছিলো যে মাছের পরিমাণটা কমে যাচ্ছিল, পরবর্তীকালে সরকারিভাবে একটা স্টেপ নেওয়া হয়, রিভার র্যাঞ্চিং বলা হয়, যেসব মাছগুলো নদীতে হারিয়ে যাচ্ছে বা আমরা হয়তো কম পাচ্ছি, সেই মাছগুলোকে আমরা বাইরের থেকে প্রজনন করে সেই মাছের চারাকে নদীতে দেওয়া, তাতে নদীতে দিলে পরে আমরা অনেকটা সাকসেস পেয়েছি এবং উৎপাদনটা আমরা কিছুটা সেখান থেকে পেয়েছি, যেটা আগে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল সেটা কিছুটা রিকভারি করতে পেরেছি, এবং এটার ব্যাপকতা আরও বাড়বে যতদিন যাবে।
0: এই প্রসঙ্গে বিজয়বাবু একটা প্রশ্ন আছে, যে এই যে আপনি বললেন যে নদীটাকে পরিষ্কার করে সেখানে হচ্ছে আপনারা মাছ চাষ করছেন, এখন তো অনেক মাছই বিলুপ্ত প্রায়, সেই সম্পর্কে
1: অ্যাকচুয়ালি আপনি ঠিকই বলছেন, পরিষ্কার তো না আসলে মাছ যে বিলুপ্তর কথাটা বলা আছে, এটার মূল কারণ হচ্ছে আমাদের অপরিমিত পেস্টিসাইডের প্রয়োগটা। এটা যদি পরিমিত হতো তাহলে হয়তো এতটা ক্ষতির সম্ভাবনা ছিল না, কিন্তু আমাদের এই বিভিন্ন কলকারখানার থেকে দূষিত পদার্থ, বিভিন্ন পেস্টিসাইড বা ফার্টিলাইজারের যে জলটা, আলটিমেটলি তো ড্রেন হচ্ছে আমাদের জলই, জল তো ধুয়ে মুছে নিয়ে আসে, তো সেক্ষেত্রে ডিম থেকে ফুটে যে বাচ্চা জন্মগ্রহণ করেন সেগুলো সার্ভাইবিলিটি পার্সেন্টেজটা তখন কমে যায়। এটা যদি আমরা একটু নিয়ন্ত্রণ করতে পারি তাহলে দেখা যাবে যে এটা আমাদের অনেকটা রিকভারি হয়ে যাবে।
0: তো এই প্রসঙ্গে একটা কথা জানার ইচ্ছে রইল, যে খাদ্য নিরাপত্তা, এই যে মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা সম্পর্কে এবং মিঠা জলের মাছ চাষের যে একটা সাযুজ্য, সেটা কিভাবে শ্রোতাবন্ধুদের জানাবেন?
1: হ্যাঁ, আমি বলতে চাইছি, দেখুন মিষ্টি জল, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জলটাই হচ্ছে মিষ্টি জল। আমাদের সামুদ্রিক জল কিছুটা মেদিনীপুরের দিকে রয়েছে, কিন্তু সেখানেও খুব সীমিত, বাকি যে জলটা রয়েছে সেটা মিষ্টি জল। এখন মিষ্টি জলে আমাদের যে মাছ উৎপাদন হয় সেটা হয়তো আরও বাড়ানো যাবে। এটা মূলত খাদ্য নিরাপত্তাটা এই কারণে বলা হচ্ছে যে গ্রাম বাংলাতে বা সাধারণত শতকরা 80%-এর বেশি লোক আমাদের প্রোটিন ডেফিসিয়েন্সিতে ভোগে। এই প্রোটিন ডেফিসিয়েন্সিটা যদি আমাদের রিকভারি করতে হয়, যদি আমাদের এখানে ভরাট করতে হয়, তাহলে সেখানে মাছ হচ্ছে একমাত্র নিরাপদ জায়গা, সুলভ মূল্যে সহজ পাচ্ছ, যে মাছ দিয়ে আমরা এই প্রোটিনের অভাবটাকে দূর করতে পারবো। আর মাছ চাষ যেহেতু গ্রাম বাংলার সাথে জড়িত, সুতরাং প্রান্তীয় জায়গায় প্রতিটা লোক এই মাছ যদি উৎপাদন করে এবং মাছ যদি সে গ্রহণ করে, তাহলে দেখা যাবে তার প্রোটিনের ঘাটতিটা পূরণ হবে। আমাদের এইখান থেকে খাদ্যের নিরাপত্তাটা আসছে, এটা হচ্ছে পুষ্টিগত নিরাপত্তা। খাদ্যের নিরাপত্তা বলতে পুষ্টিগত নিরাপত্তা, প্রোটিনের নিরাপত্তাটা আমরা পাচ্ছি এবং এটা সহজ পাচ্ছ, একদম সদ্য বাচ্চা ছমাস, মানে সে জাস্ট মুখে ভাত যখন শুরু হলো, আমাদের বাঙালিতে মুখে ভাত বলা হয়, মুখে ভাতের থেকে মাছ দিয়ে শুরু হচ্ছে, কোনো অসুবিধা থাকে না। জিওল মাছ ছোটো ছোটো আমাদের মাসিরা যারা পুরোনো দিনের আছে তারা বলেন যে ছোটো ছোটো বিভিন্ন রোগ অসুখে আমাদের জিওল মাছের প্রচলন রয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে সেরকম এক একটা বিশেষ ধরনের মাছের প্রচলন রয়েছে। তো না, আমরা জন্ম থেকেই সেই মাছের ভাতেই মানুষ আর কি, এটা আমরা এড়িয়ে যেতে পারবো না, আমাদের এটা ঐতিহ্যই বলা যায়। হ্যাঁ, খাদ্য নিরাপত্তাতে আমি একটু পার্টিকুলার করতে চাইছি যে কোন কোন কোন রিসোর্সগুলো থেকে খাদ্য নিরাপত্তাটা মূলত পূরণ করবে, যেটা হচ্ছে মিঠা জলে মাছ চাষ অর্থাৎ ইনল্যান্ড ফিশারিজ, এরপরে রয়েছে রিজার্ভার ফিশারিজ, বড় বড় যে জলাধারগুলো রয়েছে সেখান থেকে, রিভারেন্ট ফিশারিজ অর্থাৎ নদী নদীর থেকে মাছের উৎপাদনটা আমাদের কৃষিটা বৃদ্ধি করতে হবে। আরেকটা রয়েছে যেটা হচ্ছে ফ্লাড প্ল্যান ওয়েটল্যান্ড বা ফ্লাড প্ল্যান লেকস, যেগুলো সাধারণত গঙ্গা ব্রহ্মপুত্র বেসিনের দুই পাশে রয়েছে ফ্লাড প্ল্যান ওয়েটল্যান্ড, এবং আমাদের কিছুটা কোল্ড ওয়াটার ফিশারিজও রয়েছে যেটা দার্জিলিংয়ের দিকে দেখতে পাওয়া যায়। যাই হোক, ফ্লাড প্ল্যান ওয়েটল্যান্ড যেটা পশ্চিমবঙ্গে প্রায় নদিয়া, মুর্শিদাবাদ, কুচবিহার, কিছুটা অংশ আলিপুরদুয়ার, এতে প্রচুর পরিমাণে বড় বড় ওয়েটল্যান্ড রয়েছে। এই ওয়েটল্যান্ডগুলোতে আমরা পর্যাপ্ত পরিমাণে মাছের উৎপাদনটা পাই না। এখানে স্টকিংটা অর্থাৎ যদি আমি 10 সেন্টিমিটার উপরের মাছ স্টক করি এবং একটুকু নিয়মিত পরিচর্যাটা করতে পারি, তাহলে এখান থেকে মাছের উৎপাদনটা অনেকটা বৃদ্ধি করতে পারবো।
0: অবশ্যই। তো এখানে কি কি মাছ চাষের ব্যবস্থা আছে আর কি পশ্চিমবঙ্গে?
1: দেখুন, আমাদের সরকারিভাবে অনেকগুলো মাছ চাষের বিভিন্ন ধরনের স্কিম রয়েছে। আমরা প্রধানত যেগুলো রুই, কাতলা, মৃগেল, যেটা ইন্ডিয়ান মেজর কার্প, তার উপরে জোর দিয়ে থাকি। শিঙি মাগুরের আমাদের প্রকল্প রয়েছে, আমাদের তেলাপিয়া মাছের প্রকল্প রয়েছে, এবং অন্যান্য যে মাছগুলো যেগুলো বাজারে ডিমান্ড আছে, যাদের চাহিদা আছে, সেই সব মাছেরও মানে আমাদের প্রকল্প রয়েছে। বিভিন্ন চাষি ভাই নিজেদের পছন্দ মতো তাদের পুকুরের পরিবেশ যেরকম রয়েছে সেই ধরনের, যে পুকুরগুলো হয়তো ছোটোখাটো পুকুর, বেশি পরিষ্কার পরিচ্ছন্ন নয়, সেখানে তারা জিওল মাছের চাষ করে জীবিকা নির্বাহ করতে পারে। যেগুলো একটু তুলনামূলকভাবে বড় পুকুর, সেখানে সারা বছর জুড়ে যাতে মাছ চাষ করা যায়। রুই, কাতলা, মৃগেল, যে কার্প জাতীয় যে মাছগুলো আছে, যেগুলো বড় হয়, যেগুলোর বাজারে খুব ডিমান্ড আছে, সেগুলো চাষ করে তারা জীবিকা নির্বাহ করতে পারবে। যেগুলো আরও বড় বড় জলাশয়, মুক্ত জলাশয় বা রিজার্ভার, সেখানে দেখা যাচ্ছে যে বছরের পর বছর জল থাকে, সেক্ষেত্রে আমরা আরও বড় মাছটা উৎপাদন করতে পারি ওখানে। ইভেন যেগুলোতে আপনার বছরের সারাটা বছর জুড়ে 3 ফুটের বেশি জল থাকে, সেখানে আমরা বড় মাছ অর্থাৎ 1 কেজি বা 2 কেজি বা 3 কেজি এরকম সাইজের মাছ তৈরি করতে পারি, যাদের বিভিন্ন সময়ে অকেশনাল ডিমান্ডগুলো থাকে। আর যদি খুবই ছোটো ছোটো পুকুর হয়, সেক্ষেত্রে আমরা মাছের যে ডিম ফোটা, যে সদ্যজাত যে বাচ্চা, সেটা প্রতিপালন করতে পারি, যেটা নার্সারি পুকুরের কাজ করবে। তার থেকে কয়েক কাটার থেকে বড় যে পুকুরগুলো, সেগুলো আমার রিয়ারিং পণ্য অর্থাৎ ধানিপোনা ডিমপোনার উপরে যে ফ্রাইটা যেটা বলি আমরা, সেটা চাষ আমরা করতে পারবো, যেটা 1 মাস জুড়ে করা যায়। তার পরবর্তীকালে যে পরের ধাপটা যেটা আসছে, সেটা আমরা ফিঙ্গারলিং বলি, যেটা আঙুলি পোনা যেটা বলে, 1 আঙুল অর্থাৎ 10 সেন্টিমিটার অ্যাবাব যেটা হবে, 10 সেন্টিমিটার জাতীয়, যেটাকে বড় বড় জলাশয় স্টক করার জন্য স্টক মেটেরিয়াল হিসাবে তৈরি করা হয়, সেগুলো আমরা করতে পারি। তারপরে বড় জলাশয়ে সেগুলোকে স্টক করে 1 বছর জুড়ে হোক, 2 বছর জুড়ে হোক, আমরা চাষটা করতে পারি, এবং এতেই আমাদের যেমন একটা খাদ্যের নিরাপত্তা পাওয়া যাবে, পুষ্টিগতভাবে প্রোটিন পাওয়া যাবে, সেইভাবে জলে যেহেতু কাজ করার জন্য আমাদের মেশিনের খুব একটা প্রচলন নেই, আমাদের প্রথাগতভাবে করতে হয়, কনভেনশনাল ম্যানুয়াল সার্ভিস দিয়ে করতে হয়, সুতরাং এখানে প্রচণ্ড এমপ্লয়মেন্ট জেনারেট হয়। যেটা অন্যান্য শিল্পে, যদি আপনি ধরুন কোনো একটা জায়গাতে আপনি 1 লক্ষ টাকা বিনিয়োগ করেছেন, 1 লক্ষ টাকা বিনিয়োগ করার পরে সেক্ষেত্রে কতটা কর্মদিবস উঠে আসবে, যেটা আসবে আমি যদি ফিশারিতে 1 লক্ষ টাকা নিয়োগ করি, তার তুলনায় অনেক বেশি কর্মদিবস পাওয়া যাবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট জেনারেটটা অনেক বেশি হবে।
0: বেশ, তো এই যে আপনি বললেন যে মাছ চাষের জন্য তো পুকুরটা দরকার, এবারে একটু শ্রোতাবন্ধুদের বলুন, এই যেখানে বললেন যে ধানিপোনা, চারাপোনা এবং বড় মাছ রিজার্ভারের এই সেই পুকুর তৈরির বিষয়টা যদি আপনি শ্রোতাবন্ধুদের একটু বলেন।
1: দেখুন, সরকারিভাবে আমাদের অনেক ধরনের প্রকল্প রয়েছে। আজকের দিনে এখন একটা প্রধানমন্ত্রী PMMSY বলা হচ্ছে, প্রধানমন্ত্রী মৎস্য সঞ্চয় যোজনা, সেটার পরবর্তীকালে আবার এক্সটেন্ডেড করেছে, সেটা রয়েছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আবার প্রকল্প রয়েছে, বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একজন মাছ চাষি পুকুর খনন থেকে শুরু করে যদি তার নিচু কোনো জায়গা থাকে, সেক্ষেত্রে সেটাকে চারদিকে ভালো করে পাড় তৈরি করে মাছের চারার যোগান দিয়ে মাছের খাবার যোগান দিয়ে টোটাল প্রকল্পটাই সরকারিভাবে করা যাবে। এবং এখানে বলে রাখি যে শ্রোতা বন্ধুদের যে যে সাবসিডির পরিমাণ, প্রচুর সাবসিডি রয়েছে, প্রায় 40% থেকে শুরু করে 60% পর্যন্ত সাবসিডি রয়েছে। সাধারণ যারা রয়েছেন তারা প্রায় 40% মতো সাবসিডি পাবেন, জনজাতি উপজাতি যারা রয়েছেন তারা প্রায় 60% মতো সাবসিডি পাবেন। টোটাল প্রজেক্ট কস্ট যত টাকাই হোক না কেন গভর্নমেন্ট কিন্তু পিছপা হবে না। আজকে আমাদের সরকারের কাছে যারাই প্রকল্প সাবমিট করুক না কেন, প্রকল্প যদি ঠিক থাকে তাহলে উনি সরকারি সহযোগিতা পাবেনই, এতে নিঃসন্দেহ কোনো ইয়ে নেই।
0: তাহলে আমরা আজকে যে রয়েছি মিঠা জলে মাছ চাষের যে কর্মসংস্থান এবং খাদ্য নিরাপত্তা, শ্রোতা বন্ধুরা কিন্তু শুনলেন ডাক্তার বিজয় কুমার ঘড়াই বললেন যে এত সুন্দরভাবে একটা প্রজেক্ট তৈরি করা যেতে পারে সেটা কিন্তু উনি বিস্তারিতভাবে বললেন। ডাক্তার ঘড়াই, এরপরেই যে প্রশ্নটা আপনার কাছে করব যে হচ্ছে এই যে মাছ চাষ হলো সেটা তো আমাকে মানে বাজারজাত করতে হবে, এবার মাছ তো আমি রেখে দিতে পারবো না।
1: আমি এখানেই এমপ্লয়মেন্ট জেনারেশন কথাটা আমি বলতে চাই।
0: আচ্ছা আচ্ছা,
1: যে মাছ চাষ করতে গেলে পরে বা মাছ চাষ করলে আমার এমপ্লয়মেন্ট জেনারেট প্রচুরভাবে হয়। যেমন আমি প্রথমে আমি ছোট ছোট করে বলে যাচ্ছি, ফিশারি ইঞ্জিনিয়ারিং অর্থাৎ মাছ চাষ করতে গেলে যে কারিগরি বিদ্যার প্রয়োজন থাকে তাতে একটা এমপ্লয়মেন্ট আছে।

0: মাছ চাষ করতে গেলে আমাদের তিনটে ধাপে মাছ চাষ হয়, যেটা আমি প্রথমে একটু আগে বলছিলাম, নার্সারি পুকুরের কথা বললাম, তার একটা ধাপ রয়েছে, সেখানে প্রচুর এমপ্লয়মেন্ট রয়েছে, ওখানে প্রতি ঘন্টায় ঘন্টায় তদারকি করতে হয়। এরপরে আপনার নার্সারি পুকুর রয়েছে, যেখানে মোটামুটি ধরুন 1 সেন্টিমিটার থেকে 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার, 1 কর যেটা বলা হয়, এখান পর্যন্ত মাছের পোনাটা তৈরি করা যাবে। এই রিয়ারিং পুকুরে প্রচুর কর্মসংস্থান রয়েছে, এখানে এক একটা পুকুরে প্রতিদিন 2 বেলা 3 বেলা পর্যন্ত খাবার দেওয়া, পরিচর্যা করার বিষয় রয়েছে। তারপরে যে বড় পুকুর যেটা বললাম যে 10 সেন্টিমিটার বা ফিঙ্গারলিংকে তৈরি করে বড় পুকুরে ছাড়তে হবে এবং সারা বছর জুড়ে সেটা চাষ করা যাবে, সেখানেও অনেক কাজের স্কোপ রয়েছে। অর্থাৎ তার খাবার দেওয়া, পুকুরের পরিচর্যা করা, এগুলো এমপ্লয়মেন্ট রয়েছে। এরপরে ধরুন এই যে মাছের ডিম উৎপাদন করতে গেলে হ্যাচারির প্রয়োজন পড়ে। আজকে আমাদের খুব ইয়ে হচ্ছে যে আমাদের পশ্চিমবঙ্গের সরকারের আমাদের 476টা বা 78টা মতন হ্যাচারি, রেজিস্টার্ড হ্যাচারি রয়েছে, যেখান থেকে মাছের পোনা তৈরি করা হয়। এটা দিনের দিন বাড়ছে, এটা বিগত কয়েক বছরের মধ্যে আরও হতে বেড়েছে, কারণ আমি যেটা বললাম সেটা সম্ভবত 2016-17 এরকম সময়ের কথা বললাম।
1: তাহলে নিশ্চয়ই বাড়বে,
0: এটা অনেক অনেক বেড়েছে, এবং সরকারিভাবে হ্যাচারি দেওয়া হয়তো অনেক হ্যাচারি বেড়ে গেছে। আবার এই যে হ্যাচারি অপারেশন, প্রতিটা হ্যাচারি অপারেশনে মোটামুটি গড়ে 10টা লোকের প্রয়োজন পড়ে। আচ্ছা, এরপরে রয়েছে ধরুন মাছের মনিটরিং করা, পুকুরে মাছটা ছাড়লেই তো হবে না, তার শরীর স্বাস্থ্য কেমন আছে না আছে, খাবার ঠিকমতো পাচ্ছে কি পাচ্ছে না, নিয়মিত ওখানে জাল দিয়ে দেখতে হয় মাছটা ঠিক আছে কি নেই, এগুলো ফিশ হেলথ মনিটরিংও রয়েছে। এখন একটা নতুন মাছের চাষ এসছে বায়োফ্লক, এই বায়োফ্লকে ছোটো ছোটো আপনার 10 ফুট 12 ফুট ডায়ামিটারের বড় বড় পুল করে পরে তার মধ্যে নিয়মিত জলের যোগান দিয়ে সিস্টেমের একটু এটা আধুনিক পদ্ধতি বায়োফ্লক, এখানে আরও বেশি পরিমাণে মাছ একসাথে দিয়ে খাবার দিয়ে ব্যাকটেরিয়াল গ্রোথ করিয়ে পরে এটা বায়োফ্লককে মাছের কয়েক গুণ বৃদ্ধি করা যায়। আচ্ছা, এরপরে রয়েছে আপনার রিসার্কুলেটরি সিস্টেম, অর্থাৎ জল যখন বেশি থাকে না, খুব লিমিটেড জল, সেই একটা জলকেই, একই জলকে বারবার ঘুরিয়ে রিসার্কুলেটরি করে পরে মাছ চাষ করা যায়। এখানে মাছের ঘনত্বটা অনেক বেশি দেওয়া যেতে পারে এবং এটা প্রচুর বিজ্ঞানভিত্তিক, এখানে প্রোডাকশন অনেক বেশি পাওয়া যায়, এখানে একটা কর্মসংস্থান রয়েছে। এরপর পেন কালচার রয়েছে, অর্থাৎ যেগুলো আমি একটু আগে বললাম, মুক্ত জলাশয়ের কথা বলছিলাম, মুক্ত জলাশয়ে এক ধরনের ওই আমাদের গ্রাম বাংলাতে পাওয়া যায়, তারা বাঁশের ব্যাম্বো ম্যাট তৈরি করে আর কি, সেগুলো বিভিন্ন সাইজের লম্বা চড়াতে তৈরি করে সেগুলো ঘিরে পরে পেন কালচার করে সেখানে মাছ ছেড়ে মাছের চাষবাস করতে পারে। পেন কালচার করে একটা কর্মসংস্থান আছে। আবার বড় বড় খাঁচা তৈরি করে কেজ কালচার একটা কর্মসংস্থানের সম্ভাবনা আছে। সবথেকে বড় সম্ভাবনা আছে নেট উইভিং, অর্থাৎ মাছ চাষ করতে গেলে মাছ ধরার প্রয়োজন পড়বে, মাছ ধরতে গেলে জালের প্রয়োজন পড়বে, এই যে জালের উইভিংয়ের আমাদের খুব প্রয়োজন, এবং উইভিংয়ে একটা অনেক কর্মসংস্থান রয়েছে। যদিও এখন মেশিনের দিয়ে হয়, কিন্তু মেশিন দিয়ে হলেও হাতে যেটা করা যায় সেটা অনেক ভালো নেট করা যায়, অনেক এতে গিটটা অনেক ভালো হয়, মেশিনের থেকেও হাতে বোনা জালটা বেশি টিকসই হয়, বেশি ভালো হয়। এরপরে বোট রয়েছে, মাছ ধরার জন্য মনিটরিং করার জন্য বোটের প্রয়োজন পড়েছে, যে নৌকা, দেশি নৌকা, কান্ট্রি বোট যেগুলো বলা হচ্ছে, বোট, ট্রলার রয়েছে যেগুলো মেরিনে যাবে মাছ ধরে নিয়ে আসবে, এখানেও কর্মসংস্থান রয়েছে। মাছ ধরার জন্য মেন পাওয়ার লাগবে, কোনো মেশিন দিয়ে মাছ ধরা যাবে না, এখানে বিশাল একটা কর্মসংস্থান রয়েছে। আচ্ছা, এরপর মাছের খাদ্য, ফিড, মাছের যে ফিড তার বড় বড় মিল রয়েছে, সেই মিলে বিভিন্ন ধরনের খাদ্যের উপাদান যোগান দেওয়া, উপাদানকে ওখান থেকে মাছের খাদ্য বের করে নিয়ে আসা, মাছের খাদ্যকে সরবরাহ করা, মাছের পুকুর পর্যন্ত খাবারকে পৌঁছানো, এতে একটা কর্মসংস্থান রয়েছে। মার্কেটিং, মাছটা তো উৎপাদন হয়েই গেল, এরপর মাছটাকে তো বাজারে নিয়ে যেতে হবে, বাজারে নিয়ে যেতে গেলে মাছটাকে একটা আইস, বরফ লাগবে, বরফ কলের একটা প্রয়োজন আছে, এখানে কর্মসংস্থান আছে। বরফে আবার এখনকার দিনে ফ্রিজের মধ্যে মাছ রাখা হয়, বড় বড় ফ্রিজার, সরকার থেকে বড় বড় ফ্রিজার দেওয়া হয় যেখানে বেশি পরিমাণে মাছ রাখা যাবে ফ্রিজিং কন্ডিশনে, ফ্রিজার আছে, ফ্রিজারে একটা কর্মসংস্থান রয়েছে। বড় বড় পিভিসি বক্স রয়েছে, পিভিসি বক্সে বরফ দিয়ে মাছ দীর্ঘদিন রাখা যায়, সেগুলো রয়েছে, এখানে কর্মসংস্থান রয়েছে। আচ্ছা, মাছ প্যাকেজিং করতে গেলে আবার কর্মসংস্থান রয়েছে, মাছকে আবার প্রসেসিং করতে গেলে আবার, এগুলো ওখানে ইন্ডাস্ট্রিয়াল হয়েছে, এগুলো ফিশ প্যাকেজিং ইন্ডাস্ট্রি, ফিশ প্রসেসিং ইন্ডাস্ট্রি, এগুলো আর ছোটো ছোটো নেই, এগুলো অনেক বড় বড় কর্মসংস্থান, শিল্পের পর্যায়ে চলে গেছে। আমি ইভেন আপনারা কল্পনা করতে পারেন, মাছের আঁশ যেটা ফেলে দেওয়া হয়, এই আঁশ থেকে মহামূল্যবান নেল পালিশ, যেটা মহিলারা ব্যবহার করে থাকে, নেল পালিশ করা হয়, খুব দামি লিপস্টিক তৈরি করা হয়, এই যে

0: মাছের
1: মানে
0: আঁশ থেকে,
1: আঁশ
0: মাছের
1: দিয়ে।
0: আঁশ থেকে আবার এখন রকমারি অর্নামেন্ট গয়না তৈরি করা হয়, বিভিন্ন ধরনের ঘরের ডেকোরেশনের জন্য ম্যাটেরিয়াল তৈরি করে, খুব কস্টলি ম্যাটেরিয়াল তৈরি করা হয় বড় বড় মাছের স্কেল থেকে করা হয়। হ্যাঁ, সুতরাং কর্মসংস্থান প্রচুর রয়েছে যেমন গ্রামাঞ্চলও রয়েছে, সেমি আরবান এরিয়াতেও রয়েছে, প্রচুর কর্মসংস্থান রয়েছে, এতে আমি কোনো সন্দেহ নেই।
1: বাহ,
0: অন্যান্য সব ধরনের শিল্পের থেকেও বলবো, অন্যান্য এগ্রিকালচার বেস যা সব যেগুলো রয়েছে তার তুলনায় এই জলের যে মাছ চাষ এতে কর্মসংস্থান অনেক বেশি।
1: বেশ বললেন ডাক্তার খরাই। এবারে যে মাছ চাষ হলো, এই যে উৎপাদিত ফসল সেগুলো বাজারজাতকরণের যে ব্যবস্থা সেগুলো কিভাবে করা হয়?
0: হ্যাঁ, এই যে কোল্ড চেন, এটাকে আমরা আমাদের পরিভাষাতে কোল্ড চেন বলছি, অর্থাৎ মাছটা এক জায়গার থেকে তুললো, তোলার পরে সেখান থেকে তার সেগ্রিগেশন হবে, বিভিন্ন সাইজে সেগুলো সেগ্রিগেশন হবে, তারপরে তার একটা বিভিন্ন আয়তনের ক্যারেট আছে, ক্যারেটের মধ্যে মাছ দেওয়া হবে, তার মধ্যে বরফ দেওয়া হবে, একটু আগে বরফের কথা বলছিলাম, আইস, বরফ কলের কথা বললাম, আইস দেওয়া হবে, তারপরে তার ট্রান্সপোর্টেশন। এখন ট্রান্সপোর্টেশন, আগে বহু আগে তো নৌকাতে ট্রান্সপোর্টেশন হতো, তারপরে তো গাড়িতে ট্রান্সপোর্টেশন শুরু হলো, এখন আবার বড় বড় কন্টেনারে ট্রান্সপোর্টেশন হয়। ঠিক আছে, বড় বড় কন্টেনার অর্থাৎ ট্রাকটা চারদিক থেকে কভার করা আছে, তার মধ্যে বরফ দিয়ে মাছের ক্যারেট ঢোকানো থাকে, সেখানে আবার ওই আমাদের ধানের যে তুষ হয়, তুষ দিয়ে পরে থার্মোকোল দেওয়া হয় যাতে বরফটা গলে না যায়, দিয়ে দূর দূরান্তে মাছ ট্রান্সপোর্টেশন করা হয়। ইনসুলেটেড ভ্যান চলে এসেছে যেখানে খুব কম খরচে লং ডিস্টেন্সে পরিবহন করা যাবে, ইনসুলেটেড ভ্যান দিয়ে মাছের পরিবহন করা যাবে, বাজারে নিয়ে যাওয়ার পরে সেটা ক্রেতাদের হাতে ভালোভাবে স্বাস্থ্যকর মাছ তুলে দেওয়া যাবে। এবং এগুলোর জন্য আবার প্লাস্টিকের ক্যারেট রয়েছে, যারা বাজারে বসে যারা মাছ বিক্রি করবে তাদের জন্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে আমরা বিভিন্ন সময়ে মাছের ইনসুলেটেড বক্স, দাঁড়িপাল্লা এগুলো দিয়ে থাকি, প্রচুর দেওয়া হয় যাতে মাছগুলো সুস্থ ভালো কন্ডিশনে, হাইজেনিক কন্ডিশনে মাছের বাজারে বিক্রি করতে পারে তারা।
1: আচ্ছা বেশ, আমরা তাহলে জানলাম মাছের যে উৎপন্ন থেকে, মাছ তৈরি থেকে মাছ বাজারজাত করার প্রক্রিয়াটা আপনি এত সুন্দরভাবে শ্রোতা বন্ধুদের বললেন। এবারে আপনাকে একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে মাছের এত বিপুল কর্মসংস্থানের মধ্যেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে, অনেকটাই, তো আপনারা বা আপনাদের দপ্তর কিভাবে মাছ চাষিদের সঙ্গে যোগাযোগ করে এটার বিশালতা আর আরেকটু বাড়াতে পারে?
0: আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয় সেগুলো হয়তো খুবই সীমিত হয় ঠিকই, যেহেতু মাছ চাষের যে জায়গাগুলো সেগুলো বেশিরভাগটা হচ্ছে গ্রামে গঞ্জের দিকে, সবগুলো যে পাকা সড়কের সাথে যুক্ত তা কিন্তু নয়। এই গ্রাম বাংলাতে গ্রামের লোকজন এতে কাজ করে, কর্মসংস্থান রয়েছে, তারা কাজ করে, কিন্তু সরকারিভাবে সেই তথ্যগুলো আমাদের হাতে খুব একটা উঠে আসে না। কিন্তু আপনি যদি মাঠে ঘাটে গিয়ে দেখেন তাহলে দেখবেন যে সেখানে তারা কত এখান থেকে কর্মসংস্থান পাচ্ছে, যেটা হয়তো আমরা খাতা কলমে পাচ্ছি না, কিন্তু অরিজিনালি অনেক কর্মসংস্থান রয়েছে এবং তারা কাজযোগ করছে। বিভিন্ন সময়ে যখন তারা হয়তো বাইরে কোথাও কাজের সম্ভব পাচ্ছে না, স্কোপ পাচ্ছে না বা কাজ করার সময় পাচ্ছে না, তখন তারা নিজেদের যে পুকুরগুলো রয়েছে, যে ছোটো ছোটো মাছ চাষের জায়গা, সেখানে তারা নিজেদের কর্মদিবসটা কাজে লাগাতে পাচ্ছে, দিয়ে তারা সেখান থেকে একটা কর্মসংস্থান পাচ্ছে। পরবর্তীকালে সেটাই যখন হারভেস্ট করে বাজারে নিয়ে যাচ্ছে, সেখান থেকে একটা অনেক বড় অর্থ তারা উপার্জন করতে পারছে।
1: আচ্ছা, এটাই কি যথেষ্ট নাকি আরও সচেতনতার শিবিরের প্রয়োজন আছে? বা
0: না, সচেতনতা তো শিবিরের প্রয়োজন অবশ্যই আছে, সচেতনতা তো শেষ নেই, যত সবাইকে সচেতন করতে পারলে আরও ভালো হবে। আমরা চেষ্টা করে যাচ্ছি, সরকারিভাবে চেষ্টা করে যাচ্ছি, এমনি আমাদের যারাকে আমরা আমাদের নেটওয়ার্কে যারা রয়েছে তাদের মাধ্যমে, এখন আধুনিক মোবাইল প্রযুক্তির মাধ্যমে আমরা যোগাযোগ রাখছি, প্রচার রাখছি, যাতে আরও বেশি এটা আমরা ডিপে ঢুকতে পারি, আরও বেশি মানুষের মধ্যে পৌঁছাতে পারি।
1: ডাক্তার খরাই, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি, মাছ চাষিদের প্রতি আপনার যে এই যে আজকের বার্তা কি হতে পারে?
0: আমি বলবো মাছ চাষের কোনো অভাব নেই, প্রত্যেককেই অনুরোধ করব আপনারা আমাদের সাথে আসুন। মৎস্যজীবী ক্রেডিট কার্ড রয়েছে, মৎস্যজীবী ক্রেডিট কার্ডের মাধ্যমে, যেমন কিষাণ ক্রেডিট কার্ড বিভিন্ন এগ্রিকালচারের জন্য রয়েছে, আমাদের মাছ চাষের জন্য রয়েছে, আপনারা আসুন, মৎস্য দপ্তরে মৎস্যজীবী রেজিস্ট্রেশন করান, মৎস্যজীবী ক্রেডিট কার্ড সংগ্রহ করুন এবং নিজের পায়ে সুস্থভাবে দাঁড়ান, মাছের কাজ করুন, নিজেও সুস্থভাবে বাঁচুন এবং বাজারে দুটো প্রোটিন তুলে দিন, তাতে সকলেই সমৃদ্ধ হবেন এবং এই প্রোটিন।

0: ঘাটতি থেকে আমরা মুক্ত হব।
1: অবশ্যই আমরা এই আশা রাখতেই পারি। ডাক্তার ঘোড়াই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে আলোচনার বিষয় ছিল মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান, আপনি বিস্তারিতভাবে শ্রোতা বন্ধুদের জানালেন। আর আজকের আসর আমরা এখানেই শেষ করতে চলেছি। আপনাকে আরেকবার ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন মিঠা জলে মাছ চাষের মাধ্যমে খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থান। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন ডক্টর বিজয় কুমার গড়াই, ইনি জেলা মিন আধিকারিক আলিপুরদুয়ার থেকে এসেছেন। ডক্টর গড়াইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আর এর সঙ্গেই আমরা শেষ করব আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মাছে ভাতে থাকবেন। নমস্কার।
2: গ্রামেগঞ্জে অনুষ্ঠানটি শুনলেন, উপস্থাপনায় মীরা শর্মা। এখন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর। পরবর্তী ২৪ ঘন্টায় কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবরে জানানো যাচ্ছে যে সিকিম এবং হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলির বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষক ভাইদের জন্য জল হওয়ার খবর।

0: আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন ক্রীড়াঙ্গন।
1: শুরু হচ্ছে ক্রীড়াঙ্গন।

0: নমস্কার, লাইফোন ইন ক্রীড়াঙ্গনে আপনাদের স্বাগত। আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশ্বের সেরা ইভেন্ট ফুটবল বিশ্বকাপ 2026। আজকের ক্রীড়াঙ্গনে আমরা এই ওয়ার্ল্ড কাপ নিয়েই আলোচনা করব। ওয়ার্ল্ড কাপ ফিভার, সকলেই বিশ্বকাপ জ্বরে ভুগছে। এই ফুটবল জ্বরে আক্রান্ত বিশ্ববাসীর সঙ্গে আমরাও, তাই আমাদের আজকের ক্রীড়াঙ্গনের বিষয় এই ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিভার। আমাদের সঙ্গে স্টুডিওতে বিশেষজ্ঞ হিসেবে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট ফুটবল কোচ শিলিগুড়ির কবি সরকার। নমস্কার কবিবাবু।
1: নমস্কার,
0: ক্রীড়াঙ্গনে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: আর শ্রোতা বন্ধুরা, আমাদের সঙ্গে জুড়তে আপনারা আপনাদের মতামত দিতে এই বিশ্বকাপ ফুটবল কোথায় দেখবেন, কোন দলকে সাপোর্ট করবেন, আপনাদের প্রতিক্রিয়া জানাতে ফোন করুন 9434076705 এই ফোন নম্বরে। আপনাদের ফোনের অপেক্ষায় রয়েছি, আমরা চলে যাচ্ছি কবিবাবুর কাছে। কবিবাবু, এবার এই 2026-এর ফুটবল বিশ্বকাপ সবথেকে বেশি দল নিয়ে খেলা হচ্ছে। এই যে 48টা দল, 12টা গ্রুপ, এর আগে কোনো ফুটবল বিশ্বকাপে খেলা হয়নি এতগুলো দল নিয়ে। তো এই যে এতগুলো দল নিয়ে খেলা হচ্ছে, তো এর কি কোনো এফেক্ট পড়তে পারে বড় দলগুলোর সঙ্গে? কারণ খেলাও বাড়ছে এবং অনেক ছোট দল উঠে আসছে বা ছোট দল খেলছে, যেগুলো যেই দলগুলো সম্পর্কে অনেক বড় দলগুলো আগে কিন্তু মানে বা সারা বিশ্ব কিন্তু বিশেষ কিছু জানে না, যে তারা কেমন খেলবে, তাদের খেলার ধরন কেমন, তারা কি কি পরিকল্পনা করে এসছে, এবং তাদের সবথেকে বড় যেটা পাওনা বা এই ছোট দলগুলোর সবথেকে বড় যেটা ভয়ের কারণ বড় দলগুলোর কাছে, যে তারা যে উদ্দীপনা নিয়ে খেলবে, বিশ্বকাপ খেলছে, প্রথমবার খেলছে, তো বড় দলগুলোর কাছে এটা কতটা চ্যালেঞ্জ হতে পারে?
1: আমি এই ক্ষেত্রে বলতে চাই, যেমন অ্যাথলেটিক্সের উদাহরণ দিয়েই বলছি, ফার্স্ট সেকেন্ড থার্ড থাকলো, ফার্স্ট সেকেন্ড থার্ডে তিনজন দৌড়চ্ছে, ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেল, খেলা শেষ। কিন্তু সেখানে যদি আমি বাড়িয়ে দিই, 48 করে দিই, 48, তাহলে কম্পিটিশান বেড়ে গেল। সেখানে যে সমস্ত প্লেয়ারগুলো খেলতে আসতে পারছিল না, তাদের সুযোগ দেওয়া হলো, এবং তাদের মধ্যে হয়তো কেউ ফার্স্টও হয়ে যেতে পারে। তো সেই জায়গাটা গিয়ে দেখতে গেলে যে ওয়ার্ল্ড কাপ ফুটবলটা এতগুলো দেশকে সঙ্গে নিয়ে খেলা হচ্ছে, তাতে একটা বড় উপকার হবে, শুধু একটা বড় উপকার বললেও আমি ভুল বলবো, অনেকগুলো বড় উপকারের মধ্যে দিয়ে যাচ্ছে। যেমন হচ্ছে অনেকগুলো দেশ এইটা খেলার একটা সুবিধা পাচ্ছে। দু নম্বর হচ্ছে যে কম্পিটিশান এত বেড়ে যাবে, নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে, যাদেরকে আমরা হয়তো কোনোদিনও বিশ্বমানের ফুটবলে বা কোনো প্রিমিয়ার লিগে বা কিছুতে দেখতেও পাইনি, হট করে উঠে আসতে পারে এরকম খেলোয়াড়ও আসতে পারে। তারপর দেশ বাড়ার ফলে সেই দেশের ফুটবলের যে একটা পরিকাঠামো সেটাও তৈরি হতে শুরু হয়ে যাবে। এই দেখে আরও চারটা দেশ আগিয়ে আসবে যে না, আমরা নেক্সট টাইম যদি এটা 48-এর জায়গায় আর একটু বাড়িয়ে দেয় তাহলে আমরাও ট্রাই করতে পারবো, তাহলে আমরাও আমাদের বিশ্বমানের ফুটবলটাকে আর একটু ভালো করার চেষ্টা করি। এইভাবে দেখতে গেলে ফুটবলে উন্নতি ছাড়া অবনতি আমি দেখতে পাচ্ছি না, এতে খুবই উন্নত হবে। আর মানে যারা আর কি ভেবে নিয়েছে যে আমাদের টিম তো ভালো টিম, আমাদের ভালো পারফরমেন্স দেবই, এবার একটু সাবধান থাকতে হবে।
0: একদম, তার সঙ্গে সঙ্গে এবার বিশ্বকাপ যেই বলে খেলা হচ্ছে সেই বলটিও কিন্তু বেশ অভিনব, এবং এই বলটি এমনভাবে তৈরি যার মধ্যে এআই প্রযুক্তিতে যেটা তৈরি বলছে এখন পর্যন্ত, এবং এই বলটি নিখুঁত সংকেত পাঠাবে রেফারির দিকে, এবং ম্যাচ রেফারি যাদের যারা রয়েছেন সেই ম্যাচের পরিচালক তাদের কাছে নিখুঁত সংকেত পাঠাবে, যাতে অফসাইড বা বলুন হ্যান্ডবল বা বলুন পেনাল্টি ইত্যাদি সিদ্ধান্তগুলো আরও নিখুঁতভাবে নেওয়া সম্ভব হবে। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু বলটা বিশেষভাবে তৈরি, কেমন আচরণ করবে, কারণ এর আগেও আমরা কিন্তু বল দেখেছি যে বল কতটা ভুগিয়েছে বিভিন্ন দলের প্লেয়ারদের, তো এই এবারের ট্রিওয়ান্ডা যে বলটার নাম রাখা হয়েছে, অ্যাডিডাস কোম্পানি তৈরি করেছে এই বলটি, তো এই ট্রিয়নটা কী করবে সেটা কিন্তু এখনও ফুটবলারদের কাছে কিন্তু বিশেষ পরিষ্কার না, যেহেতু বলটা একেবারেই নতুন, তারা এই বলে কিন্তু আগে খেলেনি। এটা আপনি কি মনে করছেন যে একটা বল কতটা ভূমিকা রাখতে পারে প্লেয়ারদের পারফরমেন্সে?
1: ভীষণ বড় ভূমিকা রাখে ফুটবলই, নামটাই তো ফুটবল। তো এই ফুটবলের মধ্যে এটা চিপ করে রাখা, তারপর চার্জিং ফেসিলিটিস করা, এটার একটা বিশেষ কারণ রয়েছে, যে সবচাইতে বড় কারণ যেটা সেটা হচ্ছে গোল লাইন। যখন গোল লাইন ক্রস করে একটা বল, কতটা পার্সেন্ট গোল লাইন ক্রস করলে সেটা গোল বলে গণ্য হবে সেটাই এই চিপটা ধরিয়ে দেবে, যেটা আগের ফুটবলে পাওয়াটা খুব কষ্টকর ছিল। গোলকিপার্স ফট করে বলটা নিয়ে নিলে লাইনের ওপর থেকে বা লাইন থেকে ভেতরে ঢুকে গেছে, সেটা বুঝতে রেফারির অসুবিধে হতো। তো সেই জায়গাটায় গিয়ে একটা বড় সমস্যার সম্মুখীন হতে হতো রেফারিকে। তো এখানে এখন যেভাবে বলটাকে তৈরি করা হয়েছে, আমার মনে হয় না ভুল ত্রুটি খুব একটা বেশি দেখা যাবে। তারপর হ্যান্ডবল, অনেক ক্ষেত্রে দেখা যায় যে হ্যান্ডবল হয়েছে কিন্তু বুঝতে পারছে না কোনটা হ্যান্ডবল হয়েছে। তো বিশেষ করে ওই পেনাল্টি এরিয়াটায় এই বলটা খুব কাজের হবে, এক নম্বর। দু নম্বর হচ্ছে এবার এই বলটার মধ্যে প্যানেল ছটা দেওয়া, তিনটে প্যানেলে বল করা তৈরি করা বোধ হয়, তিনটে না ছটা, তিনটে প্যানেলে। তো এবার ওই প্যানেলের যে চেঞ্জ করা হয়েছে তাতে কিন্তু একটা প্লেয়ারদের মধ্যে একটা মানে কঠিন পরিস্থিতির মধ্যে আসতে হবে প্লেয়ারদের, যে আমি যে বলটা নিয়ে খেলতে শুরু করছি সেই বলটা কেমন পারফরমেন্স, হ্যাঁ, তো এই বলটা কি পায়ে মারার পর কেমন প্রতিক্রিয়া হচ্ছে। আই হোপ কে ওদেরকে নিশ্চয়ই সেই বল দিয়ে প্র্যাকটিস করার সুযোগ দেওয়া হয়েছে, না হলে তো ওদের খুব অসুবিধাই হবে যারা ওয়ার্ল্ড কাপ খেলবে। অবশ্যই প্র্যাকটিস বল দেওয়া হয়, তাতে করে বলের হিটের পারফরমেন্সে এটা একটা প্লেয়ারদের জন্য খুবই ব্যাপার আসবে। যেমন আফ্রিকাতে যখন টুর্নামেন্ট হয়েছিল, যে বলটা দিয়ে খেলা হয়েছিল সেই বলটা নিয়ে অনেক রকমের কথাবার্তা হয়েছে, পজিটিভ নেগেটিভ অনেক রকমের কথা, এবারও তাই নিশ্চয়ই সেরকম একটা সুবিধা অসুবিধার মতো। তবে হ্যাঁ, ওই গোল লাইন ম্যাটারটা যেটা বললাম ওটা কিন্তু ভীষণ কার্যকরী হবে।
0: আমরা আলোচনা জারি রাখবো, তার আগে ইতিমধ্যে আমাদের এই ফুটবল নিয়ে প্রতিক্রিয়া পাঠিয়েছেন জলপাইগুড়ি ডিএস এর সচিব ভোলা মণ্ডল, শুনে নি তিনি কি বলছেন।
2: আমি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের সচিব ভোলা মণ্ডল বলছি। আগামীকাল বিশ্বকাপ শুরু হচ্ছে, আপনারা সবাই জানেন, আমি চাই এই বিশ্বকাপের উন্মাদনা আমাদের ভারতবর্ষ কেন পৃথিবীতে যেমন উন্মাদনা আছে, জলপাইগুড়ি শহরেও যেন সেরকম থাকে। আমি চাই খেলার মাঠে মানুষ যেমন আসে জলপাইগুড়িতে, কালকে যেন খেলা আসে, বিশ্বকাপের খেলা যেন তারা দেখে। এবং আমি বিশেষ করে অনুরোধ করব এই মোবাইল ছেড়ে খেলার মাঠে ফুটবল খেলা দেখুক এবং মানুষ আরো ভালো জিনিস উপভোগ করুক, ফুটবল থেকে অনেক কিছু পাওয়া যায়, আমি সেই চিন্তাই করি। তাই আমি আশা করব বিশ্বকাপ সুন্দরভাবে হবে এবং আমরা ভালো একটা বিশ্বকাপ উপহার পাবো দেশের কাছে। ধন্যবাদ।
0: আমরা প্রতিক্রিয়া পেয়েছি, আরও মানুষেরা আমাদের প্রতিক্রিয়া পাঠাচ্ছেন, এবং শুধু ফুটবলের সঙ্গে যারা সরাসরি যুক্ত তারাও নয়, ফুটবল সমর্থকরাও কিন্তু আমাদের বিভিন্ন প্রতিক্রিয়া পাঠাচ্ছেন, আমরা আবার শুনে নেব। তার আগে যেটি আলোচনা চলছিল আমাদের বল নিয়ে আলোচনা, এবং এর পাশাপাশি প্রত্যেক বিশ্বকাপেই আমরা যেটা আলোচনায় রাখি যে তার ম্যাসকট, এবারও ম্যাসকট রয়েছে তিনটি দেশে যেহেতু বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে, কানাডা, মেক্সিকো এবং আমেরিকা। এই তিনটি দেশের বিভিন্ন প্রতীক নিয়েই, তাদের যে ঐতিহ্য ইত্যাদিকে তুলে ধরার জন্যই এইভাবে ম্যাসকটগুলো তৈরি হয়েছে, ম্যাপল দ্য মুজ এবং জায়ু দ্য জাগুয়ার, ক্লাচ দ্য বল্ড ইগল। এগুলো হচ্ছে এবারের এই বিশ্বকাপের ম্যাসকট, এই তিনটি আয়োজক দেশের এই প্রতিনিধিত্বকারী, যেহেতু তিনটি দেশের থেকে তিনটি প্রতীক নিয়ে এই ম্যাসকট তৈরি করা হয়েছে। ইতিমধ্যে আমাদের আরও একটি প্রতিক্রিয়া আমরা পেয়ে গিয়েছি, বিশিষ্ট ফুটবল কোচ শিলিগুড়ির জয়ব্রত ঘোষ আমাদের প্রতিক্রিয়া পাঠিয়েছেন, শুনে নি তিনি কি বলছেন।
3: সবার আগে আমরা প্রত্যেকে অপেক্ষা করে থাকি এই ওয়ার্ল্ড কাপটা কবে আসবে, ভালো ফুটবল খেলা দেখতে পারবো, এবং আমরা কোচেরা একটা জিনিস বিশেষ করে আমি অপেক্ষা করি, এখানে বড় বড় যারা কোচেরা আছে যারা নানান দেশ থেকে প্রতিনিধিত্ব করছেন, সেসব টিমগুলো যখন পার্টিসিপেট করবে তাদের নানান রকম স্ট্র্যাটেজি, তারা নানান রকম সিস্টেম, নানান রকম ট্যাকটিক্স যেগুলো তারা ইমপ্লিমেন্ট করে আমাদের সেগুলো শিক্ষণীয় বিষয়, এখান থেকে কিছু ভালো জিনিস শিখতে পারবো, সেই সেই আশা নিয়ে তিনি সামনে বসে থাকি আমরা। আমরা প্রত্যেকে অপেক্ষায় আছি, ভালো কিছু দেখবো, ভালো ফুটবল দেখবো এবং তার সাথে ভালো মডার্ন সিস্টেম, ভালো ট্যাকটিক্স, ভালো স্ট্র্যাটেজি এগুলো আমরা শিখবো এখান থেকে, এই অপেক্ষায় থাকবো।
0: সত্যি কবিবাবু, যে তারা বলছেন যে একটা ভালো কিছু দেখার আশায়, আপনি তো একটু আগেই বললেন যে বিশ্বকাপ ফুটবল মানে পৃথিবীর সেরা যে ফুটবল প্রতিযোগিতা, তার মধ্যে প্রত্যেক বছরই কিন্তু এই যারা ফুটবল প্রেমী মানুষ এবং যারা এই ফুটবল খেলাটার সঙ্গে যুক্ত প্রত্যেকেই কিন্তু অপেক্ষা করে থাকে নতুন কী জিনিস শিখব। আপনিও নিশ্চয়ই একমত হবেন এই বিষয়ে?
1: অবশ্যই অবশ্যই, আমিও একজন শিক্ষক এবং ফুটবল বাচ্চাদের শেখাই, তো এই জায়গাটায় গিয়ে ফরমেশনটা খুব ইম্পর্টেন্ট থাকে। তবে ফরমেশন এমন একটা ম্যাটার, যেমন হচ্ছে কেউ 4-4-2 ফরমেশনে খেলে, কেউ

0: কাপটা একটা আনন্দনীয় জায়গা, যেখানে কিনা তারা তাদের মনের প্লেয়ারকে দেখতে পারবে, মনের দেশকে দেখতে পারবে। সেইখানে গিয়ে এবার নতুন দেশগুলো যে ঢুকে এসেছে তাদের মানে পচাশা মুখে পা না পড়ে যায়, এটাই আমার ভয়। কারণ তারাও কিন্তু ছেড়ে কথা বলবে না, তারাও কষ্ট করেই 48-এ এসেছে ওয়ার্ল্ড কাপের। 48টা দেশের মধ্যে একটা মানে দেশ হওয়া মানে বড়, বিরাট বড় ব্যাপার ওয়ার্ল্ড কাপ। ভারতবর্ষে পৃথিবীতে অনেকগুলো দেশ, তার মধ্যে 48টা দেশ মানে সে ভালো খেলে, না হলে সে আসতে পারতো না ওয়ার্ল্ড কাপে।
1: অবশ্যই, আর এখানেই আমাদের বোধ হয় একটা আফসোসের জায়গা থেকে যায় যে বিশ্বের প্রথম ফুটবল খেলিয়ে দেশের মধ্যে 48-এর মধ্যেও আমরা কিন্তু স্থান করে নিতে পারছি না, এটা কিন্তু একটা আমাদের মনে। ভারতীয় হিসেবে আমরা অন্যান্য দেশ মানে এই বিশ্বকাপ ফুটবল এলেই কিন্তু আমাদের মনের যে এই গভীর যে দুঃখ সেটা কিন্তু একটু মনে হয় জেগে ওঠে। কবিবাবু, আপনি তো কি খেলার লাইনে যুক্ত?
0: অবশ্যই অবশ্যই, যখন ক্রিকেট খেলে আমাদের দেশ ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, কি ভারত ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে ক্রিকেটে, তার ট্রফিটা উঠিয়ে ধরছে, এটা আমাদের ভারতবাসীর কাছে খুবই গর্বের। তখন যখন আমরা দেখি যে ফুটবলে আমরা সেই জায়গাটাতে আসতেই পারছি না, তো ড্রব্যাকটা কোথায়? কোচেস তৈরি হচ্ছে, আগে কোচেসদের কোনো রকম এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল না, এখন AFC, সি লাইসেন্স, বি লাইসেন্স, এ লাইসেন্স, প্রো, সমস্ত কোচেসরা উঠে আসছে গ্রামেগঞ্জের থেকে, ডি লাইসেন্স, সি লাইসেন্স কোচ আসছে, মানে প্রচুরভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে বেসিক ফুটবলটা যে এখন টেকনিক্যাল জিনিসগুলো আছে সেগুলোকে মানে গ্রামেগঞ্জে ছড়িয়ে দেওয়া হচ্ছে কোচেসদের মাধ্যমে। তারপরেও একটা জায়গা গ্যাপ থেকে যাচ্ছে, সেই গ্যাপটা কি, এটা আমরা বলতে পারবো না যে আমাদের মাঠের প্রবলেম আছে, এটা আমি সম্পূর্ণভাবে এটা এই ব্যাপারে বলবো যে এটা না, এটা এটাতে আমি না করবো সবসময়। গ্রাউন্ড খুব একটা ম্যাটার করে না, প্র্যাকটিস যখন, গ্রাউন্ড কখন ম্যাটার করবে, যখন আমি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবো তখন আমার ম্যাটার করবে, কিন্তু বেসিক জায়গাটা, বেসিক টাইগার জায়গাটা শেখার জন্য আজকে মারাদোনা যদি যেই জায়গায় প্র্যাকটিস করেছে, পেলে যেই জায়গায় প্র্যাকটিস করেছে, সেখান থেকে উঠে যদি ও উনি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হতে পারে, তিনটে ট্রফি নিতে পারে, পেলে মারাদোনা ট্রফি নিতে পারে, তাহলে ভারতবর্ষের সেই লেভেলের মাঠ তো রয়েছে যেখান থেকে একটা দুটো মারাদোনা বা পেলে বা রোনাল্ডো উঠে আসুক, একটা উঠে আসুক, তাও তো আসছে না। তো সেই জায়গায় মাঠের জায়গায় আমি দোষ দিতে চাই না, হয়তো কিছু একটা খামতি থেকে গেছে, সেই জায়গাটাকে পূরণ করাটা টেকনিক্যাল লোকের কাজ, টেকনিক্যাল লোকেরা যত থাকবে, যদি খেলাধুলোর জায়গায় যদি নন টেকনিক্যাল লোক চলে আসে তখন তো মুশকিল, স্বাভাবিক।
1: হ্যাঁ, স্বাভাবিক। আর আমাদের এই দুঃখের অবসান হবে আমরা যত তাড়াতাড়ি আমাদের দেশকে এই বিশ্বকাপ খেলতে দেখব। ইতিমধ্যেই আরও একটি প্রতিক্রিয়া আমরা পেয়ে গিয়েছি, জলপাইগুড়ি জেলা ফুটবলের সেক্রেটারি এবং বিশিষ্ট কোচ কাম রেফারি অতীন্দ্র বিকাশ রায়, উনি আমাদের প্রতিক্রিয়া পাঠিয়েছেন।
2: যাওয়ার ইচ্ছা ছিল যেখানে খেলা হচ্ছে সেখানেই আর কি, কিন্তু সেখানে অর্থনৈতিক পরিস্থিতি সেরকম নেই, এই জন্য আমাদের মানে বাধ্য হয়ে আপনার টিভিতেই দেখতে হবে। আর বিশেষ করে ধরেন আমার মানে ফেভারিট দল হিসেবে আমি মানে ব্রাজিলকে সাপোর্ট করি সবসময় আর কি, হারুক জিতুক মানে সেই জায়গাটা মানে সবসময় ব্রাজিলের সাপোর্টেই আমি থাকি। এবার সেই জায়গাটা এখন কতদূর কি কত মানে ফাইনালে কে খেলে, কে চ্যাম্পিয়ন হয়, এটাই মানে শেষ পর্যন্ত দেখা আর কি। সবাই আসে এখানে, মানে আমাদের এখানে জলপাইগুড়িতে বিভিন্ন রকম ক্লাব আছে, অনেক ক্লাব আছে, কোচিং ক্যাম্প আছে, এবং সবাই সকালবেলা প্র্যাকটিস করতে আসে, আমিও প্র্যাকটিস করাই ছেলেদের মেয়েদের সব আসে। এবার ধরেন সবাই মানে এই ফুটবল বিশ্বকাপ জ্বরে আক্রান্ত এবং সবাই জানে কবে কি আর খেলা, কে কবে কাকে সাপোর্ট করছে, কেউ ধরেন ফ্রান্সকে সাপোর্ট করছে, ক্রিকেট করছে, কেউ আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, এইভাবে ধরেন বিভিন্ন ইস্যুতে তারা সব ধরেন টিভির মাধ্যমে তারা সব খেলা দেখবে এবং তাদের যে প্রিয় দলগুলা মানে প্রিয় দলগুলোর মধ্যে খেলা দেখবে এবং খেলার মধ্যে অনেক শেখার ব্যাপার আছে। আমি বলছি যে শুধু তোমরা যে খেলো, আজকে খেলার মধ্যে কিন্তু অনেক নিয়ম শৃঙ্খলা আছে যেগুলো আমাদের এই নতুন বিশ্বকাপে আমরা আরও কিছু শিখবো। এবং প্রত্যেকটা ছেলে মেয়েদেরকেই আমি বলবো আর কি, যারা খেলে ফুটবল তাদেরকে বলবো, এবং যারা যেসব ক্লাব মানে তাদের প্রতিনিধি হিসাবে মানে ফুটবল খেলায় এই ধরেন আমাদের ডিস্ট্রিক্টে এবং সারা বিশ্বে যারা খেলছে আর কি, নতুন কিছু আশায় কিন্তু সবাই একটু অপেক্ষায় বসে থাকে। তো সেই জায়গাটা আশা করবো যে মানে তারা আমাদের মানে ছেলেমেয়েরা ভালো মানে ফুটবল রপ্ত করতে পারবে, এটাই আমি মানে ছেলেমেয়েদেরকে বলেছি আর কি।
1: আমরা প্রতিক্রিয়া শুনলাম জলপাইগুড়ি জেলা ফুটবল।

0: সেক্রেটারি মহাশয়ের, আরও একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে জুড়তে চাইছেন, কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেল। আপনারা শুনতে থাকুন এবং ফোন করুন আমাদের সঙ্গে জোড়বার জন্য, আপনাদের মতামত দেবার জন্য। বিশ্বকাপ ফুটবল এই আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে, আপনাদের মতামত আপনাদের প্রতিক্রিয়া জানার জন্য 9434076705 এই ফোন নম্বরে। হ্যাঁ, ইতিমধ্যে আরও একজন ফুটবল সমর্থক আমাদের সঙ্গে জুটতে চাইছেন, নিয়ে নিই। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি প্রণব দত্ত, শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ প্রণব বাবু, বলুন।
1: এই ফুটবল ফিবার যে আসন্ন ফিফা ওয়ার্ল্ড কাপ উদ্দেশ্যে হচ্ছে এই প্রোগ্রামটা, এখানে আমার আত্মীয় বিশেষজ্ঞদের উদ্দেশ্যে একটা প্রশ্নই থাকবে। আর্জেন্টিনা, যারা আমি আর্জেন্টিনার ডাইহার্ড ফ্যান ফুটবল থেকেই, তো সেই জন্য আর্জেন্টিনার সম্ভাবনা কতটা, আর মেসিকে কি আমরা ফুল সময় দেখতে পাবো কিনা, এছাড়া এবারকার সম্ভাব্য দল হিসাবে আমরা কাকে দেখতে পাবো শেষ চারে?
0: খুব ভালো প্রশ্ন করেছেন, আপনি শুনতে থাকুন প্রণব বাবু, আমরা আলোচনা করছি। হ্যাঁ কবি বাবু, উনি যে প্রশ্নটা করলেন মেসি এবং আর্জেন্টিনাকে নিয়ে, সেটা আরো একটি আরো একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন আমাদের সঙ্গে। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার, আমি চন্দন পাল বলছি।
0: হ্যাঁ চন্দন বাবু, কোথা থেকে বলছেন?
2: উত্তর দিনাজপুর নন্দঝাড় থেকে।
0: হ্যাঁ চন্দন বাবু বলুন।
2: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: বলছি এটা লাইভ রেডিও প্রোগ্রাম হচ্ছে না আকাশবাণীতে?
0: হ্যাঁ, আমাদের হচ্ছে ফুটবল ফিভার, ওয়ার্ল্ড কাপ তো শুরু হতে যাচ্ছে, সেখানে সেই জন্য আমরা এই ফুটবল নিয়ে আলোচনা করছি। ফুটবলের উন্মাদনা আপনার ওখানে কেমন, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
2: কথাগুলি কেটে কেটে আসছে,
0: আপনি শুনতে থাকুন, পরে আরেকবার জোড়ার চেষ্টা করুন। আমরা, আপনার কি কোনো প্রশ্ন আছে?
2: আমার তেমন কোনো প্রশ্ন নেই, আমি এই প্রোগ্রামটি শুনছিলাম, হঠাৎ করে মনে হলো ফোন করি এবং আপনাদের সঙ্গে খেলা সংক্রান্ত বিষয়টা হচ্ছে শেয়ার করি। যে এবার বিশ্বকাপ শুরু হচ্ছে, বিশ্বকাপের উন্মাদনা তো ভারতে, আমরা প্রত্যেকেই যারা ফুটবল নিয়ে সারা বছর কাজকর্ম করি এই দিনগুলোর জন্য অপেক্ষা করি। কোথায় একটা দুঃখ সবসময় থেকে যায় যে আমাদের দেশ তো পার্টিসিপেট করছে না, তথাপি আমরাই কিন্তু নিজেদের মধ্যে বিভক্ত হয়ে বিভিন্ন দেশকে সাপোর্ট করি এবং রাত জেগে খেলা দেখি। জার্মানি, ইতালি বিভিন্ন দেশকে আমরা সবসময় সাপোর্ট করে থাকি, বিভিন্ন কিছু প্লেয়ার রয়েছে, তো সেই খেলাগুলি দেখবো, উপভোগ করবো। আপনাদের এই অভিজ্ঞতাও আমি, মানে আপনাদের কথাগুলিও শুনছিলাম, আমার খুব জানতে ইচ্ছা করে আপনাদের অভিজ্ঞতা অনুযায়ী এবার কোন দলগুলি মানে সম্ভাবনা রয়েছে বিশ্বকাপ জিততে পারে।
0: অবশ্যই আমরা আলোচনা করব, চন্দনবাবু শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান।
2: ওকে, ধন্যবাদ, ধন্যবাদ,
0: ধন্যবাদ। হ্যাঁ সবাই জানতে চাইছে যে প্রথম চার কারা বা কারা সম্ভাব্য চ্যাম্পিয়ন, এই বিষয়গুলো নিয়ে। তো কবিবাবু আপনার কি মনে হয় যে ভালো টিম এবার কোন দলগুলো? ৪৮টা তো দল রয়েছে, কিন্তু খুব ভালো দল যারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার তারা কোন দলগুলো? আরও একজন শ্রোতা বন্ধু জুড়তে চাইছেন, একটু শুনে নি তার থেকেও। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি সন্তু চৌধুরী বলছিলাম, মালবাজার থেকে জলপাইগুড়ি।
0: হ্যাঁ সন্তু বাবু বলুন।
3: হ্যাঁ, আমার আপনাদের আলোচনা শুনে অনেকটাই সমৃদ্ধ হলাম। আমার দুটো প্রশ্ন ছিল, যেহেতু ওয়ার্ল্ড কাপ খুব সামনে, তো আমি জানতে চাইবো আপনাদের এই প্যানেলের চোখে এই বছর কোচ হিসেবে কে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, মানে যাকে আমরা চোখে দেখতে পাবো, যিনি একদম মানে ফ্রন্টে থাকবেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের ক্ষেত্রে, সব দলের ক্ষেত্রেই থাকবেন, কিন্তু ইন্টারন্যাশনাল কোচেসদের মধ্যে কাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় পাবো বা যার নেতৃত্বে দল অনেক বেশি নির্ভর করবে, এটা একটা প্রশ্ন থাকবে। এবং

0: দ্বিতীয় প্রশ্ন যেটা আলোচনা বারংবার উঠে আসছে, আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষ অন্যান্য খেলাধুলোতে বেশ খানিকটা এগিয়ে গেছে। ক্রিকেটের কথা যদি বাদও দিই, তারপরেও যদি দেখি ব্যাডমিন্টন, লন টেনিস, এগুলো তো আমরা আন্তর্জাতিক সফলতা যে পাইনি তা কিন্তু নয়, কিন্তু ফুটবলটা আমরা বহুদিন খেলছি, তারপরেও আমরা সফলতার ধারে কাছে পৌঁছতে পারছি না, কখনো 100 ভেতরে, কখনো 100 বাইরে। এই যে গোটা বিষয়টা, এটা কি শুধুমাত্র পরিকাঠামোগত, নাকি অন্য কোনো জায়গা রয়েছে যেই কারণে ভারতবর্ষের ফুটবলে এই যে সূচিতে এত পিছনে পড়ে রয়েছে, এটা যদি একটু আলোচনা।
1: আমরা শুরুর দিকে কিছুটা আলোচনা করেছি, ঠিক আছে, ধন্যবাদ সন্তু বাবু ফোন করার জন্য, আপনি শুনতে থাকুন আমাদের আলোচনা।
0: ধন্যবাদ
1: কবিবাবু। সবার প্রশ্ন মোটামুটি এক, আর ইনি সন্তু বাবু যেটা বললেন যে কোচ কোন কোচকে আমরা বিশেষ ভূমিকায় দেখতে পাবো, আরও একজন শ্রোতাবন্ধু রয়েছেন, শুনে নি, তারপর শেষে আমরা আলোচনা করব। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: নমস্কার,
1: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে?
2: চোপড়া থেকে সুরজ সিনহা বলছি।
1: হ্যাঁ সুরজ বাবু বলুন।
2: হ্যাঁ, ফুটবল খেলা আমি অনেকদিন থেকে রেডিওতে শুনি, বা যা আপনি বললেন যে আমরা 48 নম্বরের মধ্যে নেই, হ্যাঁ, তো এটা আমার যতদূর সম্ভব, আমার যা মনে হচ্ছে যে ভারতে কিন্তু ট্যালেন্ট ছেলে মেয়ে আছে
1: একদম। আমরা এটা নিয়ে আলোচনাও করেছি শুরুতেই, আমাদের বিশেষজ্ঞ আজকে যিনি বিশিষ্ট কোচ শিলিগুড়ি কবিবাবু এসেছেন, তিনি কিন্তু আলোচনা করেছেন।
2: আমার মনে হয় কিছু রাজনৈতিক ওই প্রতিপত্তির জন্য সঠিক ছেলেমেয়েরা, বা যারা যে গ্রামে গঞ্জে হয়তো উদীয়মান খেলোয়াড় আছে, ওরা কিন্তু সুযোগ পাচ্ছে না। এই সবাই মিলে যদি বিশেষ ক্লাব না থেকে সারা ভারতের ভালো ভালো যে ট্যালেন্টেড আছে সবগুলোকে যদি একসঙ্গে করা যায়, তাহলে মনে হয় ভারত কিছু নাম্বারে থাকতে পারবে।
1: একদম, সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই হবে। আপনি শুনতে থাকুন সুরজবাবু। ধন্যবাদ। সেই একই কথা ঘুরে ফিরে আসছে সবার গলায়, সেই আক্ষেপের সুরেই বাজছে। তো কবিবাবু, আমি আমাদের সময় হাতে খুব বেশি নেই, আমি জানতে চাইব যে সম্ভাব্য যে দল যারা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার রয়েছে, এবং তার সঙ্গে একজন আর্জেন্টিনার কথাও বলেছেন, তো কারা হতে পারে সম্ভাব্য চ্যাম্পিয়ন বা সম্ভাব্য সেমিফাইনালিস্ট?
3: দেখুন, ওয়ার্ল্ড কাপ হোক বা পাড়ার ফুটবল হোক, আপনি প্রথম থেকে বলতে পারবেন না যে এই টিমটা চ্যাম্পিয়ন হবে, এটা ফুটবল। 30 সেকেন্ডেও খেলা চেঞ্জ হতে পারে, 5 সেকেন্ডও রিফ্লেক্সে গোল, আপনি দেখেছেন যে সেরা গোল, সবচেয়ে কুইকেস্ট গোলও সেন্টার ফরওয়ার্ড থেকে গোল হচ্ছে, তো আপনি বলতে পারবেন না যে এই দলটা চ্যাম্পিয়ন হবে বা এই ভালো। হ্যাঁ, এটা বলতে পারেন যে কোন দলটা ভালো খেলবে, বা টপ ফোরের কথা যিনি বললেন, উনি একজন ভদ্রলোক বললেন ফর টপ ফোর। আমার দেখা যে সমস্ত টিমগুলোকে আমি খেলা দেখেছি এবং প্লেয়ারদের দেখেছি যে অন্যান্য প্রিমিয়ার লিগগুলো খেলছে, যেমন তার মানে স্পেনের কিছু প্লেয়ার আছে, খুব ভালো টিম স্পেন, আর্জেন্টিনা ভালো টিম, ফ্রান্স ভালো টিম, ইংল্যান্ড ভালো টিম, ইংল্যান্ডের কোচও খুব ভালো, পর্তুগাল এবং ব্রাজিলকে আমি আগিয়ে রেখেছি। তবে এর মধ্যে আমি আগিয়ে রেখেছি স্পেন ব্রাজিল অ্যান্ড আর্জেন্টিনা, ফ্রান্স, এই 4 টিমকে আমার মনে হচ্ছে খুব ভালো, কারণ তাদের যে প্লেয়ার এই বছর টিম যা দেখছি, ফার্স্ট ইলেভেন বলুন এবং যারা এক্সট্রা আছে বেঞ্চে বসে থাকবে, তাদেরও কোয়ালিটি খুব ভালো, তো এরা আমার মনে হয় অনেকটা এগিয়ে আছে এই টিমগুলো। তবে ইংল্যান্ডকে পিছনে ফেলা যায় না, ইংল্যান্ড খুব ভালো দল, এর কোচও খুব ভালো, আর পর্তুগালে যে রোনাল্ডো রয়েছে, রোনাল্ডোর এই বছরের টিমে অনেক ইয়ং প্লেয়ার রয়েছে যারা খুব ভালো খেলছে।
1: একদম, ইতিমধ্যে আরও একজন ফুটবল সমর্থক আমাদের প্রতিক্রিয়া জানিয়েছেন, আমরা একটু শুনে নি।
4: ফুটবল বলতে মানুষের একটা আবেগ, একটা আনন্দ উচ্ছ্বাস, তারপর তার সব সর্বোপরি পাওনা হচ্ছে বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, যেটি প্রতি চার বছর অন্তর অন্তর এই খেলাটা হয় সারা বিশ্ব জুড়ে। এই খেলার আলাদা একটা উন্মাদনা, আমার এতগুলো দেশ এখানে পার্টিসিপেট করছে। হ্যাঁ, খারাপ লাগে ভারতবর্ষের লোক হয়ে ভারতবর্ষ এই দলে নাম লেখাতে পারিনি বিশ্বকাপ দলে, তৎসত্ত্বেও ফুটবল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে আমার সবচেয়ে প্রিয় দল পর্তুগাল। এবং পর্তুগাল কেন জানি না অনেক বড় বড় ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা সবাই আছে, কিন্তু আমাকে যদি বলা হয় সেটা আমার একটাই আমার কাছে সবচেয়ে বড়, সেটা পর্তুগাল। এবং তার জন্য সবচেয়ে বড় আমার ইয়ে যেটাকে আমি ফুটবলের নায়ক হিসাবে ধরবো সেটাকে হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এবং যেটা শুনছি সেটা এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এইবারই তার মনে হয় শেষ বিশ্বকাপ, তা আমি চাইবো সব সময়ের জন্য এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই বছর বিশ্বকাপটা তার দেশেই নিয়ে যান।
1: আমরা জলপাইগুড়ির অরুণাভ মজুমদার, একজন ফুটবল সমর্থক, আমাদের এই প্রতিক্রিয়াটি জানিয়েছেন। কবিবাবু, আমাদের সময় হাতে বেশি নেই, কিন্তু এই যে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দেশের সারা বিশ্বের যারা ফুটবল প্রেমী মানুষ তাদের কিন্তু অনেকেরই হৃদয়ে এই ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। তো লিওনেল মেসি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে, এই অরুণাভবাবুর যে উইশ সেটা কি কতদূর পূরণ হবে বলে মনে করছেন?
3: ফুটবল এই ওয়ার্ডটার সাথেই কিন্তু যখনই কারোর নাম আসে, বাচ্চা থেকে বয়স্ক সবার কাছেই শুনবেন এই দুটোই নাম প্রথমে, তারপর নেইমার। ফুটবল আসলেই প্রথমে রোনাল্ডো, মেসি, নেইমার এদের নাম আসবে। তারপর যে তারকারা আসছে তাদেরকে বেশি দিন নাম কারোর মুখে ফট করে শোনা যায় না, তারকার নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। কিন্তু এই রোনাল্ডোর যে মানে কি বলবো, যে রোনাল্ডোর যে দুঃখের ব্যাপারটা হচ্ছে ওর কাছে ওয়ার্ল্ড কাপের ট্রফিটা নেই, মেসি কিন্তু নিয়ে নিয়েছে ওয়ার্ল্ড কাপের ট্রফি। এবার আশা করব আমরাও যে সর্বোপরি ফুটবল যার মধ্যে রয়েছে, মাথা বলুন, পায়ে বলুন, হ্যাঁ সব দিক থেকে তিনি সর্বোপরি, সে হচ্ছে রোনাল্ডো। মেসির টেকনিক্যাল জায়গা খুব ভালো, উইথ দ্য বল হি ইজ ভেরি গুড, ওর সামনে বল নিয়ে ও কী করবে কখন কেউ বলতে পারবে না। বাট মেসির মাথাতে গোল অনেক কম, কিন্তু রোনাল্ডোর সব দিক থেকে, মাথায় বলুন, পায়ে বলুন, এবং উইথ দ্য বল বলুন, উইদাউট বল বলুন, এবং সতীর্থকে নিয়ে খেলা বলুন, ওর কাছে কিন্তু অসাধারণ। মেসি ক্রিয়েট করে, ও ক্রিয়েট করে, তো এখন বলা যাচ্ছে না যে এই বছর কি হবে, তবে আশা রাখব যে রোনাল্ডো একটা ট্রফি নিয়েই ফিরুক, তার জীবনের শেষ খেলা হবে হয়তো, আই থিঙ্ক এটা ওয়ার্ল্ড কাপটাই তার জীবনের শেষ ওয়ার্ল্ড কাপ হবে, কারণ এরপরে হয়তো ওনার মাসেল জবাব দিয়ে দেবে
1: একদম। আর আমাদের সময় শেষ, অনেক ইচ্ছা থাকলেও অনেক আলোচনা বাকি থাকলেও এই অল্প সময়ে এরকম একটা বিষয় নিয়ে আলোচনা হয়তো খুবই কম সময়ে, ওয়ার্ল্ড কাপ ফিভার, ফুটবল ওয়ার্ল্ড কাপ ফিভার, যেটা সারা বিশ্ব এই ওয়ার্ল্ড কাপ জ্বরে আক্রান্ত। আমরা ভারতীয়রাও, বিশেষত বাঙালিরা, বাঙালির সেরা তুমি ফুটবল, এই বাঙালিরাও কিন্তু ওয়ার্ল্ড কাপ জ্বরে ইতিমধ্যেই পড়ে গিয়েছি, এবং আগামীকাল থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ 2026। প্রত্যেকেই খেলা দেখবেন, প্রতিক্রিয়া জানাবেন, আর আমরাও আরও আমাদের এই ক্রীড়াঙ্গনে নিশ্চয়ই আরও অনুষ্ঠান নিয়ে আসব। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় শেষ। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফুটবল কোচ শিলিগুড়ির কবি সরকার মহাশয়। অসংখ্য ধন্যবাদ কবিবাবু আপনাকে আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য। শ্রোতারা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

এতক্ষণ শুনলেন জওয়ান ভাইদের জন্য হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান আনন্দধারা। শ্রোতাবন্ধুরা, এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনার প্রিয় বাংলা ছায়াছবি। আপনাদের প্রিয় বাংলা ছায়াছবির বিষয় আমাদেরকে জানাতে আপনারা আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি, 9434076705। লাইভ ফোন ইন আনন্দধারা, আজকের বিষয় আপনার প্রিয় বাংলা ছায়াছবি। আপনাদের ফোন আসার আগে শুনে নিই একটি গান। আজকের ছবি, প্রথম ছবি প্রাক্তন, শিল্পী ইমন চক্রবর্তী, গানটিতে সুর দিয়েছেন অনুপম রায়।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আছে বলছি বৈদ্য দাস।
0: ফালাকাটা থেকে পরিতোষ বাবু, বলুন কেমন আছেন?
1: হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন?
0: হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তা আপনার প্রিয় বাংলা ছায়াছবি কি?
1: একটা হংসরাজ
0: হংস?
1: গানটা দেন। হংসরাজ না, 1,000 টাকা জালবাজি দেয়, গানটা দিতে দেন।
0: হংসরাজ, হংসরাজ ছায়াছবি?
1: হ্যাঁ,
0: আচ্ছা, আর
1: অনেক তো আছে, মনে থাকে না।
0: মনে থাকে না?
1: কবি আসবে, আড্ডাটা দিতে পারেন,
0: কফি হাউসের আড্ডা তো
1: মান্নাদি।
0: আধুনিক গান, বাংলা ছায়াছবির গান
1: হ্যাঁ,
0: নয়।
1: আচ্ছা, যাতে যা দিলেন তাই
0: ঠিক আছে,
1: শুনবো।
0: ঠিক আছে, আমরা চেষ্টা করব আপনার
1: হ্যাঁ
0: পছন্দের গান শোনানোর। খুব ভালো থাকবেন পরিতোষবাবু,
1: হ্যাঁ
0: ফোন করবেন।
1: হ্যাঁ
0: নমস্কার।
1: হ্যাঁ
0: শ্রোতা বন্ধুরা, পরিতোষবাবুর পছন্দের গান আমরা শোনাব, কিন্তু তার আগে আমরা জাতিস্বর ছায়াছবি থেকে কবীর সুমনের কণ্ঠে এই গানটি শুনে নেব।

শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় আপনার প্রিয় বাংলা ছায়াছবি। আপনাদের প্রিয় বাংলা ছায়াছবি বিষয় আমাদের জানাতে আমাদের আকাশবাণী শিলিগুড়ি স্টুডিওতে ফোন করুন 9434076705 এই নম্বরে। ফোন নম্বরটি আবারও জানাচ্ছি 9434076705। এবারের ছবি টনিক, শিল্পী নচিকেতা চক্রবর্তী, গানটিতে সুর দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, আনন্দধারা অনুষ্ঠান শুনছেন। এই অনুষ্ঠানে আমাদের আজকের শেষ ছবি যোদ্ধা, গানটিতে সুর দিয়েছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত, শিল্পী অরিজিৎ সিং এবং অন্বেষা।

শ্রোতা বন্ধুরা, এই গানটির সঙ্গে শেষ হলো আজকের লাইভ ফোন ইন আনন্দধারা অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি, এখন আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আবহাওয়ার সাধারণ বিজ্ঞপ্তিতে প্রকাশ, গত ২৪ ঘন্টায় হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল এবং দু একটি জায়গায় প্রবল বর্ষণ হয়েছিল। সিকিমের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছিল। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং সিকিমের দু একটি জায়গায় উল্লেখযোগ্যভাবে স্বাভাবিকের থেকে কম ছিল। বৃষ্টিপাতের সর্বোচ্চ পরিমাণ লেস রিভার টি গার্ডেন ১৩ সেন্টিমিটার, ফাগু চা বাগান ১২, ওয়াশিবাড়ি চা বাগান ১১, ঘিস ১১, সোনাগাছি চা বাগান ১১, চম্পাশাড়ি ১০, আইভিল চা বাগান ৯, নেওড়া গুড হোপ ৯, আনন্দপুর ৯, মোথাবাড়ি ৭, আলিপুরদুয়ার ৭, বাতাবাড়ি চা বাগান ৬, শঙ্কোষ ৬, নিউল্যান্ড চা বাগান ৫, শঙ্কোষ চা বাগান ৫, ওদলাবাড়ি চা বাগান ৫, কোচবিহার ৪। আগামী ১৬ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বহু জায়গায় এবং সিকিমের বহু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য জেলাগুলোর কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সরকারি অত্যাবশ্যকীয় দপ্তরসমূহের উদ্দেশ্যে আগামী ১৬ জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার দু একটি জায়গায় প্রবল বর্ষণ হতে পারে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ দিনাজপুর জেলায় দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যান্য জেলাগুলোর কিছু জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার খবর শুনলেন। দিস ইজ অল ইন্ডিয়া রেডিও শিলিগুড়ি।

Here the weather bulletin received from Alipur Meteorological Department. Very light to moderate rainfall occurred at most places, with heavy to heavy rainfall at one or two places over Sub-Himalayan West Bengal. Very light to moderate rainfall occurred at most places over Sikkim. Yesterday's maximum temperature fell appreciably at one or two places over Sikkim and Sub-Himalayan West Bengal. Chief amount of rainfall, Lesh Tree Garden 13, Fagu 12, Washibari Tea Estate 11, Ghish 11, Sonagachi Tea Estate 11, Champasari 10, Neora 9, Good Hope Tea Estate 9, Anandapur Tea Estate 9, Alipur Duar 7, Newlands 5, Odlabadi 5, Kochbihar 4. Weather forecast for next 7 days. Rain or thundershower very likely to occur at most places over Darjeeling, Jalpaiguri, Kalimpong, Alipurduar, Kochbihar districts of Sub-Himalayan West Bengal and Sikkim. Light to moderate rain or thundershower very likely to occur at many places over the rest districts of Sub-Himalayan West Bengal. Weather warning for public services. Heavy rainfall very likely to occur at one or two places over Jalpaiguri districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gustly wind and lightning very likely to occur at one or two places over Malda, North Dinajpur and South Dinajpur districts of Sub-Himalayan West Bengal. Thunderstorm with gustly wind and lightning very likely to occur at one or two places over the rest districts of Sub-Himalayan West Bengal. And that concludes our weather bulletin. Our next announcement in Bengali follows. Akashbani Shiliguri ekhon aaj ratir onushthan suchi. এই ঘোষণার অব্যবহিত পরেই সন্ধ্যা 6টা বেজে 5 মিনিটে বিচিত্র অনুষ্ঠানে শুনতে পাবেন যাত্রাপালা কাগজের ফুল। রাত 8টায় বিজ্ঞান ঘরেও বাইরে, 8টা বেজে 30 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নিকিতা মহন্ত, 9:15 মিনিটে গজল গুলাম আলীর কণ্ঠে, 9:30 মিনিটে শুনতে পাবেন একটি বেতার প্রতিবেদন, বিষয় মালদার আম, 10:10 মিনিটে রবীন্দ্রসঙ্গীত দেবব্রত বিশ্বাসের কণ্ঠে, 10:30 মিনিটে লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি বিচিত্রা অনুষ্ঠানে এখন শুনবেন যাত্রাপালা কাগজের ফুল, পরিবেশনায় নাট্য কোম্পানি।

0: ওই যে ট্রেনের ঘন্টা হয়ে গেছে, আমার বর্দা বাবু আসতেছে। বর্দা বাবু তুমি কোন কামরায়? আমি মাধব, তোমার নীতি আছি। বর্দা বাবু তুমি কোন কামরায়? বর্দা বাবু কি সর্বনাশ, ট্রেন যে ছাড়িয়ে যাওয়ার ঘন্টা হয়ে গেল, বর্দা বাবু তো নামলো না। আজ যে বর্দা বাবুর বিয়ের আশীর্বাদ।
1: আশীর্বাদ নীলকণ্ঠ সিংহাতে বড় ছেলে শশাঙ্ক মোহনের বিয়ের আজ আশীর্বাদ। উনির বাবা মাত্র আশীর্বাদ করতে এসেছে, অথচ আমি জানি এই আশীর্বাদ হবে না, আর তার কারণ এই ছবি।
2: তুমি এই বাড়িতে অভিভূষণ?
1: আর বলেন কেন ভূষণ কাকা, নীলকণ্ঠ খুড়ো নিজে গিয়ে আমাকে নিমন্ত্রণ করলেন।
2: বটে, এত কাণ্ডের পরেও নীলকণ্ঠ ভাই আর একটু সংকোচ হলো না? তোমরা চক্রবর্তী বামুন বলে সেনা তোমাকে অবহেলা করেছে? আরে আমরা তো সবাই জানতাম তোমার বোন সরলার সঙ্গেই শশাঙ্কের বিয়ে হবে।
1: আপনিও জান,
2: তুমিই শশাঙ্কের কলেজের পড়বার খরচ দিয়েছ তাও জানি। তোমার ভাই বিমান বিহারী আর শশাঙ্ক মোহন দুজনেই তো ছিল হরিহর আত্মা।
1: আজও আছে, তবে এখানে নয়, কলকাতা।
3: একি বাইরে কেন ঘোষাল মশাই, আসুন আসুন ভেতরে আসুন।
2: কল্যাণ হোক ভাই, কল্যাণ হোক, শশাঙ্কের মঙ্গল হোক, তা আশীর্বাদের আর কত দেরি?
3: শশাঙ্কর জন্যই দেরি হচ্ছে।
0: ট্রেন আসে চলে গেল কিন্তু বর্দা বাবু নামলো না।
3: সে কি, তুমি আমার মান দেখো ঠাকুর, তুমি আমার মান দেখো।
4: শশাঙ্ক বাবাজির যে স্মৃতিরত্ন মশাই, আরে আশীর্বাদের যে সময় হয়েছে, শুভ লগ্নে আমি তাকে আশীর্বাদ করতে এলাম।
1: আশীর্বাদ হবে না, শশাঙ্ক আসবে না।
3: অভিভূষণ,
1: দুদিন আগেও যদি চিঠিখানা পেতাম।
3: চিঠি চিঠি কার চিঠি, কে চিঠি লিখেছে বলো বলো।
1: আমার ভাই বিমান বিহারী, এইমাত্র চিঠিখানা পেলাম।
3: হ্যাঁ,
1: সে লিখেছে শশাঙ্ক বোম্বাই গিয়ে জাল ধরেছে, আজ শেষ পর্যন্ত সে বিলেট যাত্রা করবে।
3: বিলেট?
1: শশাঙ্ক শ্বশুরের টাকায় বিলেট।
3: অভিভূষণ,
1: এই দেখুন আপনার মেম পুত্র বধূ পামেলা।
3: হ্যাঁ,
1: আর শশাঙ্কের এক সন্তান।
3: সে কি, কই কই, এ আমি কি দেখছি? ঈশ্বর তুমি আমার মাথায় বজ্রাঘাত করো, আমার ছেলে মেম বিয়ে করেছে।
4: স্মৃতিরত্ন মশাই, মেয়ের বাবা হয়ে এখন আমি কি করব বলতে পারেন?
3: জুতো খুলো কালীশেখর, তোমার পায়ের জুতো খুলে আমার মুখে মারো।
4: স্মৃতিরত্ন মশাই,
3: কালীশেখর আজ আমি জোচ্চোর, আমি প্রতারক।
4: না স্মৃতিরত্ন মশাই, সবই আমার বিধিলিপি।
3: কালীশেখর,
4: তাই বাগদানের দায় থেকে আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম।
3: শোনো শোনো,
4: আমি আপনাকে মুক্তি দিয়ে গেলাম।
3: অভিভূষণ, তোমার ভাই বিমান বিহারীকে চিঠি দিয়ে জানিয়ে দিও।
1: কি জানাবো, যে ছেলে মেম বিয়ে করেছে
3: সে আমার বংশের কেউ নয়, আমার স্বপ্নের, আমার বড় আদরের প্রথম পুত্র, আজ থেকে ত্যাজ্য পুত্র।
1: কুলিনের অহংকার চূর্ণ, বংশের প্রথম পুত্র ত্যাজ্য পুত্র।
5: ২০ বছর পরের ঘটনা।
6: প্যামেলা, খবর দেবো, আমি এসেছি।
7: আগে মেম সাহেব ক্লাবে যাবেন বলে সাজছেন হুজুর।
6: ক্লাবে যাবে? আই সি, আমাকে বললো মেট্রোতে সিনেমা দেখতে যাবে, অথচ
7: খবর দেবো হুজুর।
6: না থাক, এখন হয়তো উপযুক্ত সাজসজ্জা হয়নি। ড্রিঙ্কস নেয়, জলি ড্রিঙ্কস নেয়, হুইস্কি অ্যান্ড জিন, সঙ্গে পাঁচ ফোঁটা পাতিলেবু রস দিবি, ইট উইল মেক এ নাইস স্যাম্পেন।
7: যাচ্ছে হুজুর।
6: ক্লাব, সোসাইটি, বল, ডান্স, ইভিনিং পার্টি, এইসব নিয়েই হচ্ছে প্যামেলার জীবন। আর আমি অ্যাডিশনাল ম্যাজিস্ট্রেট থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়ে আজকে আমার নিজের বাড়িতে আমি না না না না আমি আমি আমি এসব কথা বলবো না। আমি আমি কে কে তুমি কে তুমি আমার দিকে তাকে এমন করে হাসছো না? আমি আমি আমি সুখী, বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি সুখী। ইয়েস ইয়েস ইয়েস, আই এম হ্যাপি, আই এম রিয়েলি হ্যাপি।
8: ও মাই ডিয়ার ব্যানার্জি, একি তোমাকে আমি আপসেট মনে হচ্ছে কেন? কি হয়েছে শশাঙ্ক মোহন?
6: হ্যাঁ কিছু নয়, কিছু নয় বিমান, কিছু নয়। সৌভাগ্য স্বর্গের বাসিন্দা আমরা, আমাদের কিছু হতে পারে না। বাইদি ভাই, তোমার মিসেস কেমন আছেন? তোমার মেয়ে চন্দ্রিমা কেমন আছে?
8: কি দেখবে, আগামী পরশু চন্দ্রিমার জন্মদিন, কুড়ি ছাড়িয়ে মেয়ে এবার একুশে পড়লো।
6: একুশ?
8: হ্যাঁ একুশ।
6: তাই তো হবে, কারণ আমি ত্যাজ্যপুত্র হয়েছি আজকে ২০ বছর।
8: শশাঙ্ক,
6: ওই ভূষণদা আমাকে বিলেট যাওয়ার স্বপ্ন দেখালো, আর তুমি প্যামেলার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দিলে। হরিনাবি গ্রামের আশীর্বাদের মঙ্গল শঙ্খ সেদিন কত করুণ ভাবে থেমেছিল তা আমি ঠিক জানি না, কিন্তু দেখো আমার জীবনে মঙ্গল শঙ্খ কি সুন্দর ভাবে বেজে উঠলো। আরে যেন ধাই, তোমরা দুই ভাই।
8: আমরা কে? তো সবই
6: অ্যাক্সিডেন্ট। জানো ব্যারিস্টার, সবচেয়ে বড় অ্যাক্সিডেন্ট হচ্ছে মেম সাহেবের মেয়ে হয়েও আইভি কৃষ্ণ পূজা করে।
8: আশ্চর্য, আইভিকে কৃষ্ণ পূজা করতে কে শিখিয়েছে?
9: এমন সূর্য ওঠা দেশের মেয়ে হয়ে আমি আমাদের রাধা কৃষ্ণের নাম গান করব না? আমি শুনেছি দাদু আজও কৃষ্ণ পূজা না করে জল খান না।
6: চুপ কর বেবি, কে তোকে এসব কথা বলেছে?
9: তুমি বলেছো ড্যাডি, ড্রিঙ্ক করে যখন তোমার মন ভারসাম্য হারায় তখন তুমি আমাকে কাছে ডেকে বলেছো।
6: ও স্টপ বেবি, স্টপ স্টপ স্টপ, যা খুশি তুই তাই বলে যাচ্ছিস।
8: যা খুশি তাই নয় ব্যানার্জি, এসব কথা তুমি বলেছো।
6: ব্যারিস্টার,
8: তুমি তুমি, কারণটা কি জানো? নীলকণ্ঠ স্মৃতিরত্নের রক্তধারা ভেতরে ভেতরে সে তার কাজ ঠিক করে যাচ্ছে, তাই আজও তুমি পুরোপুরি সাহেব হতে পারোনি। আচ্ছা আমি এখন চলি।
10: আরে বেবি, কৃষ্ণ নাম শুনলে অশান্ত মন শান্ত হয়?
9: হয় ড্যাডি হয়।
10: মনের না না রে বেবি, না না না, আমাকে আমাকে কেউ ফোলাতে পারবে না। আমার সেই লাল পাড় শাড়ি পরা মাকে, আমার সেই ওল্ড ফুল বাবাকে, আমার সেই গ্রামের মাটিকে আমাকে কেউ ভোলাতে পারবে না। আমার বুকের এই জ্বালা, আমার বুকের এই যন্ত্রণা।
11: তুমি না বিলেত ফিরো তাই চেয়েছ অফিসার, সঙ্গের মতো দাঁড়িয়ে চিৎকার করতে তোমার রুচিতে বাঁধলো না।
9: ড্যাডি চিৎকার করছে না মামে, আমাকে কীর্তন গান শোনাবার কথা বলছিলেন। তোমাদের হোলি বাইবেল পাঠের মতো কীর্তনও পবিত্র।
11: সেটা মামে, রিমেম্বার আইবি, এই ক্যালকাটা সিটি ইংরেজের শহর।
6: না, কলকাতা বাঙালির তথা ভারতীয়, ইংরেজ চলে গেল কলকাতা কলকাতাই থাকবে।
11: ব্রিটিশ সরকারের এমপ্লয় হয়ে তুমি বলছো ইংরেজ ক্যালকাটা ছেড়ে যাবে? আই শ্যাল রিপোর্ট টু আওয়ার গভর্নর।
9: কাশ ইংরেজ গভর্নর তোমার কেউ নয় মামে, তিনি ইউরোপিয়ান,

0: তুমি অ্যাংলো ইন্ডিয়ান, দুটোই অনেক প্রভেদ। তোমাকে ওরা মনে করেন
1: কি,
0: তুমি না ভারতীয় না ইংরেজ, জাতীয়তা বলে তোমার কিছু নেই।
2: প্যামেলা, ছি প্যামেলা ছি, ভুলে যেও না যে বেবি বড় হয়েছে। বেবি বেবি, তুই আমার কাছে আয়, বেবি আমার কাছে আয়।
0: না না দাদি, আমি আমার স্টাডি রুমে যাচ্ছি।
2: দেখে শোনো, আজ একটা চিঠি পেয়েছি, আমার ভাই মৃগাঙ্ক কলকাতায় আসছে আমার সঙ্গে দেখা করার জন্য।
1: তোমার ভাই? তুমি ত্যাজ্য পুত্র? আমাদের কে?
2: সে তোমার কেউ না হলো আইভির কাকু, কারণ মৃগাঙ্ক খাঁটি বাঙালি এবং হিন্দু।
1: ননসেন্স,
2: আশা করি তার ঘর থেকে হিন্দুয়ানির ভূত নামাতে তুমি চেষ্টা করবে না।
1: কাকুজি, ও কাকুজি, আচ্ছা কোথায় গেল বলো দেখি মেয়েটা।
3: বাবা, তোমার কি ভয় বৌদি?
0: ও ঠাকুরজি, তুমি, আমি ভেবেছিলাম।
3: হ্যাঁ হ্যাঁ, বাগনই ভাল্লুক নই, আমি তোমার এমি পাস বরের ছোট্ট বোন।
1: এইবার ঠাকুর জামাই সুজয় কুমার একবার এলে হয়, তাকে বলবো আপনার প্রাণাধিকে কুসুম কলিকা বউ মায়া রানী খুব অসভ্য।
3: যেমন
1: পতি বিরয় সতীরা যেমন হয় আর কি, মুখে সব সময় খালি বর বর আর বর।
3: বৌদি।

0: কান্ত বিহনে যথার মলিন কামিনী, যেমন
1: যেমন
0: সুজয় বিহনে যথা মলিন মায়ারানী।
1: ঠাকুর মশাই, আপনি কিন্তু অনেকদিন পরে এলেন।
0: অনেকদিন পর এলাম। যেদিন মায়ারানীর প্রাণবল্লভ সুজয় কুমার আসবে, সেই দিন তোমাদের সবার হাসির হাতের হাসির ভাগ নিতে আবার আমি আসবো মা। আবার
2: আমার আবার বর, ভারী তো বর।
1: কেন ঠাকুরজি, ঠাকুর জামাইকে তোমার বড় পছন্দ। গানের দলে একটু করে বলে কথাবার্তাও কেমন মিষ্টি, যেমন আমুদে তেমন সরল, মনে কোনো গোল নেই।
2: ছোটদা বলে পাগল তবু মানুষ, মায়ার স্বামী হলো ছাগল।
1: ঠাকুরজি, না না, আজ আমি ওকে বলবো
2: না বৌদি। আর সত্যি তো, কাজ বলতে উনি কিছুই করেন না, বাপের ঘাড়ে আছেন।
1: তোমার ছোটদাও তো কোনো কাজ করেন না ঠাকুরজি, আজও তো বাবার খাচ্ছে।
2: তবু সে এম এ পাস।
1: আমি তাকে বুঝিয়ে দেব, এম এ পাস লোকেরও ভুল হয়। এই রে বাবার বোধহয় পুজো হয়ে গেল, আমি যাই ঠাকুরজি।
2: তোমার মুখে ফুল চন্দন পড়ুক বৌদি, এখন থেকে আমিও ভাববো যে আমার স্বামী মানুষ।
3: অমানুষ অমানুষ, যাকে বলে একেবারে স্কাউন্ডেল।
2: ছোটদা
3: কে? ও মায়া,
2: কি হয়েছে ছোটদা, কার কথা বলছো?
3: না না না, কিছু না কিছু না রে। ওই ইয়ে ওই বাবা কোথায়? বাবা
2: বাবা আছেন পুজোর ঘরে। বলো না ছোটদা কি হয়েছে।
3: আসল কথা কি জানিস, তোর দিকে তাকালে আমার বড় দুঃখ হয় রে। বরপণের দরুন হাজার টাকা বাকি আছে বলে তোর শ্বশুর দুবছর আগে তোকে এ বাড়িতে পাঠিয়ে দিলে। মায়া মায়া, তোর শ্বশুর এই ভজগোবিন্দ চাটুর্যে একটা কষায়।
2: ও সব কথা থাক ছোটদা, আমি বৌদির কাছে যাই।
4: নারায়ণ নারায়ণ
3: বাবা,
4: সব অপরাধ আমার।
3: বাবা
4: যাকে, তুমি তাহলে কি স্থির করলে মৃগাঙ্ক? আমার কাছে তুমি 7 দিনের সময় চেয়েছিলে, বলো স্কুল মাস্টারি করবে?
3: আমি ভেবে দেখলাম বাবা।
4: অসংকোচে বলো।
3: এম এ পাস করে সামান্য স্কুল মাস্টারি করার ইচ্ছে আমার নেই।
4: সংসারের অবস্থা জানো, ঘরেও ভাত নেই, আমারও আর খাটবার ক্ষমতা নেই।
3: জানি বাবা, তাই তো আমি চাই অনেক বড় চাকরি।
4: কিন্তু এই পাড়াগাঁয়ে বড় চাকরি পাবে কোথায়?
3: পাড়াগাঁয়ে থাকবার মোহ আমার নেই বাবা, আমি চাকরি করব কলকাতায়।
4: কলকাতায়? বুঝতে পেরেছি, আধুনিক সভ্যতা তোমাকেও হাত ছানি দিয়ে ডাকছে।
3: বাবা বাবা, দাদার মতো আমি অস্থির চিত্ত নই।
4: চিত্ত অস্থির হওয়ার মতো সুযোগ তোমার জীবনে এখনো আসেনি মৃগাঙ্ক।
3: আমি বিবাহিত দাদার মতো।
4: থাক থাক, তোমাকে বাধা দেব না, কিন্তু কলকাতায় গিয়ে থাকবে কোথায়?
3: আগে আমার ওই বন্ধু অনঙ্গ, ওর মেশে গিয়ে উঠবো ভাবছি।
4: ও আচ্ছা, বড় সাহেব নাকি কলকাতায় বদলি হয়ে এসেছেন?
3: আমি আমি জানি না বাবা, তিনি আমার কে। আমি শুধু সবসময় মনে রাখবো মহাজ্ঞানী নীলকণ্ঠ স্মৃতিরত্ন আমার বাবা।
4: কল্যাণ হোক কল্যাণ হোক, অনুমতি দিলাম মৃগাঙ্ক, তুমি কলকাতায় যাও। ঠাকুর ঘরে যাই, মনটা আমার বড় চঞ্চল হয়ে পড়েছে
3: বাবা।
4: না না না, কলকাতায় যেতে যখন একবার অনুমতি দিয়েছি তখন প্রত্যাহার করতে আর পারবো না। আমি শুধু ঠাকুরকে ডেকে বলবো, ঠাকুর আমার একটি চাঁদকে রাহু গ্রাস করেছে, এই মৃগাঙ্ক চাঁদে যেন আর গ্রহ না লাগে।
3: বাবা না না না, অহিভূষণদের কথা শুনে আমি দাদার সঙ্গে দেখা করব না, উচ্চাসা আমার জন্য নয়। অহিদাকে গিয়ে বলে আসি।
5: টাকা এনেছি মৃগাঙ্ক।
3: কে?
5: এই নাও টাকা।
3: আপনার টাকার আমার দরকার নেই।
5: দরকার নেই?
3: না।
5: অন্য কোথাও টাকা পেয়েছো?
3: না কোথাও আমি চাইনি।
5: আমি থাকতে কেন অন্যের কাছে হাত পাতবি? ভাগ্য ভাগ্য ভাগ্য, নিজের ছেলে পুলে নেই যে বিষয় সম্পত্তি ভোগ করবে।
3: আপনার না থেকে আপনার ভাইয়ের আছে।
5: সে তো ছেলে নয় মেয়ে। তবে মা চন্দ্রিমা আমার মেয়ের মতো মেয়ে, রূপে উদ্ভাসী, বিয়ের পাত্রী হিসেবে তোমার মতো আধুনিক যুবকের যেমনটি পছন্দ।
3: আধুনিক যুবক হলো আমি বিবাহিত যুবক অহিদা।
5: কলকাতায় গিয়ে অন্তত কাউকে বলো না যে তোমার বিয়ে হয়েছে, যাহা লজ্জা পাবে। আর আর আমার মন বলছে তুমি পারবে, খুব বড় চাকরি পাবে তুমি।
3: পাবো?
5: হ্যাঁ
3: বড় চাকরি পাবো
5: নিশ্চয়ই।
3: বাবাকে খুশি করতে পারবো?
5: হ্যাঁ।
3: সংসারে শ্রীবৃদ্ধি আনতে পারবো?
5: নিশ্চয়ই পারবে। তোমার দাদা একটা জেলার মাথা, চেপে যদি ধরতে পারো তাহলে তোমার হিলে হয়ে যাবে। না না ভায়া, ধরো ধরো।
3: কত টাকা?
5: এবার তাহলে এবার তাহলে আসি ভায়া।
3: কত টাকা?
5: আজ আবার সরলার কথা বেশি করে মনে পড়ছে। যাই
3: কে?
1: আমি গো, আমি।
3: তবু ভালো, এতক্ষণে দেখা মিলিল প্রিয়া।
1: তোমাকে এক্ষুনি একবার নয়নজুলি যেতে হবে।
3: নয়নজুলি?
1: হ্যাঁ, তুমি যেমন করে পারো ঠাকুর জামাইকে বাড়িতে নিয়ে আসবে।
3: শেষুমার হবে না মমতা, কালকে দুপুরের ট্রেনে আমি চাকরি খুঁজতে কলকাতায় যাচ্ছি।
1: কলকাতায় যাবে?
3: হ্যাঁ।
1: কেন, এখানে কি তোমার কাজ হবে না?
3: হ্যাঁ, যে কাজ হবে তাতে পৃথিবীতে টিকে থাকা যায়, কিন্তু বেঁচে থাকা যায় না।
1: আমি তোমার কথা ঠিক বুঝতে পারছি না। বাবাকে ছেড়ে তুমি কলকাতায় যাবে?
3: উপায় নেই মমতা।
1: উপায় নেই?
3: না।
1: অথচ এক মাস আগেও বলেছো এই গ্রাম তোমার কাছে স্বর্গ।
3: মমতা, মমতা, আমি ভেবে দেখলাম যে সংসারের এই অবস্থা।
1: আমার কথায় তোমাকে জবাবদিহি করতে হবে না গো। কলকাতায় যেতে আমি তোমাকে মানাও করব না, তবে বাবার অনুমতি তুমি নিও গো।
3: বাবা কলকাতায় যেতে আমাকে অনুমতি দিয়েছে?
1: দিয়েছে?
3: হ্যাঁ।
1: তবে বাবা ঠাকুর ঘরে বসে আছেন কেন?
3: সে কি?
1: কেন বাবা চোখের কোণে জল?
3: হ্যাঁ,
1: বাবা মুখে তোমাকে অনুমতি দিল, তার মন তোমায় অনুমতি দেয়নি। তুমি বাবার মনের অনুমতি নিও গো, তবেই তোমার ভালো হবে।
3: একি একি কোথায় যাচ্ছো? মমতা শোনো, মমতা যা, শোনো মমতা, আমি তোমাদের সবাইকে সুখী করতে শহরে যাচ্ছি। ভাগ্যের সঙ্গে লড়াই করে ছিনিয়ে আনব প্রাচুর্য দিয়ে গড়া একটা সুখী সংসার।
6: মামলা করবো। বলা নেই কনেই জামাই চুরি, মানে আমার ছেলে সুজয় হরণ।
7: আমাদের
8: বিয়ে হয়েছে 5 বছর,
7: তাতে হয়েছে
8: হিসেব করে দেখেছি, এই 5 বছর যেটা আমাদের দেওয়ার কথা ছিল সেটা দিয়েছে নীলকণ্ঠ স্মৃতিরত্ন, আর তাতেই 1000 টাকা শোধ হয়ে আরো 200 টাকা তোমাদের গায়ে চেপে।
7: এক পয়সা ঘরে আনবার যার মুরব নেই তার মুখে শুধু বড় বড় কথা, মনে রাখিস আজও তুই আমাদের
8: খাস। আজ থেকে আর খাবো না, আমার ভাগের ভাতটা ঘরের বউকে দিও।
7: ঘরের বউ?
8: হ্যাঁ মা, ছেলে হয়ে শ্বশুরের কাছে আমি তো তোমাদের দেনদার করে রাখতে পারি না, তাই বুদ্ধি করে বউকে সঙ্গে করে।
7: বউ এনেছিস?
6: বউ এনেছিস? ওরে হারামে জাতা,
8: চিৎকার করো না বাবা, চিৎকার করো না। 200 টাকার কদিন বউকে খাইয়েই উসুল করে দেবো।
7: থাক থাক থাক, আদি খেতা করে আর পায়ে হাত দিতে হবে না, উঠে দাঁড়াও। মা বলি তোমার অনামুখ বাবার না হয় লজ্জা নেই, কিন্তু তোমার ভাই তো এম এ পাস, শুনি সে কন্যার যায় হুট করে পাঠালে।
9: ছোটদা আজ 7 দিন কলকাতায় গেছেন মা।
7: তা তোমারও কি হায়াপির বৃত্তি বলে কিছু নেই? কেন এসছে বাড়িতে? তুমি বিদায় হও, ছেলের আমি আবার বিয়ে দেবো।
9: দয়া করুন মা, বাবা বলেছেন ছোটদার চাকরি হলে 1000 টাকা দিয়ে যাবেন।
7: তাহলে তোমার ছোটদার চাকরি হলে টাকা হাতে নিয়ে তুমি এসো।
9: যাবেন না মা, দয়া করে আমাকে এই বাড়িতে থাকতে দিন।
7: যাও, এবেলাটা ওই গোয়াল ঘরে গিয়ে থাকো, ওখানে বসে দুটি খেয়েই রওনা হবে। আমি মায় আসিলে শাশুড়ি বলে তোমাকে খেতে দিচ্ছি।
9: মা
7: তুই হারামজাদা আবার এসেছিস?
10: আপনার ভাত মাপতে আসেনি, আপনারে কিছু দিতে আসি।
9: মাধবদা,
10: বৌদিমণি ঠিক বলেছিল, দিদিমণি তোমার শৌর শাওরি সহজে বলবে না, তাই আমার এই টাকাতে পাঠালে।
7: টাকা?
9: বৌদি কেমন করে টাকা পাঠালে?
10: নিজের গায়ের গয়না বান্ধা রাখে।
6: বেঁচে থাক ওরে ছোট বউ, বেঁচে থাক।
8: সতীলক্ষ্মীর চোখের জলে ভেজা টাকা আমি তোমাদের হাতে দিতে দেব না।
6: দূর হয়ে যা হারামজাদা।
8: আমি দূর হয়ে গেলে অর্ধেক রাজত্ব পাবে না বাবা, তাই আজ থেকে আমি এই গোয়াল ঘরটার পাশে ভাঙা ঘরটায় থাকবো।
9: না না, আমার জন্য তোমাকে কষ্ট করতে হবে না।
8: আগে রাজকন্যার সঙ্গে আমার বিয়ে হোক, তারপর আমি তোমার ঘাড় ধরে বিদায় করে দেবো। তার আগে পর্যন্ত তুমি আমার সঙ্গে এই ভাঙা ঘরে থাকো আর ফুটপুরো খাও, তারপর যদি কাজ পাই বরাতে তোমার রাজভোগ।
7: আপনার
3: এখানে আমি জলটুকু পর্যন্ত খাই না জানেন?
7: বড় চাকরি তুমি চাও না? চাও না জীবনকে এনজয় করতে? তুমি কি চাও না তোমার বাড়ি গাড়ি
11: ব্যাংক ব্যালেন্স হোক,
12: এইসব কি না চায়,
11: ইচ্ছে করলে তুমি সব পেতে পারো।
12: পেতে পারি? আমার আমার কল্পনা করতেও আনন্দ হচ্ছে।
11: আনন্দের উত্তেজনায় তুমি ভেসে যাবে মৃগাঙ্ক, যখন শুনবে আমি তোমাকে বিলেত পাঠাচ্ছি।
12: বিলেত?
11: ইয়েস।
12: আপনি আমার সঙ্গে তামাশা করছেন না তো?
11: নাচি বয়, তুমি শুধু একটা কাজ করবে।
8: হ্যাঁ বলুন, কি করতে হবে?
11: বিয়ে।
12: বৌদি?
11: খ্রিস্টান নয়, বামুনের মেয়ে। চন্দ্রিমাই হবে তোমার জীবনের সব উন্নতির ভায়া মিডিয়া। এসো মৃগাঙ্ক, আমি তোমাকে আলট্রা মডার্ন হওয়ার লেসন দিই। কাম অন না বৌদি, স্মার্ট, কুইক, কাম অন। মা লক্ষ্মীর প্রসাদ খাবি না শুন।
13: মিস আইভি, হাউ ফান, কপালে চন্দনের ফোঁটা, লাল পার শাড়ি।
11: আমি নিজে লক্ষ্মী পুজো করেছি নীরেন বাবু, আসুন প্রসাদ খাবেন।
13: প্রসাদ প্লিজ আইভি, অন্য কথা বলো, এইসব ওল্ড সেন্টিমেন্ট আবার পছন্দ না?
11: অথচ আপনি আমাকে দেখে পছন্দ করেছেন।
13: হ্যাঁ, বহু মেয়ের সঙ্গে আমি মেলামেশা করি, তাদের মধ্যে তুমি অন্যতম।
11: আপনি অন্যতম?
13: তাই নাকি তুমি বলছো?
11: আমার মামি বলেন তার চোখে আপনি সাগর সেচা মানিক।
13: আর তোমার চোখে?
11: মানিক পাশ্চাত্য সভ্যতার পচার ডোবায় পরে হাবুডুবু খাচ্ছেন।
13: তুমি দেখছি দারুণ রাগ করেছো। জানো জানো তোমার মাম্মি কি বলেছে?
11: আপনাকে সঙ্গ দান করতে বলেছেন।
13: চলো আমরা দুজনে গাড়ি করে কোথাও পালিয়ে যাই। ভালো যেখানে অস্পষ্ট, ছায়া যেখানে রমণীয়, লতা গুল্ম যেখানে তৈরি করছে অন্তরঙ্গ হর অন্তরাল, সেখানে তুমি বসবে আবার বুকে মাথা দিয়ে।
11: এই আপনি কি বলছেন? বিয়ের আগে পাপ, অন্যায়, ব্যভিচার,
13: এইটাই পাশ্চাত্য কালচার।
11: না না,
14: চমৎকার চমৎকার চমৎকার।
11: কি চমৎকার দাদি?
14: তোর এই লাল পাট শাড়ি
11: দাদি,
14: জানিস বেবি, এমনি এমনি লাল পাট শাড়ি পরতেন আমার মা। কপালে থাকতো এত বড় সিঁদুরের টিপ, হাতে দুগাছি লাল শাখা।
11: ডাডি, ডাডি তুমি কাঁপছো কেন? ডাডি
14: তুই কাঁপাচ্ছিস, নটি গার্ল তুই কাঁপাচ্ছিস। মিসেস প্যামেলার মেয়ে হয়ে কেন পড়েছিস সেই লাল পাড় শাড়ি? তুমি একটু দাঁড়াও নিরেন, তুমি একটু দাঁড়াও, বেবিকে তুমি ভালো করে লেসন দাও। লেট মাই ডার্লিং প্যামেলা থিংস বেবি ইজ 200% আলট্রা মডার্ন।
13: লেসন? আমার বন্ধু মেজর রবার্টসন বলে নাইট ক্লাব না ঘুরলে বাঙালি মেয়েরা বিলিতি সভ্যতা রপ্ত করতে পারে না। অতএব বিয়ের পর মিসেস আইভি রে হবে নাইট ক্লাবের মুখিরানী।
11: না না, কেন কেন ডারি তুমি এই ভয়ঙ্কর সাহেবের সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হয়েছো? কেন কেন কেন?
14: এর চেয়ে আরো ভয়ঙ্কর, আরো দুর্দান্ত সাহেব তোর জীবনে আসবার আশঙ্কা আছে বলে
11: ডারি
14: ওই চক্রবর্তী আমার ব্রাহ্মণত্ব চিবিয়ে খেয়ে নিয়েছে। আমারও তো ইচ্ছে ছিল তোর সঙ্গে যার বিয়ে হবে সে হবে তোর কাকু মৃগাঙ্কের মতো ধুতি পাঞ্জাবি পরা খাঁটি বাঙালি।
11: জাস্ট সি ম্যাজিস্ট্রেট।

0: ডিয়ার মৃগাঙ্ক এখন খাঁটি সাহেব।
1: মৃগাঙ্ক
2: কাকু, এ তুমি কি করেছো কাকু? এই পোশাক পরে তুমি কেমন করে আমার দাদুর সামনে কি দাঁড়াবে?
0: দাঁড়াবার দরকার হবে না, তুই চুপ কর।
1: দরকার হবে না? তুমি কি জানো একজন ওল্ড ফুল তার জমি বিক্রি করে মৃগাঙ্ককে এমএ পাস করিয়েছে?
3: দাদা আপনি আমাকে ভুল বুঝবেন না, আমার একটা লাইফ আছে, আমিও চাই যশ অর্থ প্রতিষ্ঠা, আর তা পেতে গেলে
2: বলো বলো তোমাকে কি করতে হবে?
3: আমাকে আমাকে বিলেট যেতে
1: মৃগাঙ্ক। Yes, I must go.
2: কাকু,
1: my dearest জীবন সঙ্গিনী একটা হিন্দুয়ানির ভূতকে গুলি করে মারতে পেরেছে। Now the question. প্যামেলার বাবার মানি ব্যাগ আমাকে বিলেত পাঠিয়েছিল, কিন্তু তোমাকে বিলেত পাঠাবে কে?
4: এখানেও আমি শশাঙ্ক। এবার বিমান বিহারীর মানি ব্যাগ মৃগাঙ্ককে বিলেত পাঠাবে, তার মেয়ে চন্দ্রিমা হবে মৃগাঙ্কের বউ।
1: চন্দ্রিমা এ বিয়ে কিছুতেই
4: হবে হবে হবে হবে, বাগদান হয়ে গেছে, 3 দিন পরে রেজিস্ট্রি হবে।
1: চুপ করো এই চক্রবর্তী, নইলে এখনই তোমাকে আমি গুলি করে মারবো।
3: গুলি তাহলে আগে আমাকে করতে
1: হবে। মৃগাঙ্ক নারে, না না না, সেই ওল্ড ফুলের জন্য আজকে আমার কাঁদবার কোনো অধিকার নেই, আমি আমি যে তেজ্য পুত্র। মৃগাঙ্ক আমি তোকে আশীর্বাদ করছি ভাই, তোকে যেন কোনোদিনও বাবার তেজ্য পুত্র হতে না হয়, সে জ্বালা যেন তোকে সহ্য করতে না হয় ভাই, তোকে সহ্য করতে না হয়।
3: দাদা বৌদি বন্ধ করে দিন, এ বিয়ে বন্ধ করে দিন। ওই দেখুন করুণ চোখে একজন কাঁদছে।
2: তুমি বিলেতে যাবে?
3: হ্যাঁ বৌদি, আমি আমি বিলেতে যাব।
2: মাসে 2000 টাকা রোজগার করব।
3: 2000 টাকা আমি রোজগার করব।
4: তৃপ্তি, এতদিন আমার তৃপ্তি। সরলা সরলা সরলা তুইও তৃপ্ত, নীলকণ্ঠ স্মৃতিরত্ন চক্রবর্তী বাড়ির মেয়ে হলো তোমার পুত্রবধু।
5: যে আমি রাজা গজা এনেছি মাছলি তাজা, এখন আমি জামাই শুধু এলাম শ্বশুর বাড়িতে, এনেছি মাছলি তাজা।
2: খালি হাতে বুঝি কোন সময় আসতে নেই ঠাকুর জামাই?
1: ছোটদার সংবাদ কিছু জানেন?
6: সংবাদ এসে গেছে ছোটদা বাবু, সংবাদ নেই, কলকাতার একটা বাবু এসেছে।
2: কলকাতা থেকে একটা বাবু এসেছে?
6: ও মনে পড়েছে মনে পড়েছে, ওই অনঙ্গ চৌধুরী। হ্যাঁ অনঙ্গ চৌধুরী,
2: ও সেই কলকাতার বন্ধু, এক মেসে থাকে, নিশ্চয়ই নিশ্চয়ই ওর অসুখ হয়েছে।
6: ওমা
2: বাবা,
6: পুজো শেষ হলো না মা।
2: কেন?
6: পঞ্চপ্রদীপ আমার হাত থেকে মাটিতে পড়ে নিভে গেল।
2: ঠাকুর জামাই এসেছেন বাবা।
6: সুজয়
1: আগে, হ্যাঁ
6: কল্যাণ হোক, বাড়ির সবাই ভালো আছেন?
1: আগে হ্যাঁ,
6: আমার মায়ারানী ভালো আছে?
1: আগে হ্যাঁ।
2: কলকাতা থেকে অনঙ্গ বাবু এসেছেন।
6: শুভমস্তু।
7: শুভ সংবাদ নিয়ে আমি আপনার কাছে আসতে পারিনি।
6: বলো বলো বাবা, তুমি মৃগাঙ্কর হিতাকাঙ্ক্ষী বন্ধু, এক মেসে থাকো।
7: না, মৃগাঙ্ক আমার কাছে আসে না, মেসেও সে থাকে না।
1: মেসেও থাকে না? তবে কোথায় থাকে?
7: আপনারই বড় ছেলে ওই শশাঙ্ক মোহনের বাড়িতে।
6: ওইখানে আছে? বৌমা কোথায় তুমি একবার শুনে যাও।
7: জ্যাঠামশাই আমার সব কথা শেষ হয়নি। জ্যাঠামশাই জ্যাঠামশাই মৃগাঙ্ক পুনরায় বিয়ে করে শ্বশুরের টাকায় বিলেত চলে যাচ্ছে।
6: এবার আমার বুকের হাড় পাঁজর ভেঙে গুড়িয়ে গেল, এই জন্যই পঞ্চপ্রদীপ তুমি আমার হাত থেকে মাটিতে ফেলে দিলে চক্রধারী।
7: জ্যাঠামশাই,
6: বৌমা বৌমা কোথায় তুমি? মহাপাপিষ্ট স্বামী তোমার মুখের হাসি কেড়ে নিয়ে বিলেত যাচ্ছে, অভিশাপ দাও বৌমা অভিশাপ দাও।
2: তা সুখেই আমি সুখী বাবা, আমি যাই বাবা।
6: বৌমা।

0: Just wait.
1: আপনাকে কি বলে ডাকবো ভেবে পাচ্ছি না।
2: মৃগাঙ্কু
1: ছিলেন অহিদা, হয়ে গেলেন জ্যাঠা শ্বশুর।
2: মৃগাঙ্কু
1: বলুন কেন হলে?
2: চুপ করো, এখনই অতিথিরা এসে পড়বে।
1: স্বীকার করি উচ্চাসাদ দীপ আমার মনে মিটমিট করে জ্বলছিল, কিন্তু আপনি আপনি প্রথম থেকে আমার মনের কামনা শুলতে বাড়িয়ে বাড়িয়ে দিয়েছেন। কিসে কি হয়ে গেল বোঝবার আগেই আমি দেখলাম সব হারিয়ে বসে আছি।
2: মাথা গরম করো না, ভেবে দেখো আমি তোমার উপকারই করেছি। ওই দেখো, ওই দেখো, চন্দ্রিমা তোমাকে খুঁজছে।
1: কিন্তু মমতা মুই আমাকে খুঁজলেও পাবে না।
2: চুপ করো, সর্বনাশ হবে।
3: আশ্চর্য, তুমি এখানে? আমার বান্ধবীরা তোমাকে দেখতে এলো আর তুমি চলে এলে, এসো বলছি।
2: যাও বাবা মৃগাঙ্কু, যাও।
1: ঈশ্বর, তুমি দেখো আমি অসহায়।
3: এখন থেকে আমি তোমার সহায়, তোমার চলার পথে আমি তোমায় আলো দেব।
4: একজনের বুড়ো রক্ত খুশিতে জমে একবারে বরফ হয়ে যেত।
3: মৃগাঙ্ক, একে তোমার কেউ
1: না বোধি? না না, আমার কেউ না, আমার কেউ নয়। তবে আমার বিশেষ চেনা জানা। আপনি ওই পাশের ঘরে চন্দ্রিমার কাছে যান, আমি এক্ষুনি যাচ্ছি। আপনি যান না, যান না।
3: ননসেন্স।
1: সুজয়, সুজয় ভাই, আমার অনুরোধ।
4: হঠে যেন হরি না ভাঙা হয়। বিলেত যা জাহাজ বুঝি তীরে এসে ফিরে যাবে। বাহ, এই তো আধুনিক ছেলের মতো কাজ। কোথাকার কোন সেকেলে বাবা, তার জন্য ম্যালেরিয়া দ্বীপ ফাড়া হয়ে পড়ে থাকবেন কেন?
1: থামো, তুমি এখানে কেমন করে এলে?
4: অনঙ্গবাবু বেশ মহাশয় লোক, সোজা গেলেন হরিণাবিগণে, সবিস্তারে সবকিছু বললেন।
1: অনঙ্গ বাবা তাহলে সব শুনেছেন? বলো বলো বলো, শুনে তিনি কি করছেন?
4: সমুদ্র মন্থন করে বিষ উঠলে শিব যা করেছিলেন তাই করলেন। আপনার ঢালা বিষ গলায় রাখলেন, তারপর এক মুঠো ভাত গালে দিয়ে কাঠ ফাটা রোদ্দুরে বেরিয়ে গেলেন।
1: কোথায়
4: কাজ ভিক্ষে করতে?
1: সুজয়,
4: বড় ইচ্ছে ছিল হাটেই আমি হাড়ি ভাঙব, কিন্তু আপনার গেঁয়ো বউ দিয়েছে মাথার দিব্যি।
1: না না না না, আমি শুনবো না, আমি কোনো কথা শুনবো না। কি আমি চেয়েছিলাম আর কি আমি পেলাম, সে শুধু আমার নিজেরই থাক, সবাই জানুক আমি হৃদয়হীন।
4: আচ্ছা এবার তাহলে আসি। কে মা তুমি?
5: আমার বাবার নাম শশাঙ্ক মহল।
4: বর্দার মেয়ে তুমি?
5: আরো বড় পরিচয়, আমি মহাজ্ঞানী নীলকণ্ঠ স্মৃতিরত্নের নাতনি।
1: আইভি, না না, আমি যাই।
5: পিসে মশার সঙ্গে তোমার সব কথা আমি শুনেছি, তাই আমি কাউকে কিচ্ছু বলবো না, শুধু ড্যাডিকে বলবো। সূর্য ওঠা দেশের মেয়ে আমার কাকিমা, তাকে আমি প্রণাম করতে যাব।
4: আর একটা কথা, মমতা বৌদি নোয়া জোড়া পাঠিয়েছে দিদি হয়ে ছোট বোনকে, এই তার আশীর্বাদ, এই তার আশীর্বাদ।
6: আমি জানতে চাই, কাল পার্টি থেকে সিন ক্রিয়েট করে চলে এলে কেন?
7: এতক্ষণ পরে সে কথা জানার মতো তোমার সময় হলো? এটা এটা সত্যি কথা বলো তো প্যামেলা। মৃগাঙ্ক কি হাসছে, কথা বলছে? চন্দ্রিমার সঙ্গে ভালোভাবে মিশতে পারছে?
6: কেন পারবে না, তার চোখে এখন অনেক স্বপ্ন। মৃগাঙ্ক পাগল নয়।
7: পাগল? পাগল তাহলে বোধ হয় আমি, এত চেষ্টা করেও কিছুতেই ভুলতে পারছি না সেই ওল্ড ফুলের মুখ। মৃগাঙ্ক কোল্ড ব্রেনের ক্রিমিনাল, তাই সে সব ভুলতে পারে। ইজ মোর মোর মডার্ন দেন পাগল শশাঙ্ক মোহন।
6: আমি জানতে চাই মৃগাঙ্ক কি করেছে।
5: সোনার বাংলার একটা সোনার মেয়েকে কাকু কাঁদিয়েছে মামে।
6: আইভি,
5: কাকু বিবাহিত, দেশে তার স্ত্রী আছেন,
6: বিয়ে হয়েছে।
7: এইবার বলো তো প্যামেলা, সেদিন যদি আমি সিন ক্রিয়েট করে চলে না আসতাম, তাহলে উৎসবের আলো কি নিভে যেত না? ওই চক্রবর্তী এত বড় শয়তান, সব জেনেও সে বিমানকে কিছুই জানায়নি।
6: মিস্টার চক্রবর্তীর উপর আমার শ্রদ্ধা বেড়ে গেল, সত্যি তিনি ম্যাডার্ন।
7: প্যামেলা,
6: আমি আশা করব অসভ্য গেইয়া স্ত্রীকে মৃগাঙ্ক ভুলে যেতে পারবে।
5: নিজে নারী হয়ে তুমি কি

0: বুঝো মামি?
1: আমার জীবনের প্রথম কথা কালচার, শেষ কথাও কালচার।
2: এই ভুয়ো কালচার থেকে যদি কিছুদিনের জন্য দূরে সরে থাকতে পারতাম।
0: যাবে ড্যাডি, যাবে, আমি তোমাকে নিয়ে যাব।
3: কোথায় নিয়ে যাবি?
0: যেখানে দোয়েল শ্যামাশিস দেয়, ক্লান্ত ঘুঘু পাখি দুপুর বেলা ডাকে, যেখানে আজও আছেন আমার দাদু, মমতাময়ী কাকিমা।
2: না,
3: আমি জন্মভূমি গ্রামের মাটিতে আমার পা দেবার কোনো অধিকার নেই।
0: ড্যাডি, তবে তুমি আমাকে অনুমতি দাও, আমি দাদুকে দেখব, কাকিমাকে দেখব, অনুমতি দাও ড্যাডি, আমি দেখা করে চলে আসব।
3: দিলাম। বেবি, বেবি, যদি পারিস তো আমার ভিটের মাটি আর আমার আমার বাবার পায়ের ধুলো তোর আঁচলে করে আমার জন্য একটু নিয়ে আসিস বেবি। সেই ধুলো আমি আমার মাথায় রাখবো রে বেবি, আমি আমার মাথায় রাখবো।
4: ঠাকুর মশার মান বুঝি আর থাকে না
0: কেন গো?
4: এই মাত্র বৃন্দাবন কুণ্ডুর সঙ্গে আমার দেখা হয়েছিল, সে বললে তার ধারের 20 টাকার জন্যই সে পঞ্চায়েতে নালিশ করবে।
0: নালিশ করবে? যাও যাও, তুমি এক্ষুনি ধারের টাকা শোধ করে দিয়ে এসো।
4: টাকা? কিন্তু টাকা দেবে কে? না,
0: আমি দেব টাকা, শুধু বাবা যেন জানতে না পারে।
4: আপনি?
0: হ্যাঁ, আমার মায়ের দেয়া শেষ সম্বল, এই সোনা বাদানো নোয়া আছে,
4: ঔদিমনি,
0: এটা অন্নদা কর্মকারের কাছে বিক্রি করে ধারের 20 টাকা তুমি শোধ করে দিয়েছো মাধবদা।
4: ঠাকুর বাড়ির লক্ষ্মীর হাতের সোনা বিক্রি হয়ে যাচ্ছে, এ কথা আমি কাউরে না
0: কি মা? তুমি?
5: আমি আইভি।
0: তুমি? তুমি? তোমাকে দেখে যে আমার কি আনন্দ হচ্ছে বাবা। বাবা, বাবা শিগগির আসুন বাবা, বাবা দেখবেন, আসুন বাবা, কে এসেছে দেখুন, আমাদের ঘরের মেয়ে ঘরে ফিরে এসেছে বাবা। প্রণাম করো মা আইভি। এই তোমার দাদু।
6: দেখি দেখি দিদি ভাই, তোমার মুখখানা একটু ভালো করে দেখি। এ আমি কি দেখছি? কপালে চন্দনের ফোঁটা, পরনে লাল পাড় শাড়ি। না না, আর আমার কোনো চিন্তা নেই, ছেঁড়া মাধুরী আমি তোকে বসতে দিতে পারবো, আমার ঘরের খুঁতকুড়ো তোকে ঠিক খেতে দিতে পারবো।
5: ঠাকুর বাড়ির খুঁতকুড়োই আমার কাছে মহাপ্রসাদ দাদু, তবে আজ আমার খেতে নেই দাদু, শিবের নামে আমি ব্রত করেছি, যিনি আপনার নাজ জামাই হবেন তিনি ভয়ঙ্কর সাহেব, অনাচারে তার শেষ নেই।
6: অনাচার করে? না না না, এ তো ভালো নয়।
5: ভালো মন্দের আমি বাইরে দাদু, মায়ের ইচ্ছার কাছে নিজেকে আমি বলি দিয়েছি, আপনি শুধু আমাকে আশীর্বাদ করুন, আমি যেন আদর্শ ভ্রষ্টা না হই।
6: ওরে আমি কে? কৃষ্ণ তোকে আদর্শ ভ্রষ্টা করবেন না, সব সময় তুই কৃষ্ণ নাম কর।
7: নীলকণ্ঠ,
6: জ্ঞানদা,
7: শুনলাম কলকাতাতে নাকি কে এসেছে।
6: হ্যাঁ,
7: তা কে এসেছে কলকাতা থেকে?
6: কে জানো? আমাদের শশাঙ্ক মোহনের মেয়ে।
7: শশাঙ্ক মোহনের মেয়ে?
6: হ্যাঁ, জানো জ্ঞানদাস, আমার নাতনির কাছে কৃষ্ণ নাম হলো জপমালা।
0: হ্যাঁ,
7: পূর্ব পূর্ব।
6: জ্ঞানদাস, তুমি আমার নাতনিকে একটা নাম গান শুনিয়ে দাও।
7: আচ্ছা আচ্ছা আচ্ছা। কৃষ্ণ নামের নামাবলী, জড়ায় অঙ্গে ভজ মন দিবানিসী।

0: আজ আমি চলি দাদু। আরেকটা কথা, ছোট কাকু কাল বিলে চলে যাবেন, তাকে আমি এখানে আসতে বলেছি।
1: আইভি,
0: আর আমার বাবার জন্য আপনার পায়ের ধুলো আর ভিটের মাটি নিয়ে যাব, তিনি আমাকে নিয়ে যেতে বলেছেন।
1: সাহেব, সাহেব আমার পায়ের ধুলো চেয়েছে।
0: বাবার ভেতরে খাঁটি বাঙালি আত্মা, তার মহাজ্ঞানী বাবার পায়ে।

0: কাছে আমি অপরাধী, সেই অপরাধ তুষানল হয়ে আমাকে দগ্ধ করছে বাবা, দয়া করে আপনি আমাকে ক্ষমা করুন।
1: মৃগাঙ্ক, নীলকণ্ঠ স্মৃতিরত্নকে যদি তুমি দুর্বল মনে করে থাকো তাহলে ভুল করেছ, আমি তোমায় ক্ষমা করতে পারবো না, কারণ আত্মসুখের জন্য তুমি আমার কুললক্ষ্মীকে কাঁদিয়েছ, তুমি তুমি দুর্বৃত্ত।
0: বাবা,
1: আমার সঙ্গে যেন তোমার আর দেখা না হয়।
0: বাবা,
1: চোখ ধাঁধানো বর্ণ তোমার মধ্যে আছে কিন্তু মনোমুগ্ধকর সৌরভ নেই। মৃগাঙ্ক, আজ থেকে আমার কাছে তুমি একটা কাগজের।
0: বাবা বাবা বাবা, আমি আমি কাগজের ফুল।
2: হ্যাঁ হ্যাঁ, আত্মদর্শনে আয়নায় আমি আমার নিজের মুখ দেখতে পাচ্ছি। না না, এই গায়েব, এই মুখ আমি কাউকে দেখাবো না, কাউকে নয়।
3: একটু দাঁড়াও না গো।
0: কে?
3: আমি
0: মমতা।
3: দাঁড়াও, আগে তোমাকে প্রণাম করি।
0: তুমি আমাকে প্রণাম করতে পারলে?
3: ভক্তের চোখে ভগবান তো সবসময় ভগবান, তোমার সুখেই আমি সুখী। আমার ছোট বোন চন্দ্রিমা কেমন আছে গো?
0: মমতা,
3: বিলেত থেকে ফিরে তোমরা দুজনে একসঙ্গে এসো, যদি বেঁচে থাকি আমি তোমাদের নিয়ে আনন্দ করব।
0: তুমি বাবার চেয়েও নিষ্ঠুর। না না, আমার মনে হয় তুমি পাথরের দেবী।
3: পাথরের দেবী? এই জীবনে তোমার কাছে আমার এই পরিচয়টাই থাক। তুমি রক্ত মাংসের মানবী চন্দ্রিমাকে নিয়ে সুখী হও, আমার অধিকার, আমি স্বেচ্ছায় দান করি।
0: মমতা,
3: ছাড়ো ছাড়ো, হাত ছাড়ো।
0: ও আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। চোখে তোমার এক বিন্দু জল দেখলাম না মমতা, যদি পারো আমার জন্য অন্তত একটু কেঁদো, তাতে তোমার দেবীত্ব ম্লান হয়ে যাবে না মমতা, তাতে তোমার দেবীত্ব ম্লান হয়ে যাবে না।
3: শোনো শোনো, তুমি
4: লজ্জা আমার মাথা কাটে যাচ্ছে চন্দ্রিমা, এখন আমি কি করব? স্বামীর কোয়ার্টার থেকে আইভি উইদাউট নোটিস চলে এলো।
5: চলে আসতে বাধ্য হয়েছে দিদি, রাত দুটোর সময়। কোন ভদ্র সন্তান মদ খেয়ে মাতাল ওই শৃঙ্খলিত করে বলুন? চার দেয়ালের মধ্যে যারা শান্তি সংসার করবে, বাইরে উশৃঙ্খল জীবন তাদের জন্য নয়।
4: চন্দ্রিমা,
5: আইভি ঘরের বউ হয়ে সংসার করতে চায়, মা হয়ে আপনি তাই ক্লাবে যেতে দেবেন না?
4: নিশ্চয়ই দেব, আমি অ্যাকমপ্লিশ লেডি।
5: দিদি,
4: আমি আশা করবো কাকি মাসে যা আইভির ব্যাপারে তুমি নাক গলাবেন না।
5: সরি, আমি তাহলে আশা করবো বিলেত থেকে আমার স্বামী ফিরে এলে আপনাকে বন্ধু বলে ডাকবেন না, আর লেসনও দেবেন না।
4: স্ট্রেঞ্জ,
5: আমাদের সমাজে দেওরের কাছে বৌদি মায়ের সমান, এই কথাটা আপনি মনে রাখবেন।
6: ব্রেভো ব্রেভো, আমি তোমাকে অভিনন্দন জানাচ্ছি, তোমার এই ব্যক্তিত্বই আমি আশা করেছিলাম।
4: তুমি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করছো।
6: ডাইরেক্ট অপমান হওয়ার দিন তোমার এগিয়ে এসেছে প্যামেলা, অনাগত যুগের পদধ্বনি আমি শুনতে পাচ্ছি, শেষে তোমার গলা টিপে ধরে বলবে ভারতের মাটিতে দাঁড়িয়ে ভারতীয় কালচার তুমি গ্রহণ করো।
5: আমি বলতে বাধ্য হচ্ছি দিদি, আজ আপনি স্ত্রী হতে পারেননি।
4: চন্দ্রিমা, ইচ্ছে করলে তুমি এখন এখান থেকে যেতে পারো।
5: দিদি,
4: তোমাকে ফোন করে বাইতে ডেকে আনাই, আমার ভুল হয়েছে।
5: আপনার ভুলে শেষ নেই, এই কথাটা জানিয়ে আমি চলে যাচ্ছি।
6: লুক আপ লুক আপ চন্দ্রিমা, মাথা উঁচু করে যাও, সত্যিই তুমি মডার্ন, আলট্রা মডার্ন কে শাশ্বত বাণী শুনিয়ে দিয়ে গেলে। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি।
4: আমি জানতে চাই, 100% গেইয়া হয়ে গায়ে ফিরে যেতে তোমার আর দেরি কত?
6: যেদিন তুমি মা হয়ে কাঁদবে, স্ত্রী হয়ে আমার এই অভিশপ্ত ললাটে হাত বুলিয়ে দেবে, পুত্রবধূ হয়ে মহাজ্ঞানী নীলকণ্ঠ স্মৃতিরত্নের পায়ের খড়ম তুমি তোমার মাথায় তুলে নেবে।
4: সেম
6: সেম বলে তুমি ঘৃণায় মুখ ফেরাতে পারো প্যামেলা, কারণ তুমিও চাইছো যে তোমার মেয়েকে ঘিরে ওইসব আলট্রা মডার্ন সাহেব সুবোধ দল ভ্যান ভ্যান করুক, কিন্তু আইভি সে যে নীলকণ্ঠ স্মৃতিরত্নের নাতনি,
7: তার চেয়ে বড় পরিচয় আজ। আইভি আমার বিবাহিতা স্ত্রী, তারপর একমাত্র আমার অধিকার।
6: নিরে
7: চলে এসো মিসেস আইভি রে।
5: না, তোমার সামাজিক জীবন আমার জন্য নয়, রাত দুটোর সময় ফিরে এসে ঘরময় ভূতের নাচ নাচবে সে আমি সহ্য

0: করতে পারবো না।
1: ও নো নো মাই ডার্লিং, ভূতের নাচ নয়, দ্যাট ইজ এ হোলা হোলা।
2: স্টপ নিরে, স্টপ আই সে স্টপ।
0: আইভি, নীরেনের কথা তোকে শুনতেই হবে।
3: আমি নিষ্প্রাণ পুতুল নই মামি, আমি হিন্দু স্ত্রী।
1: হিন্দু স্ত্রী? আচ্ছা আচ্ছা, হিন্দু স্ত্রীর দেবতা কি আইভি?
3: স্বামী দেবতা।
1: তবে সেই দেবতা হয়ে আমি তোমাকে ডাকছি, বলো বলো তুমি আসবে কি না, বলো।
3: আমি যাব।
2: বেবি,
4: বিচিত্র অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন যাত্রাপালা, কাগজের ফুল, পরিবেশনায় নাট্য কোম্পানি, আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যেই শুনবেন আকাশবাণী কার্শিয়াং কেন্দ্র থেকে প্রচারিত নেপালি প্রাদেশিক সমাচার।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এখনকার শেষ শিল্পী আশা ভোঁসলে গানটিতে সুর দিয়েছেন ওপি নাইয়ার, ছবির নাম কিসমত।

এই গানটির সঙ্গেই শেষ হল হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন প্রথমে আকাশবাণী গ্যাংটক কেন্দ্র থেকে প্রচারিত নেপালি সংবাদ, তারপর আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: भएका होम्योप्याथी चिकित्सकहरूको बारेमा बयान दिन जिम्मेवारी लिन सबै सरकारवाला मीडिया संस्था र साधारण जनतालाई आग्रह गर्दै एउटा परामर्श जारी गरेको छ। छापा इलेक्ट्रोनिक डिजिटल र सामाजिक सञ्जाल प्लेटफर्महरू मार्फत प्रसारित अपमानजनक भ्रामक र अप्रामाणिक कथनहरूको ध्यानमा राख्दै आयोगले सार्वजनिक बहसमा तथ्यात्मक शुद्धता अनि जिम्मेवार संचार आवश्यकतामाथि जोड़ दिएको छ। नासाले अर्को वर्षको अन्त्यतिर हुने आफ्नो अर्को आर्टेमिस तेस्रो मिशनका लागि 3 अमेरिकी अन्तरिक्ष यात्री र एकजना इटालियन अन्तरिक्ष यात्रीको नाम घोषणा गरेको छ। यस मिशनले पहिलो पटक स्पेस एक्स र ब्लू ओरिजिनको चन्द्रमा प्रोब कक्षामा परीक्षण गर्नेछ। अमेरिकी अन्तरिक्ष यात्री आन्द्रे डगल्स, फ्रैंक रुबियो र रेन्डी वेंगस्किन, यूरोपेली अन्तरिक्ष एजेन्सीका इटालियन अन्तरिक्ष यात्री लुका पार्मिटानोसँग आर्मिटिस थर्ड चालक दल समावेश हुनेछन्। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। 4,399 दिनका निरन्तर कार्यकाल पूर्ण गर्दै प्रधानमन्त्री मोदीले बनाउनुभयो भारतको इतिहासमा सबैभन्दा लामो समयसम्म सेवा पुर्याउने कीर्तिमान।
1: आकाशवाणी खबर पढ्छि अर्को सेन। प्रथमे विशेष विशेष खबर। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্ব নেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। ভারতীয় নৌবাহিনীর জন্য উন্নত ক্ষমতাসম্পন্ন GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। আফগানিস্তানের সাধারণ নাগরিকদের হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা জানিয়েছে সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। আসছি বিস্তারিত খবরে। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে রেকর্ড গড়লেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসেবে টানা 4,399 দিন দায়িত্ব পালনের মাধ্যমে শ্রী মোদী প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করেছেন। শ্রী নেহরু টানা 4,398 দিন এই পদে আসীন ছিলেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীয়ূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা তাঁকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। সমাজ মাধ্যমে উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইল ফলক শুধুমাত্র দফতরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশযাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডোলিডস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিয়ং, অস্ট্রেলিয়ার দুই প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমার দেশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি লোবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইল ফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনকে তাঁদের উষ্ণ শুভেচ্ছাবার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মুর্মুকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিগত বছরগুলিতে যা কিছু অর্জিত হয়েছে তা ভারতের জনগণের সম্মিলিত প্রচেষ্টা ও আকাঙ্ক্ষারই ফল। 140 কোটি ভারতবাসীর স্নেহ ও আশীর্বাদই তাঁর শক্তি ও অনুপ্রেরণার প্রধান উৎস বলে তিনি উল্লেখ করেন। সমাজ মাধ্যমে অন্য এক বার্তায় প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতিকেও তাঁর শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। এই উপলক্ষে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA একটি প্রস্তাব গ্রহণ করেছে। এই উপলক্ষে নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত NDA এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। NDA সরকারের 12 বছর পূর্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী N চন্দ্রবাবু নাইডু বলেন, নিরবিচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করায় নরেন্দ্র মোদীর প্রতি এটি এক ঐতিহাসিক সম্মান। এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা।
2: A historic tribute to India's longest serving continuously elected Prime Minister Sri Narendra Modi ji. The right leader at the right time at the right place, Narendra Modi ji as Prime Minister of this great nation. That is his strength. He is both our anchor and our innovator. Working with a single agenda, that is nation first.
1: বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি নীতিন নবীন, জেডিইউ নেতা সঞ্জয় ঝা, শিবসেনা প্রধান একনাথ শিন্ডে, এলজেপি আর নেতা চিরাগ পাসওয়ান, এনসিপি নেতা সুনেত্রা পাওয়ার, জেএসপি নেতা পবন কল্যাণ, এইচএএম নেতা জিতনরাম মাঝি, জেডিএস নেতা এইচডি কুমারস্বামী এবং আরএলডি নেতা জয়ন্ত চৌধুরী। নিরবিচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবটি জাতির সেবায় শ্রী মোদীর নিরবিচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে। তাঁর বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলিও এতে তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে।
3: केंद्रीय मंत्रिमंडल ने 7 संकल्प लिए। मंत्रिमंडल माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी को इस ऐतिहासिक उपलब्धि पर हार्दिक बधाई एवं शुभकामनाएं प्रेषित करता है। उनके नेतृत्व में भारत के 25 करोड़ से अधिक गरीबों ने गरीबी को परास्त किया है। राष्ट्र सेवा के प्रति माननीय प्रधानमंत्री जी के अद्वितीय समर्पण एवं अथक परिश्रम के लिए राष्ट्रीय सुरक्षा को सुदृढ़ बनाने एवं भारत के हितों की रक्षा हेतु और समावेशी विकास एवं सामाजिक न्याय की दिशा में किए गए उनके प्रयासों की सराहना करता है और विकसित भारत के निर्माण के उनके दूरदर्शी संकल्प और नेतृत्व के प्रति अपना पूर्ण समर्थन व्यक्त करता है।
1: এদিকে কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। কোটেশ্বর রোড থেকে বিমানবন্দর পর্যন্ত রেলপথ এই প্রকল্পের অন্তর্ভুক্ত। এই প্রকল্পের আওতায় 6 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি মেট্রো করিডোর এবং 5টি স্টেশন থাকবে। শ্রী বৈষ্ণব জানিয়েছেন, প্রকল্পটি সম্পন্ন হলে আহমেদাবাদ গান্ধীনগর মেট্রো নেটওয়ার্কের দৈর্ঘ্য বেড়ে প্রায় 78 কিলোমিটার হবে। এছাড়াও মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারের ও সাধারণ আবাসন নির্মাণ।
3: आज कैबिनेट में 3 फैसले लिए गए। एक फैसला अहमदाबाद में मेट्रो के विस्तार का है और 2 फैसले अमरावती, जो कि आंध्र प्रदेश का नया कैपिटल निर्मित हो रहा है, बन रहा है, डेवलप हो रहा है, उसके 2 फैसले लिए गए। अहमदाबाद मेट्रो का फेज 2A कोटेश्वर रोड से एयरपोर्ट का कॉरिडोर आज अप्रूव हुआ है कैबिनेट में।
1: केंद्रीय NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি DTH বাংলা এবং আকাশবাণী সংবাদ কলকাতা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম বা GNSS জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। নতুন দিল্লিতে প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিংয়ের উপস্থিতিতে বাই ইন্ডিয়ান ইন্ডিজেনাসলি ডিজাইন্ড ডেভেলপড অ্যান্ড ম্যানুফ্যাকচার্ড বিভাগের আওতায় এই চুক্তিটি স্বাক্ষরিত হয়। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে বলে মনে করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ বুলগেরিয়ার সোফিয়ায় অবস্থিত জাতীয় ঐতিহাসিক জাদুঘর পরিদর্শন করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানান, তিনি সেখানে 1000 বছরের পুরনো সব নিদর্শন ঘুরে দেখেছেন এবং বুলগেরিয়া কীভাবে তাদের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন দিক সংরক্ষণ করেছে সে সম্পর্কে গভীর ধারণা লাভ করেছেন। বিদেশমন্ত্রী বুলগেরিয়ার শীর্ষ নেতৃত্ব এবং বিদেশমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন। তিনি আগামীকাল ফিনল্যান্ড সফর করবেন এবং কুলতারান্তা টক্সের 14তম আসরে যোগ দেবেন। পরিবর্তনশীল বিশ্ব, আন্তর্জাতিক, আঞ্চলিক ও স্থানীয় প্রেক্ষাপট শীর্ষক বিষয়ের ওপর আলোচনাটি হবে। এছাড়া ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী ও শীর্ষ নেতৃত্বের সঙ্গেও তাঁর বৈঠক হওয়ার কথা। আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন এবং কুনার, খোস্ত ও পাকতিকা প্রদেশে বিমান হামলায় নারী ও শিশুসহ কয়েকজন সাধারণ নাগরিককে হত্যার ঘটনায় পাকিস্তানের তীব্র নিন্দা করেছেন সেদেশের প্রাক্তন রাষ্ট্রপতি হামিদ কারজাই। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এই অঞ্চলে নিজেদের অপরাধমূলক কর্মকাণ্ডের কথা ইসলামাবাদকে স্বীকার করতে হবে এবং এই যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের নীতি পরিহার করতে হবে। তালিবানের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ কুনার, খোস্ত ও পাকতিকায় পাকিস্তানের সামরিক

0: সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই উপলক্ষে নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। অভিনন্দন জানিয়েছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রীসহ বিশ্বনেতৃবৃন্দ। কেন্দ্রীয় মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে দুটি বড় সরকারি পরিকাঠামো প্রকল্পের অনুমোদন। খবর শেষ হলো, এরপরের স্থানীয় সংবাদ শুনুন 7:50।
1: আকাশবাণী শিলিগুড়ি অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন আজ রাতের অনুষ্ঠান সূচি। রাত 8টায় শুনতে পাবেন বিজ্ঞান ধারাবাহিক বিজ্ঞান ঘরেও বাইরে। 8:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী নীতিকা মোহন্ত। রাত 9:15 শুনতে পাবেন গজল, শিল্পী গোলাম আলী। 9:30 শুনতে পাবেন একটি বিশেষ বেতার প্রতিবেদন, বিষয় মালদা রাম। 10:10 রবীন্দ্রসঙ্গীত, দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। 10:30 শুনবেন লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার, অর্থাৎ 711 কিলোহার্টজের আকাশবাণী শিলিগুড়ির আজ রাতের অনুষ্ঠান সূচি। আকাশবাণী শিলিগুড়ি।
2: উপভোক্তাওঁ তক পৌঁছনে কা সুলভ অর সস্তা মাধ্যম হ্যায় আকাশবাণী।
3: আকাশবাণী কে বিভিন্ন কেন্দ্রো সে কিজিয়ে আপনে উৎপাদো অর সেবাও কা প্রচার বিজ্ঞাপনো কে মাধ্যম সে।
2: লোকাল অর রাষ্ট্রীয় স্তর পর কিজিয়ে আপনে বিজনেস কা বিস্তার, ক্যোঁকি আকাশবাণী মে বিজ্ঞাপন বুকিং হুই বহুত হি আসান।
3: আব ঘর দফতর ইয়া দোকান পর বৈঠে বৈঠে আপ কর সকতে হ্যায় বিজ্ঞাপনো কি বুকিং।
2: ডায়াল কিজিয়ে 8700014242।
3: নম্বর এক বার ফির নোট করে 8700014242।
4: नए जमाने की नई तस्वीर। अब छत पर लगे टीवी एंटेना को कहो गुड बाय सदा के लिए। समय के साथ बदलें, आगे बढ़ें। ले आएं आज ही दूरदर्शन का डीडी फ्री डिश। इसमें हैं आपके पसंदीदा 100 से ज्यादा टीवी चैनल्स। इसके अलावा 51 एजुकेशनल यानी पढ़ाई लिखाई वाले चैनल्स और 48 रेडियो चैनल्स। और तो और, सेट टॉप बॉक्स लगवाने के बाद कोई खर्चा नहीं, बिल्कुल नहीं। डिजिटल क्रांति की ओर एक कदम और आपका डीडी फ्री डिश।
5: আপনার বাড়ির সদস্য বা প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয়দের বিশেষ দিনে শুভেচ্ছা পাঠাতে চাইছেন,
6: তাহলে আকাশবাণী শিলিগুড়ি তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে আপনাদের দিকে।
5: জন্মদিন, বিবাহবার্ষিকী, গৃহপ্রবেশ, অন্নপ্রাশন অথবা যে কোনো শুভেচ্ছা জানাতে হলে যোগাযোগ করুন এই নম্বরে
6: 9749088189।
5: এছাড়াও যে কোনো অনুষ্ঠানে বিজ্ঞাপন দেবার জন্য যোগাযোগ করতে পারেন ওই একই নম্বরে 9749088189।
6: ফোন নম্বরটি আরো একবার 9749088189।
7: আপনাদের প্রিয় কেন্দ্র আকাশবাণী শিলিগুড়ি
8: এখন একযোগে মিডিয়াম ওয়েভ আর DRM ট্রান্সমিটারে,
7: সেই একই চেনা ঠিকানায়
8: 421.9 মিটার,
7: 711 কিলোহার্টজ।
8: শুধু কি বাড়িতেই?
7: নতুন মডেলের কিছু গাড়িতেও আপনারা পাবেন DRM সম্প্রচার,
8: ঝকঝকে ডিজিটাল,
7: কাহিনী কথা সুরতাল।
8: আকাশবাণী শিলিগুড়ি এখন আরো জোরদার,
7: কারণ DRM সম্প্রচার
8: শুনতে ভুলবেন না।
7: Stay tuned.
1: আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় সংবাদ।

0: তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো?
1: জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
2: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
1: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে NDA সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হচ্ছেন দীপক বর্মন, উচ্চশিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাইয়ের কাজ আগামী 25 জুনের মধ্যে শেষ করার জন্য কলকাতা পৌর নিগমের কমিশনার, সবকটি জেলা জেলাশাসক এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির খবর মিলেছে। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস। আসি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিরবচ্ছিন্নভাবে ভারতের দীর্ঘতম সময় ধরে দায়িত্ব পালনকারী নির্বাচিত প্রধানমন্ত্রীর মাইল ফলক স্পর্শ করেছেন। 2014 সালে 26 মে তিনি প্রধানমন্ত্রী হিসেবে পদ ও মন্ত্রগুপ্তির শপথ বাক্য পাঠ করেন। তিনি পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ড অতিক্রম করলেন। প্রধানমন্ত্রী বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণে একটানা 12 বছর কেন্দ্রে NDA সরকার চালাচ্ছে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী বলেন, NDA দলগুলি এ উপলক্ষে একটি প্রস্তাবনা আজ পেশ করেছে। সবার মিলিত প্রচেষ্টাতে এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
1: আপনি ইস অবসর পর মুঝে সম্মানিত কিয়া, ইতনা মান দিয়া, ইসকে লিয়ে মে আপ সভি কা বহুত বহুত আভারী হু। সাথিও ইতনে লম্বে সময় তক মা ভারতী কি সেবা কা সৌভাগ্য মিলনা এ ঈশ্বর কি বিশেষ কৃপা সে হি সম্ভব হো সকতা হ্যায়। আর মেরে লিয়ে তো জনতা জনার্দন হি ঈশ্বর কা রূপ হ্যায়। NDA পরিবার কে সদস্যো নে এক রিজলুশন ভি পেশ কিয়া হ্যায়। ইয়ে আপ সব কি আত্মীয়তা আর উদারতা হ্যায়, ক্যোঁকি মে ইস যাত্রা কো আপনি ব্যক্তিগত উপলব্ধি নহীঁ মানতা হুঁ। ইয়ে হর দৃষ্টিকোণ সে হম সব কি সামূহিক উপলব্ধি হ্যায়।
0: প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের প্রেক্ষিতে আজ রাজধানী দিল্লিতে NDA একটি বৈঠক বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং জোট সঙ্গীরা সেখানে উপস্থিত ছিলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও যোগ দেন বৈঠকে। ছিলেন NDA শাসিত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা। কেন্দ্রে NDA সরকারের 12 বছর পূর্তিতে শুনবেন বিশেষ আলোচনা রেল ও যাত্রী স্বাচ্ছন্দ্য। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 9:30 গীতাঞ্জলি, DTH বাংলা পরিষেবা এবং আকাশবাণী সংবাদ কলকাতার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য সংস্কৃতি, কর্মী বিষয়ক এবং প্রশাসনিক সংস্কার দপ্তর রেখেছেন। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকির দায়িত্ব থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদদত্ত মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র অতিক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের উপর জোর দেওয়াই তাঁর প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। আজ নবান্নে দপ্তরের দায়িত্ব গ্রহণের পর তিনি সচিব আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পরে সাংবাদিকদের স্বপনবাবু বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না।
2: ট্যাক্স বাড়িয়ে রেভিনিউ কিন্তু নেসেসারিলি বাড়ে না, ট্যাক্স অনেক সময় কমিয়ে দিলেই বাড়ে।
3: মেইন বাজেট এখন একটা সমস্যা হয়ে গেছে যে GST তো আমাদের হাতে নেই। GST GST কাউন্সিল দেয়, ওটার বেনিফিট স্টেট নিশ্চয়ই পায়, কিন্তু ওটার পলিসি নির্ধারিত তো আমরা করতে পারবো না।
0: রাজ্যকে অতীতের মতো শিল্প বান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরে দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
4: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন, এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
0: রাজ্য সরকার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতে উপভোক্তাদের যাবতীয় তথ্য যাচাই শুরু করেছে। আগামী 25 জুনের মধ্যে এই কাজ শেষ করার জন্য কলকাতা পৌর নিগমের কমিশনার, সবকটি জেলা জেলাশাসক, মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে ন্যাশনাল হেলথ অথরিটির সঙ্গে রাজ্য সরকারের আয়ুষ্মান ভারতে যোগদানের ব্যাপারে মৌ স্বাক্ষরিত হয়েছে। সুস্মিতা দেব আজ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিয়েছেন, দল ছাড়ার কথাও জানিয়েছেন তিনি। রাজ্যসভার চেয়ারম্যান উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হিসেবে সুস্মিতা দেবের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। আগে জানানো হয়েছে, বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ও গত সোমবার রাজ্যসভার সাংসদ ও দলীয় সদস্য পদে ইস্তফা দিয়েছেন। নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যেই মমতা ব্যানার্জির পর এবার 10 জন ভোটে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, রাহুল ও অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এদিকে 3 বার নোটিশ দেওয়ার পরেও হাজিরা না দেওয়ায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতোমধ্যে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে জানা গেছে। বিধানসভায় সইজাল কাণ্ডে হাজিরা এড়িয়ে অভিষেক বর্তমানে দিল্লিতে, আদালতের নির্দেশ সত্ত্বেও তিনি তদন্তে সহযোগিতা করছেন না বলে মনে করছে সিআইডি। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার আলিপুরে একটি সরকারি বহুতলার সকালে ভয়াবহ আগুন লাগে। ভবনটিতে একাধিক সরকারি অফিসের পাশাপাশি দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের কার্যালয় রয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিনকে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে লাগানো হয়েছে। এসি অথবা শর্ট সার্কিটের জেরে এই অগ্নিকাণ্ড বলে মনে করছে দমকল। এই ঘটনায় আলিপুর থানায় দায়ের হয়েছে এফআইআর। যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশৃঙ্খলার ঘটনায় রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী রক্ষা কবচ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজ এই মামলার শুনানিতে জানিয়েছেন, তদন্তে সহযোগিতা করতে হবে অরূপকে, যখনই তাকে ডাকা হবে দিতে হবে হাজিরা, আদালতের অনুমতি ছাড়া তিনি এলাকার বাইরে যেতে পারবেন না, 17 আগস্ট পর্যন্ত তার এই রক্ষা কবচ বজায় থাকবে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় কলকাতা পৌরসভা 56 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তৃণমূল কংগ্রেস নেতা স্বপন সমাদ্দারকে আজ পুলিশ গ্রেপ্তার করেছে। জানা গেছে, 2022 সালে 2 মে ভোট পরবর্তী হিংসায় এক মহিলা আক্রান্ত হন। তিনি গতরাত নারকেলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। উপযুক্ত পুনর্বাসন ছাড়া হকার উচ্ছেদ, পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ রাজভবন অভিযান করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে কংগ্রেসের নেতাকর্মীরা মিছিল করে রাজভবনের দিকে এগোলে ধর্মতলায় ব্যারিকেড করে পুলিশ মিছিল আটকে দেয়। বেশ কয়েকজন কংগ্রেস কর্মীকে আটক করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রেক্ষিতে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির খবর মিলেছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় অতিভারী এবং দার্জিলিং, কালিম্পং, কোচবিহার ও উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। দুপুরের পর কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিতে গরমের অস্বস্তির হাত থেকে কিছুটা রেহাই পেয়েছেন মানুষ। বিকেল 5:30 পর্যন্ত ব্যারাকপুরে 54 মিলিমিটার, দমদমে 32, উলুবেড়িয়ায় 30, কৃষ্ণনগরে 29 এবং আলিপুরে 24 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আগামীকালও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী পদে একটানা 12 বছর দায়িত্বভার পালনের নজির গড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেছেন, দেশের মানুষের আশীর্বাদের কারণেই একটানা 12 বছর কেন্দ্রে এনডিএ সরকার চালাচ্ছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়। স্থানীয় সংবাদ শেষ হলো।
5: আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। শুরু হচ্ছে বিজ্ঞান ধারাবাহিক বিজ্ঞান ঘরে ও বাইরে। এ অনুষ্ঠানে আজকের প্রথম কথিকা, পৃথিবী ডাকছে আমরা শুনতে পাচ্ছি কি, এ বিষয়ে বলছেন সুহানা তাবাসুম।
6: শ্রোতা বন্ধুরা, একটু চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করুন তো আপনার ছেলেবেলার বিকেলটা। মনে পড়ে, বাড়ির পিছনের পুকুরে লাল শাপলা ফুটত, সন্ধেবেলা জোনাকে জ্বলত উঠোনে, বর্ষার প্রথম জলে মাটির যে সুদাগন্ধটা উঠত বুক ভরে নিতেন, শীতের সকালে ঘাসের ডগায় শিশিরের মুক্ত। আর আজ আপনার সন্তানকে জিজ্ঞেস করুন তো জোনাকি দেখেছে কিনা, সে বলবে ইউটিউবে দেখেছি, পুকুর সুইমিং পুল আছে তো, মাটির গন্ধ, ফ্ল্যাটে মাটি কোথায়। আমরা একটা প্রজন্মকে নিঃশ্বাস নেওয়ার জন্য বোতলের জল কিনতে বাধ্য করেছি, রোদ পোহানোর জন্য ছাদে উঠতে বাধ্য করেছি, পাখির ডাক শোনার জন্য মোবাইল অ্যাপ নামাতে বাধ্য করেছি, কারণ পৃথিবীটা জ্বরে কাঁপছে, 104 ডিগ্রি জ্বর, আর থার্মোমিটারটা আমাদেরই হাতে। আজ এই 2026 সালে দাঁড়িয়ে রাষ্ট্রসংঘের IPCC বলছে কোড রেড ফর হিউম্যানিটি, মানব জাতির জন্য লাল সংকেত, আমাদের হাতে আর 10 বছরও নেই। কি সেই সংকট, কেন হলো, আর সবচেয়ে জরুরি, আমরা, আপনি, আমি এখনই কি করতে পারি। আজকের আলোচনা সেই জ্বরের তাপ মাপবে, কারণ পৃথিবীটা আমাদের মা, আর মা অসুস্থ হলে সন্তান চুপ করে বসে থাকতে পারে না। প্রথম সংকট হলো জলবায়ু পরিবর্তন, পৃথিবীর গা পুড়ছে। 1850 সাল থেকে পৃথিবীর গড় তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে, শুনতে কম লাগছে? আপনার শরীরের তাপমাত্রা 98.6 থেকে 100.6 হলে কি হয়, জ্বর, কাঁপুনি, পৃথিবীরও তাই হচ্ছে। ফল কি, 2023 ইউরোপে 61,000 মানুষ মারা গেলেন শুধু হিটওয়েভে, কানাডার জঙ্গলে আগুন লাগলো 1,80,00,000 হেক্টর, আমাদের উত্তরবঙ্গে তিস্তা ফুলে উঠল 2023 অক্টোবরে, সিকিম বাংলা যোগাযোগ বিচ্ছিন্ন, চুংথাং মাঠ ভেঙে গেল, কারণ কার্বন ডাইঅক্সাইড, কয়লা, তেল, গ্যাস পোড়াচ্ছে। বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড এখন 421 ppm, 800,000 বছরে এত বেশি ছিল না। এই কার্বন ডাইঅক্সাইড হলো কম্বল, সূর্যের তাপ ঢুকছে কিন্তু বেরোতে পারছে না, পৃথিবী সেদ্ধ হচ্ছে, ডাইনোসর মরেছিল উল্কাপিণ্ডে, আর এখন প্রতি ঘন্টায় 3টে প্রজাতি পৃথিবী থেকে চিরতরে মুছে যাচ্ছে। WWF এর লিভিং প্ল্যানেট রিপোর্ট 2024 বলছে 1970 থেকে বন্যপ্রাণীর সংখ্যা কমেছে 73%, মৌমাছি মরছে কীটনাশকে, মৌমাছি না থাকলে 75% ফসল হবে না, শকুন মরেছে ডাইক্লোফেনাক ওষুধে, শকুন না থাকায় মরাগুরু থেকে অ্যান্থ্রাক্স ছড়াচ্ছে, কুকুর বাড়ছে, কুকুরের কামড়ে জলাতঙ্ক বাড়ছে। প্রকৃতি একটা জাল, একটা সুতো ছিঁড়লে গোটা জাল কেঁপে ওঠে, আমরা সেই জাল কাঁচি দিয়ে কাটছি। 1950 থেকে আজ পর্যন্ত 900 কোটি টন প্লাস্টিক তৈরি হয়েছে, তার 79% এখনও মাটিতে, নদীতে, সাগরে পড়ে আছে। ফল, প্রশান্ত মহাসাগরে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ, ফ্রান্সের 3 গুণ বড় প্লাস্টিকের দ্বীপ ভাসছে, তিমির পেটে 40 কেজি প্লাস্টিক, কচ্ছপের নাকে স্ট্র, আরও ভয়ঙ্কর মাইক্রোপ্লাস্টিক, 5 মিলিমিটারের ছোট টুকরো, সেটা মাছের পেটে, নুনে, জলে, এমনকি মানুষের রক্তে, ফুসফুসে, প্লাসেন্টায় ঢুকে গেছে। আমরা প্রতি সপ্তাহে একটা ক্রেডিট কার্ড পরিমাণ প্লাস্টিক খাচ্ছি। এর দীর্ঘমেয়াদী ফল কি বিজ্ঞান এখনও জানে না। পৃথিবীর 71% জল, কিন্তু খাওয়ার যোগ্য মিষ্টি জল মাত্র 2.5%। তারও 70% আটকে আছে বরফে, হাতে রইল 1%-এরও কম। ইউনাইটেড নেশন বলছে 2025-এর মধ্যে 180 কোটি মানুষ চরম জলকষ্টে ভুগবে। চেন্নাইতে 2019-এ জল ট্রেনে আসত, রাজস্থানে মেয়েরা 10 কিলোমিটার হেঁটে জল আনে। আমাদের উত্তরবঙ্গ জলের দেশ, তিস্তা, তোর্ষা, মহানন্দা, কিন্তু ভূগর্ভস্থ জল নামছে 1 মিটার করে প্রতি বছর। চা বাগানের স্প্রিংকলার, হোটেলে সুইমিং পুল, ফ্ল্যাটে 24 ঘন্টা শাওয়ার, আমরা জল টানছি, প্রকৃতি ভরতে পারছে না। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে পৃথিবীর 99% মানুষ দূষিত বাতাসে নিঃশ্বাস নেয়। প্রতি বছর 70 লক্ষ মানুষ মারা যায় বায়ু দূষণে, স্ট্রোক, হার্ট অ্যাটাক, ফুসফুস ক্যান্সার। দিল্লিতে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 506, মানে দিনে 25 থেকে 30টা সিগারেট খাওয়ার সমান। শিলিগুড়িতে শীতকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 300 পার হয়। কারখানা, গাড়ি, নির্মাণ, আমাদের শিশুরা জন্ম থেকেই হাঁপানিতে ভুগছে, তাদের ফুসফুস ছোট হয়ে জন্মাচ্ছে। শ্রোতা বন্ধুরা, পৃথিবী কিন্তু নিজে থেকে অসুস্থ হয়নি, আমরা অসুস্থ করেছি। প্রথম কারণ হল বিকাশের ভুল সংজ্ঞা। আমরা ভাবি জিডিপি বাড়লেই উন্নতি, বেশি রাস্তা, বেশি ফ্লাইওভার, বেশি শপিং মল। কিন্তু কেউ জিজ্ঞেস করে না কতগুলো গাছ কাটা পড়ল, কতটা নদী বুঝল, কতটা বাতাস বিষ হল। একে বলে ইকোসাইট, প্রকৃতির হত্যা। দ্বিতীয় কারণ হল জীবাশ্ম জ্বালানির নেশা। 150 বছর ধরে আমরা কয়লা, তেল, গ্যাস পোড়াচ্ছি। পৃথিবীর তলায় 30 কোটি বছর ধরে জমে থাকা কার্বন 150 বছরে আকাশে ছেড়ে দিয়েছি। তৃতীয় কারণ হল ফেলে দেওয়া সংস্কৃতি। আমার ঠাকুমার একটা স্টিলের থালা ছিল 40 বছর, আমার মায়ের কাঁচের বাসন 20 বছর, আমার একটা ফোন 2 বছর, জামা 6 মাস। ব্যবহার করো, ফেলে দাও, নতুন কেনো, এই লিনিয়ার ইকোনমি। খনন করো, বানাও, ফেলো, পৃথিবীকে ডাস্টবিন বানিয়েছে। চতুর্থ কারণ হল বন উজাড় ও নগরায়ণ। 1990 থেকে 2020, 30 বছরে আমাজনের 17% শেষ, ইন্দোনেশিয়ায় পাম তেলের জন্য বর্নিওর জঙ্গল শেষ, ওরাং ওটাং মরছে, আমাদের ডুয়ার্সে চা বাগান, হোটেল, রিসর্টের জন্য জঙ্গল কাটা হচ্ছে, হাতির করিডোর বন্ধ, হাতি লোকালয়ে ঢুকছে, মানুষ হাতি সংঘাত, কারণ আমরা ওদের ঘর ভেঙেছি। শ্রোতা বন্ধুরা, হতাশ হবেন না, ক্যান্সারের লাস্ট স্টেজেও চিকিৎসা আছে, পৃথিবীরও আছে, দরকার শুধু ইচ্ছা। সূর্য 1 ঘন্টায় পৃথিবীতে যত শক্তি দেয়, গোটা মানবজাতি 1 বছরে তত শক্তি খরচ করে না। সমস্যা ছিল দাম, এখন 10 বছরে সোলার প্যানেলের দাম কমেছে 90%। ভারত লক্ষ্য নিয়েছে 2030-এর মধ্যে 500 গিগাওয়াট রিনিউয়েবল এনার্জি, 2070-এ নেট জিরো, মানে যত কার্বন ছাড়ব তত কার্বন গাছ লাগিয়ে টেকনোলজি দিয়ে শুষে নেব। উত্তরবঙ্গে কি হবে? ছাদে ছাদে সোলার, তিস্তা ক্যানেলে ভাসমান সোলার, দার্জিলিংয়ে উইন্ডমিল, ডিজেল গাড়ির বদলে ইলেকট্রিক বাস, শিলিগুড়ি NGP রুটে হাইড্রোজেন ট্রেন পরীক্ষা শুরু হয়েছে। দ্বিতীয় সমাধান হল প্রকৃতিভিত্তিক সমাধান, গাছই টেকনোলজি। একটা 50 বছরের গাছ বছরে 22 কেজি কার্বন ডাইঅক্সাইড শোষে, 4 জনের অক্সিজেন দেয়, 10 লক্ষ টাকার এসির কাজ একা করে। ম্যানগ্রোভ বন সুনামি আটকায়, সুন্দরবন আইলা আমফানে কলকাতাকে বাঁচিয়েছে, জলাভূমি বন্যার জল ধরে রাখে, দিঘলির বিল, ফুলবাড়ির জলাভূমি, এগুলো শিলিগুড়ির কিডনি, বুঝিয়ে ফ্ল্যাট বানালে কিডনি ফেল করে, শহর ডোবে। তৃতীয় সমাধান হল সার্কুলার ইকোনমি, ফেলো না, ফেরাও, ব্যবহার করো, ফেলে দাও, বদলে ব্যবহার করো, সারাও, ফেরত দাও। আমরা কি করব? প্লাস্টিক বর্জন, সিঙ্গেল ইউজ প্লাস্টিক, স্ট্র, ক্যারি ব্যাগ, থার্মোকল, না কাপড়ের ব্যাগ, স্টিলের বোতল, কাঁচের বয়াম। শিলিগুড়ি সোর্স সেগ্রিগেশন শুরু করেছে, ভেজা বর্জ্য থেকে সার, শুকনো বর্জ্য থেকে বিদ্যুৎ। চতুর্থ সমাধান হল খাদ্য ও কৃষি বদল, প্লেট থেকে গ্রহ বাঁচাও। রাসায়নিক সার, কীটনাশক মাটি মেরে ফেলছে। সিকিম 100% অর্গ্যানিক রাজ্য, উত্তরবঙ্গের চা বাগানও ধীরে ধীরে অর্গ্যানিক হচ্ছে। আপনি বাজার থেকে লোকাল সিজনাল অর্গ্যানিক কিনুন। মনে রাখবেন, ইকো অ্যাংজাইটি রোগ নয়, এটা সুস্থতার লক্ষণ, কারণ আপনি ভালোবাসেন, আর ভালোবাসলে কষ্ট হয়। শ্রোতা বন্ধুরা, আমি শেষ করব কেনিয়ার 12 বছরের মেয়ের গল্প দিয়ে। নাম ওয়াঙ্গারি মাথায়ের নাতনি। ওয়াঙ্গারি মাথায় নোবেল পেয়েছিলেন গাছ লাগিয়ে। 2023-এর খরা, কেনিয়ায় নদী শুকিয়ে গেছে, স্কুলে জল নেই। মেয়েটি রোজ 8 কিলোমিটার হেঁটে একটা ডোবা থেকে ঘোলা জল আনত। একদিন ডোবাটাও শুকিয়ে গেল। মেয়েটি বাড়ি ফিরে মাকে জড়িয়ে দড়িয়ে হাউ হাউ করে কাঁদল। বলল, মা, পৃথিবীটা কি মরে যাচ্ছে? আমরা কি করব? মা মেয়ের মাথায় হাত রেখে বললেন, না রে মা, পৃথিবী মরছে না, পৃথিবীর জ্বর হয়েছে। আর জ্বর হলে কি করে? সেবা করে, কপালে জল পট্টি দেয়, ঠাকুরকে ডাকে, গাছ লাগায়। পরদিন মেয়েটি স্কুলের মাঠে একটা নিমের চারা পুঁতল। বন্ধুদের বলল, তোরাও লাগা। 6 মাসে স্কুলের মাঠে 200 গাছ, 1 বছর পর স্কুলের পাশে একটা ছোট ঝর্ণা ফিরে এলো, কারণ গাছ মাটির তলায় জল ধরে রাখে। জাতিসংঘ মেয়েটিকে ডেকে জিজ্ঞেস করল, তুমি কি করলে? মেয়েটি বলল, আমি কিছু করিনি, আমি শুধু মায়ের সেবা করেছি, কারণ পৃথিবীটা আমার মা। শ্রোতা বন্ধুরা, আমাদের পৃথিবী মায়ের গায়ে 104 ডিগ্রি জ্বর, সমুদ্রের জল চোখের জলের মতো গরম, জঙ্গলের ফুসফুসে ক্যান্সার, নদীর শিরা শুকিয়ে যাচ্ছে। আমরা কি করব? হাত গুটিয়ে বসে থাকব নাকি কপালে জলপট্টি দেব? জলপট্টি মানে সুইচ অফ করা, জলপট্টি মানে গাছ লাগানো, জলপট্টি মানে ছেলেকে বাইক নয় সাইকেল কিনে দেওয়া, জলপট্টি মানে ঠাকুমার স্টিলের থালাটা আবার ব্যবহার করা, জলপট্টি মানে ভোট দেওয়ার আগে জিজ্ঞেস করা, আপনি পরিবেশের জন্য কি করবেন? মনে রাখবেন, আমরা পৃথিবীটা পূর্বপুরুষের থেকে উত্তরাধিকার পাইনি, নাতি নাতনির থেকে ধার নিয়েছি, ধার শোধ করতে হয়। আজ রাতে বাড়ি ফিরে ছাদে যান, আকাশের দিকে তাকান, তারাগুলো কিন্তু এখনও আছে, কিন্তু কতদিন থাকবে জানি না। আপনার সন্ধানে হাতটা ধরুন, কথা দিন, তোর জন্য আমি গাছ লাগাবো, তোর জন্য আমি নদীটা বাঁচাবো, তোর জন্য আমি পৃথিবীটাকে আবার নীল সবুজ করে দেব। কারণ শেষ বিচারে পৃথিবী না বাঁচলে আমরা বাঁচব না, টাকা, ফ্ল্যাট, গাড়ি, ফোন সব পড়ে থাকবে, নিঃশ্বাস নেওয়ার বাতাসটাই থাকবে না। তাই আসুন শপথ করি। আমি শপথ করছি, আমি আমার মায়ের সেবা করব, আমি আমার পৃথিবীর সেবা করব, আজ থেকে, এখন থেকে। কারণ মা ডাকছে, জ্বরে কাঁপতে কাঁপতে ডাকছে, আমরা কি শুনতে পাচ্ছি?
5: পৃথিবী ডাকছে, আমরা শুনতে পাচ্ছি কি? এ বিষয়ে এতক্ষণ বললেন সুহানা তবসুম। এবারের কথিকা, যোগ ব্যায়ামের বৈজ্ঞানিক উপকারিতা। এ বিষয়ে বলছেন তুলসী পাল সাহা।
7: শ্রোতা বন্ধুরা, চোখ বন্ধ করুন, ভাবুন তো শেষ কবে আপনি নিঃশ্বাস নিয়েছেন পুরো ফুসফুস ভরে, শেষ কবে রাত জেগে মোবাইল নয় নিজের হৃদস্পন্দন শুনেছেন, শেষ কবে কোমরের ব্যথা, মাথার যন্ত্রণা, মনের অস্থিরতা ছাড়া একটা সকাল দেখেছেন। আমরা দৌড়চ্ছি সকাল থেকে রাত, অফিস, বাজার, ইএমআই, রেজাল্ট, রিপোর্ট, রক্তচাপ বাড়ছে, সুগার বাড়ছে, ঘুম কমছে, ওষুধের স্ট্রিপ ভরে যাচ্ছে ড্রয়ার, ডাক্তার বলছেন স্ট্রেস কমান, কিন্তু কিভাবে? 5000 বছর আগে হিমালয়ের এক গুহায় এক ঋষি এই কিভাবের উত্তর খুঁজেছিলেন। তিনি কোনো ল্যাবরেটরিতে বসেননি, কোনো যন্ত্র ছিল না তার হাতে, ছিল শুধু নিজের শরীর, নিজের নিঃশ্বাস আর নিজের মন। সেই পর্যবেক্ষণ থেকে জন্ম নিয়েছিল যোগ। আজ 2026 সালে দাঁড়িয়ে হার্ভার্ড থেকে এইমস, নাসা থেকে WHO সবাই সেই ঋষির কথা মাপছে, যন্ত্রে ফেলছে, স্ক্যান করছে, আর অবাক হয়ে দেখছে যোগ শুধু ব্যায়াম নয়, যোগ শুধু ধর্ম নয়, যোগ হলো বিজ্ঞান, শরীরের বিজ্ঞান, মস্তিষ্কের বিজ্ঞান, কোষের বিজ্ঞান। আজকের এই আলোচনায় আমরা গল্প নয় প্রমাণ শুনব, জানব কিভাবে ত্রিকোণাসন আপনার সুগার কমায়, কিভাবে প্রাণায়াম আপনার জিন বদলে দেয়, কিভাবে শবাসন আপনার 80 বছরের হার্টকে 40 বছরের মতো তরুণ রাখে, কিভাবে ধ্যান আপনার ব্রেনের বয়স 7 বছর কমিয়ে দেয়। এটা বিশ্বাসের কথা নয়, এটা গবেষণাগারের কথা। আসুন শুনি যোগ কি, আসন, প্রাণায়াম, ধ্যান, তিন ভাইয়ের গল্প। অনেকে ভাবেন যোগ মানে শরীরকে মোচড়ানো, মাথা নিচে, পা ওপরে। এটা ভুল। মহর্ষি পতঞ্জলি 2000 বছর আগে যোগসূত্র লিখেছিলেন। সেখানে যোগের 8টি অঙ্গের কথা আছে, অষ্টাঙ্গ যোগ। তার মধ্যে আসন হলো তৃতীয় অঙ্গ, প্রাণায়াম চতুর্থ, ধ্যান সপ্তম। আসন মানে স্থির ও সুখকর অবস্থান, শরীরকে কষ্ট দেওয়া যোগ নয়। ভুজঙ্গাসন, ত্রিকোণাসন, বজ্রাসন, প্রতিটার পিছনে শরীরবিদ্যা আছে। প্রাণায়াম, প্রাণ মানে জীবনী শক্তি, আয়াম মানে নিয়ন্ত্রণ, নিঃশ্বাসের ওপর নিয়ন্ত্রণ। আমরা দিনে 21,600 বার নিঃশ্বাস নিই, এগুলো নার্ভাস সিস্টেমের সুইচ। ধ্যান বা মেডিটেশন মানে চোখ বন্ধ করে বসে থাকা নয়, মনকে একটা বিন্দুতে আনা। আসন শরীর ঠিক করে, প্রাণায়াম শক্তি ঠিক করে, ধ্যান মন ঠিক করে। তিন ভাই একসঙ্গে কাজ করলে তবেই যোগ সম্পূর্ণ হয়। আমরা জানি ভারতে প্রতি 4 জনে একজন উচ্চ রক্তচাপে ভুগছেন, স্ট্রোক, হার্ট অ্যাটাক এর প্রধান কারণ। কিভাবে? তিনটে রাস্তা। 1, প্যারাসিম্পেথেটিক নার্ভাস সিস্টেম চালু হয়। আমাদের শরীরে 2টো মোড, ফাইট ফ্লাইট মোড, যখন বিপদ, স্ট্রেস, হার্টবিট বাড়ে, প্রেশার বাড়ে, আর রেস্ট ডাইজেস্ট মোড, যখন বিশ্রাম, প্রেশার কমে, হজম ভালো হয়। শবাসন, যোগনিদ্রা, ধীর প্রাণায়াম রেস্ট ডাইজেস্ট মোড চালু করে। 20 মিনিট শবাসনে কর্টিসল হরমোন 31% কমে যায়, কর্টিসল কমলে প্রেশার কমে। 2, বারোরিসেপ্টর সেন্সিটিভিটি বাড়ে। আমাদের ঘাড়ে করোটিভ সাইনাসে সেন্সর আছে, এরা রক্তচাপ মাপে, বেশি হলে ব্রেনকে বলে কমাও। বয়স ও স্ট্রেসে এই সেন্সর ভোঁতা হয়ে যায়। ভুজঙ্গাসন, সেতুবন্ধাসন, সর্বাঙ্গাসন, এই আসনগুলোতে ঘাড়ে হালকা চাপ পড়ে, সেন্সর আবার সজাগ হয়, প্রেশার নিয়ন্ত্রণ ভালো হয়। 3, নাইট্রিক অক্সাইড বাড়ে। প্রাণায়ামের সময় গভীর শ্বাস নিলে নাকের সাইনাস থেকে নাইট্রিক অক্সাইড বেরোয়, এটা রক্তনালীকে রিল্যাক্স করে, প্রসারিত করে, প্রেশার নামে। 2020 সালে জার্নাল অফ হাইপারটেনশন এ প্রকাশিত গবেষণা বলছে 12 সপ্তাহ ভ্রামরী প্রাণায়াম করলে রোগীর ওষুধের ডোজ অর্ধেক করা গেছে। এবারে সমস্যা, ভারত ডায়াবেটিস ক্যাপিটাল, 10 কোটি রোগী, প্রতি 6 সেকেন্ডে একজন মারা যাচ্ছে। যোগ কি করে? ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক সিন্ড্রাম ক্লিনিক্যাল রিসার্চ অ্যান্ড রিভিউজ 2022, 12 সপ্তাহ যোগ থেরাপি, ফল ফাস্টিং সুগার গড়ে 29 মিলিগ্রাম কমেছে, HbA1c 0.6% কমেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমেছে, ওজন কমেছে 3 কেজি। কিভাবে? 4টে রাস্তা। 1. পেশিতে গ্লুকোজ ঢোকে, মন্ডুক আসন, অর্ধ মৎস্যেন্দ্রাসন, এই আসনগুলি প্যানক্রিয়াস ও লিভারে চাপ দেয় সুগার নামে। 2. স্ট্রেস কমলে সুগার কমে, স্ট্রেস হরমোন কর্টিসল লিভারকে বলে আরও গ্লুকোজ বানা, তাই টেনশনে সুগার বাড়ে। যোগনিদ্রা ও প্রাণায়াম কর্টিসল 40% কমায়, সুগার অটোমেটিক নামে। 3. পেটের চর্বি কমে, ডায়াবেটিসের মূল শত্রু ভিসেরাল ফ্যাট, পেটের ভিতরের চর্বি। কপালভাতি, অগ্নিসার, নৌকাসন, এই ক্রিয়াগুলি পেটের চর্বি গলায়। এইমসের গবেষণা, 6 মাস কপালভাতি করে রোগীর কোমর 4 ইঞ্চি কমেছে। সমস্যা, WHO বলছে 2030-এ ডিপ্রেশন হবে 1 নম্বর রোগ। ভারতে 5.6 কোটি মানুষ ডিপ্রেশনে, অ্যালঝাইমার্স বাড়ছে 68% হারে। যোগ কী করে? 8 সপ্তাহ সুদর্শন ক্রিয়াযোগ, ফল 67% রোগীর ডিপ্রেশন স্কোর 50% কমেছে, ওষুধের সমান কাজ, সাইড এফেক্ট নেই। কিভাবে? প্রাণায়াম ও ধ্যান ব্রেনে গাবা, সেরোটোনিন, ডোপামিন বাড়ায়, এগুলো হ্যাপি নিউরোট্রান্সমিটার। আর ব্রেনের ডিফল্ট মোড নেটওয়ার্ক, যেটা ডিপ্রেশনে সারাক্ষণ আমি খারাপ, জীবন খারাপ জব করে, তাকে শান্ত করে। অ্যাংজাইটি, 2021-এ মেটা অ্যানালিসিস, যোগনিদ্রা 30 মিনিট সমান 2 ঘন্টা ঘুমের সমান রিল্যাক্সেশন, কারণ যোগনিদ্রায় ব্রেন আলফা থেকে থিটা ওয়েভে যায়, এটা গভীর বিশ্রামের ওয়েভ, ব্রেনের বয়স কমায়। হার্ভার্ডের গবেষক ডক্টর সারা ল্যাজার 50 বছর ধরে ধ্যান করা মানুষের ব্রেন স্ক্যান করে দেখলেন, 50 বছর বয়সেও তাদের প্রিফ্রন্টাল কর্টেক্স, বিচার বুদ্ধির অংশ, 25 বছরের যুবকের মতো মোটা। ধ্যান করলে ব্রেনের গ্রে মিটার বাড়ে, ব্রেনের বয়স 7 বছর কমে যায়। সমস্যা, 18 কোটি ভারতীয় আর্থারাইটিসে ভুগছেন, 80% মানুষ জীবনে একবার ব্যাক পেইনে ভুগবেন। যোগ কী করে? অ্যানালস অফ ইন্টারনাল মেডিসিন 2017, ক্রনিক লো ব্যাক পেইন, 320 জন রোগী, 12 সপ্তাহ, 1 দল ফিজিওথেরাপি, 1 দল যোগ, ফল 2 দলের ব্যথা সমান কমেছে, কিন্তু যোগের দলের 70% কমেছে, আর 1 বছর পরেও যোগের দলের ব্যথা ফেরেনি। কিভাবে? 3টে রাস্তা। 1. কোর মাসল শক্ত হয়, তক্তাসন, নৌকাসন, সেতুবন্ধাসন, এগুলো পেট ও পিঠের গভীরের পেশি শক্ত করে, এগুলোই শিরদাঁড়ার ন্যাচারাল বেল্ট। বেল্ট শক্ত হলে ডিস্কের উপর চাপ কমে, ব্যথা কমে। আর্থারাইটিস, জয়েন্টের ভেতর সাইনোভিয়াল ফ্লুইড থাকে, না নাড়লে এটা শুকিয়ে যায়। সূক্ষ্ম ব্যায়াম, পবন মুক্তাসন সিরিজ, গোড়ালি, হাঁটু, কোমর, ঘাড় ঘোরানো, এগুলো ফ্লুইড সার্কুলেশন বাড়ায়, জয়েন্ট পিচ্ছিল হয়। জার্নাল অফ রিউমেটোলজি বলছে 8 সপ্তাহ যোগে অস্টিওআর্থারাইটিস

0: ব্যথা 40% কমে।
1: শ্রোতাবন্ধুরা, যোগ মানে 90 মিনিট মাথা নিচে পা উপরে নয়, শুরু করুন 20 মিনিট দিয়ে। সকালের 20 মিনিট প্রোটোকল: 1. 5 মিনিট সূক্ষ্ম ব্যায়াম, ঘাড় ঘোরানো, হাত ঘোরানো, কোমর ঘোরানো, শরীর গরম করা। 2. 5 মিনিট সূর্য নমস্কার, ধীরে। 3 রাউন্ড শ্বাসের সঙ্গে পুরো শরীরের ওয়ার্ম আপ। 3. 5 মিনিট আসন, ত্রিকোণাসন 1 মিনিট প্রতি দিকে, ভুজঙ্গাসন 1 মিনিট, পবনমুক্তাসন 1 মিনিট, বালাসন 1 মিনিট। 4. 4 মিনিট প্রাণায়াম, অনুলোম বিলোম 2 মিনিট, ভ্রামরী 2 মিনিট। 5. 1 মিনিট শবাসন, চিত হয়ে শুয়ে পড়ুন, শরীর ছেড়ে দিন, অনুভব করুন। শ্রোতাবন্ধুরা, আমি শেষ করব একটা শবাসনের গল্প দিয়ে। বেঙ্গালুরুর নিমহ্যান্স হাসপাতাল, সাইকিয়াট্রি ওয়ার্ড, 28 বছরের মেয়ে, নাম দিয়া, মারাত্মক ডিপ্রেশন, 3 বার সুইসাইডের চেষ্টা করেছে, 6 মাস ধরে কথা বন্ধ, চোখের দৃষ্টি ফাঁকা, ওষুধে কাজ হচ্ছে না। যোগ থেরাপিস্ট এলেন, কোনো আসন নয়, কোনো প্রাণায়াম নয়, শুধু বললেন শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, আমি কিছু বলবো না, শুধু তুমি শুয়ে থাকো। দিয়া শুয়ে থাকল 1 দিন 2 দিন 7 দিন। থেরাপিস্ট রোজ 20 মিনিট ওর পাশে বসে থাকতেন চুপচাপ। 8ম দিনে দিয়া ফিসফিস করে বলল, আমার কাঁধটা ভারী হয়ে আসছে। থেরাপিস্ট বললেন, নামিয়ে দাও, মেঝেতে নামিয়ে দাও। দিয়া কাঁদতে শুরু করল, 10 বছর পর কাঁদল। কাঁদতে কাঁদতে বলল, আমি বাঁচতে চাই। ওই শুয়ে থাকাটার নাম শবাসন, মরার মতো পড়ে থাকা, কিন্তু এই মরা থেকেই নতুন জন্ম হয়। আমরা সারা জীবন করো, দৌড়ো, যেতো এর পেছনে ছুটি। যোগ আমাদের শেখায়, থামো, শোনো, অনুভব করো। আজ আমাদের শরীর আছে কিন্তু স্বাস্থ্য নেই, টাকা আছে কিন্তু শান্তি নেই, ডিগ্রি আছে কিন্তু তৃপ্তি নেই, ফোনে 5000 কন্ট্যাক্ট কিন্তু কথা বলার মানুষ নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থা 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস ঘোষণা করেছে, 177টা দেশ সমর্থন করেছে, কারণ গোটা দুনিয়া বুঝে গেছে ওষুধ দিয়ে রোগ সারানো যায়, মানুষ সারানো যায় না। মানুষ সারাতে গেলে তাকে তার শিকড়ে ফেরাতে হয়, আর ভারতের শিকড় হল যোগ।
2: যোগব্যায়ামের বৈজ্ঞানিক উপকারিতা, এ বিষয়ে এতক্ষণ বললেন তুলসী পাল সাহা। শ্রোতাবন্ধুরা, বিজ্ঞান ঘরে ও বাইরে অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন নিকিতা মোহন্তর কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন গৌতম দাশগুপ্ত এবং কিবোর্ডে সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়। আকাশবাণী শিলিগুড়ি কিছুক্ষণের মধ্যেই শুনতে পাবেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমে হিন্দি এবং

0: এতক্ষণ গজল শুনলেন গুলাম আলীর কণ্ঠে, আকাশবাণী শিলিগুড়ি। অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন একটি বিশেষ বেতার প্রতিবেদন, বিষয় মালদার আম। সম্পাদনা প্রয়াস সাহা।
1: মালদার আম বলতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার উৎপাদিত উৎকৃষ্ট মানের আমের জাতগুলিকে বোঝায়। আমরা এখন এই মালদা জেলারই আম নিয়ে একটি বেতার রিপোর্ট শুনব। এই বেতার রিপোর্টে সাক্ষাৎকার গ্রহণ করেছে প্রয়াস সাহা।
2: আম ভারতের অন্যতম জনপ্রিয় ফল এবং এর অসাধারণ স্বাদ, মিষ্টি গন্ধ ও পুষ্টিগুণের জন্য একে ফলের রাজা বলা হয়। আমাদের দেশে বিভিন্ন আম উৎপাদনকারী অঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলা অন্যতম। মালদা জেলা বিশেষভাবে বিখ্যাত হিমসাগর, লক্ষণভোগ, ফজলি ও ল্যাংড়া জাতের উৎকৃষ্ট মানের আমের জন্য। এই অঞ্চল গঙ্গার পার্শ্ববর্তী হওয়ায় মালদা জেলার উর্বর পলিমাটি, ভালো জল নিষ্করণ ব্যবস্থা, উপযুক্ত পিএইচ যা 5.5 থেকে 7.5 পর্যন্ত হয়, জৈব পদার্থের উপস্থিতি এবং গভীর মাটির স্তর উৎকৃষ্ট মানের আম চাষের জন্য আদর্শ পরিবেশ সৃষ্টি করে, ফলে এখানকার আম সুস্বাদু, মিষ্টি ও সুগন্ধযুক্ত হয় এবং হাজার হাজার পরিবার তাদের জীবন জীবিকার জন্য আম চাষের উপর নির্ভরশীল। আমরা এরপর কথা বলে নেব মালদা জেলার কিছু আম বাগানের মালিকের সঙ্গে, তাদের এবছরের আমের ফলন কেমন হয়েছে এবং আরো নানান রকম জিনিস আমরা তাদের মুখ থেকে শুনে নেব।
3: বর্তমানে আমি রয়েছি মালদা জেলার একদম বাইপাস সংলগ্ন নিত্যানন্দপুর এলাকাতে এবং এখানে একটি আম বাগানে। আমরা সবাই জানি মালদা দ্য সিটি অফ ম্যাঙ্গো। আপনার পরিচয়টা দেবেন।
4: আমার নাম রিপন দাস, আমার বাড়ি মালদার সাহাপুর নিত্যানন্দপুর এরিয়াতে।
3: আচ্ছা, এই বাগানটি কি আপনারই?
4: না, এটা প্রায় 5.5-6 বিঘার বাগান আছে, এটা আমাদের লিজে নেওয়া আছে। আমাদের নিজের বাগান আছে, এখান থেকে একটু ভেতরে 2.5-3 কিলোমিটার হবে, যে জায়গাটির নাম হচ্ছে ভাটরা। ভাটরাতে আমাদের নিজের বাগান আছে আর এটা আমাদের লিজে নেওয়া আছে।
3: আচ্ছা, আপনার একটি নিজস্ব বাগান আছে এবং এই বাগানটি লিজে নেওয়া আছে। এই বাগানটিতে কতগুলো আম গাছ আছে মোট?
4: ছোট বড় মিলিয়ে সব মিলিয়ে 50 ঝাড় তো হবেই, মিনিমাম 50 ঝাড় মতন আছে, বড় গাছ আর ছোট গাছ, মাঝারি গাছ সব মিলিয়ে।
3: আচ্ছা, আর আপনার যে নিজস্ব বাগানটি রয়েছে সেই বাগানে কতগুলো আম গাছ আছে?
4: ওটা ছোট বাগান, ওটা খুব বড় বাগান নয়, ওখানে সব মিলে 12টা মতন মাঝারি টাইপের গাছ আছে।
3: আচ্ছা, এই আম বাগানটি যেটি আমরা দেখতে পাচ্ছি, এই আম বাগানটিতে কি কি আমের গাছ আছে? সবই কি এক আম না আলাদা আলাদা আমের গাছ আছে?
4: না, এখানে 4-5 রকমের ভ্যারাইটিস আছে। যেমন বেসিক্যালি মেন যেটা আছে, বেশিরভাগ যদি আমরা দেখি তো লক্ষণভোগ বলা হয়, লক্ষণভোগ বলে আছে বেশিরভাগটাই। সেকেন্ড আছে ন্যাংড়া আছে, তারপরে যেটাকে হিমসাগর বলা হয়, আমরা লোকাল ভাষায় খিস্সাপতি বলি, সেটা আছে। মোহনভোগ আছে, অম্রপলি আছে, তারপরে কিছু আম যেটাকে আমরা গুঠিও বলি, এই জাতীয় 2-1 ঝাড় আছে। এই টাইপের 4-5 ধরনের ভ্যারাইটিস এখানে আছে।
3: আচ্ছা, এবছর আমের ফলন কেমন এখনো পর্যন্ত আপনারা দেখে কি বুঝতে পারছেন?
4: অ্যাকচুয়ালি যখন মুকুল আসে তখন তো চারিদিকেও দেখেছিলাম এবং আমাদের বাগানেও প্রচুর ভরপুর মুকুল ছিল এবং ওয়েদারও প্রথম প্রথম খুব ভালো ছিল, তাতে বেশ ফলন এসেছিল গাছে। কিন্তু মধ্যে একটা যে একদিন বৃষ্টি হয় আর তারপরে মেঘলা করে, কুয়াশা হয়, সেই কুয়াশাতে যে গুটিগুলো মুকুল থেকে যে ছোট ছোট গুটি থাকে, সেই গুটিগুলো ওই কুয়াশার জন্য কেটে যায়, কারণ ওয়েদারের ওপর অনেক কিছু ডিপেন্ড করে। তবে এখনও খুব একটা খারাপ নেই, অনেকের আম কেটেছে, অনেকের আছেও, ঠিক আছে। এখন দেখা যাক, কারণ প্রাকৃতিক দুর্যোগের ওপরেও আমের অনেক কিছু ডিপেন্ড করে, কারণ আমের সিজনে প্রচুর ঝড় ঝাপটা, তারপর ওয়েদার খারাপ থাকে, বিভিন্ন টাইপের দুর্যোগ হয়, তার উপরেও যতটা টেকে তার উপর ডিপেন্ড করে।
3: আচ্ছা, মানে কয়েকদিন আগে বা এখনো যে বৃষ্টিগুলো হচ্ছে, আজকেও যেরকম ওয়েদারটা মেঘলাই আছে, তো এগুলো বলছেন এগুলো আমের ফলনের উপরে এগুলোর মানে
2: প্রভাব পড়ে?
4: হ্যাঁ, ছাপ দেখা যায় ওয়েদার খারাপ হলে, কারণ এখনো আমটা বড় হয়নি, তো জাস্ট বড়র দিকে, ছোট থেকে বড় হচ্ছে, এই 1.5-2 মাসের হতে চললো। তো এখন যদি ওয়েদারটা ভালো হয়, সাথে বৃষ্টি পেলে এখন আমের গ্রোথটা আসবে, কিন্তু বৃষ্টির সাথে সাথে ঝড় হলে তো এখন ছোট আম অনেক ঝরে যাবে। বৃষ্টি হলে আমের পক্ষে এ সময় ভালোই হয়, গ্রোথটা আসে, কিন্তু যদি তার সাথে ঝড় হয় তাহলে ছোট আম ঝরে যায়।
3: আচ্ছা, মানে এখনো পর্যন্ত যা ফলন রয়েছে সবই ভালো, এবং যা ওয়েদার কাস্ট, মানে আপনারা চাইছেন যে তার একটু বৃষ্টি হোক যাতে আমের ফলনটা ভালো হয়। আচ্ছা, আপনারা তো নিশ্চয়ই আমগুলোকে মানে ঠিক টেকসই রাখার জন্য কোনো পেস্টিসাইডস ব্যবহার করেন, সেগুলো কিভাবে দেওয়া হয় আম গাছে?
4: অ্যাকচুয়ালি যদি দেখা যায়, টোটাল সিজনে মিনিমাম 4-5টা পেস্টিসাইডের স্প্রে হয়। যখন মুকুল থাকে তখন এক ধরনের স্প্রে হয়, মুকুল থেকে যখন ছোট গুটি আসে জাস্ট তখন এক ধরনের হয়, এখন এক ধরনের হয়, এবং এর পরেও আরেক রাউন্ড হতে পারে। তো প্রথম অবস্থাতে যে স্প্রেটা হয় সেটা যেন মুকুলটা ঠিকঠাক থাকে, বা গাছটা, গাছ থেকে বলে অনেক সময় গরম করার জন্য, গাছটা যেন মুকুলে প্রতিটা শাখায় যেন মুকুল আসে, এই জন্য একটা প্রথমে স্প্রে করা হয়। তারপরে মুকুলটা যেন টিকে থাকে, গুটিটা যেন ঠিকঠাক হয়, তখন এক ধরনের স্প্রে করা হয়। এবং এখন যেমন ওই বলে যে মধু লেগে যায় আমে, আমের পাতায় এক ধরনের পোকার জন্য, সেই মধুকে আটকানোর জন্য এক ধরনের স্প্রে করা হয়। এবং মধুর পরেও আমটা যখন একটু বড় হয় তখন অনেক সময় বিভিন্ন পোকা মাকড় এসে আমে বসে, যেটাতে আমে হুল মেরে দেয়, যার জন্য আমের ক্ষতি হয়। তো তখন ওই হুলটাকে আটকানোর জন্য আরেক ধরনের স্প্রে করা হয়। এই টোটাল 4-5 ধরনের স্প্রে পেস্টিসাইড করা হয়। এগুলো বিভিন্ন টাইপের মানে কীটনাশক আটকানোর জন্যই বেসিক্যালি এগুলো দোকানদারেরা দেয়। এবার নামগুলো সঠিক আমাদের জানা নেই যে কোনটা কোন ধরনের, আমরা দোকানে গিয়ে বলি এবং দোকানদারেরা সেই মতন দেয়। টোটাল পেস্টিসাইডের 4-5 ধরনের থাকে, একটা বেসিক্যালি বিষ থাকে, একটা হয়তো ভিটামিন থাকে, একটা হয়তো ফাঙ্গাস ফ্রি থাকে। এই এই টোটাল 4-5 ধরনের বিষ সিজনাল করা হয় এক একটা স্প্রের সময় এক এক রকম ভাবে।
3: তো এই যে আম বাগানে পেস্টিসাইডস গুলো আপনারা দিচ্ছেন, এটাতে মানে ধরুন আমরা যারা পরে আমগুলো খাবো গিয়ে সেটার প্রতি কোনো এফেক্ট পড়বে না, এগুলো সব ঠিক থাকে? কারণ পেস্টিসাইডস দেওয়া মানে তো একটা এফেক্ট পড়েই।
4: অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে যদি দেখা যায়, কীটনাশক তো আমরা জানি প্রতিটা জিনিসে, কিন্তু কৃষকদের কাছে কোনো উপায় নেই। কারণ এখন সময় চলে এসেছে, বা যেটা যখন চলে, এখন যদি আমরা যদি 15-20 বছর আগে দেখতাম তাহলে কিন্তু সেই সময় পেস্টিসাইড দেওয়া হতো না, কিন্তু এখন যত যুগ পরিবর্তন হচ্ছে তত তার সাথে আমাদেরকে সামঞ্জস্য মিলিয়ে চলতে হচ্ছে। এই জন্য আমাদেরকে সময়ের সাথে, আমরা না চাইলেও উপায় নেই, কারণ না হলে এই যে আমে বিভিন্ন ধরনের পোকা লাগবে, আমটা নষ্ট হয়ে যাবে, এটা টেকানোর জন্য। এবার এখানেও তো আমাদের একটা হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট থাকে। এবার যদি আমরা চাষ করি আর চাষ থেকে যদি আমরা ফসল যদি রিটার্ন না পাই তাহলে আমাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। তাই জন্য আমটাকে টেকানোর জন্য আমাদেরকে পেস্টিসাইড দেওয়া হয়। হ্যাঁ, অবশ্যই পেস্টিসাইডের একটা ক্ষতিকারক দিক আছে, কিন্তু যদি আমরা একটু মানে সেটা খাওয়ার সময় যদি একটু ভালো করে ধুই বা কেমিক্যাল ফ্রি করার তো এখন অনেক উপায় আছে, সেগুলো যদি ব্যবহার করি তাহলে সেখান থেকে হয়। এবার অনেকেই থাকে যে অর্গানিকভাবে চাষ করতে চায়, কিংবা আমরাও চাই, কিন্তু আশেপাশে চারিদিকে যেহেতু পেস্টিসাইড ইউজ হয়, এবার যদি আমরা যদি আমাদের বাগানে না দিই তাহলে সেক্ষেত্রে আমাদের বাগানের আমেরও ক্ষতি হতে পারে। এই জন্য বাধ্যতামূলক আমাদের কিছু না কিছু করতে হয়, কিন্তু আমরা চেষ্টা করি যতটা কম দিয়ে ভালো কিছু করা যায়, এই আর।
3: আমের যা ফলন আছে সেটা দেখে আপনি কি বুঝছেন এবছর আমের মার্কেট কেমন যাবে?
4: অ্যাকচুয়ালি প্রথমে আপনাকে আমি তো বললাম, প্রথমে যা মুকুল এসেছিল বা ওয়েদার যেমন ছিল, প্রতিটা বাগানে আমরা খেয়াল করেছিলাম যে বেশ ভালোই আম ছিল। কিন্তু এখন যেহেতু আম অনেক জায়গাতে শুনছি বা দেখছি যে কিছু পরিমাণ আম কেটে গিয়েছে, তাতে আগামী দিনে এখন যদি বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হয়, আর যা আম যদি টেকে আছে, যদি আম এই অবস্থাতেই টেকে, তাহলে হয়তো একটা মোটামুটি আমরা মার্কেট পেতে পারি। যদি প্রাকৃতিক দুর্যোগ হয় বা আমের ক্ষতি হয় তাহলে হয়তো মার্কেটটা বাড়তে পারে। এটা এখন বলা যাচ্ছে না, আগামী এখনও তো 2-3 মাস আছে আমাদের হাতে পরিস্থিতির ওপর, কিন্তু মোটামুটি একটা হবে এটা একটা আভাস পাওয়া যাচ্ছে যে গতবারের তুলনায় হয়তো এবার একটু ভালো হতে পারে।
3: আপনি তো বললেন আপনার বাগানে 4-5 রকমের আম গাছ আছে, ওই প্রতিটি আমের মানে মার্কেট প্রাইস কেমন থাকে, কোনো মানে অম্রপলির কেমন থাকে, লক্ষণভোগের কেমন থাকে, সেই আমের মার্কেট প্রাইসগুলো নিয়ে যদি আপনি আমাদেরকে কিছু বলেন।
4: মার্কেট প্রাইসটা ডিপেন্ড করে যে পাকার সময় কোন, অ্যাকচুয়ালি লক্ষণভোগ যেটা আছে সেটার মার্কেট সবসময় একটু লো ডিম্যান্ড থাকে, কারণ এর ফলনটা বেশি হয় বলে মানুষ চাষ বেশি করে, লক্ষণভোগটা খুব সহজে মার্কেটে পাওয়া যায়। তো আমরা যেহেতু এখানে মোটামুটি একটা পাওয়া যায় হয়তো 15 টাকা কেজি বা 20 টাকা কেজি, 15-20 বা তার নিচেই থাকে আশেপাশে, এটা পাইকারি রেট। এবার সেটা যদি খুচরো কেউ কিনতে যায় সেটা তো একটু বাড়বেই, এটা আমরা জানি, এটা মার্কেটের নিয়ম। এবং যে আরও যে আম আছে যেমন ন্যাংড়া বা হিমসাগর বা খিস্সাপতি আমরা যেটাকে বলি, এগুলো হচ্ছে একটা ভালো টাইপের আম, খেতে সুস্বাদু বা হাইলি ডিমান্ড থাকে এই আমগুলো। এই আমগুলোর ন্যাচারালি মার্কেট আমরা দেখলেও মোটামুটি 30-এর উপরেই থাকে প্রতিবারই প্রথম প্রথমের দিকে, এবার এটা খুচরো কিনতে গেলে একটু বেশি পড়ে, কিন্তু আমরা পাইকারি রেটে মোটামুটি 30-40-এর ঘরেই থাকে। এবার দেখা যাক যে মার্কেটে কী টাইপের ডিমান্ড আছে, যদি হাইলি ডিমান্ড থাকে আর যদি সাপ্লাই কম থাকে তাহলে হয়তো দামটা বা আমরা বেশি পেতে পারি, যদি আর যদি সাপ্লাই বেশি থাকে তাহলে অবশ্যই দামটা আমরা কম পাবো। আর অম্রপলি তো হচ্ছে শেষের দিকে আম, ও এই দামটার সবসময়ই একটা ভালো দাম পাওয়া যায়। যেগুলো একটু ভালো ধরনের আম, কোয়ালিটি আম মার্কেটে মানুষ পছন্দ করে সেই আমগুলোর আমরা একটু দাম পাই, আর যেহেতু লক্ষণভোগটা একটু মানে লোয়ার কোয়ালিটির মধ্যেই ধরা হয় এবং সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় বলে এই আমটার দাম একটু ন্যাচারালি কম পাওয়া যায়, এর এবং এর ফলনও বেশি হয় তো তাই জন্য।
3: আচ্ছা, এই যে আমগুলো নিয়ে বললেন, তো মোটামুটি ধরুন মানে ওই সরস্বতী পুজোর পরপর থেকে আমের মুকুল আসা শুরু হয়ে যায়, আর তারপরে এই যে প্রসেসটা, এই প্রসেসটা তাও কতদিন চলে আম ধরা, আম হিসেবে মানে আপনারা কতদিন ধরে ইনভলভ থাকেন এই বাগানটির মধ্যে?
4: এটা মোটামুটি জানুয়ারির পরে থেকেই স্টার্ট হয়ে যায়, ঠিক আছে, কারণ মুকুল আসার আগে থেকেই ধরতে গেলে পুরো বছরই যত্ন নেওয়া হয় গাছের, কিন্তু বেসিক্যালি আমের জন্য আমাদের জানুয়ারির পর থেকেই শুরু হয়ে যায় চর্চা। এবার মুকুল আসা থেকে আম পাড়া পর্যন্ত শেষ করতে মোটামুটি ওভারঅল যদি দেখা যায় যে কিছু আম আছে যেগুলো অনেক পরে পাকে, তো ওগুলো মেলে যদি দেখা যায় ওভারঅল আমাদের 5-6 মাস, মিনিমাম 3 মাস থেকে শুরু করে ম্যাক্সিমাম 5-6 মাস পর্যন্ত আমাদের ওভারঅল টাইম লেগেই যায়।
3: আচ্ছা, আপনাকে এতগুলো তথ্য দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
4: অসংখ্য ধন্যবাদ।
3: ধন্যবাদ, নমস্কার।
2: আমবাগান শুধু অর্থনীতিতেই অবদান রাখে না, বরং এই এলাকার কৃষি ঐতিহ্যও রক্ষা করে। বর্তমানে আধুনিক কৃষি পদ্ধতিও ব্যবহার করা হয় আম চাষের জন্য।
3: বর্তমানে যে আমবাগানটিতে আমরা রয়েছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আম গাছে স্প্রে করার কাজ চলছে। আমরা এখানে যে দাদা রয়েছে তার সাথে একটু কথা বলবো। দাদা, আপনার পরিচয়টা দেবেন।
5: আমার নাম অজয় কর্মকার, আমার গ্রাম নিত্যান্দু, আমার বাড়িও নিত্যান্দু।
3: আপনি প্রায় কতদিন ধরে এরকম আম গাছে স্প্রে করছেন?
5: আমি প্রায় 13-14 বছর থেকে স্প্রে করছি।
3: এই যে আম গাছে আজকে আপনারা যে স্প্রে করছেন, এগুলো কি সব জৈব সার নাকি সব কেমিক্যাল ফার্টিলাইজ পেস্টিসাইডস?
5: জৈব সার না, সব বিষ এগুলো।
3: আচ্ছা দাদা, কি কি ধরনের বিষ আজকে দিলেন গাছে?
5: বিষ দিলাম, একটা বিষ আছে যেটা সুলি মারার জন্য, যে পোকাটা যেন যে সুলি যেন না মারে তার জন্য, আর একটা বরুণ দিলাম যেটার জন্য দানাটাকে ফ্রেস করে, আর একটা ভিটামিন, দানাগুলো কেটে যাচ্ছে ঝরে মাটিতে পড়ে যাচ্ছে তার জন্য একটা ভিটামিন দেওয়া হলো।
3: আচ্ছা, এই মানে বিষগুলো দেওয়ার প্রক্রিয়া কী রয়েছে, আপনারা কেমনভাবে বিষটা দিয়ে থাকেন?
5: বিষগুলো আমরা আমাদের যা হোক আমাদের লেবার আছে, আমাদের ড্রাম আছে, আমাদের স্প্রে করার মেশিন আছে, আমরা বিষটা গুলে জল থেকে জলে করে গুলে আমরা স্প্রে মেশিনের মাধ্যমে আমরা বিষটা দেওয়ার চেষ্টা দিই গাছে উঠে।
3: আচ্ছা, মানে বিষটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপরে আপনারা গাছে সেটাকে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করেন। আপনি আমাকে একটা কথা বলুন, এই যে বিষগুলো যেগুলো আপনারা দেন গাছে, এগুলো কি সরকার থেকে আপনাদেরকে দেওয়া হয় না, আপনারা পার্সোনালি এগুলো কিনে তারপরে গাছে দেন?
5: এগুলো বিষ সরকার থেকে পাওয়া যায় না, আমরা দোকান থেকে নিজে থেকে কিনে নিয়ে আসি, তো আমরা নিজে থেকে কিনে আমরা বাগানে স্প্রে করি।
2: গ্রীষ্মকালে মালদার আমবাগানগুলো কর্মচাঞ্চল্যে ভরে ওঠে, যেখানে চাষিরা যত্ন সহকারে আম সংগ্রহ করে ভারতের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও পাঠান। এরপর আমরা আরও একটি আমবাগানের মালিকের সঙ্গে কথা বলে নেব এবং তার কাছ থেকেও আম সম্পর্কিত কিছু তথ্য আমরা জেনে নেব।
3: এখন আমরা রয়েছি মালদা জেলা মথুরাপুর এলাকায় এবং এখানে আরও একটি আম বাগানে আমরা এখন আপনার পরিচয়টা দেবেন।
6: আমার নাম হলো অর্ধেন্দু দাস, বাড়ি মথুরাপুর, থানা মানিকচক।
3: আচ্ছা, এই যে আম বাগানটিতে আমরা রয়েছি বা আম বাগানটি কি আপনারই?
6: আমাদেরই।
3: আচ্ছা, এখানে মোট কতখানি আম বাগান, মানে কতটা জায়গা জুড়ে আম বাগানটা রয়েছে?
6: একটা বাগান তো না, আর অনেক দু তিনটা বাগান আছে। এরা ধরো 5-6 বিঘার বাগান আছে, এতে 40-50টা মতো নামের গাছ আছে।
3: আর বাকি পাশের যে বাগানগুলো সেগুলোতেও প্রায় কতগুলো মতো নাম গাছ রয়েছে?
6: এরকমই।
3: আচ্ছা, মানে এটাতেও 40-50টা, এরকম করেই সবগুলো মোট বাগান আছে। আচ্ছা, এবার আপনাদের আম বাগানগুলোতে, এই যে আম বাগানগুলোতে কি কি ধরনের আম গাছ রয়েছে?
6: ফজলি আছে বেশিরভাগ, ন্যাংরা আছে, গোপালভোগ আছে, তারপরে তোমার গুটি আছে, বিভিন্ন রকমের আম্রপল্লি আছে।
3: আচ্ছা, এবার তো এখনো পর্যন্ত আম

0: আমগুলো আপনারা আপনাদের বাগান থেকে নেন, এই আমগুলো কি আপনারা নিজেরাই বিক্রি করেন না এগুলো আবার এসে কেউ কিনে নিয়ে যায়?
1: আমাদের ওখানে আড়ত করে, যারা ব্যবসা করে পাঠায় দূরে দূরে, আমরা তাদেরকে দিয়ে দিই, তারা আবার পাঠায় লরি করে বাইরে।
0: আচ্ছা, মানে আপনাদের যে আমগুলো সেগুলো আপনারা পাইকারদেরকে দিয়ে দেন, তারপরে তারা বাকিটা বিক্রি করে?
1: পাঠায় বাইরে,
0: আচ্ছা, মানে আপনারা নিজেরা আম বিক্রি করেন না নিজের?
1: না নিজে বসে আম বেচি না।
0: এবার আপনি একটা কথা বলুন, এই আপনাদের যে আমগুলো, এই আমগুলো কি শুধুমাত্র মালদা জেলাতে বিক্রি হয় না, এখান থেকে বাইরেও মানে
1: না না,
0: বিদেশে?
1: বাইরেও যায়, অনেক দূরে দূরে সব নিয়ে যায় লরিতে করে।
0: মোটামুটি তাও একটা আম বাগান থেকে মানে মোট টোটাল কতটা আম বেরোয়, কত কিলো আম?
1: ওরকম তো হবে না, এখন আম তোমার যেরকম ফজলি আমটা পরে লাস্টে ভাঙা হয়, ওটা বেশি হয়, বেশি গাছ আছে বলে, যতটা গাছ বেশি থাকবে যে আমের, সেই আম বেশি হবে, বেশি পাবো। প্রথমে আম ফার্স্টে আমাদের পাকে গোপালভোগ, গোপালভোগ আমটা পাকে খেওয়া দাওয়া হয়ে শেষ হয়ে যায়, তারপরে শুরু হয় ন্যাংরা, ন্যাংরা থেকে তারপরে শুরু হয় খিরসাপাতি বা হিমসাগর বলি ওই আমটা, তারপরে লাস্টে ফজলি হয়, ফজলি আসনা।
0: ফজলি আমটা তো মালদার বিখ্যাত আম, মালদার বিখ্যাত সুরমা ফজলি। তো ফজলি আমের যে বিশেষত্বটা মালদাতে রয়েছে, তো সেই হিসাবে কি ওই আমটার দাম বেশি থাকে না ওই আমটার দামও প্রায় একই থাকে সব আমের মতো?
1: কোনো কোনো বার বেশি হয়ে যায়, বাইরে একটু ডিমান্ড আছে ফজলি আমের, মালদাতে বেশি আপনার গোপালভোগ আর খিরসাপাতি এই ন্যাংরা এগুলোরই বেশি ডিমান্ড।
0: আচ্ছা, তো এবার কেমন মনে হচ্ছে আমের মার্কেট কেমন যাবে?
1: এখন তো বলা মুশকিল, হওয়া তো উচিত, খরচ বেড়ে যাচ্ছে দিনে দিনে, ওষুধের দাম বেড়ে যাচ্ছে, স্প্রে করতে হচ্ছে বারবার, এই হচ্ছে কথা।
0: এই যে বর্তমানে আপনারা যে আম বিক্রি করছেন, তো এই এখনকার দিনের প্রফিট মার্জিন আর আগেকার দিনের আম বিক্রি যখন আপনারা করতেন, সেই প্রফিট মার্জিনে কি একই রকম রয়েছে বা বেড়েছে বা কমেছে? প্রফিট মার্জিনের কি পার্থক্য রয়েছে?
1: প্রফিট বলে তো শুধু প্রফিট নাও হতে পারে, লসও তো হতে পারে। হ্যাঁ, তো মার্জিন কি হওয়ার থাকলে ওই একই রকমই প্রায়, 19-20 হয় কোনো বছর, কোনো বছর হয় না, আবার কোনো বছর মার খেয়ে যায়, লসও হয়।
0: মানে সব সিজনে যে আমের ফলনে লাভ হয় তা নয়, কোনো বার লসও?
1: লসও হয়।
0: আচ্ছা, মানে আমি আরো যদি স্পেসিফিক ভাবে আপনি একটা জিনিস বলেন, যে আগেকার দিনে আপনাদের প্রফিটটা বেশি হতো না, এখন প্রফিটটা বেশি, কারণ আপনি বলছেন যে এখন আমের যত্ন করতে খরচা অনেকটা বেশি লাগছে, তো সেই তুলনায় যদি বলেন।
1: এখন তো খরচ বেড়েছে, তবে ফলনও বেড়েছে আগের তুলনায়, একটু হয় এখন বেশি লাভবান আগের চেয়ে,
0: আগের চেয়ে লাভও বেশি হয়, মানে যেহেতু খরচাটা বেড়েছে তাই যে
1: ফলনটা বেড়েছে, ফলনটা বেরোচ্ছে, বেরিয়েছে, মানে কি খাটনির স্প্রে টিস্প্রে বেশি করে করার দরুনে ফলনটা বেড়েছে।
0: আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
1: নমস্কার।
0: প্রাচীন কালে প্রায় 350 জাতির আম মালদাতে পাওয়া যেত, এবং 50 বছর আগের তথ্য অনুযায়ী প্রায় 243 প্রজাতির আমও মালদা শহরে পাওয়া যেত, যার মধ্যে বেশিরভাগই আজ বিলুপ্ত। এখন শুধুমাত্র কয়েক রকম হাতে গোনা প্রজাতির আম মালদা জেলায় পাওয়া যায়, এবং তারই সাথে সাথে প্রায় 32,000 হেক্টর জুড়ে মালদা জেলায় আম বাগান ছড়িয়ে রয়েছে। প্রতি বছর আনুমানিক 2.5 লক্ষ কুইন্টাল আম মালদাতে উৎপাদন করা হয়, এবং সেই সংখ্যাটা কোনো বছর বেড়ে বেড়ে প্রায় 4 লক্ষ কুইন্টাল পর্যন্ত চলে যায়। এরপর আমরা একজন মালদা লোকালয় বাজারে আম বিক্রেতার সঙ্গে কথা বলে নেব। এখন আমরা রয়েছি মালদা শহরের একদম মাঝখানটাতে, মালদা রদবাড়ি বাজারে। এখানে একজন আম বিক্রেতার সঙ্গে আমরা কথা বলে নেব। নমস্কার।
2: নমস্কার।
0: তোমার নামটা বলবে, পরিচয়টা দেবে?
2: আমার নাম সুনতি মণ্ডল।
0: আচ্ছা, তোমার বাড়ি কোথায়?
2: আমার বাড়ি পান্ডুয়া।
0: আচ্ছা, তুমি যে আজকে আমরা দেখতে পাচ্ছি আম নিয়ে এসছো, এখানে কি কি আম আছে?
2: আছে খিসাপাতি, ন্যাংরা, তারপরে আছে না লক্ষণভোগ, গোপালভোগ।
0: আচ্ছা, এই আমগুলো খালি কি তুমি এই আমগুলোই বিক্রি করো না আরও অন্য রকমের আমও বিক্রি করো?
2: এগুলো তো নিয়ে আসি, আরও অন্য কিছু নিয়ে আসি না, ন্যাংরা, লক্ষণা, গোপালভোগ, খিসাপাতি।
0: এই আমগুলো কি সব মানে তোমরা নিজেদের বাগান

0: আছে না এগুলো বাজার থেকে কিনে এনে তারপর বিক্রি করো?
1: না, আমরা গ্রামে কিনে নিই, গাছ থেকে পাইটা ভেঙে দেয় চাষিদের কাছ থেকে, আমরা কিনে নিয়ে আসি।
0: মানে তোমরা একদম বাগান থেকে কিনে আমগুলো নিয়ে
1: নিয়ে আসি।
0: এই প্রতিটা আমের, যেরকম তুমি বললে খিস্যাবাতি, খিস্যাবাতির কিরকম দাম রয়েছে, তোমরা কিরকম কেনো আর কিরকম দাম মানে বিক্রি হয়, মানে মোটামুটি একটা প্রফিট মার্জিনটা ধরো?
1: 20-25 কিনি, এখানে 30 বিক্রি, 30-35 বিক্রি।
0: সবগুলো আমি কি একই রকম দাম?
1: সবগুলো একরকম দামে বিক্রি হয় না।
0: কোনটা আম কেমন দাম?
1: ন্যাংরাটার দাম বেশি, খিস্যাবাতির দাম বেশি, গোপালভোগের দাম বেশি, আর অন্য অন্য দাম কম, লক্ষণভোগটার দাম একদম কম, 10-15 টাকা।
0: আমার হচ্ছে হলো এই কয়টা আম ছাড়া আরও ধরো যে মালদা যেটা বিখ্যাত আম, ফজলি আম, সে আমগুলোও কি তোমরা বিক্রি করো?
1: হ্যাঁ বিক্রি করি, সময় যখন পাই তখন আমরা নিয়ে চলে আসি, 20-25 টাকা খুচরো বিক্রি হয়।
0: আচ্ছা, খুচরো বিক্রি করলে 20-25 টাকা, যদি কেউ হোলসেল যেটা রেট সেই রেটগুলো?
1: 20 টাকা লিবা পাইকারি রেট।
0: তোমরা কত বছর ধরে এইভাবে আম বিক্রি করছো?
1: আমি প্রায় 15 বছর থেকে।
0: মানে তুমি প্রায় ছোটবেলা থেকেই আমের সঙ্গে?
1: আমের সঙ্গে।
0: তো মানে এই আম বিক্রি করে তোমাদের লাভ হয়?
1: হ্যাঁ হয়, সংসার চলে।
0: মানে তোমরা কি আমের উপরেই নির্ভরশীল না আরও কাজ করো?
1: না না, এটাই তো আমার ব্যবসায়, আমের ব্যবসাই করি, আর তাছাড়া তো কিছু করি না, বাড়িতে আর কিছু করি না, সারাদিন তো লেগে যায় আম বিক্রি করি। রাত্রে বাড়ি গেলাম, সকালে 7:30 পৌঁছাই, রাত্রে 8 বেজে যায় বাড়ি যেতে, আর কি আর ব্যবসা করব।
0: আচ্ছা, মানে তোমাদের জীবন ও জীবিকাটা আমের উপরেই নির্ভর,
1: আর আম যখন শেষ তখন আমরা সবজি বিক্রি করি।
0: তো এখনো পর্যন্ত মানে এই যে এক মাস বিক্রি হচ্ছে মালদা, এক মাসের বেশি হচ্ছে?
1: বেশি হবে, 2 মাস ধরে লাগ,
0: 2 মাস ধরে আম যে বিক্রি হচ্ছে, মোটামুটি এখনো পর্যন্ত তোমাদের এই বছরের বাজারে কেমন লাভ বা লোকসান আছে?
1: অতটা হিসাব আমি এখন করতে পারছি না, লাভ লোকসান মনে করতে হবে
0: না, মানে তাও অন্যবারে থেকে এবারে বাজার তো ভালো,
1: খারাপ খারাপ আছে, এবার আমের অত ই নাই, চাহিদা কম
0: না, মানে আমের চাহিদা নেই বললে, আম কেমন হয়েছে, আম কি কম হয়েছে না আমও বেশি হয়েছে?
1: আম বেশি হয়েছে, আর সামনে বছর থেকে এবছর আম বেশি হবে।
0: আচ্ছা, তো তোমরা কি আম খালি এখানে বাজারে বিক্রি করো না বাইরেও পাঠাও?
1: না, আমরা এখানেই বিক্রি করি, বাইরে পাঠাই।
0: আচ্ছা, মানে এখান থেকে যদি কেউ কিনে নিয়ে বাইরে দেয় তাহলে সেটা?
1: হ্যাঁ সেটা, হ্যাঁ পারে, হয়তো কেউ নিল 50 কেজি, 40 কেজি, 60 কেজি, তারা ওরা বাইরে নিয়ে গেল, দিল্লি গেল, যেরকম পরশু দিন 80 কিলো আম দিলাম, দিল্লি নিয়ে গেল, এরকম কেউ কলকাতা নিয়ে যায়, কেউ বোম্বাই নিয়ে যায়, কেউ দিল্লি নিয়ে যায়, এরকম।
2: মালদার লক্ষ্মী আম, আমকে মধুফলও বলা হয়। 2008 সালে মালদার 3টি আম জিআই ট্যাগ পেয়েছে, যার মধ্যে রয়েছে লক্ষণভোগ, হিমসাগর এবং ফজলি। আম শুধু কাঁচা বা পাকা অবস্থাতেই খাওয়া হয় না, আম দিয়ে আচার, মিষ্টি এবং যেটি বিশেষভাবে উল্লেখযোগ্য আমসত্ত্ব, তার সাথে আরও নানান রকমের খাবার তৈরি হয়। এরপর মালদাতে তৈরি হওয়া মালদার আম দিয়ে রসগোল্লার বিষয়েও আমরা একটু জেনে নেব।
0: আচ্ছা, এখন আমরা রয়েছি মালদা জেলার মুগদমপুর বাসুলিতলা মোড়ে, এবং এখানে মিষ্টিমুখ বলে একটি মিষ্টান্ন ভান্ডার, যেখানে আমের রসগোল্লা
2: পাওয়া যায়।
0: তো আমরা এই দোকানের ওনারের সাথে কথা বলবো। নমস্কার স্যার।
3: নমস্কার,
0: আপনার নামটা বলবেন, পরিচয়টা দেবেন।
3: আমার নাম বিভাস সর্দার, আমি প্রপারাইটার মিষ্টিমুখ, আমাদের এটা মালদাতেই বাসুলিতলা ওয়ার্ড নাম্বার 7 ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটিতে আছে।
0: আপনাদের এই দোকানটি কত বছর পুরনো?
3: এটা প্রায় 20 বছর পুরনো।
0: প্রায় 20 বছর। আচ্ছা, আপনাদের দোকানে যেটা সব থেকে বিখ্যাত মিষ্টি মালদার আম রসগোল্লা, এই মিষ্টিটি কতদিন ধরে আপনাদের দোকানে তৈরি হচ্ছে?
3: এটা মোটামুটি 3-4 বছর ধরে হচ্ছে আমাদের, আর মালদার একটা ঐতিহ্য আছে আমের জন্য বিখ্যাত, তো সেই আমটাকে সামনে রেখে আমরা একটা মিষ্টি তৈরি করছি, যেটা স্বাদে গন্ধে আমের মতোই লাগে, কাঁচা আমে, তো এটা ফুড কালার, ফুড এসেন্স, তার সাথে আরও অনেক কিছু দিয়ে আমরা এটাকে তৈরি করি। মোটামুটি কাস্টমারের কাছে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে।
0: আচ্ছা, শুধু আমের সিজনে পাওয়া যায়, সারা বছর পাওয়া যায়?
3: সারা বছরের জন্যই এটা তৈরি হয়।
0: এই মিষ্টিটা তৈরির পুরো প্রক্রিয়াটা?
3: প্রক্রিয়াটা এখানে ছানা থেকে শুরু করে, ছানাকে প্রসেস করে তার সাথে ফুড কালার, ম্যাঙ্গো এসেন্স দিয়ে আমরা এটাকে তৈরি করি। এটা অ্যাকচুয়ালি রসগোল্লা, এই রসগোল্লাটাই ম্যাঙ্গোর ফ্লেভারে আমরা বিক্রি করছি।
0: আপনাদের এই রসগোল্লাটা মোটামুটি ধরুন মানে আজকে যদি তৈরি হয় শেলফ লাইফ কত এই রসগোল্লা?
3: বলতে উইদাউট ফ্রিজ হলো, উইদাউট ফ্রিজ 48 ঘন্টা, মানে দুদিন, দুদিন ঠিক থাকবে উইদাউট ফ্রিজ, আর ফ্রিজে রাখলে 3-4 দিন থেকে যাবে।
0: থেকে যাবে মোটামুটি।

0: প্রতিদিন প্রায় কতটা মিষ্টি তৈরি হয় এই মিষ্টিটা?
1: মোটামুটি প্রতিদিন 1000 তৈরি হয়, আর অর্ডার থাকলে বেশি হয়, অনুষ্ঠানে বেশি হয়।
0: প্রত্যেক দিন কার্ডটা প্রতিদিন সেল হয়ে যায়?
1: প্রতিদিনের আমাদের সেল হয়ে যায়, একটা আইডিয়া করা থাকে আমাদের, মোটামুটি প্রতি রেগুলার সেল আমাদের।
0: এই মিষ্টিটার সাথে আর কী কী মিষ্টি পাওয়া যায় দোকানে?
1: এর সাথে রসগোল্লা আছে, মালদার লাল মিষ্টি আছে যেটাকে গুলাব জামুন বলে, আমরা আমাদের মালদার ভাষাতে বলি লালমন। তার সাথে সন্দেশ আছে, ম্যাঙ্গো সন্দেশ, খেজুর গুড়ের সন্দেশ, কানচাট, আরও ভ্যারিয়েশন আছে মিষ্টি।
0: আচ্ছা, তার মানে মোটামুটি আমরা ভাই বলতে পারি তাহলে এই মিষ্টিটা মালদাবাসীর বেশ পছন্দের। আচ্ছা, আপনাদের দোকান ছাড়া আর কোনো দোকানে কি এই মিষ্টিটা পাওয়া যায়?
1: অনেকে চেষ্টা করেছে, কি কতটা সাকসেস হয়েছে আমি জানি না, কিন্তু আমি তো কাস্টমারের রেসপন্স ভালোই পাচ্ছি।
0: আচ্ছা, এখানে তো এক দাদা আমরা ওই দেখতে পাচ্ছি আম মিষ্টিটাই কিনছে, তো ওনার সাথে আমরা একটু কথা বলবো। দাদা, আপনার নামটা বলবেন?
2: আমার নাম চিরঞ্জীব দাস।
0: তো আপনি এই যে মিষ্টিটা নিচ্ছেন, এই মিষ্টিটা কেমন আপনার কেমন লাগে?
2: না, আমি তো এখানে, এখানেই আমার বাড়ি, আমি তো এখানে আজকে থেকে না, যবে থেকে দোকান তবে থেকে আমি এখান থেকেই নিই, এবং এনে আর মিষ্টি, আর মালদাতে এরকম মিষ্টি আমি কোথাও খাইনি।
3: আম ছাড়াও আম গাছটি নানা কাজে ব্যবহার করা হয়, যেমন আম গাছের কাঠ দিয়ে নানান রকম আসবাবপত্র তৈরি হয় এবং তার সাথে বিভিন্ন বাদ্যযন্ত্র তৈরি হয়, যেমন তবলা, ঢোল, এবং এর সাথে যেই বাদ্যযন্ত্রটি ছাড়া আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব অসম্পূর্ণ, সেই ঢাকও এই আম গাছের কাঠ দিয়েই তৈরি হয়। বর্তমানে নগরায়ণের জন্য বহু আম বাগান কেটে সাফ করে দেওয়া হচ্ছে, এবং তার সাথে সাথে আরও যে সমস্যাগুলো দেখা দিচ্ছে তার মধ্যে প্রধানত এসে দাঁড়িয়েছে হলো আম বাগানে কাজ করার শ্রমিকের অভাব, যা এখন প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে আম বাগান কেটে ফেলার, যার জন্য মালদার এই আম চাষের ভবিষ্যৎ খুব একটা ভালো দিক এগোচ্ছে না। কিন্তু এত কিছুর মাঝেও মালদার আম চাষ প্রকৃতি, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক গুরুত্বের এক সুন্দর সমন্বয়। ধন্যবাদ।
4: এতক্ষণ শুনছিলেন মালদার আম নিয়ে একটি বিশেষ বেতার রিপোর্ট। এই বেতার রিপোর্টে সাক্ষাৎকার গ্রহণে ছিলেন প্রয়াস সাহা, আকাশবাণী শিলিগুড়ি।
5: মালদার আম, এ বিষয়ে বিশেষ বেতার প্রতিবেদন শেষ হল আকাশবাণী শিলিগুড়ি। কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে তিনি বলেন, বিকশিত ভারতের স্বপ্ন এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে। নিরবচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য শ্রী মোদীর ভূয়সী প্রশংসা করে আজ এনডিএ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। বস্ত্রশিল্পের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। তৃতীয় পর্যায়ে এজন্য মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। রাজ্য সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। অর্থ দপ্তর পেয়েছেন স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছেন তাপস রায়, স্বাস্থ্যমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন ডক্টর শারদা মুখোপাধ্যায়, নতুন স্কুল শিক্ষামন্ত্রী হয়েছেন দীপক বর্মন, উচ্চ শিক্ষামন্ত্রী হয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দেশের 140 কোটি নাগরিকের আকাঙ্ক্ষা অবশ্যই পূরণ হবে। এনডিএ জোট সর্বদাই দেশের জনসাধারণের বিশ্বাসকে শক্তিশালী করেছে। আজ সন্ধ্যায় নতুন দিল্লির ভারত মণ্ডপমে এনডিএ সম্মেলনে শ্রী মোদী ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, কংগ্রেসের বিশ্বাসঘাতকতার পর দেশের মানুষ এনডিএ সরকারের ওপর তাদের আস্থা অর্পণ করেছে। 2014 সালের আশার উদীয়মান সূর্য আজ নতুন করে আত্মবিশ্বাসের কিরণে রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ প্রথমবারের মতো দেখেছে যে যখন একটি সরকার সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত হয়, তখন উন্নয়নও দ্রুত গতিতে হয়। তিনি বলেন, এনডিএ সরকারের এই 12 বছরে 25 কোটিরও বেশি মানুষের দারিদ্র থেকে মুক্তি এটাই প্রমাণ করে যে নীতিগুলো সঠিক এবং এর দিক নির্দেশনাও সঠিক।
1: এনডিএ সরকার কে ইন 12 বর্ষো মে 25 করোড় সে জাদা লোকো কা গরিবি সে বাহার নিকলনা ই দিখাতা হ্যায় কি হামারি নীতিয়া সহি হ্যায়, হামারি দিশা সহি। ই সফলতা আজ দেশ কে হর উস ব্যক্তি কো এক ভরোসা দেতি হ্যায় কি এক না এক দিন উসকা সংঘর্ষ ভি খতম হোগা, এক দিন উসকে সপনে ভি পুরে হোঙ্গে।
0: প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের জনসাধারণ জাতীয় পর্যায়ে রাজনৈতিক স্থিতিশীলতার গুরুত্ব অনুধাবন করতে পেরেছে। 2014 সালের আগের দশকগুলোতে দেশে ব্যাপক অস্থিতিশীলতা ও অস্থিরতা ছিল, যার ফলে দেশকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছিল। তিনি বলেন, জনগণ এখন একটি স্থিতিশীল সরকারের কার্যক্রম প্রত্যক্ষ করছে এবং এর সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতার প্রশংসা করছে। দেশের প্রতিটি নাগরিক বিকশিত ভারতের স্বপ্নে উদ্বুদ্ধ এবং এই স্বপ্ন এখন আর কোনো ব্যক্তি, সরকার বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নেই। প্রধানমন্ত্রী বলেন, এটি এখন দেশের প্রতিটি মানুষের স্বপ্ন ও সংকল্পে পরিণত হয়েছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে প্রতিটি মুহূর্ত উৎসর্গ করতে হবে। সরকারের গৃহীত অর্থনৈতিক ও পরিকাঠামোগত সংস্কারসমূহ কোনো রাজনৈতিক বাধ্যবাধকতার ফল নয়, বরং তা আদর্শগত দৃঢ় বিশ্বাসের ফসল। নিরবচ্ছিন্নভাবে সবথেকে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, ডক্টর এস জয়শঙ্কর, পীযূষ গোয়েল, নির্মলা সীতারামন এবং শিবরাজ সিং চৌহান সহ অন্যান্য মন্ত্রীরা নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। সমাজ মাধ্যমে রাষ্ট্রপতি বলেন, এই মুহূর্ত নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি দেশবাসীর আস্থা ও আত্মবিশ্বাসের প্রতীক। উপরাষ্ট্রপতি বলেন, এই ঐতিহাসিক মাইলফলক শুধুমাত্র দপ্তরের কার্যকাল নয়, বরং দেশের বিকাশ যাত্রার এক রূপান্তরমূলক অধ্যায়। এই উপলক্ষে বিশ্ব নেতারাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, সাইপ্রাসের রাষ্ট্রপতি নিকোস ক্রিস্টোডৌলিডাস, ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতি লি জে মিউং, অস্ট্রেলিয়ার 2 প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট ও স্কট মরিসন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিশানায়কে, পাপুয়া নিউগিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশ্বেশ্বরায়, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের ক্ষমতাসীন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো প্রমুখ এই মাইলফলককে একটি অসাধারণ অর্জন হিসেবে অভিহিত করে শুভেচ্ছা জানিয়েছেন। এদিকে শ্রী মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং সকলকে তাদের উষ্ণ শুভেচ্ছা বার্তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। নিরবচ্ছিন্নভাবে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা একটি প্রস্তাব গ্রহণ করেছে। মন্ত্রিসভার বৈঠকের পর নতুন দিল্লিতে কেন্দ্রীয় তথ্য সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, এই প্রস্তাবে জাতির সেবায় শ্রী মোদীর নিরবচ্ছিন্ন কার্যকালের ঐতিহাসিক মাইলফলককে চিহ্নিত করে তার বিভিন্ন প্রতিশ্রুতি ও অর্জনের বিষয়গুলি তুলে ধরা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে মন্ত্রিসভা 7 দফার একটি প্রস্তাব গ্রহণ করেছে। এদিকে মন্ত্রিসভা আহমেদাবাদ মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের 2A অংশের অনুমোদন দিয়েছে। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে কেন্দ্রীয় সরকারের দুটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে কেন্দ্রীয় সরকারি ও সাধারণ আবাসিকদের জন্য আবাসন নির্মাণ।
2: আজ ক্যাবিনেট মে তিন ফেসলে লিয়ে গে, এক ফেসলা আহমেদাবাদ মে মেট্রো কে বিস্তার কা হ্যা, দো ফেসলে অমরাবতী জো কি অন্ধ্রপ্রদেশ কা নয়া ক্যাপিটাল নির্মিত হো রা হ্যা, বন রা হ্যা, ডেভেলপ হো রা হ্যা, উসকে দো ফেসলে লিয়ে গে। আহমেদাবাদ মেট্রো কা ফেজ 2A কোটেশ্বর রোড সে

0: এয়ারপোর্ট কা করিডোর আজ অ্যাপ্রুভ হওয়া হয় ক্যাবিনেট মে।
1: এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করে আজ ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএও একটি প্রস্তাব গ্রহণ করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত এনডিএর এই বৈঠকে প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে একটি বিশেষ রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করা হয়। প্রস্তাবটি উত্থাপন করে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু বলেন, এই মহান জাতির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের জন্য তিনি সঠিক সময়ে ও সঠিক স্থানে উপস্থিত একজন সুদক্ষ নেতা। বস্ত্র শিল্পের জন্য প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ পিএলআই প্রকল্পের তৃতীয় পর্যায়ে সরকার 22টি নতুন আবেদনকারীকে অনুমোদন দিয়েছে। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, এই প্রকল্পের তৃতীয় পর্যায়ে মোট 96টি সংস্থাকে নির্বাচিত করা হয়েছে। এতে 12,822 কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি এবং 58,000 কোটি টাকার বেশি বাণিজ্যিক লেনদেনের লক্ষ্যমাত্রা রয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুকে ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনীর জন্য 20টি উন্নত উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস জ্যামার সংগ্রহের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রক আজ 449 কোটি টাকার একটি চুক্তি স্বাক্ষর করেছে। অন্তত 75% দেশীয় উপাদান বা প্রযুক্তি ব্যবহার করে এই জ্যামারগুলি তৈরি করা হবে। এর ফলে ভারতীয় নৌবাহিনীর জাহাজগুলির নিরাপত্তা আরও জোরদার হবে। পশ্চিমবঙ্গ সরকার মন্ত্রীদের দপ্তর বণ্টন করেছে। নবান্ন থেকে আজ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের হাতে রাখছেন স্বরাষ্ট্র, পার্বত্য, ভূমি ও ভূমি সংস্কার, ত্রাণ ও পুনর্বাসন, বিদ্যুৎ, তথ্য, সংস্কৃতি, কর্মী বিষয়ক ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এছাড়াও যে সমস্ত দপ্তর এখনও কোনো মন্ত্রীকে বণ্টন করা হয়নি সেগুলিরও তদারকের দায়িত্বে থাকবেন মুখ্যমন্ত্রী। অর্থমন্ত্রী হচ্ছেন স্বপন দাশগুপ্ত। ডক্টর শারদনাথ মুখোপাধ্যায়কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের দায়িত্ব দেওয়া হচ্ছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী হচ্ছেন তাপস রায়। দীপক বর্মনকে বিদ্যালয় শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ও অতিক্ষুদ্র মাঝারি শিল্প এবং বস্ত্র দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ও কারিগরি দপ্তরের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ চট্টোপাধ্যায়। কৃষি দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধ কুমার মণ্ডলকে। নিশীথ প্রামাণিককে ক্রীড়া ও যুব কল্যাণের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন এবং জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। শঙ্কর ঘোষকে পর্যটন এবং সংসদীয় বিষয়ক দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় জানিয়েছেন। আজ দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের কাছে তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারে।
2: ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপার্চারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা। আমরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট, ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি গভর্নমেন্ট, এবং সেটাকে আমরা কিন্তু কথাই নয়, আমরা ব্যবহারে, আচারে, আচরণে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা সেটা প্রতিষ্ঠিত করব।
1: নির্বাচন পরবর্তী পর্বে দলের মধ্যে বিদ্রোহের মধ্যে মমতা ব্যানার্জির পর এবার 10 জনপথে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। তৃণমূল সূত্রে খবর, রাহুল এবং অভিষেকের মধ্যে প্রায় 1.5 ঘন্টা ধরে বৈঠক হয়। গতকালই দিল্লিতে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বাসভবনে গিয়ে কংগ্রেস নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তৃণমূল নেত্রী। সূত্রের খবর, বিরোধী জোট ইন্ডিয়াকে শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়েছে দুই নেত্রীর মধ্যে। মমতা ব্যানার্জি আজ দিল্লিতে থেকে ফিরলেও কলকাতায় ফেরেননি অভিষেক। এদিকে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের সঙ্গে মিশিয়ে দেওয়ার জল্পনায় কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা, বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।
3: আমরা কংগ্রেসের সাথে মিশছি না, দায়িত্ব নিয়ে বলতে পারি, আমাদের পরিষদীয় দল এবং আমি এমপিদের যাদের সঙ্গে কথা হয়েছে তারাও কংগ্রেসের সঙ্গে মিশছেন না। তো সংখ্যাগরিষ্ঠ এমপি কংগ্রেসের সাথে মিশছেন না, সংখ্যাগরিষ্ঠ এমএলএ তারাও মিশছেন না, জেলা পরিষদও তো বহু জায়গায় তারা যারা আছেন অনেকের সাথে কথা হলো, কেউ মিশছেন না, মিউনিসিপ্যালিটি কেউ মিশবে না।
1: 3 বার নোটিশ দেওয়ার পরও হাজিরা না দেওয়া তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিষেক ব্যানার্জির গতিবিধির ওপর সিআইডি নজরদারি শুরু করেছে। ইতিমধ্যেই রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে বলে সূত্রের খবর। এদিকে ত্রিপুরার খোয়াই আদালত থেকে অভিষেক ব্যানার্জিকে সশরীরে হাজিরার সমন জারি করা হয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবল আগামীকাল শুরু হচ্ছে। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। সেই সঙ্গে এই প্রথম 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায় যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর আগামীকাল সকাল 6:20।
4: আকাশবাণী শিলিগুড়ি, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে, অর্থাৎ 711 কিলোহার্টজে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবব্রত বিশ্বাস।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে। আকাশবাণী শিলিগুড়ি, শুরু হচ্ছে লাইভ ফোন ইন অনুষ্ঠান মনের জানালা। শ্রোতা বন্ধুরা, মনের জানালা অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় স্মৃতির খাতা। আট থেকে আশি আমাদের শ্রোতা বন্ধুরা যেখান থেকেই আমাদের এই অনুষ্ঠান শুনছেন, আপনাদের সকলের জীবনের কিছু অমূল্য স্মৃতি, সেই স্মৃতি আপনাদের জীবনের এখনো বেঁচে থাকার অনন্ত তাগিদ। আপনারা আপনাদের স্মৃতির ঝাঁপি থেকে আমাদের শোনাতে পারেন সে সমস্ত ঘটনা, এবং এই ঘটনার জানানোর জন্য শ্রোতা বন্ধুরা দেরি না করে আমাদের ফোন করুন 9434076705 এই নম্বরে, 9434076705 লাইভ ফোন ইন মনের জানালা। আমাদের আজকের বিষয় স্মৃতির খাতা, আপনাদের জীবনের অমূল্য স্মৃতির যে মালা, তা দিয়েই আজ আমাদের অনুষ্ঠান সুরভিত হবে। প্রথমেই একটি গান শুনিনি, শিল্পী শুভমিতা।

0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, নমস্কার দাদা ভাই।
0: হ্যাঁ, কে বলছেন?
1: আমি পূর্ব বর্ধমান জেলার বুধপুর থেকে প্রবীর কুমার মণ্ডল দাদা ভাই।
0: বলুন প্রবীর বাবু।
1: হ্যাঁ হ্যাঁ দাদা ভাই, কিরকম ভালো আছেন তো দাদা
0: এই
1: ভাই?
0: আপনারা সবাই কেমন আছেন?
1: হ্যাঁ, আমরা খুব ভালো আছি। আজকে ওয়েদারটা মানে বৃষ্টি হয় নাই, কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর কি।
0: আচ্ছা,
1: মানে হ্যাঁ, খুব আর কি কোথাও বৃষ্টি হয়েছে ওই কলকাতার দিকে,
0: আশেপাশে কোথাও
1: বা
0: বৃষ্টি হয়েছে?
1: হ্যাঁ, তো সেই ঠান্ডা উপভোগটা করছি দাদা ভাই।
0: ঠিক,
1: হ্যাঁ, তো খুব ভাল লাগছে, মানে এই দাবদাহ গরমের থেকে অনেকটা রেহাই হলো।
0: রেহাই হলো। আচ্ছা প্রবীরবাবু, আমাদের আজকের যে অনুষ্ঠান মনের জানালা, তার
1: হ্যাঁ
0: বিষয় স্মৃতির খাতা। আপনার শৈশবের কোনো স্মৃতি যদি আমাদের শোনান, যে
1: হ্যাঁ
0: স্মৃতি আজও আপনার মনে পড়ে।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন, আমার ছোটবেলার স্মৃতি হচ্ছে আমি যখন কোনো কিছুই করি না, বাবার হোটেলে বসে খাই। হ্যাঁ, তো সেই বাবার হোটেলে খাওয়াটা আজকে মনে হচ্ছে যে সত্যি করে আমিও তো বাবা হয়েছি। তো
0: সেই
1: সেই জায়গায় কিন্তু তখন কিন্তু সেই আনন্দটা, আজকে কিন্তু আর সেই আনন্দ নেই দাদা ভাই। কারণ আমাকে তো জোগাড় করে এনে দিতে হচ্ছে আমার ছেলে মেয়েদের মুখের কাছে, তো
0: ঠিক
1: তখন তো বাবার হোটেলে খেয়েছি।
0: প্রবীরবাবু, প্রবীরবাবু আপনার কথা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল হঠাৎ করে। আমরা
1: হ্যাঁ
0: কিছু,
1: হ্যাঁ
0: এবার শোনা যাচ্ছে, এবার শোনা যাচ্ছে, বলুন।
1: হ্যাঁ দাদা ভাই, দেখুন, যখন বাবার হোটেলে বসে খেয়েছি না,
0: হ্যাঁ,
1: তো সেই সময় সেই আনন্দটা আজকে কিন্তু নিরানন্দ হয়ে গেছে। কারণ আজকে তো আমি বাবা হয়েছি, তো আমার ছেলে মেয়েদের কাছে আমাকে জোগাড় করে এনে দিতে হচ্ছে তাদের মুখের সামনে। তখন কিন্তু বাবার কাছে আবদার করেছি যে আমাকে সাইকেল কিনে দাও, আমার প্যান্ট জামা এনে দিতে হবে, আমি পড়াশোনা করব। এই যে মানে সেই আবদারটা এখন কিন্তু আমার ছেলে মেয়েরা সেই
0: আপনাকেও এখন
1: আবদার
0: আপনার
1: করছে।
0: ছেলে মেয়েদের জন্য করতে হচ্ছে। এটাই তো
1: হ্যাঁ,
0: রীতি, এটাই তো পরম্পরা। এবং
1: না না,
0: এটা
1: পরম্পরা মানে মানে আমি বলতে চাইছি যে তখন কিন্তু মানে আমরা যে আবদারটা করেছি বাবার কাছে, বাবার
0: ঠিক,
1: কষ্ট হলেও
0: অনেক
1: আজ
0: সময়
1: কিন্তু
0: হয়তো
1: বুঝতে
0: সেটা
1: পারছি।
0: অন্যায় ছিল, কিন্তু তখন আমরা জেদ করে হয়তো বুঝতে পারিনি সেই সময়। ঠিক
1: হ্যাঁ,
0: ঠিক
1: তো তো সেই জায়গাটা আজকে বুঝতে পারছি যে আমরা যে আবদারটা করেছি, আজকে আমার কিন্তু কষ্ট হচ্ছে দাদা ভাই। তখন বাবারও কষ্ট হয়েছিল, কিন্তু
0: ঠিক,
1: আমরা সেটা বুঝতে চাইনি। এবং
0: একেবারেই।
1: এই হ্যাঁ, এই স্মৃতিটা আমার খুব মনে এখন খুব মানে লাগে যে আমরা তো দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না, তো
0: একেবারেই তাই।
1: সেই
0: আমাদের যেমন সন্তানদেরকে উপযুক্ত
1: হ্যাঁ
0: সমস্ত জিনিস আমাদের যেমন তাদের হাতে তুলে দিতে হবে, আবার
1: হ্যাঁ হ্যাঁ
0: এটাও বুঝতে হবে যেন সেগুলো যেন তাদের কাছে খুব সুলভ না হয়ে যায়, তাই না?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: তাহলে
1: ঠিক
0: আমাদের এই আমাদেরকে তুলেও দিতে হবে। এখন যেমন করে
1: হ্যাঁ
0: পৃথিবী এগোচ্ছে, এমন অনেক কিছু রয়েছে যেগুলো তাদের হাতে তুলে না দিলে তারা হয়তো তাদের শিক্ষা বা তাদের ভবিষ্যতের তৈরির ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পিছিয়ে যাবে। কিন্তু
1: পিছিয়ে যাবে।
0: আবার আবার এটাও বুঝতে হবে যেন সেগুলো যেন তাদের কাছে খুব সুলভ না হয়ে পড়ে, যে না
1: হ্যাঁ হ্যাঁ
0: চাইতেই
1: হ্যাঁ
0: পেয়ে যাচ্ছি।
1: ঠিক ঠিক
0: একেবারেই
1: ঠিক
0: তাই। খুব ভালো থাকবেন প্রবীরবাবু,
1: হ্যাঁ ভালো থাকবেন
0: আপনি
1: দাদা ভাই, সুস্থ থাকবেন।
0: একেবারেই
1: হ্যাঁ
0: তা,
1: হ্যাঁ, গুড নাইট গুড নাইট
0: একেবারে
1: দাদা ভাই।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ
0: শুভরাত্রি। আচ্ছা প্রবীরবাবু, বললেন পূর্ব বর্ধমানের আবহাওয়া ভীষণই সুন্দর, এখন একটা দমকা বাতাস যেন সুশীতল করে দিচ্ছে। চলুন শ্রোতা বন্ধুরা, আমরা এখন শ্রীকান্ত আচার্যর কণ্ঠে একটি আধুনিক গান শুনব এই বৃষ্টির উপরেই। এবং আপনাদেরকে মনে করিয়ে দিয়ে, আমাদের আজকের যে মনের জানালা অনুষ্ঠান, তার বিষয় কিন্তু স্মৃতির খাতা। বলতে বলতে আর একটি ফোন এসছে, দেখে নিচ্ছি। নমস্কার, কে বলছেন?
2: নমস্কার, আমি জলপাইগুড়ি থেকে অঞ্জলি চন্দ্র বলছি।
0: অঞ্জলি চন্দ জলপাইগুড়ি থেকে, বলুন
2: বলছি যে
0: একটু জোরে বলুন।
2: স্মৃতির কথা বলছেন তো?
0: হ্যাঁ,
2: স্মৃতি তো সারা জীবনে অমলিন হয়ে থাকে,
0: একেবারেই
2: যে ঘটনা শুধু মনে রায় নাই ধরা থাকে, সেটাই মাঝে মাঝে কি দেয় আনন্দ দেয়। যেমন আমার ছেলেবেলার কথা মনে করে, স্কুল জীবনের কথা মনে করে।
0: ছেলেবেলা কোথায় থাকতেন অঞ্জলি দি? আচ্ছা,
2: রায়গঞ্জে, আগে তো বাংলাদেশে ছিলাম, তারপরে রায়গঞ্জে থাকতাম।
0: ঠিক,
2: মানে স্কুল জীবনটা খুব মিস করি, স্কুল জীবনের বান্ধবীদের, টিচারদের,
0: তাদের সঙ্গে কখনো কি দেখা হয়?
2: দেখা কিন্তু হয়নি, তবে দু একজন আর কি বয়স হয়ে গেছে, তো আমার তো 76 বছর
0: বয়স আপনার। আচ্ছা,
2: তারপরে চা বাগানে ছিলাম কিছুদিন, এই জলপাইগুড়ি আলিপুরদুয়ারের
0: একেবারে
2: অনেক মানুষের সাথে চেনা পরিচয়, ভালোবাসা সব কিছু ছিল, অনেক স্মৃতি আর কি মনে জমে থাকে, ওই একা একা বসে এখন ভাবি।
0: একেবারেই তাই। ঠিক আছে অঞ্জলি দি, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরোগ থাকবেন এবং আমাদের সঙ্গে এভাবেই যোগাযোগ রাখবেন। নমস্কার। একেবারেই। শ্রোতা বন্ধুরা, আমরা এখন শুনে নেব শ্রীকান্ত আচার্যর কণ্ঠে বৃষ্টির গান।

0: শ্রোতা বন্ধুরা শুনছেন লাইভ ফোন ইন মনের জানালা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমাদের আজকের বিষয় স্মৃতির খাতা। আপনাদের জীবনের অমূল্য স্মৃতির অংশ আমাদের শ্রোতা বন্ধুদের সঙ্গে শেয়ার করে নিন বলতে বলতে ফোন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, শুভরাত্রি। আমি কাওয়াখালী থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার নাম? হ্যাঁ,
1: সুমিত্রা মুখার্জি। সুমিত্রা মুখার্জি, হ্যাঁ
0: হ্যাঁ।
1: আর আর ছোটবেলার স্মৃতি খুব মনে পড়ে, ভীষণ মনে পড়ে।
0: আপনার বয়স কত সুমিত্রা দি?
1: আমার বয়স মনে মোটামুটি ধরেন 42-43।
0: 42-43 বছর, ঠিক আছে।
1: হ্যাঁ
0: বলুন, আপনি কোথায় থাকতেন শৈশবে?
1: আমি শৈশবে থাকতাম কৃষ্ণনগরে।
0: কৃষ্ণনগর মানে নদিয়া জেলায়?
1: হ্যাঁ, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আমার বাপের বাড়ি।
0: আচ্ছা।
1: এই একদিন ওই মাঠের মধ্যে ডাঙ্গা ঘুরছিলাম।
0: একটু জোরে বলুন, একটু জোরে বলুন।
1: ডাঙ্গুটি ডান্ডা ফুটি, মানে গুটি দিয়ে ওই যে ডান্ডা ফুটি খেলতাম আগে।
0: আচ্ছা আচ্ছা।
1: ডাঙ্গুটি খেলতে যেতে ওই মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা ছিল।
0: আচ্ছা।
1: রাস্তার মধ্যে দুধালা এসেছিল, দুধ ছিল, ও দুধ দিত। বড় ইসে মানে ইগুলো ড্রামে করে দুধ নিয়ে যাচ্ছে।
0: আচ্ছা।
1: ধানটা পড়ে গেল, হ্যাঁ ধানটা পড়ে গেল ওর ইসের মধ্যে,
0: দুধের
1: দুধের মধ্যে।
0: আচ্ছা।
1: তার মেয়ে এই মুখার্জির বাড়ির মেয়ে, এই তো আমার বাবার কাছে এখন নালিশ করতে যাবে। আমি কি করেছি, ছোট্ট জামা গায়ে ছিল, প্লাস্টিকে পরি। আমার পিসিমার বাড়ি হচ্ছে নৈহাটিতে।
0: আচ্ছা,
1: নগর থেকে নৈহাটি
0: অনেক দূর,
1: কম 1.5 ঘন্টা।
0: হ্যাঁ,
1: ওই একাই উঠে চলে গেলাম পিসির বাড়ি, যাচ্ছি জামাটা কাঁধে আছে একদম খালি গায়ে। বাস গিয়ে আমার পিসি বলে, কি রে তুমি
0: কিসে করে গেলেন?

0: দেয়নি ওর
1: আচ্ছা,
0: কাকাকে, টাকা দেয়নি। আমি কি করেছি, ওর সঙ্গে সঙ্গে ট্রেনে উঠে গেছি। ট্রেনে উঠে অনেক দিন চলে গেছি, সেই হালি শহর পর্যন্ত চলে গেছি।
1: আচ্ছা
0: হালি পিছন দিকে ঘুরে তাও ওকে বলছি, আমার কাকার টাকা দিলেন না আপনি, আপনি চা খেলেন, পিছনে ঘুরে দেখেন আমার কাকার নাম ছিল মনোরঞ্জন। এরে তো মনোরঞ্জনের ভাস্তি তুই, আমি তুমি টাকা দেওনি ওই জন্য তোমার পিস পিস ট্রেনে উঠে চলে এসেছি। আর
1: আচ্ছা,
0: ওই সেই লোকটার ডিউটিও বাদ গেল, পরে ও আবার রিটার্ন অন্য ট্রেনে এসে আমাকে দিয়ে গেল।
1: ফেরত দিয়ে গেল। মানে শৈশবে কিন্তু আপনার পুলিশ হওয়ার একটা দারুণ সম্ভাবনা ছিল, তাই না?
0: হ্যাঁ
1: আচ্ছা, কৃষ্ণনগর তো মাটির পুতুলের জন্য বিখ্যাত, আপনার শৈশবে মাটির
0: আমি
1: পুতুল
0: তো
1: ছিল?
0: মাটির পুতুল, হ্যাঁ বাপরে, আমরা যে মাটির পুতুল ইউজ করেছি, পুতুল খেলেছি, মানে এখনকার বাচ্চা কাচ্চারা চোখে দেখেনি। যখন ভাটিতে আগুন দিত ঘূর্ণিতে, তখন ভাটিতে আগুন দিত, আমরা একটা পুতুলের ডানা নেই, একটা কান নেই, দাদুর মাথা নেই, ওগুলো নিয়ে চলে আসতাম।
1: আচ্ছা,
0: নিয়ে এসে বাড়িতে মাটি মেখে মেখে ওগুলো সব বউ বর করতাম, দাদু বলতাম করতাম, ছেলে মেয়ে করতাম, ওদের বার্থডে করতাম, মাদের লাল পেড়ে কাপড় দিয়ে বউ সাজিয়ে, আবার ওই ছোট ছোট সিলভারের বাটিতে ঘর থেকে চাল চুরি করে নিয়ে এসে রান্না করে, কাটে ওই ভাত হচ্ছে না, ফু দিচ্ছি উনানে, কি কষ্ট করে যে দুটো ভাত নামিয়েছি, তুমি খাবে আমরা খাবো,
1: সেই
0: এগুলো খেলা এখন কিচ্ছু নেই, কিচ্ছু
1: হ্যাঁ,
0: নেই,
1: একেবারেই তাই। আমরা ছোটবেলা শৈশবে যারা পুতুল খেলতো তাদের কিন্তু এই বেগের সঙ্গে কিন্তু আবেগের জায়গাটাও তৈরি হতো। এখন আমাদের যারা যেই প্রজন্ম তাদের মধ্যে প্রচণ্ড গতিবেগ রয়েছে, কিন্তু গতিবেগের সঙ্গে সঙ্গে কিন্তু তাদের আবেগ হারিয়ে যাচ্ছে, কারণ শৈশব থেকে তাদের এই খেলাধুলা বা এই শিক্ষাটা কিন্তু তাদের নেই। ঠিক আছে সুমিতা দেবী, আপনি খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
0: আপনিও ভালো থাকবেন,
1: হ্যাঁ আমাদেরকে এইভাবেই
0: আসতে পারে,
1: যোগাযোগ করবেন।
0: আনন্দ করেছি, হ্যাঁ
1: ঠিক ঠিক,
0: সবসময় আমি তো সকালবেলা রেডিও খুলি, এই যে মনের জানলা আশায় থাকি, ব্যাস
1: একেবারেই, খুব
0: মায়ের
1: ভালো
0: সঙ্গে,
1: থাকবেন,
0: হ্যাঁ হ্যাঁ
1: নমস্কার।
0: হ্যাঁ ঠিক আছে, নমস্কার।
1: শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম সুমিত্রা দেবীর যে স্মৃতিচারণা, সত্যি আমাদের স্মৃতি কিন্তু, আমাদের বয়স বেড়ে চলে কিন্তু স্মৃতি কিন্তু মনের মণিকোঠায় অমলিন হয়ে থাকে। আমাদের এবারের শিল্পী শ্রেয়া ঘোষাল, শুনে নিন তার কণ্ঠে একটি আধুনিক বাংলা গান।

0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, আমি শিলিগুড়ির পড়াশোনাগর থেকে শুভ্রা সেনগুপ্ত বলছি।
0: শুভ্রাদি, বলুন, কেমন আছেন?
1: ভালো আছি।
0: হ্যাঁ বলুন, আপনার স্মৃতির খাতায় কি অমূল্য স্মৃতি
1: হ্যাঁ,
0: আমাদেরকে
1: সেটাই
0: আজকে
1: বলছি।
0: শোনাবেন?
1: আমি তখন প্রাইমারিতে পড়ি,
0: হুম,
1: পাশের বাড়িতে খেলতে গেছি, আসতে দেরি হচ্ছে।
0: আচ্ছা,
1: তখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম, তো
0: হ্যাঁ,
1: তখন আমার ছোট কাকা আমাকে ডেকে নিয়ে আসছে, এসে বলছে যাও রান্নাঘর থেকে বটি নিয়ে আসো।
0: আচ্ছা,
1: আমি রান্নাঘর থেকে বটি নিয়ে আসছি, তারপরে বলছে উনান থেকে ছাই নিয়ে আসো। আমি ছাইও নিয়ে আসছি, বলছে এবার গলা পাতুন।
0: আচ্ছা,
1: আমি গলাও পাচ্ছি। তখন আমার বাবা এসে বলছে, না রে আমার মেয়েটাকে কাটিস না, এবারের মতো মাফ করে দে।
0: আচ্ছা,
1: তারপরে কাকা পরে আমাকে কোলে নিয়ে আদর করে।
0: আচ্ছা, মানে এটা কি মজার ছলেই হয়েছিল নিশ্চয়ই?
1: হ্যাঁ
0: আচ্ছা, তা আপনার সেই যে দেখুন একটা নস্টাল, সেই সময় একটা ভয় বা সেই সময়ের একটা ঘটনা আপনার এখনো একই রকম ভাবে মনে রয়েছে, তাই না?
1: হ্যাঁ, একই রকম ভাবে মনে আছে।
0: সেই ঠিক আছে শুভ্রাদি, খুব ভালো থাকবেন, এভাবেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। হ্যাঁ,
1: নমস্কার, শুভ
0: নমস্কার,
1: রাত্রি।
0: নমস্কার। শ্রোতা বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে এসে উপনীত হয়েছি। আমাদের হাতে সময় কিন্তু আজকে খুবই কম। আরেকটি ফোন। নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমি নিবেদিতা দত্ত বলছি।
0: আবার বলুন, নামটা বলুন।
1: নিবেদিতা,
0: নিবেদিতা দত্ত, কোথা থেকে বলছেন?
1: শিলিগুড়ি থেকে বলছি।
0: আচ্ছা, হ্যাঁ দিদি বলুন।
1: হ্যাঁ, শিলিগুড়ি থেকে বলছি।
0: হ্যাঁ, আপনার
1: বলছি,
0: স্মৃতির খাতা থেকে কিছু শোনান।
1: হ্যাঁ বলছি, আমি বলছি এটা তো অনেক পেছনে, আমি বলছি ব্রিটিশ ইন্ডিয়ার কথা।
0: আচ্ছা
1: আমার জন্ম 84-এর মে মাসে, 82+ হলো।
0: আচ্ছা,
1: ব্রিটিশ ইন্ডিয়ার আমার বাবা অক্টোভিয়াস কোম্পানি টি গার্ডেনে কাজ করতেন, আমরা বোনরা বাবা মা থাকতাম। তো ওখানে বৃষ্টি পড়লে বাবা বলতেন, মাকে আজকে খিচুড়ি হোক, মুসুর ডালের ডিম ভাজা, আলু ভাজা হোক।
0: আচ্ছা,
1: আর একটা লোক ছিল পুরনো, অনেক পুরনো, আমাদের গল্প শোনাতো। ও বলতো আমরা ঘুমাতে যেতাম না, বলে গল্প বলতো। তখন বলতো, রাজার ছেলে বিয়ে করতে যাচ্ছে, বিয়ে বিয়ে হচ্ছে, তোমরা এখন ঘুমাও, কালকে বউ নিয়ে বাড়িতে আসবে, তখন বাকি গল্প বলবো।
0: আচ্ছা,
1: তারপর আমরা শিলং চলে আসলাম। তো যাই হোক, এখন স্মৃতির পাতা হাতড়ে হাতড়ে এইটুকুন খুঁজে পেলাম।
0: সেই
1: এখন তো সব ফেড হয়ে যাচ্ছে না, এখন আমরাই যাওয়ার পথে।
0: না, আপনারা যাওয়ার পথে এভাবে বলবেন না। আপনারা এখনো যতদিন আছেন ততদিন আমাদেরকে, আমাদের আপনারা যা আমার আমরা যারা আপনার পরবর্তী প্রজন্ম, আমাদেরকে রাস্তা দেখাবেন, আমাদেরকে আলো দেখাবেন, তাই না? এভাবে করেই তো আমাদের পরবর্তী প্রজন্ম তৈরি হবে, আপনাদের দেখানো পথেই। খুব ভালো থাকবেন নিবেদিতাদি, আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। সেটাই, খুব ভালো
1: তো যাওয়া যাবে না
0: একেবারে। হ্যাঁ,
1: আমি যখন বলছি তখন তোমার মা বাবাই বুঝে জন্ম হয়েছে কিনা সন্দেহ।
0: ঠিক ঠিক ঠিক
1: কথা বলছি, 44 তো, আমি 54-55 এর কথা বলছি।
0: ঠিক ঠিক ঠিক আছে, খুব ভালো থাকবেন, খুব
1: ভালো
0: ভালো
1: থাকবো।
0: থাকবেন,
1: আমি
0: নমস্কার।
1: আপনি আপনি বলতে পারবো
0: না না না, ঠিক ঠিক ঠিক ঠিক আছে,
1: অনেক স্নেহ থাকলো, ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো,
0: ঠিক ঠিক
1: ভালো থাকবে।
0: ঠিক। শ্রোতা বন্ধুরা, আমাদের সময় কিন্তু একেবারেই শেষের দিকে। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ গান ইন্দ্রাণী সেনের কণ্ঠে, সেই বৃষ্টির গান দিয়ে আজকের মনের জানালার ঝাঁপি আমরা বন্ধ করবো।

0: being elected Prime Minister. During the conclave of NDA at Bharat Mandapam in New Delhi, a special political resolution was moved praising Mr. Modi's leadership. Wishes are pouring in from across the world as PM Narendra Modi has become India's longest-serving elected Prime Minister. European Commission President Ursula von der Leyen stated that India, under Mr. Modi's leadership, has landed on the moon and is shooting for the stars. Italian Prime Minister Giorgia Meloni also expressed readiness to work with Prime Minister Modi in creating new opportunities for the people of the two nations. Extending his wishes, South Korean President Lee Jae-myung stated that PM Modi has guided India's economic and developmental progress over the years and played a key role in elevating India's global stature. The Union Cabinet has approved Phase 2A of the Ahmedabad Metro Rail project, covering the Koteshwar Road to Airport Corridor. The project includes a metro corridor of over 6 kilometers with 5 stations. Mr. Vaishnav said that upon completion, the Ahmedabad-Gandhinagar metro network will expand to around 78 kilometers, providing seamless connectivity to the airport and significantly improving public transport. The Cabinet Committee on Economic Affairs has also approved two major central government infrastructure projects in Amravati, Andhra Pradesh. The government has approved 22 new applicants under the third round of the production-linked incentive, that is PLI scheme for textiles. The Ministry of Textiles said a total of 96 companies have been selected under round 3 of the scheme with a committed investment of more than 12,822 crore rupees and a projected turnover exceeding 58,000 crore rupees. The Defence Ministry today signed a contract worth 449 crore rupees for the procurement of 20 Enhanced Capability Global Navigation Satellite System GNSS jammers for the Indian Navy with a minimum indigenous content of 75%. Indian Railways has taken a major step to enhance passenger safety by launching nationwide fire safety audits at railway stations. The initiative aims to assess existing fire safety systems and identify areas requiring improvement to enhance passenger safety and protect railway assets. The Ministry of Railways said the audit will cover all critical safety infrastructure, including station buildings, electrical installations, air conditioning and ventilation systems, emergency exits and firefighting equipment. In badminton, PV Sindhu and Tanvi Sharma today advanced to the second round of women's singles event at Australian Open Tournament in Sydney. Two-time Olympic medalist Sindhu defeated Peru's world number 76, Ines Castillo, 21-13-21-11 in the first round clash of the tournament. Sindhu's pre-quarter-final match will be played against compatriot and world number 39, Isharani Barua. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী শিলিগুড়ি আবহাওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত আগামী 16 জুন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার বহু জায়গায় সিকিমে এবং অন্যান্য জেলাগুলোর কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আবহাওয়ার পূর্বাভাস শুনলেন এবারে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের কয়েকটি অনুষ্ঠান সম্পর্কে শ্রোতাদের জানিয়ে দেওয়া হচ্ছে সকাল 6:05 অমৃতবাণী এবং তারপর ভক্তিমূলক গানের অনুষ্ঠান বন্দনা 6:25 কৃষি পরামর্শ এবং চাষবাসের টুকিটাকি 6:30 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান আরোগ্য 6:35 ভাওয়াইয়া শিল্পী নজরুল ইসলাম 6:45 রবীন্দ্রসঙ্গীত সাগর সেনের কণ্ঠে 7:00 প্রত্যুষা 7:45 নজরুল গীতি শিল্পী সুনন্দা চক্রবর্তী 8:30 লাইভ ফোন ইন অনুষ্ঠান হ্যালো আকাশবাণী 9:00 আধুনিক গান শিল্পী জুবিন গার্গ 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনতে পাবেন শরদ শিল্পী ওস্তাদ আমজাদ আলী খান 10:00 শ্যামা সঙ্গীত অনুপ জালোটার কণ্ঠে সন্তোষ সেনগুপ্তর কণ্ঠে অতুল প্রসাদের গান 10:20 সকাল 11:00 কিছু কথা কিছু গান 11:30 বিদ্যার্থীদের জন্য আগামীকালের বিষয় দ্বাদশ শ্রেণীর রসায়ন বেলা 12:05 কথায় সুরে 1:00 মহিলা মজলিস। দুপুর তিনটায় শুনতে পাবেন গান পরম্পরা, 3:30 যুব অনুষ্ঠান, 4:00 সানডেস টু সোলজার্স, 5:30 লাইভ ফোন ইন আনন্দধারা, 6:05 লাইভ ফোন ইন মেঠো সুর, 6:40 লোকগীতি শিল্পী ময়ূরাক্ষী পাল। রাত 8:30 আধুনিক গান মান্নাদের কণ্ঠে, 9:15 গজল শিল্পী গুলাম আলী, 9:30 লাইভ ফোন ইন গানে গানে, 10:30 শুনতে পাবেন লাইভ ফোন ইন মনের জানালা। শুনলেন 421.9 মিটার অর্থাৎ 711 কিলোহার্টজে আকাশবাণী শিলিগুড়ির আগামীকালের অনুষ্ঠান সূচি, আকাশবাণী শিলিগুড়ি। এতক্ষণ অনুষ্ঠান শুনলেন মিডিয়াম ওয়েভ 421.9 মিটারে অর্থাৎ 711 কিলোহার্টজে। ঘড়িতে সময় রাত 11:13। আমাদের আজকের অধিবেশন এখানেই শেষ হল। শুভরাত্রি, জয় হিন্দ।